সুপ্রভাত, আকাশবাণী শিলিগুড়ি। আজ সোমবার, 18ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, ইংরেজির 8ই জুন 2026 খ্রিস্টাব্দ, বাংলার 24শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। ঘড়িতে সময় সকাল 5:58, আমাদের প্রভাতী তথা প্রথম অধিবেশন শুরু হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের মিডিয়াম ওয়েভ 711 kHz প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR মোবাইল অ্যাপের মাধ্যমে।

0: এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা, শিল্পী সাধনা সরগম, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমে। এখন কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ। আগামী 10 জুন পর্যন্ত কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় মাঝারি বৃষ্টিপাত এবং উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় প্রকাশ, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে আগামী 10 জুন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা থাকায় এবং জমিতে আর্দ্রতা কম থাকায় জমিতে সেচ না দেওয়ার জন্যই পরামর্শ দেওয়া হচ্ছে। বোরো ধানের ক্ষেত্রে পরামর্শ, ধানের জমির নাড়া বা খড় পোড়াবেন না, এতে বাতাস দূষণ ও মৃত্তিকার ক্ষতি হয়। চায়ের ক্ষেত্রে লেদা ও পিউপা আক্রান্ত পাতা সংগ্রহ করে নষ্ট করে দিতে হবে। ফেরোমোন ফাঁদ ব্যবহার করে পূর্ণাঙ্গ পোকা মারা যেতে পারে। টমেটোর ক্ষেত্রে সাদা মাছি, এই ধরনের কীটনাশক বারবার প্রয়োগ করে এই ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। ফুল ঝরে যাওয়ার ক্ষেত্রে জলের অভাবকেই মূল কারণ হিসেবে ধরা হয়ে থাকে, তাই পর্যাপ্ত জল দিন আপনার চারাগাছে। বেগুনের ক্ষেত্রে সাদা মাছি হলে 7 দিন পরপর ডায়াফেন্থেরিয়ান 12.5 গ্রাম প্রতি 15 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। গাছের নিচের দিকে পাতা কেটে দিতে পারেন, গাছকে হালকা করার পরামর্শ দেওয়া হচ্ছে। গবাদি পশুর গরমজনিত রোগ প্রতিরোধে এই আবহাওয়াতে গোখাদ্য, যেমন ধরুন আলফা আলফা ঘাসের যত্ন হিসেবে 12 থেকে 14 দিন পর সেচ দিন। এই সময় গরম আবহাওয়া শুরু হওয়ার গরমজনিত রোগের আবির্ভাব হতে পারে, তাই বিশেষ যত্ন নিন। ব্রাসিলিসিস ও পক্সের টিকার জন্য নিকটবর্তী পশু স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। সাধারণ মাছের ক্ষেত্রে মৎস্যচাষী ভাইদের নতুন পুকুর বা জলাশয় খনন করে পুনরায় খনন করে পুরনো পুকুর রক্ষণাবেক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। খনন বা সংস্কারের পর FOM 2400 কেজি এবং চুন 40 কেজি প্রতি বিঘা হারে প্রয়োগ করতে পারেন। শুনলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ। এখন চাষবাসের টুকিটাকিতে আথুর পুকুরে ডিম পোনার চাষ বিষয়ে বলবেন দেবাশিস শেখর।
1: চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকের বিষয়
2: আতুর পুকুরে ডিম পোনার চাষ এর দ্বিতীয় পর্ব, বলছেন ডক্টর দেবাশিস শেখর, সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, ফিশারি সায়েন্স, কৃষি বিজ্ঞান কেন্দ্র, উত্তর দিনাজপুর, চোপড়া।
3: আতুর পুকুরে ডিম পোনার চাষ, ডিম পোনার এটা একটা খুব সূক্ষ্ম এবং খুব ডেলিকেট একটা জিনিস, যেটা হচ্ছে গিয়ে কোনোরকম কোনো প্রতিকূল পরিবেশ সহ্য করার ক্ষমতা এর কিন্তু অনেক কম। সেই জন্য আতুর পুকুরটাকে খুব যত্ন সহকারে তৈরি করতে হয় এবং এই জন্যই এটা প্রথমে হচ্ছে গিয়ে আগাছাগুলোকে পুরোপুরি দূর করতে হয় এবং তারপরে পুকুরটাকে রোদে ভালো করে শুকোতে হয়। তার কারণ হচ্ছে পুকুরের তলদেশের যে মাটিতে যে জীবাণু থাকে বা যে সমস্ত পোকামাকড় থাকে সেইগুলো যাতে পুরোপুরি নষ্ট হয়ে যায়, তার জন্য এটাকে রোদের মধ্যে প্রায় 15 দিন বা 1 মাস ফেলে রাখতে হয়। এরপরে যে স্টেপ সেটা হচ্ছে পুকুরটাকে ভালো করে চষে দিতে হয়, লাঙল দিয়ে যদি চষে দিতে পারি ভালো, না হলে অন্ততপক্ষে রোদের মধ্যে রেখে আমরা বিঘাপতি 40 থেকে 60 কেজি করে চুন আমরা প্রয়োগ করি এই পুকুরের মধ্যে। এরপরে আমরা অপেক্ষা করতে থাকি কখন জল হবে। 3 ফুট গভীরতার জল যখন আমার পুকুরের মধ্যে হয়ে যাবে এই পুকুরের মধ্যে আমরা গোবর সার প্রয়োগ করব। গোবর সারটা কেন প্রয়োগ করব না গোবর সারটা আমরা প্রয়োগ করব ডিম্পোনার যে খাবার যেটাকে বলা হয় প্ল্যাংটন, মেনলি জুপ্ল্যাংটন, সেই জুপ্ল্যাংটন তৈরি করার জন্য আমরা কাঁচা গোবর সার দেবো। এবং কী পরিমাণে দেবো না, 1 বিঘা পুকুরে বিঘাপতি আমরা 1500 কেজি হারে গোবর সার দেবো। এই গোবর সার দেওয়ার পর অন্তত পক্ষে 20 দিন থেকে 30 দিন পর্যন্ত অপেক্ষা করব, মানে উপযুক্ত পরিমাণ প্ল্যাঙ্কটন জন্মানোর জন্য। যখন দেখা যাবে যে এখানে উপযুক্ত পরিমাণ প্ল্যাঙ্কটন হয়ে গেছে, তখন সেখানে আমরা যেটা করব যে এই পুকুরটি এখন আমরা ধরে নিতে পারি যে ডিম্পোনার মজুতের জন্য রেডি। এখন ডিম্পোনা ছাড়ার ব্যাপার, এখন ডিম্পোনা ছাড়তে গেলে প্রথমে আমাকে ঠিক করতে হবে যে কতটা পরিমাণ ছাড়বো এবং কীভাবে ছাড়বো, কতটা পরিমাণ ছাড়বো না আমার জলের মধ্যে যে কী প্ল্যাঙ্কটন উৎপন্ন হলো, জু প্ল্যাঙ্কটন কী পরিমাণ উৎপন্ন হলো তার উপর নির্ভর করে সেই ক্যারিং ক্যাপাসিটির উপর দাঁড়িয়ে আমরা এক্ষেত্রে ডিম্পোনার মজুত করি। এই ডিম্পোনাকে সাধারণত বিঘাপতি পুকুরে আমরা 4 থেকে 7 লক্ষ ডিম্পোনা ছাড়তে পারি।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই। নমস্কার।

0: এতক্ষণ শুনলেন চাষবাসের টুকিটাকিতে। আতুর পুকুরে ডিম পোনার চাষ, সে বিষয়ে বললেন ডক্টর দেবাশিস শেখর, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনুন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য, ফারেনজাইটিস, এ বিষয়ে বলবেন ডক্টর এস কে সাহা।
1: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আজকের আরোগ্যর বিষয় ফ্যারিঞ্জাইটিস, বলছেন ডক্টর এস কে সাহা।
2: আমাদের শরীরের শ্বাসনালী এবং খাদ্যনালীর সবচেয়ে উপরের অংশকে ফ্যারিঞ্জ বলা হয়। একজন পূর্ণবয়স্ক মানুষের ফ্যারিঞ্জ প্রায় 10 সেন্টিমিটার লম্বা হয়। ফ্যারিঞ্জের উপরের অংশ সবচেয়ে চওড়া এবং নিচের অংশ সবচেয়ে সরু হয়। নাক, মুখ এবং স্বরযন্ত্রের সঙ্গে ফ্যারিঞ্জের যোগ আছে এবং সেইভাবে ফ্যারিঞ্জকে তিনভাবে ভাগ করা হয়, নেজোফ্যারিঞ্জ, ওরোফ্যারিঞ্জ এবং ল্যারিঞ্জোফ্যারিঞ্জ। জীবনদায় যখন ফ্যারিঞ্জের অসুখ হয় তখন আমরা তাকে ফ্যারিঞ্জাইটিস বলে থাকি। ফ্যারিঞ্জাইটিস দুই প্রকার হয়, অ্যাকুট ফ্যারিঞ্জাইটিস এবং ক্রনিক ফ্যারিঞ্জাইটিস। অ্যাকুট ফ্যারিঞ্জাইটিস, ভাইরাস এবং ব্যাকটেরিয়া এই অসুখ হয়ে থাকে। ভাইরাসের মধ্যে অ্যাডেনোভাইরাস ও রাইনোভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে হিমোফিলাস স্ট্রেপটোকক্কাস, নিউমোকক্কাস এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি দেখা যায়। যেসব মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং ঠান্ডা ও অস্বস্তিক পরিবেশে থাকে তাদের অ্যাকুট ফ্যারিঞ্জাইটিস বেশি হয়। স্কুল এবং ক্যাম্পে এই রোগ এপিডেমিক রূপে দেখা যেতে পারে। এখন ফ্যারিঞ্জাইটিসের লক্ষণগুলি হল খাওয়ার সময় বা ভোগ গেলার সময় গলায় ব্যথা, কানে ব্যথা, জ্বরে 102 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে, সঙ্গে কাশি হয়, তালু ফুলে যায়, শিশুদের ক্ষেত্রে অনেক সময় শ্বাসনালী ফুলে যায়। চিকিৎসা, রোগীকে আলাদা রাখতে হবে এবং বিশ্রাম নিতে হবে, বেশি পরিমাণ জল ও তরল খাবে। অ্যান্টিবায়োটিকের মধ্যে ইঞ্জেকশন, পেনিসিলিন এবং ট্যাবলেট রিথ্রোমাইসিন ভালো কাজ করে। জ্বরের জন্য প্যারাসিটামল দিতে হবে এবং সঙ্গে অ্যান্টিসিডেন্ট জাতীয় ওষুধ খেলে

0: উপকার পাওয়া যায়। এখন ডিক্সারি ফ্যারিঞ্জাইটিস 2 থেকে 5 বছর শিশুদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। জীবাণুর নাম কর্নিব্যাকটেরিয়াম ডিক্সারি। রোগের লক্ষণ: গলায় ব্যথা হয়, গলার গ্ল্যান্ড ফুলে যায়, 101.5 ডিগ্রি মতো জ্বর হয়, কিন্তু পালসের খুব বেশি হয়। রোগী খুব অসুস্থ হয়ে পড়ে, টনসিলে, তালুতে, গলায় এবং শ্বাসনালীতে সাদা পর্দা বা প্যাচ তৈরি হয়। এই প্যাচ তুলে দিলে টাটকা রক্ত পড়ে এবং আবার তৈরি হয়। ফোর্স সফটে পরীক্ষা করলে ডিক্সারি ধরা পড়ে। চিকিৎসা: যখন ডিক্সারি সন্দেহ হবে তখনই ইঞ্জেকশন ABS দিতে হবে, এর সঙ্গে ইঞ্জেকশন পেনিসিলিন দিতে হবে। যদি শ্বাসকষ্ট হয় তবে শ্বাসনালী কেটে টিউব করে দিতে হবে, একে টেকেস্টিং বলা হয়। সময় মতো যদি টেকেস্টিং না করা হয় তবে রোগীর মৃত্যু হতে পারে। ক্রনিক ফ্যারিঞ্জাইটিস: অনেকদিন ধরে এবং ঘন ঘন ফ্যারিঞ্জাইটিসে ভুগলে তাকে ক্রনিক ফ্যারিঞ্জাইটিস বলা হয়। ক্রনিক ফ্যারিঞ্জাইটিস এর কারণগুলি হল বারবার অ্যাসিড ফ্যারিঞ্জাইটিসে ভোগা, বন্ধ নাক, সানিসের অসুখ, নাকের পালক ইত্যাদি, বেশি বিড়ি, সিগারেট, খনি, গুল্লি, জর্দা, পানপরাগ এবং মদ খাওয়া, অনেকদিন ধরে শুকনো ও নোংরা পরিবেশে কাজ করা, মাড়ি ও দাঁতের অসুখ, বেশি কথা বলা ও চিৎকার করা। গলা পরীক্ষা করলে গলার মধ্যে লালচে ভাব দেখা যায়, আলজিবা বা ইগোলা বড় হয়, গলার মধ্যে অনেক সময় ছোট ছোট দানা হয়, একে গ্রানুলার ফ্যারিঞ্জাইটিস বলা হয়। অনেক ক্ষেত্রে গলার মধ্যে শুকনো ভাব দেখা যায়। ক্রনিক ফ্যারিঞ্জাইটিসের লক্ষণ: মাঝে মাঝে বা সবসময় গলার মধ্যে খুশখুশ করে, কাশি হয় এবং গলা জ্বালা করে, কথা বলতে ভালো লাগে না, গলার মধ্যে কিছু আটকে আছে মনে হয় এবং তখন রোগীর মনে ক্যান্সারের ভয় হয়, মাঝে মাঝে অল্প অল্প কফ আসে। চিকিৎসা: নাক, মুখ, সাইনাস, টনসিল এবং দাঁতের মাড়িতে যদি কোনো অসুখ থাকে তার চিকিৎসা করা, কম ও আস্তে কথা বলা, বিড়ি, সিগারেট, খৈনি এবং মদ না খাওয়া বা কম খাওয়া, গরম জলে নুন দিয়ে বা ওষুধ দিয়ে গার্গল করা, গলা ভালো পরীক্ষা করে ক্যান্সার হয়নি এই কথা রোগীকে বলে দেওয়া। এছাড়া টিউবারকুলোসিস, সিফিলিস এবং লেপ্রোসির জন্য ফ্যারিঞ্জাইটিস হতে পারে। ফ্যারিঞ্জাইটিস শুধু ওষুধপত্র খেয়ে সামানো সম্ভব নয়। যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বাস করি, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য নিয়মিত টাটকা খাবার খাই এবং বিড়ি, সিগারেট, খৈনি এবং মদ জাতীয় নেশা না ত্যাগ করি, তাহলে ফ্যারিঞ্জাইটিস থেকে দূরে থাকতে পারব।
1: আরোগ্য অনুষ্ঠানে এতক্ষণ ফ্যারিঞ্জাইটিস এ বিষয়ে বললেন ডক্টর।

এতক্ষণ শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য ফারেঞ্জাইটিস, এ বিষয়ে বললেন ডক্টর এস কে সাহা, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনুন ঈপ্সিতা চৌধুরী সরকারের কণ্ঠে লোকগীতি।

এতক্ষণ শুনলেন ইপ্সিতা চৌধুরী সরকারের কণ্ঠে লোকগীতি। সহযোগী শিল্পীদের মধ্যে ছিলেন দোতারায় প্রদীপ রায়, বাঁশিতে মাধবচন্দ্র রায়, ঢোলে জয়দেব রায়। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR মোবাইল অ্যাপের মাধ্যমে। এখন শুনুন চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

0: এতক্ষণ শুনলেন চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনুন প্রত্যুষা, উপস্থাপনায় সুমিতা দত্ত।
1: সুপ্রভাত। পরাধীন ব্রিটিশ ভারতে রেডিও সম্প্রচার শুরু হয়েছিল 1927 সালে। সম্প্রচার সহায়তায় ছিলেন তৎকালীন বোম্বাইয়ের রেডিও ক্লাব সহ অন্যান্য রেডিও ক্লাব। তার আগে 1926 সালে তৎকালীন ব্রিটিশ সরকারের একটি চুক্তির বদান্যতায় ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি দুটি বেতার কেন্দ্র পরিচালনার দায়িত্ব পায়, একটি বোম্বাই বেতার কেন্দ্র, অপরটি কলকাতা বেতার কেন্দ্র। 1927 সালের 23 জুলাই বোম্বাই বেতার কেন্দ্র এবং ওই বছরের 26 আগস্ট কলকাতা বেতার কেন্দ্রের পথ চলা শুরু। 1930 সালের 1 এপ্রিল তৎকালীন সরকার এই সম্প্রচার ব্যবস্থাকে অধিগ্রহণ করে নিয়ে পরীক্ষামূলকভাবে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস বা ISBS চালু করে। 1936 সালের 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নতুন নাম হয় অল ইন্ডিয়া রেডিও। বেতার যন্ত্র আবিষ্কারের পর থেকে বেতার আমাদের চিন্তাশক্তি উদ্ভাবনের সাথে সাথে জ্ঞান অন্বেষণের দ্বার যেমন উন্মোচিত করেছে, তেমনি জীবনদায়ী বার্তাও বহন করেছে। বেতার হল বিনোদন, শিক্ষা এবং তথ্যের ভাণ্ডার। শর্ট ওয়েভের সারণী বেয়ে FM এর পথ অতিক্রম করে বেতার এখন স্যাটেলাইট চ্যানেলের মধ্যে দিয়ে বিশ্বব্যাপী মানুষের দরবারে। আর হ্যাঁ, এই বেতারকে শোনার জন্য নিউজ অন AIR অ্যাপটিও কিন্তু রয়েছে। দুর্গম অগম্য স্থানেও পৌঁছে যায় বেতার তার মূল্যবান বার্তা নিয়ে। বেতারের রয়েছে একটি সমৃদ্ধশালী গৌরবময় ইতিহাস। বিশ্বের প্রান্তে প্রান্তে তাদের মাতৃভাষায় বেতার পৌঁছে গেছে তার রঙিন বর্ণময় অনুষ্ঠান নিয়ে। নিত্য নতুন উদ্ভাবনী প্রযোজনার মধ্যে দিয়ে প্রতিদিন বিশ্ববাসীকে সমৃদ্ধ করছে বেতার। আজ 8ই জুন বিশ্ব ব্রেন টিউমার দিবস। ব্রেন টিউমারের মতো একটি মারাত্মক রোগ সম্পর্কে মানুষদের সচেতন করার লক্ষ্যে 2000 সাল থেকে আজকের দিনটি ব্রেন টিউমার দিবস হিসেবে পালন করা হয়। ব্রেন টিউমারে আক্রান্ত রোগীর প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে দিনটি আন্তর্জাতিকভাবে চিহ্নিত। ব্রেন টিউমার থেকে বাঁচতে মস্তিষ্ককে সচল রাখাটা জরুরি। কিছু অভ্যাসকে আয়ত্তে রাখার চেষ্টা করা যেতেই পারে,

যেমন হঠাৎ উত্তেজিত না হওয়া, নিয়মিত ব্যায়াম করা, প্রচুর জল খাওয়া, সব সময় হাসি খুশি থাকা, পরিমিত ঘুম জরুরি, অবসর সময়ে হালকা বা কম আওয়াজে গান শোনা, দ্রুত পড়ার অভ্যাস করা, প্রিয়জনের নাম মনে করার চেষ্টা, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা প্রভৃতির মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদের মস্তিষ্ককে সচল রাখতে পারি, সুস্থ রাখতে পারি। আজ বিশ্ব ব্রেন টিউমার দিবস। পৃথিবীর তিন ভাগ জল, এক ভাগ স্থল, ফলে ভূপৃষ্ঠের প্রায় তিন চতুর্থাংশ এলাকায় নানামুখী সংকট বিদ্যমান। গোটা বিশ্বে সমুদ্র উপকূলবর্তী এলাকার উদ্ভিদ ও প্রাণীজগৎ আজ বিপন্ন। পৃথিবীতে মানব জাতির অস্তিত্ব রক্ষার অন্যতম চাবিকাঠি হল সাগর, মহাসাগরগুলো। বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে তারা। কিন্তু মানুষের নানাবিধ কর্মকাণ্ডের পাশাপাশি জলবায়ুর বৈরি থাবায় মহাসাগরগুলোর পরিবেশ প্রতিনিয়ত বদলে যাচ্ছে, ধ্বংস হচ্ছে এর জীব বৈচিত্র্য। এই ধ্বংসযজ্ঞ থেকে সচেতনতা সৃষ্টিতে প্রতি বছর 8ই জুন বিশ্ব মহাসাগর দিবস হিসেবে পালন করা হয়। প্রত্যুষার প্রাককথন সেরে এখন আমরা জুন মাসের বিষয় আপনাদের ভাবনায়। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে, মা বাবার ঋণ কি শোধ করা যায়? বিষয়টিকে নিয়ে লিখে পাঠিয়েছেন অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় প্রভাত সাথী প্রত্যুষা, তোমার এই প্রশ্নের একটাই জবাব হতে পারে, আর সেটা হলো মা বাবার ঋণ অপরিশোধ্য। আমাদের এই পৃথিবীর মাটিতে ভূমিষ্ঠ হওয়ার সূচনা লগ্ন থেকেই বলা যায় আমরা মাতা ও পিতার নিকট ঋণী। প্রথমেই যেটা বলতে হয় সেটা হলো, তাঁরা যদি আমাদের জন্ম না দিতেন তাহলে আমরা এই শ্যামলিমায় পরিপূর্ণ অরণ্য, নীল নীলিমায় পরিপূর্ণ সপ্ত সিন্ধুকে দেখবার সুযোগই পেতাম না। এই পৃথিবীর রূপ রস গন্ধ থেকে চিরবঞ্চিত থাকতাম। শুধু কি তাই, বঞ্চিত থাকতাম শীতের সকালের নরম ও সোনালী রবিকিরণের উষ্ণতা থেকে, ভোরের বেলায় পাখির কূজন শ্রবণের সৌভাগ্য থেকেও। এর সাথে আরও অনেক নয়নাভিরাম ভাস্কর্য দর্শন থেকেও বঞ্চিত থেকে যেতাম। এ তো গেল একরকম। এছাড়া জন্মের পর থেকে যৌবনে পদার্পণ পর্যন্ত আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান এসব নিয়ে যা কিছু চিন্তা করার সবই মা বাবা নিঃস্বার্থভাবে করেছেন। এই ব্যাপারটা নিয়ে আমাদের ভাবতেই হয়নি, ঋণী আমরা সেখানেও। এখানেই কি শেষ? যদি কেউ আমাকে প্রশ্ন করেন আমাদের জীবনের প্রথম শিক্ষাগুরুকে, তাহলে নির্দ্বিধায় উত্তর দেব মা ও বাবা, কারণ তাঁরাই আমাদের হাত ধরে নিজের পায়ে হাঁটতে শিখিয়েছেন। শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে অক্ষর জ্ঞান দান করা থেকে অনেক কিছুই শিখিয়েছেন যা বলে শেষ করার নয়। জীবন তরণীতে ভাসতে ভাসতে আমাদের অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, সে হতে পারে অসুস্থতা সংক্রান্ত বা অন্য কোনো কিছু। ওই সময়েও তাঁরা বটবৃক্ষের ন্যায় সদা সর্বদা নজর রেখেছেন ও আগলে রেখেছেন, কোনো অসুবিধার সম্মুখীন হতে দেননি। তাই বলতে হয়, যতদিন আমরা এই পৃথিবীতে বসবাস করব ততদিনই আমরা মা বাবার কাছে চিরঋণী হয়েই থাকব, এর হেরফের কখনোই হবে না। নমস্কার, আন্তে অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান।

এবারের ভাবনা লিখছেন মনোমিতা চক্রবর্তী, করলা ভ্যালি চা বাগান, মোহিতনগর, জলপাইগুড়ি থেকে। প্রিয় প্রত্যুষা, আমার মনে হয় মা বাবা ঋণ কখনোই শোধ করা যায় না, কারণ এই ঋণ কোনো অর্থ, উপহার কিংবা প্রতিদানের হিসেব নয়। এটি নিঃস্বার্থ ভালোবাসা, অসীম ত্যাগ আর অনন্ত মমতার ঋণ। যাঁদের হাত ধরে আমরা প্রথম পৃথিবীর আলো দেখি, যাঁদের আশীর্বাদে জীবনের পথ চলা শুরু হয়, তাঁদের ঋণ মানুষের সাধ্যের অনেক ঊর্ধ্বে। মা সন্তানের সামান্য কষ্টেও ব্যথিত হন, নিজের সব দুঃখ আড়াল করে সন্তানের মুখে হাসি ফোটান। তাঁর স্নেহ যেন নদীর মতো নিঃশব্দে বয়ে চলে, অথচ জীবনকে সজীব রাখে। আর বাবা হলেন বিশাল বটগাছের মতো, যিনি নিজের ক্লান্তি ভুলে সংসারের সমস্ত ঝড় একা সামলে সন্তানকে নিরাপদ আশ্রয় দেন। তাঁদের প্রতিটি প্রার্থনা, প্রতিটি চিন্তা, প্রতিটি ত্যাগ জুড়ে থাকে শুধু সন্তানের ভালো থাকা। মানুষ বড় হয়ে হয়তো অনেক কিছু অর্জন করে, কিন্তু একসময় বুঝতে শেখে মা বাবার ঋণ শোধ করার কথা ভাবাটাই ভুল। এই ঋণ শোধ হয় না, শুধু ভালোবাসা, শ্রদ্ধা আর যত্ন দিয়ে হৃদয় বহন করা যায়। বৃদ্ধ বয়সে তাঁদের পাশে বসে দুদণ্ড কথা বলা, ওষুধের সময় মনে করিয়ে দেওয়া, কিংবা নিঃশব্দে তাঁদের হাতটা ধরে রাখা, এই ছোট ছোট মুহূর্তেই সন্তানের প্রকৃত ভালোবাসা প্রকাশ পায়। মা বাবার ঋণ তাই চিরকাল অপরিশুদ্ধ, পবিত্র এবং পৃথিবীর সবচেয়ে গভীর বন্ধন হয়ে থাকে। নমস্কার, আন্তে মনোমিতা চক্রবর্তী, করলা ভ্যালি চা বাগান, মোহিতনগর, জলপাইগুড়ি। জুন মাসের বিষয় নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন তাপস সাহা, শাউরাফুলি, হুগলি থেকে। তিনি লিখছেন, চিরস্মরণীয় প্রত্যুষা, এক কঠিন প্রশ্নের মুখে আমাকে তুমি দাঁড় করিয়ে দিলে। এই সবুজ শ্যামল পৃথিবীতে এনে প্রথম উষার আলোর ছোঁয়ায় যারা আমার মন প্রাণ ভরিয়ে দিয়েছিলেন, তাঁদের অন্তরের ভালোবাসা উজাড় করে ঢেলে দিয়েছিলেন, বহির্বিশ্বে আজকের আমির স্বরূপকে প্রকাশিত করতে যারা তাঁদের সবটুকু দিতে কোনোই কার্পণ্য করেননি, আমার এই দুনিয়ায় জন্মের পরে যাদেরকে আমার জীবনের সবচেয়ে কাছের পরম জন বলে চিনতে এক মুহূর্ত অপেক্ষা করতে হয়নি, আর আজ তুমি বলছো সেই পরম আপনার মা বাবার ঋণ শোধ করার কথা। ঋণ মানেই হলো অর্থের সাথে সম্পর্ক, কিন্তু সারা জীবন ভোর অকৃপণভাবেই আমাকে প্রকৃত মানুষ করার লক্ষ্যেই মা বাবার এই যে ত্যাগ স্বীকার, মায়া মমতার নিবিড় বাঁধনে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখা, তাঁদের এই পৃথিবীর বাঁধন খুলে বেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত, বলতো কীভাবে আমি তাদের থেকে ঋণমুক্ত হব যার হিসাব জাগতিক কোনো মহামূল্যবান সম্পদেও করা কোনোভাবেই সম্ভবপর নয়। ভাবতে পারো যে মা আমাকে যে কোনো প্রকার শারীরিক বিপদের হাত থেকে রক্ষা করতে সব সময় চোখে চোখে রাখতেন, এমনকি যখন একটু বড় হয়েছি, ক্লাস এইটে পড়ছি, তখনও আমাকে নিয়ে কোনো অজানা আতঙ্কে ভুগতেন, ও নিজের কাজ ছাড়া না করার জন্যই আমাকে সঙ্গে নিয়ে সিনেমা হলে গিয়ে মেয়েদের আপত্তি সত্ত্বেও আমাকে নিয়ে ছবি দেখতেন। বলতো প্রত্যুষা, এই পরম মায়া মমতার ঋণ কি কোনোভাবেই শোধ করা যায় বা সম্ভব? লিখেছেন তাপস সাহা, শাউরাফুলি, হুগলি থেকে। জুন মাসের ভাবনা এবারে এসেছে কলকাতা থেকে। লিখছেন নিউ টাউনের সবিতা পাত্র। প্রিয় প্রত্যুষা, মা বাবা শব্দ দুটির সঙ্গে স্নেহ, মমতা, ভালোবাসা, আত্মিক বন্ধন চিরদিনের, চিরকালের। গর্ভাবস্থা থেকেই ভাবি সন্তানকে ঘিরে মা বাবার কত স্বপ্ন। জন্মের পর থেকে সন্তানকে নিয়ে ব্যস্ততা শেষ নেই, সন্তানের যত রাগ অভিমান সব তুষারের মতো গলে যায় মায়ের স্নেহের আঁচলে। আর বাবা
অক্লান্ত পরিশ্রম করে তাঁর রোজগারের সিংহভাগ খরচ করেন সন্তানদের মানুষ করবার জন্য, এমনকি তাদের দিন রাতের আবদার পূরণ করেন হাসি মুখে। কথায় বলে, কুপুত্র যদিও বা হয় নয় কুমাতা। সত্যি, সন্তান যতই অন্যায় করুক না কেন, মা সব ভুলে তাকে বুকে টেনে নেন। মা বাবার মিলিত প্রয়াসে সন্তান জীবনে সম্পূর্ণতা লাভ করে। আমার মনে হয় মা বাবার এই ঋণ কিছুটা পূরণ করবার চেষ্টা করতে পারে সন্তানেরা যথাযথ কর্তব্য পালনের মাধ্যমে। যেমন মা বাবা যেন কখনো অসহায় নিঃসঙ্গতা বোধ না করেন, সেই দিকে লক্ষ্য রাখতে হবে।

জীবনের কোনো প্রতিকূলতায় তাঁদের যেন বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে না হয়, সংসারে তারা যেন নিজেদেরকে অবাঞ্ছিত মনে না করেন। শুভেচ্ছান্তে সবিতা পাত্র, নিউ টাউন, কলকাতা, 7,163। জুন মাসের বিষয় নিয়ে এবারে জলপাইগুড়িতে। জলপাইগুড়ির 191 পূর্ব অরবিন্দনগর থেকে লিখছেন পার্থ বন্দ্যোপাধ্যায়। প্রিয় প্রভাত সখা প্রত্যুষা, আজও গেল না আমার ঠোঁট ফোলানো অভিমান। মুখ ফুটে কিছু বলবার আগেই যিনি সবটা বুঝতে পারতেন তিনি আর কেউ নন, তিনি আমার মা। ছয় ভাই বোনের মধ্যে আমি ছিলাম সব থেকে ছোট, আর ছোট ছিলাম বলেই তাঁর স্নেহের সাম্যতা প্রতি মুহূর্তে অনুভব করতাম। মোটা প্রেমের চশমা, চওড়া পেড়ে শাড়ি, চারগাছা চুড়ি, সোনার বালা, সেগুলো সবই আছে, আজ বাক্সবন্দি। একদিন হঠাৎ করেই উধাও হলো কপাল জোড়া সিঁদুরের টিপ। শৈশবে পিতৃহারা হয়েছিলাম বলে পিতৃস্নেহ থেকে আজীবন বঞ্চিত। ভিটে মাটি, ধানের জমি, কোর্ট কেস, উকিলের বাড়িতে যাওয়া, সবটা মাকেই সামলাতে হতো। মা বাবার সব দায়িত্ব মুখ বুঝে সামলাতেন, কখনো তার মুখের হাসি অমলিন হয়নি। সব সামলে আবার গানের খাতা নিয়ে গান গাইতে বসতেন। সবার খাওয়া দাওয়া ঠিকঠাক হলো কি না সেদিকে তাঁর পুরো নজর থাকত। কখনো কখনো সব শেষে আলু বেগুন বড়ির বাটি চচ্চড়িতে পরম পরিতৃপ্তিতে আহার সারতেন, সেসব ভাবলেই মনটা হুহু করে ওঠে। কখনো কখনো বাতাসে ভেসে আসে আফগান স্নোর গন্ধ, মা আর আসে না, ভারী বাতাস শুধুই হাহাকার বয়ে আনে। জগন্ময় মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়ের গান আজও আছে, আজও আছে বনগাঁর বাটার মোড়, সেই মিষ্টির দোকান, ছানা, সন্দেশ, কুমুদিনী স্কুল, রায়ব্রিজ, একরা স্মৃতি বুকে নিয়ে আজও আছে সবই। এ পথেই আলতা পায়ে হেঁটে যেতেন আমার মা। একদিন স্কুল থেকে ফিরে মাকে পাইনি, দরজায় তালা দেখে অভিমানে ঠোঁট ফুলে উঠেছিল। সবটাই আজ স্মৃতি, বিদ্যা, অর্থোপার্জন, সুনাম, কণ্ঠ, দেখবার দৃষ্টি, সবটাই মা। মা বাবার ঋণ কখনোই শোধ করা সম্ভব নয়। কখনো কখনো দিনান্তে যখন একদম একলা থাকি তখনও মনটা ভারী হয়ে ওঠে, আজও গেল না আমার ঠোঁট ফোলানো অভিমান। কিন্তু সেই অভিমান দেখবার মতো আজ আর কেউ নেই। শ্রদ্ধাসহ পার্থ বন্দ্যোপাধ্যায়, 191 পূর্ব অরবিন্দনগর, জলপাইগুড়ি।

জুন মাসের বিষয় ভাবনাকে সঙ্গী করে আমরা এখন চলে যাব আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে। বাংলাদেশের খুলনার দাকোপ লক্ষ্মীখোরা থেকে লিখছেন তাপস কুমার বালা। প্রিয় প্রত্যুষা, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। স্বর্গ থেকে নেমে আসা ঈশ্বরের মুখনিসৃত এ যেন এক একটি অমৃতবাণী। পিতা হচ্ছে আমাদের জীবনে শ্রদ্ধা বিশ্বাস আর নির্ভরতার এক মূর্ত প্রতীক। একজন বাবা তার মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করে নীরবে নিঃশব্দে বুনে চলেন তার সন্তানের সোনালী স্বপ্নের নিখুঁত জাল। অশান্ত সমুদ্রের বুকে পালবিহীন নৌকাটিকে একজন দক্ষ মাঝি যেমন তার নিপুণ শৈলীতে তীরে ভিড়াতে সক্ষম হন, ঠিক তেমনি একজন বাবা তাঁর প্রজ্ঞা দূরদর্শিতা ও বিচক্ষণতার দৈবিক গুণ দিয়ে পথভোলা পথিকের ন্যায় সত্য সঠিক পথের দিশা দেয় আমাদের। আর মা, সে তো এই ধরাধামে অবতীর্ণ ঈশ্বরের এক অংশ, এক দেবী, এক সুশীতল ছায়াতরু।

0: এক সুবিশাল মহীরুহ যার ছায়াতলে আমরা খুঁজে পাই শান্তির এক পরম আশ্রয়। আমাদের মন যখন অশান্ত হয়, উন্মত্ত হয়, হৃদয় তন্ত্রগুলো ডুকরে কাঁদে, তখন মায়ের শান্তির আঁচল তলে আশ্রয় নেই। মনের সমস্ত ধোঁয়াশা, বিষাদ, দুঃখ তখন যেন পালানোর রাস্তা খোঁজে। অভুক্ততার নিদারুণ নিষ্ঠুরতাকে পরাভূত করে যে মা সন্তানের মুখে বুকের অমৃত সুধা নামক অক্সিজেন তুলে দেয়, তাঁর স্থান তো এই জরাজীর্ণ পার্থিব সংসারে নয়। মন্দিরের মাটির পুতুলকে সরিয়ে সেখানেই অধিষ্ঠিত হবেন জীবন্ত দেবী মা। এমন ঈশ্বর তুল্য মা বাবার ঋণ শোধ করার অভিপ্রায় পৃথিবীর সমস্ত সন্তানের নিকট নিছক নির্বুদ্ধিতা, দুঃসাহস আর ঔদ্ধত্য ছাড়া কিছুই নয়। শুভেচ্ছান্তে তাপস কুমার বালা, লক্ষ্মীখোলা, ডাকুপ, খুলনা। সময় বলছে আজ প্রত্যুষা ধীরে ধীরে ঘরে ফিরবে। তবে আজকের প্রত্যুষা ঘরে ফেরার আগে আরও একবার আমাদের জুন মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে মা বাবার ঋণ কি শোধ করা যায়। আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষাকে আজ এখানেই বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা। উপস্থাপনায় ছিলেন সুমিতা দত্ত, আকাশবাণী শিলিগুড়ি। এখন জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। 7:45 শুনবেন সুপ্রভা সরকারের কণ্ঠে নজরুল গীতি হ্যালো আকাশবাণী। অনুষ্ঠানটি 8:30 লতা মঙ্গেশকরের কণ্ঠে আধুনিক গান শুনবেন 9:00। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন ভজন 9:30। হিন্দি ভাষায় লেসন প্রোগ্রাম শিক্ষক অনিল গাঙ্গুলি শুনবেন 9:45। কুমার শানুর কণ্ঠে শ্যামা সঙ্গীত 10:00। বিভিন্ন শিল্পী কণ্ঠে রজনীকান্তের গান 10:20। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT 10:30 কিছু কথাই কিছু গানে অনুষ্ঠানটি শুনবেন 11:00। বিদ্যার্থীদের জন্য বাংলা বিষয় 10ম শ্রেণীর পাঠদান করবেন আদিত্যনাথ ভট্টাচার্য, কোদালিয়া প্রসম্ম বাংলা হাই স্কুল থেকে। দুপুর 11:30 কথায় সুরে অনুষ্ঠানটি দুপুর 12:00 মহিলা মজলিস দুপুর 1:00। ইপ্সিতা চৌধুরী সরকারের কণ্ঠে লোকগীতি 1:45। গান পরম্পরায় খেয়াল পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রাগ মুলতান 3:00। যুব অনুষ্ঠানে মুডস অ্যান্ড মেলোডিস উপস্থাপনায় অনন্যা সাহা অনুষ্ঠানটি শুনবেন 3:30। গ্রামেগঞ্জে এই অনুষ্ঠানে আতর পুকুরে ডিম পোনার চাষ এ বিষয়ে আলোচনায় ডক্টর দেবদাস শেখর এবং সংঘমিত্রা ভট্টাচার্য 4:00। জীবন ও জীবিকা এই অনুষ্ঠানে সমীর দাসের সাক্ষাৎকার নেবেন পাপিয়া সরকার 4:30। বাংলা দেশাত্মবোধক গান শুনবেন ইন্দ্র শিল্পী গোষ্ঠীর কণ্ঠে ইন্দিরা শিল্পী গোষ্ঠীর কণ্ঠে 4:50। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। এখন জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। সকাল 7:30 শুনবেন হামহে রাহি প্যারকে। ত্রিবেণী 8:15, 8:30 চিত্রলোক, ইন্দ্রধনু শুনবেন 9:00, উজালে উনকি ইয়াদোকে 10:00, চয়নিকা দুপুর 11:00, ইয়াদোকি মেহফিল 12:05, সুরেলা সফর দুপুর 1:00, ত্রিবেণী শুনবেন 2:00, সদাবাহার নগমে 2:30, সখি সাহেলি 3:00, সেহাত নামা 4:00, ছায়া গীত 5:00, তারানে নয় পুরাণে 5:30। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী কেন্দ্রের আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। এখন জানিয়ে দিই শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন। প্রধান ধীরগতির ও নির্মাণ কাজ চলমান এলাকা দার্জিলিং মোড় ক্রসিং সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এটি একটি পরিচিত যানজট প্রবণ এবং এলাকা হলেও বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। এনএইচ ট্রেন শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড় রাস্তা মেরামত ও উন্নয়নের কাজ চলছে। ধীর গতিতে গাড়ি চালানো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হচ্ছে। এনএইচ ট্রেন সালুগাড়া সড়কের ওপর নির্মাণ কাজ চলমান রয়েছে, গতি নিয়ন্ত্রণে রাখুন এবং অন্যান্য যানবাহনের থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে চলুন। শাহুডাঙ্গি থেকে আমবাড়ি সংযোগ সেতু, তিস্তা ক্যানেল, ক্যানেল মোড় নতুন সেতু নির্মাণের কারণে সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোবা কিংবা শিলিগুড়ি ও আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতের জন্য নওয়াপাড়া মোড় বিকল্প পথ হিসেবে ব্যবহার করতে পারেন। গুরুত্বপূর্ণ রুট পরামর্শ নির্দেশনা। বাগডোগরা বিমানবন্দর ও এনজেপি স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপরেল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে পারেন। শুনলেন শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে বাংলা সংবাদ, তারপর স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হতে চলেছে। নতুন দিল্লিতে আজ এই মর্মে এটি মৌ স্বাক্ষরিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA মেডিকেলে ভর্তির জন্য নিট UG পরীক্ষার শহরভিত্তিক ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা চণ্ডীগড়ে কমলের পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন CPA-র ইন্ডিয়ান রিজিয়নের তিন দিনের জোন টু সম্মেলনের উদ্বোধন করবেন। বিভিন্ন রাজ্যের রাজ্যসভার 27টি আসনে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। রোলাঘারোতে ফরাসি ওপেন টেনিসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেফ ইতালির ফ্লাভিও কোবোলিকে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হতে চলেছে। এটি বিশ্বের বৃহত্তম সরকারি অর্থে পরিচালিত স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প। পশ্চিমবঙ্গে এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আজ ন্যাশনাল হেলথ অথরিটি এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হবে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী JP নাড্ডা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হবে। দেশের সকল নাগরিকের জন্য ন্যায়সঙ্গত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যাত্রায় এই ঘটনাটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়নের ফলে এই রাজ্যের নাগরিকেরা চিকিৎসা ব্যবস্থায় আর্থিক সুরক্ষা পাবেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যোগ্য সুবিধাভোগী পরিবারগুলি প্রতি বছর চিকিৎসার জন্যে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পেয়ে থাকেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA মেডিকেলে ভর্তির জন্য নিট UG পরীক্ষার শহরভিত্তিক ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা হওয়ার কথা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্টিমেশন স্লিপ কোনোভাবেই অ্যাডমিট কার্ডের সমতুল নয়।

0: পরীক্ষার্থীরা যাতে আগেভাগে পরীক্ষা কেন্দ্রের অবস্থান সম্পর্কে জানতে পারেন সেজন্যই এই স্লিপের ব্যবস্থা। আগামী 21 তারিখ দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত নিট ইউজি পরীক্ষা নেওয়া হবে। গত 3রা মে দেশজুড়ে এই পরীক্ষা নেওয়া হলেও প্রশ্ন ফাঁসের গুরুতর অভিযোগের ভিত্তিতে তা বাতিল করতে হয়। সিবিআই এই ঘটনার তদন্ত করছে। বিভিন্ন রাজ্যে 27টি রাজ্যসভা আসনে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। আগামীকাল মনোনয়নপত্র পরীক্ষা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 11ই জুন, আগামী 18ই জুন ভোট গ্রহণ করার কথা রয়েছে। উল্লেখ্য, গত 1লা জুন বিজ্ঞপ্তি জারি করে কমিশন, ওই দিন থেকে শুরু হয় মনোনয়নপত্র। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএ ইন্ডিয়া রিজিওনের 3 দিনের জোন 2 সম্মেলনের উদ্বোধন করবেন। হরিয়ানা বিধানসভায় এই সম্মেলনের আয়োজন করছে। অনুষ্ঠানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি, হরিয়ানা বিধানসভার অধ্যক্ষ হরবিন্দর কল্যাণ, সারাদেশের 15টি বিধানসভার প্রিসাইডিং এবং ডেপুটি প্রিসাইডিং অফিসারের পাশাপাশি বিভিন্ন বিধায়কেরা উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে স্থাপিত হোল্ডিং সেন্টার থেকে প্রায় 4,800 জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বিভিন্ন হোল্ডিং সেন্টারে এখনও 836 জন রয়েছেন। ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করার লক্ষ্যে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্যে প্রয়োজনীয় 566 কিলোমিটারের মধ্যে প্রায় 100 কিলোমিটার জমি ইতিমধ্যেই বিএসএফকে হস্তান্তর করেছে তার সরকার। তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে জনগণনার কাজ শুরু করেনি, বিজেপি সরকার এই প্রক্রিয়া শুরু করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্ত এলাকা নিয়ে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে শ্রী শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিগত 5 বছরের জমি রেকর্ড পরীক্ষা করারও নির্দেশ দিয়েছেন।
1: স্মার্ট ফেন্সিং কা কনসেপ্ট ওর চতুষ্কোণীয় সুরক্ষা গ্রিড কা কনসেপ্ট এ আনে বালে দিনো মে সীমা কি সুরক্ষা করনে বালে হর সিএপিএফ কা চাহে আইটিবিপি হো চাহে এসএসবি হো চাহে আসাম রাইফল হো চাহে বিএসএফ উসকা কার্য সংস্কৃতি বনে ইসকে লিয়ে হমনে শুরুয়াত কি হ্যায়।
0: ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু আগমনের কারণে বর্ষা শুরু হওয়ায় দেশের কিছু অঞ্চলে বৃষ্টি হবে, তবে বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহের মতন পরিস্থিতি অব্যাহত থাকবে। কর্ণাটকের উপকূল অঞ্চলে কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী এবং কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কেরালা, মাহি, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, কোঙ্কন, গোয়া, লাক্ষাদ্বীপ, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুদুচেরির কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, পশ্চিম রাজস্থানের কিছু এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের পূবে তাকাও নীতির অন্যতম প্রধান স্তম্ভ হল ইন্দোনেশিয়া। নতুন দিল্লিতে ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনো ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সঙ্গে বৈঠক করার সময় এই বিষয়টি উঠে আসে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গভীর সভ্যতার বন্ধনের উপর ভিত্তি করে ভারত ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্ব উভয় ক্ষেত্রেই ক্রমাগত শক্তিশালী হয়ে উঠছে। গতকাল 2 মন্ত্রী যৌথভাবে 8ম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশন বৈঠকে সভাপতিত্ব করেন। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, 2 নেতা ভারত ইন্দোনেশিয়ার সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের আওতায় দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিকগুলো পর্যালোচনা করেন। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে যে 2025 জানুয়ারি মাসে ভারতের সফররত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ারান্তো এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে হওয়া আলোচনা দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন গতি এনে দিয়েছে। ইরান 8ই এপ্রিল যুদ্ধবিরতির পর এই প্রথমবার ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানে এই পদক্ষেপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পাল্টা কোনো হামলা না চালানোর পরামর্শ দেবেন। তিনি চান ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে পুনরায় আলোচনায় বসুক। এর আগে ইসরায়েল ইরানের উপর যে হামলাগুলি চালিয়েছে সে বিষয়ে ওয়াশিংটন অবগত ছিল না বলেও ট্রাম্প জানিয়েছেন। আমেরিকাকে আড়াল করে ইরানের উপর আক্রমণ করায় ইসরায়েলের উপর অসন্তোষ প্রকাশ করেন তিনি।
2: If we make a deal that now we're friendly, we'll all go together, it'll be our equipment, we'll take it out and destroy it, whether it's on site or whether we take it off site. Well, that will require we will have a deal, we'll be friendly. In other words, we will have made a deal and we will be at peace and we will go with them or without them, but we won't have people shooting at us, okay? Now, if we don't make a deal, then we're going to take them out militarily very harshly.
0: উল্লেখ্য, বেইরুটের দাহিয়ে এলাকায় হিজবুল্লাহ সদর দপ্তরে গতকাল ইসরায়েল হামলা চালানোর পর নতুন করে উত্তেজনা ছড়ায়। জবাবে ইরানের রেভলিউশনারি গার্ডস নাজারেথের কাছে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাটি লক্ষ্য করে হামলা চালায়। ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান সে দেশের পশ্চিমাঞ্চলের আকাশসীমা বন্ধ করে দেয়। ইরাকের অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে আগামী 72 ঘণ্টার জন্য সে দেশের আকাশসীমা বন্ধ থাকবে। অন্যদিকে সিরিয়া সাময়িকভাবে 12 ঘণ্টার জন্য তাদের দক্ষিণাঞ্চলে আকাশসীমাও বন্ধ রেখেছে। আর্মেনিয়ায় সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে এবং ভোটকেন্দ্রে ব্যালট গণনার কাজ চলছে। সে দেশের নির্বাচন কমিশন জানিয়েছে যে প্রায় 110টি ভোটকেন্দ্রের প্রাথমিক তথ্য অনুযায়ী 2000-এরও বেশি ভোটকেন্দ্রে 19,654 জন নাগরিক ভোটে অংশ নিয়েছেন। মোট ভোটারের সংখ্যা ছিল 24,80,000-এরও বেশি। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি প্রায় 57% ভোট পেয়ে এগিয়ে রয়েছে। 21% ভোট নিয়ে রাশিয়াপন্থী স্ট্রং আর্মেনিয়া জোটি দ্বিতীয় স্থানে রয়েছে এবং এরপরেই প্রাক্তন প্রেসিডেন্ট রবার্ট কোচ ইয়ানের নেতৃত্বাধীন আর্মেনিয়া অ্যালায়েন্স, এরা পেয়েছে 8% ভোট। ভুটানে গত রাতে ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলের তীব্রতা ছিল 5.8। রোলা গারোতে ফরাসি ওপেন টেনিসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেভ ইতালির ফ্লাভিও কোবোলিকে 5 সেটের লড়াইয়ে হারিয়ে প্রথমবার গ্র্যান্ডস্ল্যাম জয় করেছেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে 3 নম্বরে থাকা জেরেভ 4 ঘণ্টা 20 মিনিটে রুদ্ধশ্বাস ম্যাচে 6-1, 4-6, 6-4, 6-7, 6-1 সেটে জয়লাভ করেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় সরকারি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত হতে চলেছে। নতুন দিল্লিতে আজ এই মর্মে এটি মৌ স্বাক্ষরিত হবে। বিভিন্ন রাজ্যের রাজ্যসভার 27টি আসনে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। খবর শেষ হলেও এরপরই শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। আজ দিল্লিতে ন্যাশনাল হেলথ অথরিটি NHS সঙ্গে মর্মে সমঝোতাপত্র মৌ স্বাক্ষরিত হবে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এরাজ্যে আগামী 15-17 জুন জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। রাজ্য থেকে এ পর্যন্ত 4,800 জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাস্তায় আবর্জনা ফেললে এবং নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করলে আগামী সেপ্টেম্বর মাস থেকে জরিমানা হবে, ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। নদিয়ার কালীগঞ্জ থানার ভুরুলিয়া মাঠপাড়া এলাকায় গতকাল এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, আহত 2 জন। রাজ্য জুড়ে আগামী 4 দিন বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে রাজ্য। আজ দিল্লিতে কেন্দ্রের অধীনস্থ ন্যাশনাল হেলথ অথরিটি NHS সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হবে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা। 2018 সালে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করলেও তৃণমূল কংগ্রেস সরকার সেটি এরাজ্যে চালু করতে দেয়নি। নির্বাচনী প্রচারে বিজেপি রাজ্যের মানুষকে এই প্রকল্পের সুবিধা দেওয়ার কথা জানিয়েছিল। পালাবদলের পর মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে যে 6 কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাদের কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের আওতাভুক্ত করা হবে। এছাড়াও নতুন করে প্রকল্পটির জন্য আবেদন করা যাবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পশ্চিমবঙ্গই এতদিন এই প্রকল্পের বাইরে ছিল। আগেই জানানো হয়েছে, সরকারি ও দলীয় কর্মসূচিতে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লি যাচ্ছেন। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়ুষ্মান ভারত সংক্রান্ত কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। রাজ্যে বিকশিত ভারত জিরামজি প্রকল্পের কাজ শুরু করা নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রাজ্যের মন্ত্রীদের দপ্তর বণ্টনেও বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক হবে বলে সূত্রের খবর। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এরাজ্যে আগামী 15-17 জুন জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি ব্লকে আয়োজিত এই শিবিরে অন্নপূর্ণা যোজনা, বিকশিত ভারত, জিরামজি, আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হবে, পাশাপাশি নথিভুক্ত করা হবে এই প্রকল্পগুলির জন্য নাম। রাজ্য থেকে এখনও পর্যন্ত 4,800 জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে তিনি একথা বলেন।
1: সিএর আওতায় যারা পড়েননি সেই ধরনের অনুপ্রবেশকারী তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। এবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলি, সেখান থেকে এখন অবধি 4,800কে উপার্কু পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন, তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করেছি।
0: রাজ্যে অনুপ্রবেশকারীদের নিয়ে রাজনৈতিক তোয়াচার মধ্যে শিলিগুড়ি জাংশন রেল স্টেশন থেকে 8 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরপিএফ এবং শিলিগুড়ি জিআরপি যৌথ দল তাদের আটক করে। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতরা বাংলাদেশের দিনাজপুর এবং নীলফামারী জেলার বাসিন্দা বলে জানা গেছে। আজ তাদের আদালতে তোলা হবে। রাজ্য জুড়ে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় আবর্জনা ফেললেও নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করলে জরিমানা হবে বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। উত্তরকন্যায় গতকাল প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিক বৈঠকে মন্ত্রী বলেন, জরিমানার পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্ধারিত সময় থেকেই নিয়মটি চালু হবে।
2: 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় যদি ময়লা ফেলেন, প্লাস্টিক ইউজ করেন, ফাইন হবে। সেরকমই রাস্তায় পার্কিং, তার মধ্যে একদিকে পার্কিং করতে পারবেন, দুদিকে পার্কিং হবে না। যদি অন্যদিকে পার্কিং করেন ফাইন হবে। শুধু লিগ্যাল পার্কিং হবে উইথ স্লিপ। 1 মাস বাদে 1 জুলাই থেকে কোনো স্লিপ থাকবে না, অটোমেটেড মেশিনস করে দেবো যাতে কোনো রকম রেভিনিউ লিকেজ না হয়, সেটা এই সরকার প্রথম দিন থেকে দেখছে।
0: অন্নপূর্ণা যোজনা প্রকল্পে রাজ্য সরকার 50 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠিয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, পূর্বতন তৃণমূল সরকারের আমলে ভোটার তালিকায় নাম নেই এরকম 27 লক্ষ মানুষ অবৈধভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন। 3 লক্ষ পুরুষের অ্যাকাউন্টে অনৈতিকভাবে টাকা ঢোকার তথ্য প্রকাশ্যে এসেছে। এদিকে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার জন্য একটি পরিবারের মহিলারা একটি ফর্মে আবেদন জানাতে পারবেন বলে নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন।
3: একটা পরিবারে একটাই ফর্ম যাবে, এক একজন মহিলাকে এক একটি ফর্ম নিতে হবে না, কারণ ওই ফর্মের মধ্যে বিভিন্ন অ্যাকাউন্ট দেওয়ার জায়গা রয়েছে। একটা পরিবারের বিভিন্ন মহিলারা, শাশুড়ি, বৌমা, মেয়ে, ননদ, সবাই ওই একটা ফর্মের মধ্যেই ফিল আপ করবেন, চারটে আলাদা আলাদা ফর্ম নেওয়ার দরকার নেই, এবং একই সঙ্গে ফর্ম যাতে কম না পড়ে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসেন। 20 জুন তিনি হুগলির তারকেশ্বরে প্রস্তাবিত অনুষ্ঠানে যোগ দেবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পরদিন 21 জুন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রস্তাবিত বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানেও তিনি উপস্থিত থাকবেন। যোগ দিবস উপলক্ষে 19 তারিখে রাজ্য সরকারের তরফে হাফ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার যাদবপুর স্টেশন লাগোয়া এলাকায় গতরাতে বেআইনি হকার উচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। উচ্ছেদ অভিযান রুখতে বাম কংগ্রেস নেতাকর্মীরা সেখানে পৌঁছলে পরিস্থিতি আরও জটিল আকার নেয়। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। সৃজন ভট্টাচার্য সহ কয়েকজন বাম নেতাকে আটক করা হয়। জমায়েত হঠাতে ব্যাপক লাঠিচার্জের অভিযোগ উঠেছে বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর। হকার উচ্ছেদের প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের বাইরে অবস্থান বিক্ষোভ করে বাম ছাত্র সংগঠনের সেফাই কর্মীরা। অন্যদিকে কংগ্রেসের তরফেও বিক্ষোভ দেখানো হয়েছে বলে খবর। নিজের দলকে ভরাডুবি থেকে বাঁচাতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির ইন্ডিয়া জোটকে প্রয়োজন হচ্ছে বলে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কটাক্ষ করেছেন। ইন্ডিয়া জোটকে দুর্বল করার জন্য একমাত্র মমতা ব্যানার্জি সচেষ্ট ছিলেন বলেও দাবি করেছেন তিনি।
4: দল বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির

0: ইন্ডিয়া জুটকে প্রয়োজন হচ্ছে, এতেই মমতা ব্যানার্জি নিজের দলের দুর্বলতায় প্রকাশ পাচ্ছে। এটা ঘটনা যে ভারতবর্ষে ইন্ডিয়া জোটকে যদি দুর্বল করবার জন্য কোনো নেত্রী সচেষ্ট হয়ে থাকেন তার নাম মমতা ব্যানার্জি। তাই তাকে এটা স্বীকার করতে হবে যে তার জন্যই ভারতবর্ষে ইন্ডিয়া জোট দুর্বল হয়েছে। কিন্তু এটা ঘটনা যে পশ্চিমবঙ্গে আজ তৃণমূল দলের অবস্থা সঙ্গীন এবং তৃণমূল দলের ভাঙন অব্যাহত, তৃণমূল দলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, ক্ষোভের প্রকাশ, আক্রোশের প্রকাশ সব অব্যাহত।
1: উল্লেখ্য, আজ দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ ইন্ডিজোটের শরিক দলগুলি। নদিয়ার কালীগঞ্জ থানার ভুরুলিয়া মাঠপাড়া এলাকায় গতকাল এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে, আহত দুজন। জানা গেছে, অন্ধকার রাস্তায় দুটি মোটর বাইকের মধ্যে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরও একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। নিহত ওমর ফারুক, মনিরুল মল্লিক, সুমন মল্লিক এবং আরিফ মল্লিক স্থানীয় বাসিন্দা। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন কিছু অংশ, সিকিমে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও শক্তি সঞ্চয় করে দেশের পূর্ব উত্তর পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। রাজ্য জুড়ে আগামী চার পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ারে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন,
2: পরবর্তী চার পাঁচ দিন প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের। আবার কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে 10-11 তারিখের মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী কিছুদিন প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য।
1: ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA মেডিকেলে ভর্তির জন্য NEET-UG পরীক্ষার শহর ভিত্তিক ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা হওয়ার কথা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্টিমেশন স্লিপ কোনোভাবেই অ্যাডমিট কার্ডের সমতুল নয়। পরীক্ষার্থীরা যাতে আগেভাগে পরীক্ষা কেন্দ্রের অবস্থান সম্পর্কে জানতে পারেন, সেই জন্য এই স্লিপের ব্যবস্থা। আগামী 21 তারিখ দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত NEET-UG পরীক্ষা নেওয়া হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। আজ দিল্লিতে ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হবে। রাজ্য থেকে এ পর্যন্ত 4,800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্য জুড়ে আগামী 4 দিন বৃষ্টির পূর্বাভাস। স্থানীয় সংবাদ শেষ হল।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন একযোগে মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন AIR মোবাইল অ্যাপের মাধ্যমে। এখন শুনুন সুপ্রভা সরকারের কণ্ঠে নজরুল গীতি।

এতক্ষণ শুনলেন সুপ্রভা সরকারের কণ্ঠে নজরুল গীতি আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সমাচার প্রভাত, তারপর মর্নিং নিউজ।

0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করোনি কি?
0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুরু হচ্ছে আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান হ্যালো আকাশবাণী। এই লাইভ ফোন ইন অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আমাদের সাথে ভাগ করে নেন নিজের মনের কথা, সুখ দুঃখ, আনন্দ কিংবা অভিজ্ঞতার কথা। এই অনুষ্ঠানে সরাসরি আমাদের সাথে জুড়তে আপনিও শ্রোতাবন্ধু ফোন করতে পারেন 9434076705 এই নম্বরে। নম্বরটি আর একবার বলছি, 9434076705। এই নম্বরে ফোন করে সরাসরি জুড়ে যেতে পারেন আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই মুহূর্তে চলছে হ্যালো আকাশবাণী এই অনুষ্ঠানের সাথে। আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে স্টুডিও থেকে রয়েছি আমি, শুভশ্রী। আজকের এই অনুষ্ঠানে একটু অন্য রকমের কথা বলবো। সত্য ঘটে যাওয়া গতকাল ঠিক রাত 11:06 যে ভূমিকম্প হলো, গত রাতের সেই ভূকম্পনের অভিজ্ঞতাও কিন্তু চাইলে আপনি আমাদের সাথে ভাগ করতে পারেন। এছাড়াও আপনার মনের মনিকোঠায় যে কোনো রকমের অভিজ্ঞতা, আনন্দ, দুঃখ, যে কোনো কথাই ভাগ করার জন্য কিন্তু ফোনটা তুলতে হবে আর নম্বরটি টাইপ করে সরাসরি জুড়তে হবে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের সাথে। অনুষ্ঠানে কথা চলবে, তার পাশাপাশি আপনাদের জন্য রয়েছে গানেরও আয়োজন। তাই প্রথম গানটি শুনুন, দিলরাজ কর, সুরেশ ওয়ার্কার এবং কোরাস কণ্ঠে। অপেক্ষায় রয়েছি আমরা আপনাদের সাথে জোড়ার জন্যে।

0: ইতিমধ্যেই এক শ্রোতা বন্ধুকে আমরা সাথে পেয়েছি। শুভ সকাল শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন জানাবেন।
1: নমস্কার দিদি।
0: নমস্কার।
1: আমি, হ্যাঁ, আমি সৌভিক সরকার বলছিলাম, কসবা থেকে।
0: হ্যাঁ হ্যাঁ, সৌভিক বাবু কেমন আছেন আপনি?
1: আমি ভালো আছি, যদিও এখন আমি কসবাতে নেই, আমি এখন দার্জিলিং এ রয়েছি আর কি এই মুহূর্তে।
0: বাহ,
1: হ্যাঁ
0: ছুটি কাটাতে নাকি?
1: হ্যাঁ, ছুটি কাটাতে এখানে
0: বাহ,
1: এসেছি আর কি।
0: বেশ ভালো, বেশ ভালো। তা সৌভিক বাবু, আপনি তো আমাদের নিয়মিত শ্রোতা রয়েছেন। আজকের হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে কথা শুরু করেছিলাম এই যে সদ্য গত রাতে যে হয়ে যাওয়া ভূকম্পন, তার অভিজ্ঞতা কি অনুভূত হয়েছে বা কিছু বুঝতে পেরেছেন, কিংবা আগের কোনো ভূমিকম্পের অভিজ্ঞতা, মানে ভূকম্প সম্পর্কিত কোনো অভিজ্ঞতা যদি ভাগ করতে চান আমাদের সাথে, তা করতে পারেন।
1: অবশ্যই, আজকের সকালবেলায় দেখছিলাম আর কি নানা জায়গায় নিউজ এরিয়াতে,
0: হুম হুম
1: এবং এর আগে ভূমিকম্প অনুভব হয়েছে নাকি আমি একবার অফিসে পেয়েছিলাম আর কি কয়েক মাস আগেই আর কি।
0: হুম হুম
1: কলকাতাতে একটা ভূমিকম্প, মৃদু ভূমিকম্প হয় এবং আমাদের অফিসে সঙ্গে সঙ্গে একটা সাইরেন বেজে ওঠে, এবং আমাদের অফিসে যারা সিকিউরিটি তাদের আমাদের নিচে নেমে যেতে বলে আর কি
0: হুম
1: সঙ্গে
0: হুম
1: সঙ্গে। একটা জিনিস বারণ করে দেয়, সেটা লিফটে করে নামতে না বলে, সিঁড়ি
0: আচ্ছা
1: দিয়ে নামতে।
0: আচ্ছা
1: আমরা নিচে নেমে আসি এবং সত্যি খুব ভয় লেগেছিল, কারণ আমাদের চেয়ারটা কিছুক্ষণের জন্য দুলে উঠেছিল আর কি।
0: তাই তো।
1: এবং ওই মুহূর্তে আমি হয়তো ভেবেছিলাম যে আমার মাথাটা কি ঘোরাচ্ছে না অন্য কাছে, দেখি পাশের আমাদের স্টাফ তারাও দেখি একই অভিজ্ঞতা হয়েছে তাদেরও, এবং ভয়ে আমরা সবাই হুড়মুড় করে সবাই নিচে নেমে পড়ি। নিচে নামার পর নিচে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি আর কি, প্রায় অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরই হয়, খুবই মানে সেই যে পরিস্থিতিটা খুবই ভয়ঙ্কর আর কি। মানে কিছুক্ষণের জন্য মানে নিজেদের মধ্যে ভয়ে আর আতঙ্কিত হয়ে পড়ি দিদি।
0: ঠিকই।
1: এবং এরকমই আর লাস্ট একটা অভিজ্ঞতা বলবো, সেটা হলো বাড়িতে একবার হয়েছিল,
0: হুম হুম
1: সেটার মধ্যে খাটের মধ্যে শুয়েই আর কি দেখি
0: হুম
1: যে হঠাৎ দেখি হঠাৎ দেখি দুলছে,
0: হুম হুম
1: আমি বুঝতে পারি না, বারান্দা গিয়ে তারপর শুনি যে এই একই একই পরিস্থিতি আর কি, সবাই দেখি আলোচনা করছে ভূমিকম্প হলো ভূমিকম্প হলো এই
0: ঠিকই।
1: হলো।
0: আর এই সময়টায় কি হয়, মানুষ কিন্তু ভীষণভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন, তাই না? কিন্তু
1: একদম
0: সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে কিন্তু সতর্কতাটাই কিন্তু মাথায় রাখা উচিত। ওই যে ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়ার ব্যাপারটা, তাকে কাটিয়ে উঠে বিশেষ করে বাড়ির বড়রা বা মাঝবয়সী যারা রয়েছেন তাদের কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখা উচিত। কারণ বাড়ির খুদে যারা রয়েছে, ধরুন ছোট সদস্য রয়েছে কিংবা বয়স্ক কেউ রয়েছে, তাদেরকে কিন্তু সেই সময়টায় সামলানোর দায়িত্ব এসে পড়ে এই মাঝবয়সী পরিণত মানুষদের ওপরেই, তাই না?
1: অবশ্যই একটা জিনিস আপনি কি বললেন যে আপনি আমার ছোট বড়দের কথা এমন বললেন, বিশেষ করে কখনো ভীত হবে না, প্যানিক করবে না,
0: হুম
1: সব থেকে
0: হুম
1: বড় কথা হলো এইটাই,
0: হুম
1: মানে
0: হুম
1: ভয় কখনো অন্য কাউকে দেবেন না যে হ্যাঁ এই হয়েছে ওই হয়েছে এই জিনিসটা। আর একটা জিনিস হলো সব থেকে বড় কথা হলো আমি সোশ্যাল মিডিয়ার সাথে এরকম ভাবে যুক্ত থাকি,
0: হুম হুম
1: ইনফরমেশন দেওয়া উচিত নেই এই সময়টা।
0: ঠিক ঠিক
1: সব
0: ঠিক
1: থেকে বড় কথা হলো আমরা যদি উঁচু বিল্ডিং এ থাকি, অনেক সময় দেখবো ফ্ল্যাট বাড়িতে
0: হ্যাঁ
1: অনেক সময়
0: হ্যাঁ
1: লিফট থাকে,
0: হ্যাঁ হ্যাঁ
1: লিফটে
0: হ্যাঁ
1: করে কখনো নামবেন না, এবং কোনো গাছের তলায় গিয়ে দাঁড়াবেন, কোনো
0: একদমই তাই।
1: হ্যাঁ কোনো কোনো বিল্ডিং এর নিচে দাঁড়ানো উচিত নয়, আমার হয়তো
0: হ্যাঁ
1: বলে কোনো ফাঁকা জায়গা বা মাঠে গিয়ে দাঁড়ানো উচিত ওই
0: হুম
1: সময়টা, সব থেকে
0: হুম
1: বড় বলতে
0: ঠিক ঠিক ঠিক
1: এইগুলো ঠান্ডা মাথায় ইয়ে করলে সব ঠিকঠাক থাকে দিদি।
0: একদমই তাই। আর গত কিছুদিন যাবৎ তো ভূমিকম্পের একটা সময় কিন্তু প্রবণতা ভীষণভাবে বেড়েছিল, তারপর কিন্তু বিভিন্ন স্কুল কলেজ এইসব জায়গায় কিংবা ধরুন এই যে কর্মস্থলে মক ড্রিলেরও কিন্তু একটা ব্যবস্থা করা হয়েছিল, যে সাইরেন বাজিয়ে ভূমিকম্প হলে ঠিক কীভাবে আমরা আগাম সতর্কতা মেনে চলতে পারবো এবং এই সময়গুলোকে কিভাবে কাটিয়ে উঠতে পারবো, সেই বিষয়গুলো কিন্তু প্রশংসনীয় কর্তৃপক্ষের।
1: অবশ্যই মানে এগুলো সবসময় আমাদের মাথায় রাখতে হবে দিদি,
0: একদমই
1: এটুকুই
0: তাই,
1: বলবো।
0: একদমই তাই।
1: অবশ্যই
0: আপনি রয়েছেন বললেন দার্জিলিংয়ে, কেমন রয়েছে
1: হ্যাঁ,
0: সেখানকার আবহাওয়া এখন?
1: সেখানে আবহাওয়া এখন এই সকালবেলাটা খুবই সুন্দর, মানে মনোরম পরিবেশ, ঠান্ডা ঠান্ডা একদম কুয়াশা এবং
0: আচ্ছা
1: ঠান্ডা, এবং সকালবেলার দিকে যত দিনটা বাড়ে হালকা হালকা সুন্দর মিষ্টি দিয়েটা ইয়ে থাকে আবহাওয়া, রোদ
0: আপনার মাধ্যমে আমাদের শ্রোতা বন্ধুরাও একটু স্বাদ নিতে পারছেন দার্জিলিংয়ের সৌন্দর্যের এই মুহূর্তের।
1: একদম
0: বেশ ভালো,
1: এই
0: কেমন লাগছে দার্জিলিং?
1: দার্জিলিং অসাধারণ লাগছে, মানে খুবই ভালো লাগছে,
0: এটা
1: মানে
0: কি প্রথম আসা না আগেও আসা হয়েছে?
1: না একবার এসেছি আমি আসল প্রথমে গেছিলাম কালিম্পং, কালিম্পং
0: আচ্ছা
1: হয়ে তারপর দার্জিলিং এসেছি,
0: আচ্ছা আচ্ছা
1: এরপর লাস্ট লাস্ট একটা ট্যুর আছে ছোট, ওটাও 2 দিনের জন্য, এটা কালকেই চলে যাবো, সেটা সিটং।
0: আচ্ছা
1: সিটং
0: আচ্ছা,
1: একটা অফবিট, হ্যাঁ অফবিট
0: সুন্দর জায়গা
1: জায়গাটা,
0: একদমই। হুম হুম
1: হ্যাঁ
0: হুম বেশ, সাবধানতা অবলম্বন করে ঘোরাফেরা করবেন, আশা রাখবো ভালোভাবে ঘুরবেন ফিরবেন, নিজেও সচেতন থাকবেন, আশপাশের মানুষদেরকেও সচেতন রাখবেন, ভালো রাখবেন, এই আশাই রাখছি।
1: অবশ্যই অবশ্যই,
0: অসংখ্য ধন্যবাদ শৌভিক বাবু আমাদের সাথে এইভাবে জুড়ে থাকার জন্যে।
1: অবশ্যই ভালো থাকবেন দিদি, নমস্কার
0: একদম
1: নমস্কার।
0: নমস্কার। শ্রোতা বন্ধুরা, এক্ষুনি কথা বললাম আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু শৌভিক বাবুর সাথে, তিনি কিন্তু বেশ কিছু কথা আমাদের সাথে ভাগ করলেন। আরেক শ্রোতা বন্ধুকে পেয়েছি সাথে। নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন
1: শুভ
0: বলুন,
1: সকাল, নমস্কার,
0: কোথা থেকে বলছেন আপনি?
1: আপনি কেমন আছেন?
0: আমি ভালো রয়েছি, আপনি কেমন রয়েছেন?
1: বলছি পরিতোষ দাস,
0: আচ্ছা পরিতোষ বাবু, কেমন আছেন আপনি, ভালো রয়েছেন?
1: ভালো আছি,
0: আচ্ছা
1: আপনারা ভালো থাকেন?
0: একদম একদম। পরিতোষ বাবু, এই যে
1: হ্যাঁ
0: গতকাল রাতে রাত 11টা 6 মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছিল বেশ কিছু জায়গায়
1: হ্যাঁ,
0: রাজ্যে,
1: তার একটু টের পাইছি, আমি বাইরে বসে আছি।
0: আচ্ছা একটু টের পেয়েছিলেন,
1: হ্যাঁ
0: আচ্ছা। ভূমিকম্পের কোনো মজার অভিজ্ঞতা রয়েছে কি জীবনে, যে কোনোবার ভূমিকম্প হয়েছিল, কোনো অন্যরকমের অভিজ্ঞতা বা কিছু, যদি আপনি এই বিষয়ে ভাগ করতে চান আমাদের সাথে তাও বলতে পারেন।
1: এগুলা তো বলতে হবে না, একবার তো বিশ্বকর্মার সময় হয়েছিল,
0: হ্যাঁ হ্যাঁ ভয়ঙ্কর, তার
1: হ্যাঁ
0: রেশ
1: ওই
0: ছিল
1: বছর
0: ভয়ঙ্কর।
1: তিনবার হয়েছিল, তিনবার।
0: ঠিক ঠিক ঠিক, একদম ঠিক বলেছেন
1: হ্যাঁ
0: আপনি, ঠিকই
1: হ্যাঁ
0: এই সময়গুলোতে কিন্তু ভয় না পেয়ে একটু
1: হ্যাঁ
0: সতর্কভাবেই ব্যাপারগুলোকে
1: হ্যাঁ
0: কাটিয়ে উঠতে হবে, তাই না?
1: হ্যাঁ
0: হুম হুম হুম হুম ঠিক, ভালো
1: হ্যাঁ
0: থাকবেন
1: ভালো
0: পরিতোষ
1: ভালো
0: বাবু,
1: ধান চালাবেন।
0: একদম একদম, আপনিও ভীষণ ভালো থাকবেন এই আশাই রাখবো।
1: হ্যাঁ
0: শ্রোতা বন্ধুরা শুনছেন আজকের অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, আরও এক শ্রোতা বন্ধুকে সাথে পেয়েছি, শুনে নিই উনি কি বলছেন। শুভ সকাল শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন জানাবেন।
1: হ্যাঁ দিদি ভাই নমস্কার, শুভ সকাল।
0: নমস্কার, কোথা থেকে?
1: হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার দুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল দিদি ভাই।
0: আচ্ছা প্রবীর বাবু, আপনি তো আমাদের নিয়মিত শ্রোতা রয়েছেন,
1: হ্যাঁ
0: কেমন আছেন আপনি?
1: হ্যাঁ দিদি ভাই খুব ভালো আছি, আপনারা কিরকম আছেন দিদি ভাই?
0: আমরাও বেশ ভালো রয়েছি। আচ্ছা
1: হ্যাঁ
0: প্রবীর বাবু,
1: হ্যাঁ
0: আজকের হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে একটু কথা বলা শুরু করেছিলাম এই যে গত রাতে হয়ে যাওয়া সত্য ভূমিকম্পের অভিজ্ঞতার নিয়ে, কিছু
1: না
0: কিছু
1: দিদি ভাই,
0: রাজ্যে।
1: কালকে কালকে কালকে আমাদের এখানে ভূমিকম্প হলেও আমরা কিন্তু
0: ঠিক ঠিক
1: রাত্রেবেলায়
0: ঠিক,
1: কোনো কিছু জানতে পারিনি।
0: আচ্ছা আচ্ছা,
1: এবং হ্যাঁ ভূমিকম্পর অভিজ্ঞতা আছে দিদি ভাই, কারণ দেখুন আর্মি ক্যাম্পে যখন আমি কাজ করছিলাম
0: হুম
1: হঠাৎ দুপুর বেলায় আমার এক প্লাম্বার আর কি দোতলার উপরে উঠেছে
0: হুম
1: ওই ট্যাঙ্কিতে পাইপ লাগাবার জন্য,
0: হুম
1: আর আমি নিচে দাঁড়িয়ে আছি দোতলার নিচে,
0: হুম
1: তো হঠাৎ দেখছি পুরো কাঁপছে। আমি বললাম আমি হয়তো আমার প্রেশার বেড়েছে ওই জন্য কাঁপছে, তারপরে দেখছি যে না পুরো
0: ঠিক
1: চারিদিক নিয়ে, ওকে বললাম তাড়াতাড়ি তুই নাম, আর ওখানে চাতে দাঁড়াতে হবে না।
0: ঠিকই
1: সেই
0: ঠিকই,
1: ছেলেটা যে কিভাবে নেমেছে আর আমি যে ওইখানে বসে পড়েছি নিচে,
0: হুম
1: তো
0: হুম
1: কি
0: হুম হুম
1: বলবো দিদি ভাই, এই অভিজ্ঞতাটা সত্যি করে সেই ভূমিকম্পটা কয়েক সেকেন্ডের মধ্যে মানে কিছু হয়নি কিন্তু মানে পুরো শরীর দুলিয়ে দিয়ে চলে গেল, ঘর বাড়ি
0: ঠিক
1: সব
0: ঠিক ঠিক,
1: একদম।
0: মন মানসিকতাকেও কিন্তু একদম নাড়া দিয়ে চলে যায়, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: আর এই
1: এবং
0: সময়টায়
1: তখন
0: সতর্ক থাকতে হবে, সেটাই কিন্তু
1: হ্যাঁ
0: কাম্য।
1: তখন তখন মা আর কি বলে যে না শঙ্খ বাজাও,
0: হ্যাঁ
1: শঙ্খ বাজালো, হ্যাঁ
0: শঙ্খ
1: তো
0: বাজাও, উলুধ্বনি দাও, এর একটা
1: উলুধ্বনি দাও,
0: প্রচলন
1: হ্যাঁ হ্যাঁ
0: রয়েইছে, ঠিক
1: হ্যাঁ কিন্তু সেই প্রকৃতিকে আমরা ভারসাম্যটা নিজেরাই হারিয়ে ফেলছি দিদি ভাই, ওই জন্য
0: একদমই তাই,
1: কোনো
0: ঠিক
1: কোনো
0: বলেছেন।
1: সময়ে কোনো ঠিক নেই কখন কি হচ্ছে।
0: হুম হুম হুম
1: হ্যাঁ
0: হুম
1: তো সেই জায়গা থেকে আর কি দিদি ভাই আমরা মানে সচেতন আমাদেরকে নিজেদেরকেই হতে হবে,
0: একদম
1: এবং
0: একদম,
1: এই সচেতনটা হলেই কিন্তু আমরা এইসব জিনিসগুলো উপলব্ধি করতে পারবো না।
0: হুম হুম
1: হ্যাঁ
0: হুম
1: তো সেই জায়গা, তো দিদি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকু
0: একদম একদম,
1: বললাম।
0: আপনিও ভালো থাকবেন,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: অসংখ্য
1: দিদি ভাই
0: ধন্যবাদ।
1: অসংখ্য ধন্যবাদ।
0: কথা বললাম আমাদের শ্রোতা বন্ধু প্রবীর কুমার মণ্ডলের সাথে, আপনারা শুনছেন হ্যালো আকাশবাণী অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে আপনারাও জুড়ে যেতে পারেন আমাদের সাথে সরাসরি 9434077705 এই নম্বরে ফোন করার মাধ্যমে। ফোন নম্বরটি আরেকবার বলছি, 9434076705। এই নম্বরে ফোন করার মাধ্যমে জুড়তে পারেন আমাদের সাথে। বেশ কিছু শ্রোতা বন্ধু কথা তো বলছেনই, তার পাশাপাশি কিছুজন কিন্তু বসে আছেন অপেক্ষায় গান শোনার। আমাদের এই অনুষ্ঠান আপনাদের সাথে অবশ্যই কথা বলার, তার পাশাপাশি কিন্তু গানেরও। তাই জন্যে এবার ফিরছি আবারও গানে। গান শেষে আবারও না হয় ফেরা যাবে কথায়। এই গানটি শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুকে পেয়েছি সাথে। নমস্কার শ্রোতা বন্ধু, কে বলছেন? নমস্কার শ্রোতা বন্ধু, কে বলছেন? কোথা থেকে বলছেন জানাবেন?
1: আমি বেলাগাবার থেকে বলছি, মন্থনীপাড়া থেকে।
0: আচ্ছা, আপনার নাম?
1: নবকুমার রায়।
0: আচ্ছা, কেমন আছেন নবকুমার বাবু? আপনি
1: হ্যাঁ,
0: আপনি কেমন আছেন?
1: নবকুমার রায় শোনা যাচ্ছে না?
0: হ্যাঁ হ্যাঁ, আপনি কেমন রয়েছেন? হ্যালো,
1: আমি অনুষ্ঠান শুনছি আর কি, ভূমিকম্প বিষয় নিয়ে কথা হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে এই বিষয়ে কথা হচ্ছে। আপনি যদি কোনো অভিজ্ঞতা ভাগ করতে চান, আমরা শোনার জন্য আগ্রহী।
1: আমি তো যখন ভূমিকম্প, আমি খাইয়ে দিয়ে শুইলাম, একখান থেকে অন্য বাড়িতে বেড়াইতে গেছি, ওদের খাওয়া দাওয়া করে শুইলাম,
0: আচ্ছা আচ্ছা,
1: এসে এবার ভূমিকম্প শুরু হইলো।
0: হুম হুম,
1: আমি বলি কি ব্যাপার, চুবিটা নড়তেছে। আমার তো সাবের ঘর, তো আমি বলছি সাত
0: আচ্ছা
1: বলে ভাঙে পড়ে, আমি খালি বের হবো হবো এরকম।
0: ঠিকই। হুম
1: তারপরে আস্তে আস্তে থেমে গেল আর কি।
0: হুম হুম হুম
1: তারপর কিছুক্ষণ কিছুক্ষণ পরে আমার বন্ধুটাকে ফোন করলাম যে ভূমিকম্প গেল নাকি রে,
0: হুম হুম
1: কাজে হ্যাঁ,
0: হুম হুম একদমই
1: ওরাও
0: তাই।
1: খাওয়া দাওয়া করে খালি শুইলো।
0: হ্যাঁ হ্যাঁ, ওই সময়ই তো হয়েছে, রাত
1: যাই হোক, আমি
0: 11:06 ঠিকই।
1: ফোন করলাম। আমি তো শ্রোতা একজন, না করলে মন ভালো লাগে না,
0: একদমই একদমই,
1: ফোন
0: আপনাদের
1: না
0: জন্যই
1: করলে।
0: তো আমাদের এই অনুষ্ঠানগুলোর আয়োজন করা হয়। আপনাদের মতন শ্রোতারা রয়েছেন জন্যই তো আমাদের অনুষ্ঠানগুলি সার্থকতা পায়। ভালো থাকবেন নবকুমার বাবু, এইভাবেই জুড়ে
1: আপনারা
0: থাকবেন।
1: যেরকম আনন্দ, আমাদের আনন্দ দেন, গান শোনায়, সেরকম
0: অসংখ্য
1: আমরাও
0: ধন্যবাদ।
1: শুনি, যে
0: হ্যাঁ
1: আমরা
0: হ্যাঁ,
1: আছি তোমাদের পিছনে,
0: একদম একদম, আপনাদের জন্যই
1: শ্রোতা
0: আমাদের
1: হিসেবে
0: এই আয়োজন।
1: পিছনে থাকি আর কি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: এটা
0: অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন নবকুমার বাবু, জুড়ে থাকবেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের সাথে। আমাদের আজকের হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে শ্রোতা বন্ধু আপনিও জুড়ে যেতে পারেন সরাসরি 9434076705 এই নম্বরে ফোন করার মাধ্যমে। আজকের হ্যালো আকাশবাণী অনুষ্ঠানে কথা বলা শুরু করেছিলাম গতরাতের ভূকম্পনের অভিজ্ঞতা বিষয় নিয়ে, এই যে ভূমিকম্পগুলো হয় তার অভিজ্ঞতার বিষয়। আরেক শ্রোতা বন্ধুকে সাথে পেয়েছি। নমস্কার শ্রোতা বন্ধু, শুভ সকাল, কে বলছেন, কোথা থেকে বলছেন জানাবেন?
2: আমি রাঙাপানি নারায়ণগঞ্জ থেকে প্রফুল্ল কুমার সিংহ বলছি।
0: আচ্ছা প্রফুল্ল বাবু, কেমন আছেন আপনি?
2: আছি ভালো, কৃষি কাজে ব্যস্ত। এখন এই আমন ধানের চারা বোনা হচ্ছে। হ্যাঁ,
0: আচ্ছা,
2: তো সেই সঙ্গে দু একটা কথা না বললে হয় না,
0: একদম
2: যে
0: একদম।
2: গত রাতের যে ভূমিকম্পটা,
0: হুম হুম হুম
2: তখন আমাদের এলাকায়, রাঙাপানি এলাকায় সব সময় মানে এমনি বৃষ্টি চলে আসে।
0: হুম হুম
2: হুম, মানে গতকাল তো দুপুরে হয়েছিল, আবার রাত্রে যখন বৃষ্টিটা হচ্ছে, এমন সময় ভূমিকম্প হচ্ছে মনে হয়, আর এমন সময় যে বিদ্যুৎ চমকালো, মানে আমাদের রাঙাপানি এলাকার মানুষরা জানতে পারলো না, টের পেলো না, মানে ওই যে বিদ্যুতের কাঁপুনি আর ভূমিকম্পর কাঁপুনি, হ্যাঁ, মানে
0: ঠিক
2: মিলেমিশে একাকার। হ্যাঁ,
0: ঠিকই ঠিকই।
2: আর যদি বৃষ্টিটা না হতো, তাহলে আমাদের একটা ওই প্রচলন আছে গ্রামের, যে উলুধ্বনি বা হরিবোল বলা,
0: হ্যাঁ
2: হ্যাঁ,
0: হ্যাঁ একদমই,
2: রাতের
0: শঙ্খধ্বনি, শাকধ্বনি,
2: একটা
0: উলুধ্বনি,
2: সংকেত। হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ
2: হ্যাঁ,
0: ঠিকই।
2: তো সেটা আমরা জানতে পারিনি। তারপরে আমি তখন ফেসবুক ঘাঁটতেছি, তখন দেখতেছি একজন বলল যে ভূমিকম্প হয়ে গেল। তখন আমি অনুভব করতেছি ভূমিকম্প কোথায় হলো, আমি তো বসেই আছি চেয়ারে।
0: হুম
2: হ্যাঁ
0: হুম হুম হুম হুম
2: হ্যাঁ,
0: ঠিকই
2: তো
0: ঠিকই।
2: কিছু লোক যারা শুয়েছিল
0: হ্যাঁ
2: সেনায়,
0: হ্যাঁ হ্যাঁ,
2: হ্যাঁ, তারা জানতে পারছে, আর যারা বসে বা হাঁটা চলা করছিল তারা
0: একদমই
2: জানতে
0: তাই
2: পারেনি।
0: একদমই তাই।
2: এইটুকুই আমার বলার।
0: হুম হুম
2: হ্যাঁ,
0: হুম অসংখ্য ধন্যবাদ
2: তবে
0: প্রফুল্ল বাবু আপনার অভিজ্ঞতা ভাগ করার জন্য।
2: হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে।
0: ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো।

সময়ের গণ্ডিতে বাঁধা রয়েছি আমরা, আর ঠিক এই কারণেই আজকের হ্যালো আকাশবাণী অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আবারও আগামীকাল সকালে একই সময়ে জুড়ে যেতে পারবেন এই অনুষ্ঠানের সাথে। এতক্ষণ শুনলেন হ্যালো আকাশবাণী, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন একযোগে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR মোবাইল অ্যাপের মাধ্যমে। এখন শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে আধুনিক গান।

এতক্ষণ শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে আধুনিক গান আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে বাংলা সংবাদ, তারপর সমীক্ষা।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। আজ দিল্লিতে ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA মেডিকেলে ভর্তির জন্য নিট UG পরীক্ষা শহরভিত্তিক ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা হওয়ার কথা। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন CPI ইন্ডিয়া রিজিয়নের 3 দিনের জোন 2 সম্মেলনের উদ্বোধন করবেন। ইরান ইসরায়েলের উপর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রোলাঁ গারোসে ফরাসি ওপেন টেনিস ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেব প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয় করেছেন। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। আজ দিল্লিতে কেন্দ্রের অধীনস্থ ন্যাশনাল হেলথ অথরিটি NHS সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হবে। উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা। 2018 সালে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করলেও তৃণমূল কংগ্রেস সরকার সেটি রাজ্যে চালু করতে দেয়নি। নির্বাচনী প্রচারে BJP রাজ্যের মানুষকে এই প্রকল্পের সুবিধা দেওয়ার কথা জানিয়েছিল। পালাবদলের পর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের যে 6 কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাদের কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাভুক্ত করা হবে। এছাড়াও নতুন করে প্রকল্পটির জন্য আবেদন করা যাবে। রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে পশ্চিমবঙ্গে এতদিন এই প্রকল্পের বাইরে ছিল। আয়ুর্বেদিক চিকিৎসার প্রসার এবং এ সংক্রান্ত পরিকাঠামোর উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার একটি পৃথক দপ্তর খোলার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের অনুকরণে রাজ্যে আলাদা আয়ুষ দপ্তর তৈরি হবে। জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে কেন্দ্রীয় সরকার রাজ্যকে এজন্য 527 কোটি টাকা দিয়েছে। এই প্রকল্পে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র আয়ুষ্মান মন্দির নামে চিহ্নিত হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সরকারি ও দলীয় কর্মসূচিতে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লি যাচ্ছেন। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়ুষ্মান ভারত সংক্রান্ত কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর। রাজ্যে বিকশিত ভারত জিরামজি প্রকল্পের কাজ শুরু করা নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রাজ্যের মন্ত্রীদের দপ্তর বন্টন নিয়েও BJP শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক হবে বলে সূত্রের খবর। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA মেডিকেলে ভর্তির জন্য নিট UG পরীক্ষার শহরভিত্তিক ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা হওয়ার কথা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ইন্টিমেশন স্লিপ কোনোভাবেই অ্যাডমিট কার্ডের সমতুল নয়। পরীক্ষার্থীরা যাতে আগেভাগেই পরীক্ষা কেন্দ্রের অবস্থান সম্পর্কে জানতে পারেন সেই জন্য এই স্লিপের ব্যবস্থা। আগামী 21 তারিখ দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত নিট UG পরীক্ষা নেওয়া হবে। গত 3 মে দেশজুড়ে এই পরীক্ষা নেওয়া হলেও প্রশ্ন ফাঁসের গুরুতর অভিযোগের ভিত্তিতে তা বাতিল করতে হয়। CBI এই ঘটনা তদন্ত করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে স্থাপিত হোল্ডিং সেন্টার থেকে প্রায় 4,800 জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বিভিন্ন হোল্ডিং সেন্টারে এখনও 836 জন রয়েছেন।
1: সিএর আওতায় যারা পড়েননি সেই ধরনের অনুপ্রবেশকারী তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি।
2: এবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলি, সেখান থেকে এখন অবধি 4,800 কে উপারকূপ পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন, তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করেছি।
0: বিভিন্ন রাজ্যের 27টি রাজ্যসভার আসনে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবার আজ শেষ দিন। আগামীকাল মনোনয়নপত্রগুলি পরীক্ষা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 11 জুন। আগামী 18 জুন ভোটগ্রহণ হওয়ার কথা। উল্লেখ্য, গত 1 জুন বিজ্ঞপ্তি জারি করে কমিশন, ওই দিন থেকেই শুরু হয় মনোনয়নপত্র জমা। বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারতের পূবে তাকাও নীতির অন্যতম প্রধান স্তম্ভ হল ইন্দোনেশিয়া। নতুন দিল্লিতে সেদেশের বিদেশমন্ত্রী সুগিয়ানো ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সঙ্গে বৈঠক করার সময় এই বিষয়টি উঠে আসে। বিদেশমন্ত্রক জানিয়েছে, গভীর সভ্যতার বন্ধনের উপর ভিত্তি করে ভারত ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্ব উভয় ক্ষেত্রেই ক্রমাগত শক্তিশালী হয়ে উঠছে। গতকাল 2 মন্ত্রী যৌথভাবে 8ম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশন বৈঠকে সভাপতিত্ব করেন। বিদেশমন্ত্রকের তথ্য অনুযায়ী 2 নেতা ভারত ইন্দোনেশিয়া সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের আওতায় দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিকগুলো পর্যালোচনা করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএ ইন্ডিয়া রিজনে তিন দিনের জোন টু সম্মেলনের উদ্বোধন করবেন। হরিয়ানা বিধানসভা এই সম্মেলনের আয়োজন করছে। অনুষ্ঠানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি, হরিয়ানা বিধানসভা স্পিকার হরবিন্দর কল্যাণ, সারা দেশের 15টি বিধানসভার প্রিসাইডিং এবং ডেপুটি প্রিসাইডিং অফিসারের পাশাপাশি বিধায়করা উপস্থিত থাকবেন। উদ্বোধনী অধিবেশন চলাকালীন হরিয়ানা বিধানসভার অধ্যক্ষ হরবিন্দর কল্যাণ স্বাগত ভাষণ দেবেন। এই অনুষ্ঠানে হরিয়ানার ইতিহাস এবং উন্নয়নের একটি বিশেষ তথ্যচিত্র প্রদর্শিত হবে। এরপর লোকসভা স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির ভাষণ রয়েছে। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং 7 বছরে এই প্রথমবার আজ উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। নানা রকম অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধা প্রদানের বিনিময়ে উত্তর কোরিয়ার ওপর চীনের বিশেষ প্রভাব আবার প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই সফর বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। দুদিনের এই সফরে জিনপিং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন। পেচিংয়ে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং অন্যান্য বিদেশি নেতাদের সঙ্গে সামরিক কুচকাওয়াজে অংশ নেওয়ার পর এটি হবে তাঁর প্রথম শীর্ষ বৈঠক। ইরান 8 এপ্রিলে যুদ্ধবিরতির পর এই প্রথমবার ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের হামলার প্রেক্ষিতে ইসরায়েল আজ ইরানের উপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তেহরান এবং দেশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ইস্পাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর ফলে ইসরায়েল ইরানের সংঘর্ষে পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়াল। ইরানের এই হামলার পর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পাল্টা কোনো হামলা না চালানোর পরামর্শ দিয়েছিলেন। তিনি চান ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করে পুনরায় আলোচনার টেবিলে বসুক। ওয়াশিংটন ইসরায়েলের এই হামলার বিষয়ে অবগত ছিল না বলেও ট্রাম্প জানিয়েছেন।
3: If we make a deal that now we're friendly, we'll all go together, it'll be our equipment, we'll take it out and destroy it, whether it's on site or whether we take it off site. Well, that will require we will have a deal, we'll be friendly. In other words, we will have made a deal and we will be at peace and we will go with them or without them, but we won't have people shooting at us, okay? Now, if we don't make a deal, then we're going to take them out militarily very harshly.
0: এদিকে ইরানের রেভলিউশনারি গার্ডস নাজারাতের কাছে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান সেদেশের পশ্চিমাঞ্চলের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ইরাকের অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে আগামী 72 ঘন্টার জন্য দেশের আকাশসীমা বন্ধ থাকবে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমি বায়ুর আগমনের কারণে বর্ষা শুরু হয়, দেশের কিছু অঞ্চলে বৃষ্টি হবে, তবে বেশ কিছু রাজ্যে তাপপ্রবাহের মতো পরিস্থিতি অব্যাহত থাকবে। কর্ণাটকের উপকূল অঞ্চলে কিছু জায়গায় ভারী থেকে অতিভারী এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া কেরালা, মাহে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, কোঙ্কন, গোয়া, লাক্ষাদ্বীপ, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুদুচেরির কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আর্মেনিয়ার সংসদীয় নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে এবং এখন ভোট কেন্দ্রে ব্যালট গণনার কাজ চলেছে। সেদেশের নির্বাচন কমিশন জানিয়েছে যে প্রায় 110টি ভোটকেন্দ্রের প্রাথমিক তথ্য অনুযায়ী 2000-এর বেশি ভোটকেন্দ্রে 19,654 জন নাগরিক ভোট দিয়েছেন। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি প্রায় 57% ভোট পেয়ে এগিয়ে রয়েছে। রোলা গানোতে ফরাসি ওপেন টেনিসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার জেরেব ইতালির ফ্লাভিও কোপোলিকে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয় করেছেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে 3 নম্বরে থাকা জেরেব 4 ঘন্টা 20 মিনিটের রুদ্ধশ্বাস ম্যাচে 6-1, 4-6, 6-4, 6-7, 6-1 সেটে জয়লাভ করেন। 1937 সালে হেনার হেঙ্কেলের ফরাসি ওপেন জয়ের 89 বছর পর আবার কোনো জার্মান এই গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ মেডিকেলে ভর্তির জন্য নিট ইউজি পরীক্ষার শহরভিত্তিক ইন্টিমেশন স্লিপ প্রকাশ করেছে। ইরান ইসরায়েলের ওপর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রোলাঙ্গারোতে ফরাসি ওপেন টেনিসের ফাইনালে জার্মানির আলেকজান্ডার ভেরেব ইতালির ফ্লাভিও কোপোলিকে হারিয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয় করেছেন। খবর এখনকার মতো শেষ হলো।
4: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম অস্তিত্ব রক্ষার আহ্বান, লিখেছেন সঞ্জিত কুমার সাহা। ১৯৭২ রাষ্ট্রসংঘে মানব পরিবেশ বিষয়ে যে ঐতিহাসিক আলোচনা হয় তারই প্রেক্ষিতে বিশ্ববাসীকে পরিবেশ সুরক্ষার বার্তা দিতে, পরিবেশগত সমস্যা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, নীতিগত পরিবর্তন এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে কয়েক দশক ধরে বিশ্বব্যাপী প্রতিবছর ৫ই জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। পরিবেশ ছোটখাটো কোনো বিষয় নয়, এজন্য প্রতি বছর একটি বিশেষ বার্তা বিশ্ববাসীকে দেওয়া হয়। উদ্দেশ্য, একই দিনে পৃথিবীর সকল মানুষ যেন একই বিষয়ে সচেতন হয়ে প্রত্যেকে যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারেন। এদিকে লক্ষ্য রেখেই জলবায়ু পরিবর্তন, সমুদ্র ও বাস্তুতন্ত্রের ব্যবস্থাপনা, আমাদের পৃথিবী আমাদের ভবিষ্যৎ, জীবনের জন্য জল, ওজন স্তর, ভূমিক্ষয়, বিশ্ব উষ্ণায়ন, হিমবাহর গলন, প্লাস্টিক দূষণ, অরণ্য সৃজন, পরিবেশগত অবক্ষয়, জীব বৈচিত্র্যের সুরক্ষা ইত্যাদি বিষয়ে এক বা একাধিকবার বার্তা দেওয়া হয়েছে। এবছরের মুখ্য বার্তা জলবায়ুর জন্য দ্রুত পদক্ষেপ, কারণ পৃথিবী ক্রমশ উষ্ণ হচ্ছে, হিমবাহ গলছে, দাবানলে পুড়ে যাচ্ছে অরণ্য, অনাবৃষ্টিতে শুকিয়ে যাচ্ছে নদী জলাশয়, আবার কোথাও আকস্মিক বন্যা ভূমিধস, এর সঙ্গে বাড়ছে সমুদ্রের জলস্তর। সেজন্য এবার আওয়াজ উঠেছে নাও ফর দ্য ক্লাইমেট, এক্ষুনি পদক্ষেপ নিতে হবে, এটা আমাদের অস্তিত্ব রক্ষার আহ্বান। আমরা যদি সচেতন না হই তবে আমাদের জন্য অদূরে অপেক্ষা করছে ভয়াবহ বিপদ। অচিরেই শুকিয়ে যাবে নদী, উধাও হবে বন, চিরতরে হারিয়ে যাবে ঋতু বৈচিত্র্য, বাড়বে শুধু গরম, পৃথিবীর গড় তাপমাত্রাও বৃদ্ধি পাবে। এখন উষ্ণায়ন তো সকলেরই জানা, জলবায়ু পরিবর্তনেরও প্রধান কারণ উষ্ণায়ন। প্রকৃতির এই পরিবর্তন শুধু পরিবেশের ক্ষতি করছে না, মানুষের খাদ্য, স্বাস্থ্য ও জীবিকাতেও থাবা বসাচ্ছে। গত বছরের দীর্ঘস্থায়ী দাবদাহে বিপর্যস্ত হয়েছিলাম আমরা সবাই, কোথাও কোথাও তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে গিয়েছিল। শুধু তাপপ্রবাহ নয়, বৃষ্টি, বন্যা, ধূলিঝড়েও দুর্যোগ নেমে আসে ঘন ঘন। আমাদের এখানেও ঘূর্ণিঝড়, অস্বাভাবিক বর্ষণ, নদী ভাঙন, সুন্দরবন অঞ্চলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি ও লবণাক্ততার কারণে কৃষি ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অতিবৃষ্টির ফলে জলাবদ্ধতা ও ফসলহানির ঘটনা নিয়মিত ঘটেছে। আবার উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধস ও বন্যা জীবন বিপন্ন করে তুলছে। পরিবেশবিদদের মতে প্রকৃতিকে নির্মমভাবে শোষণের জন্যই এমন দুর্যোগ, এগুলি সবই জলবায়ু পরিবর্তনের বহিঃপ্রকাশ। এই পরিস্থিতিতে এবারের পরিবেশ দিবসের ভাবনার প্রতিফলন শুধু কিছু সভা, আলোচনা, গাছ লাগানোই সীমাবদ্ধ রাখলে ভুল হবে। দরকার প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনে সচেতন পদক্ষেপ। বিদ্যুতের অপচয় বন্ধ, প্লাস্টিকের প্যাকেটের পরিবর্তে চট কিংবা কাপড়ের থলের ব্যবহার, জল সংরক্ষণ করা, প্রচুর পরিমাণে গাছ লাগানো, গাছ বাঁচানো দরকার। বিশেষ করে তরুণ প্রজন্মকে পরিবেশ বিষয়ে সচেতন হতে হবে। বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে পরিবেশ শিক্ষার প্রসার ঘটানোর সঙ্গে প্রকৃতিকে ভালোবাসার মন্ত্র শেখাতে হবে, গাছকে বন্ধু মনে করতে হবে। গাছের যত্ন নিলে গাছও আমাদের যত্ন নেবে। পরিবেশ রক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সৌরশক্তি, বায়ুশক্তি, অন্যান্য নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো দরকার। মনে রাখা প্রয়োজন পৃথিবী শুধু মানুষের নয়, পশু পাখি, গাছপালা, নদী, পাহাড় সব মিলিয়েই পৃথিবী, আর এই পৃথিবী সকলের জন্য। সকলের মনে রাখা দরকার সময় চলে যাচ্ছে, প্রকৃতি এখন তীব্র হুমকির মুখে, আমাদের চারপাশে সংকট, এর হাত থেকে মুক্তি পেতে প্রথম দরকার আমাদের আচরণে বদল ঘটানো। সমীক্ষা শেষ হলো, এটি লিখেছেন সঞ্জিত কুমার সাহা,
5: আকাশবাণী কলকাতা, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান একযোগে শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR মোবাইল অ্যাপের মাধ্যমে। এখন শুনুন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভজন।

0: এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভজন আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনুন হিন্দি ল্যাঙ্গুয়েজ লেসন প্রোগ্রাম, শিক্ষক অনিল গাঙ্গুলি।
1: সহেলি ও প্রীতি, আজও দেখছি তোমরা বেশ গল্পটা শোনার জন্যে উৎসুক হয়ে এসেছ। হ্যাঁ, গত আসরে গল্প বলেছিলাম তাই। তাই অর্থাৎ?
2: তাই অর্থাৎ জেঠিমা, বড়ি চাচি।
1: হ্যাঁ, তাই অর্থাৎ জেঠিমা, বড়ি চাচি। আর জ্যাঠামশাইকে বলা হয়ে থাকে তাউ। তাহলে তাউ আর তাই। তবে গল্পটি বলতে বলতে একটা প্রশ্ন করেছিলাম তোমাদের। কি প্রশ্ন সহেলি, মনে আছে?
2: হ্যাঁ স্যার, মনে আছে। প্রশ্নটা ছিল, যখন রামদাসজি তার ভাইপোকে জিজ্ঞাসা করলেন যে তুমি তোমার জেঠিমাকে কেন নিয়ে যেতে চাও না, তখন বালকটি কি জবাব দিয়েছিল?
1: হ্যাঁ, যখন রামদাসজি তার ভাইপোকে জিজ্ঞাসা করলেন যে তুমি তোমার জেঠিমাকে কেন নিয়ে যেতে চাও না, তখন বালকটি কি জবাব দিয়েছিল? আচ্ছা, কি জবাব দিয়েছিল প্রীতি, তুমি বলো তো?
2: কি জবাব দিয়েছিল আপনি তো বলেননি, আমরা শুধু অনুমান করে কিছু বলেছিলাম, কিন্তু আমাদের অনুমান যে ঠিক হয়নি সেটা আপনি বলে দিয়েছিলেন।
1: হ্যাঁ, তোমাদের অনুমান সেদিন ঠিক হয়নি। দেখো, বালকটি উত্তর দিয়েছিল তাই হামে প্যাল নেহি কলতি। দেখো, তাই হামে প্যাল নেহি কলতি, এখানেও সে র কে ল উচ্চারণ করছে, তাই সে বলছে যে না, দেখো আমি বলবো না। সহরি, তুমি বলো কি বলছো?
2: স্যার বলছি, পেয়ালের জায়গায় পেয়ার হবে, আর কলতির জায়গায় কলতি না বলে কর্তি বলতে হবে।
1: হ্যাঁ, পেয়ালের জায়গায় হবে পেয়ার, উচ্চারণ করতে পারে না তো, র কে ল করে, তাই পেয়ারকে সে পেয়াল বলছে, আর কর্তি না বলে সে বলছে কলতি, এখানেও র কে ল, তা হবে। কিন্তু অর্থ কি হবে বাক্যটার, প্রীতি তুমি বলবে বাংলায়?
2: বালকটি বলছে জেঠিমা আমায় ভালোবাসে না। বাচ্চারা তো ভালোবাসা চায়, জেঠিমা হয়তো তাকে ভালোবাসতেন না।
1: ঠিক ধরেছো, হ্যাঁ ঠিক ধরেছো, যে বাচ্চারা ভালোবাসা চায়, জেঠিমা হয়তো তাকে ভালোবাসতেন না, তাই হয়তো। কিন্তু কেন ভালোবাসতেন না জানো? না না, এখন বলে দেবো না, এখন বলে দিলে গল্পের রসটাই নষ্ট হয়ে যাবে। গল্পটা পড়ি শোনো, তুমি বুঝতে পারবে যে কেন ভালোবাসতেন না। দেখো, গল্প হলো, বাবু সাহেব নে ফির পুছা, তাই প্যার করে তো রেল পর বিঠা কর লে যায়গা, তাই প্যার করে তো রেল পর বিঠা কর লে যায়গা। বালক নে তাউ জি কো প্রসন্ন করনে কে লিয়ে কেবল সির হিলা কর স্বীকার কর লিয়া, পরন্তু মুখ সে কুছ নেহি কাহা, অর্থাৎ আপনে সির কো হিলায়া, মানো ওয়া কহনা চাহতা হো কি হাঁ মে লে যাউঙ্গা, লেকিন মুখ সে কুছ নেহি বোলা ও। বাবু সাহেব উসে আপনি অর্ধাঙ্গিনী কে পাস লে যাকর উনসে বোলে, লো ইসে প্যার কর লো তো তুমে ভি লে যায়গা, পরন্তু ওয়া তিরক কর বোলি, কন ইয়ানি তাই, তিরক কর বোলি, তুমি রেল পর বেঠ কর যাও, মুঝে নেহি জানা হে। সহেলি, মনে হচ্ছে কিছু বলবে তুমি।
2: হ্যাঁ স্যার, আপনি বললেন না তুনক্কর বলি।
1: হ্যাঁ,
2: এই তুনক্করটা মানে কি স্যার?
1: হ্যাঁ ঠিক, আমিও ঠিক ধরেছি যে কিছু একটা প্রশ্ন আছে তোমার। দেখো, তুনকনা, তুনকনা হচ্ছে হঠাৎ করে একটু রেগে যাওয়া, এই রাগটা অনেকটা বিরক্তি মিশ্রিত, মানে বিরক্তি মিশ্রিত রাগ, তাই তুনক্কর বলি, একটু বিরক্ত হয়ে রেগে সে বললো তুমি রেল পর বেঠ কর যাও, মুঝে নেহি জানা হে। তারপর শোনো, বাবু সাহেব বচ্চে কো উনকি গোদ মে বিঠানে কি চেষ্টা করতে হুয়ে বোলে, প্যার নেহি করোগি তো ফির রেল মে নেহি বিঠায়েগা, প্যার নেহি করোগি তো ফির রেল মে নেহি বিঠায়েগা, কিউ রে মনোহর, বালকটিকে বললেন, কিউ রে মনোহর। হ্যাঁ দেখো, এতক্ষণে জানা গেল বালকটির কি নাম, কি নাম ছিল প্রীতি?
2: মনোহর।
1: হ্যাঁ, বালকটির নাম ছিল মনোহর।
2: আচ্ছা, তাও রামজি দাস তো তার ভাইপো মনোহরকে খুব ভালোবাসতেন।
1: হ্যাঁ, তাও রামজি দাস তার ভাইপো মনোহরকে খুব ভালোবাসতেন, কিন্তু কি করে বুঝলে? হিন্দিতে উত্তর দাও, তুমি কেসে পতা চলা কি রামজি দাস আপনে ভতিজে মনোহর কো বহুত প্যার করতে থে?
2: উন দোনো কি বাতচিত সে পতা লগতা হ্যায়,
1: হ্যাঁ,
2: লেকিন তাই কে ব্যবহার সে পতা চলতা হ্যায় কি তাই উসে প্যার নহিঁ করতি থি।
1: হ্যাঁ, ও তো ঠিক হ্যায় কি তাই কে ব্যবহার সে পতা চলতা হ্যায় কি তাই উসে প্যার নহিঁ করতি থি, লেকিন ব্যবহার উচ্চারণ মত করো, ব্যবহার ব্যবহার সে। কহিঁ ইসসে আচ্ছা হোগা যদি তুম কহতি হো বর্তাও সে। ক্যা কহোগি?
2: বর্তাও সে।
1: হ্যাঁ, বর্তাও সে পতা চলতা হ্যায় কি তাই উসে প্যার নহিঁ করতি থি। লেকিন দেখো, তাই নে তো মনোহর কো তাই কি গোদ মে বিঠানে কি চেষ্টা কি, পরন্তু তাই নে ক্যা কিয়া, উধর তাই নে মনোহর কো অপনি গোদ সে ধকেল দিয়া, ধকেল দিয়া ইয়ানি ধক্কে দেকর গিরা দিয়া। মনোহর নিচে গির পড়া, শরীর মে তো চোট নহি লগি পর হৃদয় মে চোট লগি, বালক রো পড়া, বালক রো পড়া। সহেলি তুম ক্যা সোচ রহি হো?
2: सर, मैं सोच रही हूँ कि ताई बहुत हृदयहीन थी।
1: हाँ?
2: वो सचमुच मनोहर से प्यार नहीं करती।
1: हाँ?
2: मनोहर सेटा मनोहर आगे ही जानतो।
1: हाँ, मनोहर सेटा आगे ही जानतो। ताई जखन रामजी दास मनोहर के बोले छिलेन जे ताई को क्यों नहीं ले जाएगा, तखन मनोहर तार उत्तरे बोले छिलो,
2: ताई मनोहर तार उत्तरे बोले छिलो ताई आमाके भालोबाशे।
1: हाँ? মনোহর তার উত্তরে বলেছিল যে তাই আমাকে ভালোবাসে না, কিন্তু না, তুমি বললে হয়তো ঠিকই, কিন্তু মনোহর তো বাংলা জানে না, বাংলা বলবে কি করে, আর রামজি দাসও তো বুঝবেন কি করে।
2: হ্যাঁ স্যার, ভুল হয়ে গেছে আমার। মনোহর বলেছিল তাই হামে প্যার নহিঁ করতি
1: করতি। হ্যাঁ, কলতি তো বাচ্চা ছেলে, সে বলছে তাই হামে প্যার নহিঁ কলতি। আচ্ছা, তারপর শোনো, বাবু সাহেব নে বালক কো গোদ মে উঠা লিয়া, চুমকার পুচকার কর চুপ কিয়া, আর তৎপশ্চাৎ উসে কুছ পয়সা তথা রেলগাড়ি লা দেনে কা বচন দেকর ছোড় দিয়া। চুমকার পুচকার কর চুমুকে আদর করে চুপ কিয়া, আর তৎপশ্চাৎ উসে কুছ পয়সা তথা রেলগাড়ি লা দেনে কা বচন দেকর, বচন দেকর মানে কথা দিয়ে ছোড় দিয়া। बालक मनोहर भयपूर्ण दृष्टि से अपनी ताई की ओर ताकता हुआ उस स्थान से चला गया, भयपूर्ण दृष्टि से, क्योंकि ताई ने उसे अपनी गोद से क्या किया था, धकेल दिया था,
2: फैले दिए छिलो।
1: हाँ, फैले दिए छिलो, तो इसीलिए वह डर गया था। तो इसीलिए भयपूर्ण दृष्टि से अपनी ताई की ओर ताकता हुआ उस स्थान से चला गया। रामजी दास रामेश्वरी से बोले, তোমারা ইয়ে কেসা ব্যবহার হে? দেখো এখানেও ব্যবহার কথাটা ব্যবহার আছে, কিন্তু উচ্চারণ কিছু ব্যবহার, তোমারা ইয়ে কেসা ব্যবহার হে? বচ্চো কি প্যারি প্যারি বাতে শুনকর তো চাহে জেসা জি হো প্রসন্ন হো জাতা হে। বচ্চো কি প্যারি প্যারি বাতে শুনকর তো চাহে জেসা জি হো প্রসন্ন হো জাতা হে। চাহে জেসা জি হো মানে মনটা যেমনই থাকুক না কেন, ক্যা হয়ে উঠতা হ্যায় প্রসন্ন হয়ে যা,
2: সবাই খুশি হয়ে যায়,
1: খুশি হয়ে যায়। বাচ্চাদের কথাই হচ্ছে এমন সুন্দর, তার কথাবার্তা সহজ সরল, এত সরল যে শুনলেই সকলকার প্রাণ জুড়িয়ে যায়। মগর তোমারা হৃদয় ন জানে কিস ধাতু কা বনা হুয়া হ্যায়। রামেশ্বরী বলি, পরায়ে ধন সে ভি কহিঁ ঘর ভরতা হ্যায়। হ্যাঁ, কি বললো রামেশ্বরী? পরায়ে ধন সে ভি কহিঁ ঘর ভরতা হ্যায়। এতক্ষণে কিন্তু আসল রহস্য জানা গেল, সে কেন ভালোবাসে না তার মনোহরকে, কেন বলতো প্রীতি?
2: বোধ হয় রামজি দাস আর তাইয়ের কোনো সন্তান ছিল না, কিন্তু দুজনের চরিত্রের এক অপরের বিপরীত।
1: হ্যাঁ, অনেক পরিণত।
2: তাও এবং তাই দুজনই ভিন্ন প্রকৃতির ছিলেন।
1: হ্যাঁ, ঠিকই বলছো যে রামজি দাস আর তাইয়ের কোনো সন্তান ছিল না, কিন্তু দুজনের চরিত্র এক অপরের বিপরীত। অর্থাৎ তাও এবং তাই দুজনেই ছিলেন একটু ভিন্ন প্রকৃতির, কিন্তু কিরকম ভিন্নতা ছিল সহেলি, তুমি বলবে না, কিন্তু হিন্দিতে বলতে হবে, বলো।
2: আমায় কিন্তু আপনি সবসময় হিন্দিতে বলতে বলেন, কিন্তু প্রীতিতে বল বাংলায় উত্তর দিয়ে গেল স্যার।
1: প্রীতি, তুমি সহেলির এই অভিযোগের উত্তর দাও। সে বলছে যে প্রীতি বেশ বাংলায় উত্তর দিয়ে গেল, আর আমাকে আপনি সবসময় হিন্দিতে উত্তর দিতে বলেন। সাহেলির অভিযোগ বেশ জবরদস্ত মনে হচ্ছে।
2: নাই স্যার, ইয়া গালত হ্যায়।
1: আচ্ছা,
2: মে তো আব তক হিন্দি মে হি উত্তর দেতি আ রহি হু, বস কেবল এক বার বাংলা মে উত্তর দেনে সে।
1: হ্যাঁ, ইয়ে বাত হে সহি কি প্রীতি নে কেবল এক বার উত্তর দিয়া থা বাংলা মে। বহুত সুন্দর। দেখো সহেলি, তুমি বাত কা জবাব দে দিয়া প্রীতি নে। আব তুম প্রীতি কি বাতোঁ কা জবাব দো।
2: ঠিক হ্যায়, তো মে ভি হিন্দি মে জবাব দেতি হু।
1: হ্যাঁ,
2: রামজী দাস কি আপনা সন্তান নেহি থা।
1: আপনি সন্তান নেহি থি, সন্তান স্ত্রীলিঙ্গে। হ্যাঁ,
2: আপনি সন্তান নেহি থি, ইসলিয়ে ও ওয়ে আপনে ভতিজে কি সন্তান কো,
1: ভতিজে কো হি ওয়ে আপনি সন্তান কি
2: তরহ, ভতিজে কো হি আপনে সন্তান কি তরহ প্যার করতে থে, পরন্তু তাই উসে পরায়া ধন সমজতি থি, ইসিলিয়ে উসে প্যার নেহি করতি থি। ক্যু প্রীতি, আপ তুমহারা আপ তুম তো খুশ হো না। मैं तो बहुत खुश हूँ, लेकिन मैं भी तो तुम्हारी तरह हिंदी सीख रही हूँ। अब शिक्षक जी से पूछो, वे खुश हैं या नहीं।
1: हाँ हाँ, मैं तो तुम दोनों से बहुत खुश हूँ, तुम दोनों ने बहुत अच्छा जवाब दिया। एक बार पड़े घटना सुनो। ताई ने फिर कहा, तुम्हारा चलन तो दुनिया से निराला है। आदमी संतान के लिए न जाने क्या क्या करते हैं, पूजा पाठ कराते हैं, व्रत रखते हैं, पर तुम्हें इन बातों से क्या काम, रात दिन भाई भतीजों में मगन रहते हो।
2: लेकिन ये तो कुसंस्कार है सर, ब्रतोपवासी की संतान कखनो जन्म होते पारे।
1: हाँ ठीक बोलेछो तुमि, रामजी दास एक ही कथा बोलें तार स्त्री के, बोलें पूजा पाठ व्रत सब ढकोसला है, जो वस्तु भाग्य में नहीं वह पूजा पाठ से कभी प्राप्त नहीं हो सकती। सहेली जा बोल लो, रामदास जी ताई बोलें।
2: ताई बोधय অশিক্ষিত ছিলেন, এই জন্যই তিনি এরকম ধারণা পোষণ করতেন।
1: হ্যাঁ, ইসিলিয়ে রামজি দাস ভী স্ত্রী কি বাত কা কুছ উত্তর না দেকর ওয়াহাঁ সে চলে গয়ে। এবার আমাদেরও যাবার সময় হয়ে গেছে, বাকি অংশটি পরের আসরে, আজ এই পর্যন্ত, কি বলো তোমরা?
2: হ্যাঁ স্যার, ঠিকই আছে।
1: হ্যাঁ, তাহলে এখানেই রাখছি।
0: এতক্ষণ শুনলেন হিন্দি ভাষায় লেসন প্রোগ্রাম, শিক্ষক অনিল গাঙ্গুলি, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান একযোগে শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমে। ফিরছি বিরতির পর।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরো একবার 9749088189।

আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন কুমার শানুর কণ্ঠে শ্যামা সঙ্গীত।

এতক্ষণ শুনলেন কুমার শানুর কণ্ঠে শ্যামা সঙ্গীত, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনুন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রজনীকান্তের গান।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রজনীকান্তের গান, আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান একযোগে শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT উমঙ্গ।

0: तो हमारा आज का प्रसारण यहीं पर समाप्त होता है, इसलिए मुझे यानी अजीत को
1: और विमलेश को उमंग कार्यक्रम की तकनीकी टीम के साथ कल तक के लिए आज्ञा दीजिए।
0: नमस्कार।
2: उमंग उमंग उमंग उमंग।
3: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT উমাঙ্গ আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান একযোগে শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন AIR মোবাইল অ্যাপের মাধ্যমে। ফিরছি বিরতির পর।
4: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
5: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
4: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
5: 9749088189।
4: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
5: ফোন নম্বরটি আরো একবার 9749088189।

0: नए जमाने की नई तस्वीर। अब छत पर लगे टीवी एंटेना को कहो गुड बाय सदा के लिए। समय के साथ बदलें, आगे बढ़ें। ले आएं आज ही दूरदर्शन का डीडी फ्री डिश। इसमें है आपके पसंदीदा 100 से ज्यादा टीवी चैनल्स। इसके अलावा 51 एजुकेशनल यानी पढ़ाई लिखाई वाले चैनल्स और 48 रेडियो चैनल्स। और तो और, सेट टॉप बॉक्स लगवाने के बाद कोई खर्चा नहीं, बिल्कुल नहीं। डिजिटल क्रांति की ओर एक कदम और आपका डीडी फ्री डिश।
1: আপনাদের প্রিয় কেন্দ্র আকাশবাণী শিলিগুড়ি
2: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর ডিআরএম ট্রান্সমিটারে,
1: সেই একই চেনা ঠিকানায়
2: 421.9 মিটার,
1: 711 কিলোহার্টজ।
2: শুধু কি বাড়িতেই?
1: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন ডিআরএম সম্প্রচার,
2: ঝকঝকে ডিজিটাল,
1: কাহিনী কথা সুর তাল।
2: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
1: কারণ ডিআরএম সম্প্রচার
2: শুনতে ভুলবেন না।
1: স্টে টিউনড।
3: আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান কিছু কথায় কিছু গানে। এই অনুষ্ঠানে আপনারা সরাসরি আমাদের সাথে জুড়তে পারেন 9434076705 এই নম্বরে ফোন করার মাধ্যমে। নম্বরটি আরও একবার বলছি,

0: আসছি আসছি ভাব নিয়ে। আজকে আপনাদের সাথে এই কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে স্টুডিওতে রয়েছি আমি শুভশ্রী, আমার সাথে রয়েছেন,
1: হ্যাঁ আমি রয়েছি শুভশ্রী, তোমার সাথে রিমি।
2: আজকের এই কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে আমি রয়েছি রিমি। হ্যাঁ শুভশ্রী,
0: হ্যাঁ
2: বর্ষা তো আসবে হিসেব মতো, কিন্তু অলরেডি কিন্তু বর্ষা, যেটা বলে যে শুরুরও তো একটা শুরু থাকে,
0: ঠিকই।
2: হ্যাঁ যেমন ধরো আজকে যখন আসছিলাম ডিউটিতে কড়া রোদ, হ্যাঁ হ্যাঁ, অথচ সারা রাত বৃষ্টি, আমার মনে হয় সেটাই একটা আবাহন বার্তা মনে হয় দিয়ে দিয়েছে, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন।
2: হ্যাঁ কোনো বন্ধু এসেছে মনে
0: হচ্ছে? একদম একদম, শ্রোতা বন্ধু পেয়েছি, কথা বলিনি। নমস্কার শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন বলবেন?
3: নমস্কার দিদি ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল দিদি ভাই।
0: কেমন আছেন আপনি প্রবীর বাবু?
3: হ্যাঁ খুব ভালো আছি দিদি ভাই, আপনারা কিরকম আছেন দিদি ভাই?
2: ভালো ভালো, খুব ভালো প্রবীর বাবু, আজ দুজনে মিলে কথা বলছি আপনার সঙ্গে।
3: হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, দিদি ভাইকে নমস্কার দিদি ভাই।
0: একদম, আপনাকেও নমস্কার জানাই আমরা।
2: আচ্ছা আজকে আমাদের বিষয় হচ্ছে করোনার চেয়ে বর্ষা, অর্থাৎ একেবারে দোরগোড়ায় বর্ষা। বর্ষা কি আপনাদের বর্ধমানে এসেছে?
3: না কালকে দিদি ভাই দুপুর বেলা হঠাৎ এমন সেই ছাগল তাড়ানো বৃষ্টি আর কি।
2: হ্যাঁ এখন ছাগল তাড়ানো, পরে হবে কেরানি মারা। ঠিক আছে, সবটাই তো দরকার এবং সবটাই ভীষণ ভাবে প্রাকৃতিক। আর যে দুম করে বৃষ্টিটা আসলো কালকে সন্ধেবেলায়, সেখানে আপনি ভিজেছিলেন?
3: না ওটা তো কালে না ভিজিনি, দাঁড়িয়েছিলাম একটা দোকানের ভেতরে, তো সেটা ভেজা হয়নি, কারণ এখন তো হঠাৎ বৃষ্টিতে যদি আপনি ভেজেন না শরীর খারাপ হবে।
2: হ্যাঁ ঠিক ঠিক,
3: কারণ অতিরিক্ত সেই জলীয় বাষ্প এবং সেই ময়লা মানে গায়ে পড়লে সেগুলো নষ্ট। বর্ষা তো আসেনি এখনো, আর বর্ষা আসার ওইটা চেতাবনী দিচ্ছে যে আমি আসছি, তোমরা
2: মৌসুমি বায়ু ধাক্কা মারবে আর কি আমাদের। ভালো থাকবেন প্রবীর বাবু, ভালো থাকবেন।
3: হ্যাঁ দিদি ভাই, বর্ষাতে আম কুড়াতে খুব ভালো লাগে দিদি ভাই,
2: ঠিক
3: পুরনো ছোটবেলাকার আর কি। আর এখনকার ছেলেমেয়েরা তো আম টাম আর কুড়ানোর কোনো ব্যাপার নেই, কিনে এনে দিলে খাবে, নাহলে ওই মোবাইলে আম দেখছে আর ইয়ে হচ্ছে আর কি করবে।
2: সময়টা বদলে গেছে, একদম। আপনিও ভালো থাকবেন। নমস্কার
3: নমস্কার।
2: হ্যাঁ শুভশ্রী, বন্ধুরা কিন্তু বেশ আনন্দ করছেন, তাই না?
0: একদম একদম। আর রিমিদীপ, দেখলে আমাদের প্রবীর বাবু শ্রোতা বন্ধু, উনি কিন্তু কথা বলতে বলতে শৈশবে চলে গিয়েছেন, শৈশবের স্মৃতি জাপটে ধরেছে ইতিমধ্যে তাকে।
2: একদম একদম, সত্যি তাই।
0: আরেক শ্রোতা বন্ধুকে পাশে পেয়েছি।
2: কে রয়েছেন?
0: নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন, কোথা থেকে বলছেন বলবেন?
4: আমি সুবল সদন বলছি, মগরা দক্ষিণ থেকে।
2: হ্যাঁ বলুন, নামটা একটু স্পষ্ট করে বলুন, শুনতে পাইনি।
4: আমি সুবল সর্দার বলছি, মগরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
2: আচ্ছা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানে। নমস্কার। হ্যাঁ করোনার চেয়ে বর্ষা,
4: প্রেমিকা দরজায় করোনার মতো হঠাৎ বর্ষা করোনার চেয়ে দরজায়,
2: ঠিক
4: দারুণ একটা মুহূর্ত আর কি।
2: আমরা
4: যখন কাইল হয়ে যাচ্ছি হঠাৎ ঠান্ডা বাতাস, তবে এখন যে বর্ষার আগে যে বর্ষা শুরু হয়নি, এটা কিন্তু কালবৈশাখী, জানেন?
2: মানে একদম জ্যৈষ্ঠের শেষে আমরা চলে এসেছি, তো
4: ঝড় হচ্ছে, আম পড়ছে, খুব মজার একটা সময়। এই কালবৈশাখী ধরে আমরা দেখবেন পথের পাঁচালি এমন একটা ঝড় বৃষ্টিতে ভিজে
2: অপুরতে গেছিলেন। হ্যাঁ অপু দুর্গা দুই ভাই বোন,
4: এই সুন্দর দিনে বলা যায় সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এখন আর সর্বনাশ হচ্ছে না, এখন সেই সর্বনাশ একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এখন

0: এমনও দিলে তাকে বলা যায়।
1: বাহ বাহ, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। একসঙ্গে আপনি শক্তি চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ এবং বিভূতিভূষণ প্লাস সত্যজিৎ রায়, এই চারজনকে কিন্তু আপনি নিয়ে এলেন।
0: আমরা নদীবঙ্গের লোক, আমার জীবনটা কেটে গেছে ফকিরচাঁদ কলেজ, মানে ডাইম হারবার, ওটা নদী। আর আমি সালি ক্যালকাটা হাইকোর্টে, এখানেও নদী। এখন আবার হচ্ছে নদী দিয়েই।
1: হ্যালো, ভালো থাকবেন।
0: আর একটা লাইন শেষ করবি, এই বর্ষা যখন আসে প্রথম দিবসে যে মেঘদূত রচনা হয়েছিল, প্রথম দিন বর্ষা কি বলুন তো, কবিদের খুব প্রিয় দিন। আগে বর্ষা মনে ছিল মাঠ টাট কাদা, পট ঘাট কাদা, এখন তো অনেক ডেভেলপ হয়ে গেছে। তো যার ফলে সেই যে বর্ষার যে দৃশ্য বা গ্রাম বাংলা যে কষ্ট, সেটা অনেকটা আর নেই এখন। এখন বর্ষাটা কি হয়েছে বলুন তো, এখন হচ্ছে শহর কেন্দ্রিক আর একটা আরামদায়ক হয়ে গেছে। বর্ষাটা এনজয় করা যায়, দেখবেন যখন একটা খড়ের চালে চা দোকানে বসে চা খাচ্ছি না, ঝমঝম করে
1: একদম বৃষ্টির যে শব্দটা, শব্দটা খুব আলোড়ন তোরে ভেতরে, তাই না?
0: কেমন অনুভূতি হয় দেখবেন।
1: খুব ভালো, খুব ভালো লাগলো আপনার এই অনুভবের কথা জেনে এবং সেটা উপলব্ধি করে। ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার, নমস্কার।
1: বাহ, বন্ধুরা বেশ খুব এনজয় করছে, তাই না শুভশ্রী?
2: একদম একদম, আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু একদম সবার মনে সত্যিই করা নেড়ে দিচ্ছে।
1: আরো এক বন্ধু এসে গেছে।
2: একদম একদম। নমস্কার শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন জানাবেন?
3: নমস্কার।
2: নমস্কার,
3: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
1: নিতাই বাবু ভালো আছেন?
3: হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন?
1: হ্যাঁ হ্যাঁ একদম, খুব ভালো আছি। বর্ধমানে কথা হলো, চব্বিশ পরগনায় কথা হলো, এবার চলে গেলাম আমরা বীরভূম। বীরভূমে লালমাটির উত্তাপ কিছুদিন আগে বেরিয়ে এসেছি, সেখানে আজকে কি অবস্থা?
3: আজকে প্রচন্ড রোদ,
1: প্রচন্ড রোদ। বৃষ্টি কবে হয়েছিল?
3: বৃষ্টি হয়েছিল পরশু তারিখে।
1: আচ্ছা, পরশু হয়েছিল?
3: হ্যাঁ পরশু বৃষ্টি হয়েছিল।
1: মানে জানান দিয়ে গেল, কড়াটা একটু করে নাড়িয়ে দিয়ে গেল যে আমি আসছি, ভালোভাবে আসছি।
3: হ্যাঁ সামনে বর্ষা আসছে, জানাই দিয়েছে। হ্যাঁ হ্যাঁ
1: ঠিক।
3: এই মাঝে মাঝে রোদ গরম, তার মধ্যে বৃষ্টি, যখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু খুবই আরাম লাগছে, এত সুন্দর ঠান্ডা আবহাওয়া, খুব ভালো লাগছে। কিন্তু যখনই বৃষ্টি থেমে যাচ্ছে, কিন্তু প্রচন্ড ঘুমট।
1: আর লাল মাটি তো আমরা যেখানে থাকি সেখানকার মাটির চেয়ে আরো বেশি মানে উত্তপ্ত হয়ে যায়, খুব দ্রুত উত্তপ্ত হয়ে যায়,
3: খুব গরম। হ্যাঁ খুব গরম,
1: খুব গরম। আর বীরভূমের বর্ষাটাও কিন্তু খুব আনন্দদায়ক, ভীষণ ভালো লাগে, ভীষণ। বিশেষ করে বোলপুর, শান্তিনিকেতন, বিশ্বভারতী এসব এলাকায় বর্ষায় থাকতে ভীষণ ভালো লাগে, আমি তো ছুটে ছুটে চলে যাই মাঝে মাঝে। তো আপনি বীরভূমের এই আসছে বর্ষা এরকম একটা মনোভাবে থাকুন, খুব ভালো থাকুন। নমস্কার।
3: হ্যাঁ ভালো থাকবেন, নমস্কার।
2: রিমিদি,
1: হ্যাঁ বলো।
2: এই যে বৃষ্টি স্নাত বা বৃষ্টি ধৌত মনের যে একটা পরিচয়, মানে সেটা বলেই কিন্তু আমাদের শ্রোতা বন্ধুরা শান্তি পাচ্ছে।
1: সত্যি তাই, আসলে এত গরমের পরে মনে হয় যেন কখন বৃষ্টি আসবে।
2: যাদের এলাকায় বৃষ্টি বর্তমানে হচ্ছে না, যেমন উনি বললেন তীব্র দাবদাহ, রোদ, একদম চাঁদি ফাটা রোদ, তা সত্ত্বেও উনি যখন কথাটা বলছেন, কথার মধ্যেই কিন্তু একটা কেমন শান্তি বিরাজ করছে, তাই না?
1: ঠিক ঠিক। এবার গান শোনাও।
2: একদম একদম, অনেক শ্রোতা বন্ধুরা অপেক্ষায় আছেন গানেরও। পরের গানটি শুনে নেন আশা ভোসলের কণ্ঠে।

0: এক বন্ধু এসে গেছেন। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: কে বলছেন?
1: হ্যাঁ, শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন?
1: আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: আচ্ছা, অমৃতা দি বোলপুর থেকে বলছেন। হ্যাঁ, বীরভূমের একজনের সঙ্গে কথা হলো আমাদের, হ্যাঁ, নিতাইবাবুর সঙ্গে। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কিছু কথাই কিছু গানে অনুষ্ঠান আপনি কি শোনেন?
1: হ্যাঁ, আমি শুনি।
0: বাহ,
1: আমি শুনি, প্রত্যেকটা অনুষ্ঠানই আমি শুনি, খুব ভালো লাগে।
0: আচ্ছা, আমাদেরও খুব ভালো লাগলো জেনে। কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি, ভালো আছি।
0: আচ্ছা,
1: প্রচন্ড গরম তো?
0: হ্যাঁ, শুনলাম প্রচণ্ড গরম। এই সময় বর্ষা আসবে আসবে এরকম ভাবতেই ভালো লাগছে, তাই না?
1: বৃষ্টি হচ্ছে এক পাতলা করে।
0: আচ্ছা,
1: প্রচন্ড বৃষ্টি হয়েছে।
0: কবে হয়েছে?
1: কালকে অল্প অল্প হয়েছে, কিন্তু ঠান্ডা ছিল। আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল।
0: আচ্ছা আচ্ছা, বোলপুরে ঠান্ডা এই সময় ভাবাই যায় না, তাই না?
1: হ্যাঁ, সেই।
0: হ্যাঁ, আপনি কিভাবে ভাবছেন বর্ষা এলে কি কি করবেন? গাছ টাছ লাগানোর ব্যাপারও তো রয়েছে।
1: হ্যাঁ, বর্ষা এলে দেখুন আমার বাড়িতে প্রচুর ফুলের গাছ আছে, ফলের গাছ আছে। তো সেই গাছগুলো বর্ষার আগে ওইগুলোকে ডালপালা সব অনেক ছেঁটে দেওয়া হয়েছে, যেহেতু বর্ষা এলে ওগুলো আরো।
0: হ্যালো।
1: হয়েছে। এছাড়াও বর্ষা এলে যেটা আমার ভালো লাগে, হ্যাঁ, বর্ষা জলে ভিজতে আমি খুব ভালোবাসি। তো যখন খুব ঝমঝম করে বৃষ্টি হয়, বারান্দায় বসে হাত বাড়িয়ে বৃষ্টির জলগুলো ধরতে ছোটবেলার মতো এখনো মানে ভালো লাগে। আর তাতে কিন্তু আমার রবীন্দ্রসঙ্গীত গান বাজে, খুব ভালো লাগে। তখন মানে মনটা এত ভালো হয়ে যায়, কিছু মানে বলার নেই আর।
0: বাহ, খুব ভালো লাগলো। আপনি এই যে বর্ষাটাকে এভাবে উপভোগ করেন, একদিকে রবীন্দ্রসঙ্গীত, আবার বর্ষার জলে হাত বাড়িয়ে দেওয়া, এটা তো মানে দারুণ ব্যাপার একটা। খুব সুন্দর লাগলো আপনার কথা শুনে।
1: লেখালেখিও করি, একটু কবিতা টবিতা লিখি।
0: বাহ, তাহলে তো আরো, কেননা বর্ষাকে বলা হয় কবির মাস।
1: হ্যাঁ, বর্ষা নিয়েও অনেক কবিতা আমি লিখেছি,
0: আচ্ছা,
1: পরে আপনাদেরকে একটা শুনিয়ে দেবো, আমার নিজের লেখা কবিতা।
0: বাহ, খুব ভালো। আমাদের একটা অনুষ্ঠান হয় রাতে, মনের জানালা, সেটা শুনবেন, সেখানে আপনি আপনার,
1: শুনি মনের জানালা শুনি।
0: বাহ, সেখানে আপনি বলবেন। হ্যাঁ, খুব ভালো লাগলো। আর আপনি যে অনুভূতির কথা জানালেন, আমাদের শ্রোতা বন্ধুরাও আপনার মাধ্যমে জেনে গেলেন, সবারই আশা করি ভালো লেগেছে। নমস্কার।
2: রেমিতে
0: বল,
2: বর্ষা পছন্দ করেন না এমন মানুষ কিন্তু পাওয়া মুশকিল।
0: একদম তাই, যদিও বর্ষার কিন্তু দেখো সব কিছুরই একটা পজিটিভ নেগেটিভ মানে ইতিনীতি দুটোই রয়েছে, তো নেতি তো প্রচুর রয়েছে। এই ভাবো যে এই বন্যা
2: বন্যা কবলিত এলাকাগুলো,
0: হ্যাঁ, সবখানেই বৃষ্টি বেরিয়ে সে সময় বাইরে বের হওয়াটা প্রচন্ড মুশকিল হয়ে
2: যায়। কাজে কর্মে যারা যাচ্ছেন, বেরোচ্ছেন,
0: দৈনন্দিন যাদের বেরোতে হয় মাঠে ঘাটে কাজ, যাদের
2: তাদের জন্য মুশকিল,
0: তাদের এবং গরিবদের জন্য যাদের ঘর বাড়ি নেই, যারা রাস্তায়, মানে প্রচুর নেগেটিভ দিক রয়েছে। কিন্তু আবার এই যে দাবদাহের পর
2: আবার এই বর্ষা প্রয়োজন ফসলের জন্য,
0: হ্যাঁ, সেটাও অনেক কৃষকেরা তাকিয়ে থাকে
2: ওঠার জন্যে, পুষ্টির জন্যে বর্ষা তো প্রয়োজন। আবার দেখতে গেলে, আরেক দিক থেকে দেখতে গেলে, যে বাইরে বেরোনো যেটা বললে,
0: তারপরে অসুখ বিসুখ বর্ষায়,
2: জল জমা হয়ে যাওয়া, নানান ধরনের রোগ, মশাবাহিত রোগ, এগুলো কিন্তু বাড়ে এই সময়,
0: প্রচুর এই সময় অসুখ বিসুখ হয়। কেননা
2: আবার তার পাশাপাশি এটাকেও আবার কোনোভাবে অগ্রাহ্য করার রাস্তা নেই, যে বর্ষাকালে বিকেলে একটু অবসর সময়ে হাতে চায়ের পেয়ালা নিয়ে যদি কেউ বসে, একটু বই পড়া হোক বা কবিতা পাঠ হোক, সেই সময়টাও কিন্তু আবার
0: ভালো লাগে। এই যে বললেন একটু আগে যে উনি রবীন্দ্রসঙ্গীত শোনেন বর্ষার ছাঁট নিতে নিতে, এটাও কিন্তু মানে সবটা মিলিয়েই যে আমরা বলি বর্ষা রানী, একেবারে সজল কাজল মেঘের বেণী দুলিয়ে আর বিদ্যুতের মালা পরিয়ে, এই ব্যাপারটা সত্যিই উপভোগ্য।
2: ঠিকই। আর একটা জিনিস রিমিদি, আজকে আমাদের অনুষ্ঠানের তো বিষয় আমরা রেখেছি করা নাড়ছে বর্ষা, এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু শ্রোতা বন্ধুদের একটা প্রবণতা দেখলাম যে বেশ ভালো ভালো কথা উঠে আসছে ওনাদের।
0: আমার মনে হলো যে সেটা হচ্ছে স্মৃতি,
2: ঠিক স্মৃতি, তার থেকেও বড় ব্যাপার এই যে প্রকৃতি পরিবেশ আমাদেরকে তো নানান সময় দেখায়, নানান ঘটনাচক্রের মধ্যে আমাদেরকে আবর্তিত করে রাখে, তার মধ্যে থেকে ওই ভালোটুকু বের করে বলা এটাও কিন্তু একটা এক ধরনের কৃতজ্ঞতা প্রদর্শন। শ্রোতা বন্ধুদের মানে ওই সুরটাও মনে হচ্ছে তাদের কণ্ঠে শোনা যাচ্ছে আজকের এই অনুষ্ঠানে। একদম একদম, তাই কথা বলে নেব। নমস্কার শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন জানাবেন।
3: আমি নারায়ণ থেকে বলছি। তো এখনকার বিষয়টা একটু জানালে ভালো হয়।
2: আজ তো আমরা কথা বলছি করা নাড়ছে বর্ষা এই বিষয়টি নিয়ে। আপনার নামটা কি?
3: বর্ষা তো,
0: আপনার নামটা বলুন।
3: ও, আমার নাম প্রফুল্ল।
0: ও প্রফুল্ল বাবু, নামটা বলবেন তো,
2: নিয়মিত শ্রোতা আমাদের,
0: একদম পুরনো নিয়মিত তো আজকে, কিন্তু আমরা যারা পুরনো তারা প্রফুল্ল বাবুর সঙ্গে খুব মানে বিশেষ ভাবে আমাদের পরিচয় রয়েছে। হ্যাঁ বলুন।
3: আমাদের এলাকাটা মানে বর্ষা মানে
0: বর্ষা
3: মানে
0: হ্যাঁ
3: চলে আসে বর্ষা কোন সময়।
0: এখন তো বৃষ্টি হচ্ছে, এতে রাঙাপানিতে তো বৃষ্টি হচ্ছে,
3: মানে আরো কি বলবো, মানে আমাদের এরকম অঞ্চলটা এই এদিক থেকে মেঘটা শুরু করে আমাদের আমাদের পশ্চিম যেরকম আমাদের হাঁসকুয়া, এখানে একটু বাগান এরিয়া আছে তো,
0: হ্যাঁ
3: বাগডোগরা আমাদের যে ফরেস্টটা আছে, টুকুরিয়া ফরেস্ট আমাদের খড়িবাড়ির, সেই সেই ফরেস্টটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বর্ষাটাকে নিয়ে আসে।
0: আচ্ছা,
3: আমি আমি এই কয়েকদিন অনুভব করতেছি কোনোদিকে মেঘ লাগছে না, শুধু ওই নকশাল বাড়ির দিকে তাকালে একদম মেঘটা চলে আসতেছে ওই দিক থেকে শুরু করে, মনে হয় মেচি নদীর জলটাকে ওরা তুলে এদিকে আবার ছড়া দিয়ে বাদ আবার কিছু কিছু চলে যায় শিলিগুড়ির দিকে, আবার কিছু চলে যায় জলপাইগুড়ির দিকে মেঘ।
0: হ্যাঁ
3: এত সুন্দর লাগে,
0: খুব ভালো লাগে ঠিকই। আজকে কিরকম পরিবেশ? রোদ খুব,
3: আজকে আজকে ঘেপসা গরমও আছে, বৃষ্টি হবে আবার।
0: আচ্ছা, রোদ উঠেছে?
3: হ্যাঁ বৃষ্টি হবে, আর গত রাত্রে তো হয়ে গেল বৃষ্টি।
0: হ্যাঁ গত রাত্রে খুব বৃষ্টি হয়েছে,
3: খুব বৃষ্টি হচ্ছে। হ্যাঁ
0: বৃষ্টির সাথে সাথে ভূমিকম্পও হয়েছে।
3: হ্যাঁ ওই আমরা জানতে পারিনি তখন, আমার ওই তখন বিদ্যুৎ চমকাইছিল, এরকম ধরেন বিদ্যুৎ চমকাইছিল মানে মাটি কেঁপে গেছিল।

0: এটাই অনুভব করতে পারিনি আমরা
1: সকলে।
0: যদি এমনি থাকতো তাহলে তো আমরা উলুধ্বনি আর হরিবোল দিয়ে জয়রাধে মানে একাকার হয়ে যেত, সবাই বেরিয়ে আসতো। আর এমন সময় বৃষ্টিটা হলো, তা বেরানোর উপায় নাই তো, ঝমঝমে বৃষ্টি,
1: কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে। আসলে দার্জিলিং জেলায় বৃষ্টি হয়েছে কালকে খুব।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো আজকে, আর মানে আমরা দেখি আমাদের এলাকাটাতে ওই সকালবেলায় একটু ধোয়াশা হয় কুয়াশার, হ্যাঁ এটা একটা একটা বর্ষার লক্ষণ।
1: কুয়াশা হয়,
0: হ্যাঁ আমাদের এলাকাতে এই যে,
1: হ্যাঁ বলুন,
0: বল ওই জলটাতে প্রবাহিত হয়ে মানে ধোঁয়াশা ধোঁয়াশা হয়, বেলা গড়িয়ে বৃষ্টিটা চলে আসে।
1: আচ্ছা, তাহলে এই বর্ষা আসার আগেই বর্ষা অলরেডি ঢুকে গেছে।
0: হ্যাঁ মানে বর্ষা সেরকম ঢুকে নাই, বিজ্ঞানীরা আবহাওয়া দপ্তর বলছে যে কর্ণাটক কেরালা উড়িষ্যা হয়ে আমাদের পশ্চিমবঙ্গে একটা বর্ষার লক্ষণ দেখা যাচ্ছে।
1: ভালো থাকবেন, অনেক কথা হলো বর্ষা নিয়ে, আবারও কথা হবে। নমস্কার।
0: ঠিক আছে ঠিক আছে।
2: রিমিদি,
1: বলো,
2: একটা গান শোনা যাক?
1: হ্যাঁ হ্যাঁ একদম, গান না শুনলে হয়?
2: একদমই তাই,
1: বর্ষার কথা সাথে গান।
2: ঠিক ঠিক ঠিক। শ্রোতা বন্ধুরা, এখন শুনুন কিশোর কুমারের কণ্ঠে এই গানটি।

0: গান শোনা হলো। আমাদের হাতে কিন্তু এখনো অল্প সময় আছে, খুব বেশি নেই। হ্যাঁ, কিছু কথাই কিছু গানে এই অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা রয়েছেন, আর আমরাও রয়েছি আপনাদের সঙ্গে স্টুডিওতে। আপনারা 9434076705 এই নম্বরে টেলিফোন করতে পারেন। এখনো অল্প সময় আছে, এক বন্ধু এসে গেছেন,
1: কথা বলে নেব তার সাথে। নমস্কার শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন বলবেন?
2: নমস্কার, দিদিকে
1: নমস্কার।
2: জলপাইগুড়ি থেকে বলছি, সোমা গাঙ্গুলি।
0: সোমা দি, আপনাকে স্বাগত জানাই। সময় কম, ছোট্ট করে একটু বলুন, বর্ষা করা নাড়ছে দরজায়।
2: বর্ষায় করা দেয়নি, তবে করা নড়ছে। বৈশাখ জ্যৈষ্ঠ মাস তো প্রায় শেষই ধরতে গেলে, আষাঢ় মাসে ঘোর বর্ষা শুরু হবে।
0: ঠিক,
2: তবে জলপাইগুড়ি ওয়েদার এখন ভালোই আছে।
0: হ্যাঁ, খুব ভাল লাগে জলপাইগুড়ি, একদম একটা স্নিগ্ধ ব্যাপার রয়েছে।
2: হাওয়াও আছে, এই সময়টাই আমার কাছে ভালো লাগে। আর কথায় তো আছে, রবীন্দ্রনাথ বলে গেছেন, আষাঢ়ে বাদল নামে নদী ঝরে ঝরো, মাটি আছে পিয়াজ ছলে ধারা করো।
0: ঠিক ঠিক,
2: বর্ষাকাল ঘোর হচ্ছে এই আষাঢ় মাসটা।
0: আষাঢ় ঠিক, মানে বাদল দিন আসছে, বাদল দিনের প্রথম কদম ফুল ফুটবে গাছে, আবার পাশাপাশি মনে, তাই না? খুব ভাল লাগলো একদম শেষ মুহূর্তে আপনার সঙ্গে কথা বলে। সমাধি, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।
2: ঠিক আছে, আপনারাও ভালো থাকবেন।
0: একদম,
1: অসংখ্য ধন্যবাদ, নমস্কার। রিমিদি, আজকের তো সময় গড়িয়ে গেল, কিভাবে বোঝাই গেল না,
0: মানে
1: একদম বর্ষার
0: কথা
1: বলতে বলতে একদম বর্ষার মতনই হুপ করে ঝুপ করে এসে আবার গড়িয়ে চলে গেল সময়, বুঝতেই পারলাম না। যাই হোক,
0: ভালো লাগলো কিন্তু, তাই না?
1: একদম একদম, আমাদের শ্রোতা বন্ধুরা যে এত সুন্দর ভাবে তাদের মনের কথা ভাগ করে নিলেন,
0: আর তোমার সঙ্গে আমার আড্ডাটাও বেশ ভালো জমেছে।
1: আমাদের দুজনারই শ্রোতা বন্ধুদের সাথে আড্ডাটাও দারুণ জমলো কিন্তু, তাই না?
0: একদম, খুব ভালো,
1: সবাই শৈশবে পৌঁছে গেলেন, কেউ কেউ কথার ভিড়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন, এর থেকে বড় পাওনা আর আমাদের জন্য কি হতে পারে?
0: সময় আমাদের শেষ, বিদায় নিতেই হচ্ছে।
1: একদম, আজ স্টুডিওতে ছিলাম আমি শুভশ্রী এবং আমার সাথে রিমিদি, কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। তবে
0: একদম একদম একদম একদম বিদায়।
1: এতক্ষণ শুনলেন কিছু কথায় কিছু গানে আকাশবাণী শিলিগুড়ি। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান বিদ্যার্থীদের জন্য। দশম শ্রেণীর বাংলা বিষয়ে পাঠদান করবেন কোদালিয়া প্রসন্ন বাংলা হাই স্কুলের শিক্ষক আদিত্যনাথ ভট্টাচার্য।
3: শিক্ষকদের জন্য অনুষ্ঠান। আজ আমরা দশম শ্রেণীর বাংলা বিষয়ক বহুরূপী গদ্য নিয়ে আলোচনা করব। আমি আদিত্যনাথ ভট্টাচার্য, কোদালিয়ার প্রসন্নবঙ্গ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আমার সঙ্গে দুই ছাত্র উপস্থিত আছে, তারা হচ্ছে,
4: নমস্কার, আমার নাম সাগনিক দাস, আমি কোদালিয়া প্রসন্নবঙ্গ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
5: নমস্কার, আমার নাম পীযূষ চৌধুরী, আমি কোদালিয়া প্রসন্নবঙ্গ হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র।
3: ঠিক আছে, আজ সুবোধ ঘোষের বহুরূপী নিয়ে আমি তোমাদের এই ক্লাসটি নেব। তা বহুরূপী বলবার আগে আমরা একটু সুবোধ ঘোষ সম্বন্ধে তোমাদের কিছু বলি। বাংলা ছোট গল্পের যে তিনজন প্রতিথযশা সাহিত্যিক আছেন তাদের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ রূপে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলতে পারি। তারপরেই যদি আর দুজনের নাম আসে, তারা হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায় এবং সুবোধ ঘোষ। সুবোধ ঘোষ 1909 খ্রিস্টাব্দের 14 সেপ্টেম্বর বিহারের হাজারিবাগে জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে তিনি শিক্ষালাভ করবার পর আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় বিভাগে সহকারী হিসাবে চাকরি করেন। তার প্রথম গল্প অযান্ত্রিক। তার সাহিত্যকর্মের জন্য তিনি আনন্দ পুরস্কার এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পদক পান। এই সাহিত্যিক 1980 খ্রিস্টাব্দের 10 মার্চ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বহুরূপী এই গল্পটা নেওয়া হয়েছে সুবোধ ঘোষের গল্প সমগ্র তৃতীয় খণ্ড থেকে। এবার আমরা যদি বহুরূপী বলি, যে কোনো গল্পের বা যে কোনো কিছু নামকরণের একটা বিশেষ তাৎপর্য আছে। আমরা সাধারণভাবে যতই বলি না কেন, নামে কি আসে যায়, এই কথাটা আমার নয়। মহামতি শেক্সপিয়ার বলেছেন যে গোলাপকে যে নামেই ডাকা হোক না কেন, তা সমান গন্ধ বিতরণ করে। আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে নামকরণটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ না হলেও সাহিত্যের ক্ষেত্রে নামকরণ একটা বিশেষ তাৎপর্যপূর্ণ। সেদিক থেকে আমরা যদি বহুরূপী বলি, তাহলে বহুরূপী বলতে বোঝাচ্ছে বহু রূপ ধারণ করেন যিনি। এটা কিসের থেকে বললাম সাগ্নিক বলতো, যে বহু রূপ ধারণ করেন যিনি? আচ্ছা, এখনো তোমাদের সেই পাঠটা দেওয়া হয়নি, এটা সমাসের অংশ। অর্থাৎ একটা দেখবে সমাসের মধ্য থেকেই কিন্তু আমরা সাধারণভাবে প্রকৃত অর্থটা খুঁজে পাই। তাহলে বহু রূপ ধারণ করেন যিনি, তাহলে যে মানুষ বিভিন্ন সাজ সেজে সবাইকে বিনোদন দেন তাকেই আমরা বহুরূপী বলতে পারি। সুবোধ ঘোষের আগে আমি দু একজনের নাম বলবো, তারাও এই বহুরূপী, বিশেষত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নিশ্চয়ই পিজু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম শুনেছ? আচ্ছা আচ্ছা। তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনের, অর্থাৎ তার যে তিনটে জীবনীমূলক উপন্যাস ছিল, তার প্রথম খণ্ডে যেখানে তার দুজন খুব মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, এক হচ্ছে লালু এবং দ্বিতীয় হচ্ছে ইন্দ্রজিৎ। লালু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খুব ছোট বয়সের বন্ধু, এবং একটু বড় বয়স হলে আমরা ইন্দ্রজিৎকে পাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ব্যক্তি জীবনে মানুষ হয়েছিলেন তার পিসিমা বাড়িতে, সেখানে তারা মেজদার, বিকেলবেলা মেজদার কঠোর তত্ত্বাবধানে তারা পড়াশোনা করতেন। সেখানে পড়াশোনার থেকে বেশি হতো শাসন, কেউ ছোট বাইরে যাব 3 মিনিট, বড় বাইরে যাব 10 মিনিট, তাদের কাজটাই ছিল ওই, কেউ একবার ছোট বাইরে কেউ একবার বড় বাইরে, আসল পড়াটা আর হতো না। হঠাৎ সেই সময় ওইখানে তখন একটা সেজের বাতি দিয়ে তারা পড়াশোনা করত, তখন তো কারেন্ট বলে কিছু ছিল না বা অন্যান্য ল্যাম্পও ছিল না। হঠাৎ একটা বাঘের আওয়াজ, সিচুয়েশনটা কেমন হল, মেজদা চিৎকার দিয়ে সেজের বাতিতে লাথি দিয়ে সম্পূর্ণ অন্ধকার করে দিলেন। উঠোনের মধ্যে পিসে মশাই এবং বাড়ির পুরোহিত ভট্টাচার্য মশাই, তারা প্রায় সন্ধ্যার তন্দ্রা উপভোগ করছিল একটু আফিমের নেশা করে, তারা প্রায় হকচকিয়ে গেলেন। দারোয়ানেরা, যারা নাকি সবাইকে সুরক্ষা দেবে, সেই দারোয়ানেরা পর্যন্ত দালানের ওপরে গিয়ে তারা চিৎকার চেঁচামেচি করতে শুরু করল, একটা বিতিকিচ্ছিরি কাণ্ড। সেই অবস্থা থেকে ইন্দ্রনাথ ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, ইন্দ্রনাথ ঢুকল এবং ঢুকে গিয়ে শ্রীনাথ বহুরূপীকে ধরে আনল। দেখো, নামের সঙ্গেই বোঝা যাচ্ছে যে শ্রীনাথ বহুরূপী। তাহলে বহুরূপী গল্পটা শুধুমাত্র যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন বা সেই বিষয় নিয়ে তা নয়, আমরা অন্যান্যদের, বিশেষত আজকে আমাদের যে সাহিত্য বা যে পাঠটা আমরা করছি সেটা সুবোধ ঘোষের নামকরণের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে বহুরূপী। আচ্ছা, এখানে বহুরূপী বলতে সাগ্নিক কাকে বলা হচ্ছে বলতো?
4: এখানে বহুরূপী বলতে গল্পের মুখ্য চরিত্র হরিদার কথা বলা হয়েছে।
3: বাহ, হরিদার কথা বলা হয়েছে। আচ্ছা, হরিদা কি এখানে একা না, পীযূষ তুমি বলবে তো, হরিদার সঙ্গে কি কয়েকজন বন্ধু বান্ধব ছিল, মানে তার থেকে বয়সে ছোট বলো?
4: হ্যাঁ, হরিদার সাথে মোট 4 জন বন্ধু বান্ধব ছিল এখানে।
3: ঠিক আছে, খুব ভালো বলেছ, হরিদার সঙ্গে 4 জন বন্ধু বান্ধব ছিল। এবার আমি বিষয়বস্তুটাকে একটু সংক্ষেপে বলি, তাহলে তোমাদের সুবিধা হবে। হরিদার বাড়িতে একটা লাইনে আছে, জল ফোটে তবুও ভাত ফোটে না। তাহলে হরিদা ছিলেন অত্যন্ত গরিব, কিন্তু তিনি কোনো কাজ করতেন না। যেদিন তার যা ইচ্ছা হল তিনি সেরকম বহুরূপী সেজে অল্প কিছু পয়সা উপার্জন করে চলে আসতেন। সেরকমই একটা দিন ওই 4 বন্ধু এসেছে, তারা চা চিনি দুধ নিয়ে এসেছে। তারা হরিদার কাছে এসে জগদীশবাবুর বাড়িতে কি ঘটনা ঘটেছিল সেইটা জগদীশবাবুকে, জগদীশবাবুর বাড়িতে ঘটে যাওয়া একটা ঘটনা হরিদাকে বলছে। ঘটনাটা কি? ওখানে একজন বিরাগী সন্ন্যাসী এসেছেন, সেই বিরাগী সন্ন্যাসী বছরে একটিমাত্র হরিতকি খান, বছরে একটিমাত্র হরিতকি খান। তিনি সাধারণ জীবনযাপন করেন, তিনি হিমালয় পাহাড়ে থাকেন এবং তিনি কাউকে স্পর্শ করতে দেন না। তা এবার আমি যদি একটু বিষয়বস্তুটা তোমরা একটু হলেও জানো, আচ্ছা শাগনিক বলো তো তিনি কিভাবে পা ছুলেন?
4: জগদীশবাবু, জগদীশবাবু বিরাগী সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়ার জন্য সোনার কলম, সোনার
3: বোল,
4: বোল লাগানো, সোনার বোল লাগানো একটি খড়ম তার পায়ের সামনে রাখেন এবং তিনি বাধ্য হন সেই সেই খড়মের উপর পা দিতে, এবং সেই মুহূর্তেই জগদীশবাবু তার পায়ের ধুলো সংগ্রহ করেন।
3: খুব সুন্দর বলেছ। তাহলে বুঝতে পারছ যে আপাত সাধারণ মানুষের বা একজন সন্ন্যাসী, একজন বিরাগী সন্ন্যাসীর মোড়কে তিনি কিছুটা লোভী। তার লোভীর দ্বিতীয় উদাহরণ কি? না, তাকে যখন ১০১ টাকা দক্ষিণা দেওয়া হল, তিনি কিন্তু সেই ১০১ টাকা দক্ষিণা নিয়ে হিমালয়ে চলে গেলেন। এই কথাটা বা এই বিষয়টা জানার পর হরিদার মনে একটু সংশয় আসলো। আচ্ছা, সেই ঘটনাটা পরে বলবো। আচ্ছা পীযূষ, তুমি বলো তো যে হরিদা বহুরূপী সেজে, মানে কি কি বিষয়ের উপরে তিনি বহুরূপী সেজে পয়সা উপার্জন করেছেন, দু একটা উদাহরণ।
5: হরিদা যেমন বাইজি সেজেছিল, তারপরে পাগল, একটা পাগল সেজেছিল, তারপর পুলিশ সেজে চারটে ছেলেকে হাতে না হাতে ধরেছিল।
3: আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। বাহ, তাহলে তিনি বাইজি সেজেছেন। এবং এই পুলিশের বিষয়টা বলি, তোমাদের আরো মজা লাগবে, তিনি নিজের শিক্ষকের কাছ থেকে তিনি টাকা নিয়েছিলেন, লিচু চুরির অপরাধে তিনি ছাত্রদের ধরেছিলেন এবং শিক্ষক মহাশয়ের কাছ থেকে ঘুষ নিয়ে, শিক্ষক মহাশয় কিন্তু পরে জেনেছিলেন যে ওটা হরিদা, কিন্তু তিনি কিছু বলেননি, তিনি তার পোশাকের এবং তার অভিনয়ের প্রশংসা করেছিলেন। তা যাই হোক, হরিদা ওই চার বন্ধুকে, বিশেষত কথক, আমরা এখানে সুবোধ ঘোষও বলতে পারি, কথক সহ আর তিন বন্ধুকে বললেন যে তোমরা অমুক সময়ে, অমুক দিন, অমুক সময়ে জগদীশবাবুর বাড়িতে উপস্থিত থেকো। তা জগদীশবাবুর বাড়িতে তারা যাবে, তারা ঠিক করলে যে তারা চাঁদা চাইতে জগদীশবাবুর বাড়িতে যাবে। নির্দিষ্ট দিনে চার বন্ধু উপস্থিত, হঠাৎ দেখে যে একটা ধুতি, ধুতি আমরা সাধারণভাবে যেভাবে পরি সেরকম নয়, লুঙ্গির মতো করে ধুতি পরে, একটা উত্তরীয় নিয়ে, একটা ব্যাগ এবং হাতে একটা বই। আচ্ছা শাগনিক বলো তো কি বই ছিল?
4: গীতা।
3: আচ্ছা, খুব সুন্দর।

0: খুলেছে যে গীতা, এই নিয়ে তিনি জগদীশবাবুর সঙ্গে কথাবার্তা বলছেন। আগে সন্ন্যাসীর মতো জগদীশবাবুও তাকে বসতে বলেছিল, কিছু খাদ্য গ্রহণ করতে বলেছিল, কিন্তু তিনি এক গ্লাস জল ছাড়া আর কিচ্ছু খাননি। তাকে যাওয়ার সময় একশো টাকা দক্ষিণা দিতে চেয়েছিল, কিন্তু তিনি তাও গ্রহণ না করে চলে আসেন। এই যে চার বন্ধু উপস্থিত ছিল, চার বন্ধুর একজনও কেউ কিন্তু তারা হরিদাকে চিনতে পারেনি। তারা খুব বিরক্ত বোধ করেছিল যে হরিদা কথা দিয়েও কিন্তু হরিদা কথা রাখেনি, হরিদা সেখানে যায়নি। তারা বাড়িতে আসে হরিদার, কিন্তু চৌকির ওপরে গীতা, উত্তরীয় এবং ওই ব্যাগটা দেখতে পায়। তখন তারা হরিদাকে জিজ্ঞাসা করে এবং তারা অবাক দৃষ্টিতে হরিদার দিকে তাকিয়ে থাকে। যে হরিদা বাইজি সেজেছে, যে হরিদা পাগল সেজেছে, যে হরিদা পুলিশ সেজেছে, সেই হরিদা আজকে একদম প্রকৃত বিরাগী সন্ন্যাসী বেশে ওখানে ছিলেন। এবং শুধু শরীরে নয়, তিনি মনেও বিরাগী। হরিদা কত উপার্জন করতেন, কয়েক আনা কয়েক পয়সা, কিন্তু একশো টাকার এই লোভ হরিদা কিন্তু ছেড়ে চলে এসেছিলেন। অর্থাৎ আমরা কি বলতে পারি, আমরা যদি একটু দেখি বলি যে সব থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন তিনি। জগদীশবাবু তাকে টাকা দিতে চাইলেও তিনি তা ফিরিয়ে দেন। এই ঘটনায় আশ্চর্য হয়ে যান কথক তার বন্ধুরা। পরে হরিদাকে প্রশ্ন করলে জানা যায় আসলে তিনি তার বহুরূপী পেশাটাকে যোগ্য সম্মান দিতে চেয়েছিলেন। ভালোবাসার পেশাকে টাকা দিয়ে ছোট করা যায় না। এই গল্পের মূল উদ্দেশ্যই এটা, তিনি বিরাগী সন্ন্যাসী হয়ে গেছেন, ফেরতও এসেছেন বিরাগী সন্ন্যাসী হয়ে, কিন্তু প্রকৃত সন্ন্যাসী যিনি, তিনি সোনার বোলওয়ালা খড়ম নিলেন, তিনি একশো এক টাকা দক্ষিণা নিলেন। এবার এই যে পুরো বিষয়টা রয়েছে, আমরা একটু আধ্রু দু একটু পুরো অংশটা তো আজকের একটা ক্লাসে আমরা শেষ করতে পারবো না। আমরা কি করব, কিছুটা অংশ আমরা প্রথম অংশটা সাগনিক একটু প্রথম অংশটা একটু পড়ো তো অল্প একটু, তাহলে আমরা দেখব যে কিভাবে আমরা, কারণ একটা জিনিস তোমরা মনে রাখবে, আমি রিডিংটা পড়াচ্ছি এ কারণেই তোমাদের এমসিকিউ এবং এসএকিউ আসে। এই যে এমসিকিউ এবং এসএকিউতে আমরা যদি খুঁটিয়ে টেক্সটটাকে না পড়তে পারি তাহলে কিন্তু আমরা সেইভাবে নম্বর পাব না। কোথা থেকে প্রশ্ন আসবে সেটা তোমরাও জানো না, আমিও জানি না। তার থেকে ভালো নম্বর পেতে গেলে আমরা ভালো করে টেক্সট পড়ি। তা সাগনিক একটু প্রথম দিকে পড়ো।
1: বহুরূপী সুবোধ ঘোষ। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? উনানে মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন, না কিছুই শুনেনি। জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? হরিদা, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো, আমাকে বলবেই বা কে? সাত দিন হল এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন, খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকে।
0: এই জায়গাটা কিন্তু দাগ দেবে যে খুব উঁচু দরের সন্ন্যাসী, এখান থেকে কিন্তু এসএকিউ প্রশ্ন আসতে পারে। পড়ো।
1: সারা বছরে শুধু একটি হরিদুকি খান, এছাড়া আর কিছুই খান না। সন্ন্যাসীর বয়সও হাজার বছরের বেশি বলে অনেকেই মনে করেন। হরিদা, সন্ন্যাসী কি এখনো আছেন? না, চলে গিয়েছেন। আক্ষেপ করেন হরিদা, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস।
0: এইটা পীযূষ এই জায়গাটা আন্ডারলাইন করবে, সে ভয়ানক দুর্লভ জিনিস, এই লাইনটা তুলেও কিন্তু প্রশ্ন আসে।
1: শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। হরিদা, কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন, তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা গিয়ে দিলেন, নতুন খড়ম পরলেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। হরিদা, বাহ, এ তো মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু একশো টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতর ফেলে দেন, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কানই নেই।
0: ঠিক আছে ঠিক আছে, খুব ভালো পড়েছ। কারণ একটা জিনিস মনে রাখবে সাগনিক বা পীযূষ, ভালো করে অর্থাৎ সরব পাঠ যেটাকে বলা হচ্ছে, আমরা দু রকমের পাঠ করি, এক সরব পাঠ যেটা তুমি এখন করলে, আর বাড়িতে মা বলছে কি পড়ছিস কি পড়ছিস, তুমি গল্পের বই পড়ার মতো মনে মনে পড়ছো। মনে মনে পড়লে কিন্তু সেটা প্রকৃত নিজের যে আমাদের যে মনে রাখার যে স্মৃতিযন্ত্র সেখানে গিয়ে পৌঁছয় না। তাই জন্য আমাদের সর্বদাই উচ্চ স্বরে সরব পাঠ করা উচিত। এবার আমি একটা দুটো প্রশ্নর দিকে যাব, তারপরে আমি আর কিছুটা অংশ পরের দিকে তোমাদেরকে পড়ে শোনাব এবং কয়েকটা প্রশ্ন নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আচ্ছা দেখি পীযূষ, বলতো যে হরিদার উননের হাড়িতে অনেক সময় কি হয়?
1: হরিদার উননের হাড়িতে অনেক সময় ভাতের জায়গায় শুধু জলই ফোটে।
0: বাহ, খুব সুন্দর। আচ্ছা সাগনিক, এটা তুমি বলতো, এই যে উত্তরটা পীযূষ দিল, এখানে কি হরিদা বড়লোক না গরিব, এই এই বিষয়টা বোঝায়?
1: এখানে বোঝা যাচ্ছে হরিদা অত্যন্ত গরিব লোক।
0: বাহ, খুব সুন্দর বলেছ। আচ্ছা সাগনিক, এবার বলতো পাগলরূপী হরিদাকে কে ধমক দিয়েছিল?
1: পাগলরূপী হরিদাকে বাস ড্রাইভার ধমক দিয়েছিল।
0: বাহ বাহ বাহ, বাস ড্রাইভারের নামটাও আমি বলে দিচ্ছি তোমাদের, কাশীনাথ। বিষয়বস্তুটা কি, বাসে যারা বসে রয়েছে তারা কিন্তু কেউই বুঝতে পারছে না যে বাসের ওপরে যে পাগলামি করছে সে প্রকৃত পাগল নন, তিনি একজন বহুরূপী। এখানেই কিন্তু বোঝা যাবে যে তিনি চরিত্রের মধ্যে কতটা ঢুকে যেতেন, এটাই হরিদার কাছে সব থেকে বড় গুণ। আচ্ছা এবার আরেকটা প্রশ্ন আমি পীযূষ তোমাকে জিজ্ঞাসা করছি, যে বাইজির ছদ্মবেশে হরিদা কত টাকা রোজগার করেছিল?
1: বাইজির ছদ্মবেশে হরিদা মোট 8 টাকা 10 আনা রোজগার করেছিল।
0: বা বা বা, খুব সুন্দর বলেছ, এবং এটাই হচ্ছে তার শ্রেষ্ঠ রোজগার, এর থেকে বেশি টাকা কিন্তু সে কোনোদিনই পায়নি, এটাই তার কাছে সব থেকে বেশি টাকার রোজগার। তার মানে বুঝতে পারছ যে আমরা যদি গল্পের শেষ অংশে চলে গেছি যে 101 টাকা তাকে দিয়েছে, সেই 101 টাকা তার কাছে কতটা মূল্যবান ছিল, এটা কিন্তু সুবোধ ঘোষ এই গল্পটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন। তার জন্যই তো তিনি সমকক্ষ হতে পেরেছেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের সমকক্ষ হতে পেরেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের। কারণ ছোট গল্পে আমি একটু আগেও বলেছি এবং প্রথম দিকেই, যে ছোট গল্পে যে তিনজন শ্রেষ্ঠ লেখক আছেন তাদের মধ্যে রবীন্দ্রনাথ, মানিক বন্দ্যোপাধ্যায় এবং সুবোধ ঘোষ, তাই বারে বারেই কিন্তু লেখকের নাম আমাদের কাছে উঠে আসছে। এবার দেখো তুমিও পড়লে, কিন্তু ঠিক ঠিকভাবে পড়তে গেলে কতটা ধৈর্য সহ কতটা কিভাবে দাড়ি কমা দেখে পড়তে হয় আমি একটু উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি। খুব গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে নিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উননে হাড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। একঘেয়ে কাজ মানে কি, এই যে 10টা 5টা ডিউটি বা এখানে ফেরিওয়ালা বা অর্থাৎ সেলসম্যানের কথা বললো, তাকে একটা সময় অনুযায়ী যেতে হয়, সময় অনুযায়ী কিছু বিক্রি করে তারপরে ফিরতে হয়, এই যে সময়ের মাপে হরিদা যেন একদমই বেঁধে থাকতে চান না। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, এই জায়গাটা দাগ দেবে, হরিদার জীবনে একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকুই রোজগার করেন তাতেই তার ভাতের হাড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যিই উপোস করেন হরিদা, তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন, কেউ চিনতে পারে না। যারা চিনতে পারে এক আধানা দু আনা বকশিস দেয়, যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দিয়ে দেয়। একদিন চকের বাজারের বাসস্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। একটা উন্মাদ পাগল তার মুখ থেকে লালা ঝরে পড়ছে। এই জায়গাটা শুনবে, খুব সুন্দরভাবে শুনবে যে একজন মানুষ শুধু পোশাক পরেননি, একজন মানুষ সঙ্গে সঙ্গে কি করেছেন তা

0: চরিত্রের মধ্যে ঢুকে গেছেন। তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর একটা মালা, পাগলটা একটা থানিট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দুটো একটা পয়সা ফেলেও দিচ্ছে। অর্থাৎ এখানে দেখো, আমি অংশটা পড়লাম কেন, আমি অংশটা পড়লাম এই কারণেই, এর মধ্যে দিয়ে হরিদাস যে জীবনের নাটকীয় বৈচিত্র্য, সেই নাটকীয় বৈচিত্র্যটা কিন্তু প্রকাশিত হচ্ছে। আমরা যদি শেষ অংশের দিকে চলে যাই, যেখানে কিন্তু হরিদা অদ্ভুতভাবে কি করছে, হরিদা কি হল, কই আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন, আজকে সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। হরিদার উনানে আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে, উনানের ওপর হাঁড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়ে লজ্জিতভাবে হাসলেন, কি আশ্চর্য, চমকে উঠলেন ভবতোষ। হরিদা, তাহলে আপনি সত্যি বের হয়েছিলেন, আপনি বিরাগী? হরিদা হাসেন, হ্যাঁরে ভাই, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের ওপর, আর সেই ঝোলাটা, আর সেই গীতা। অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা, জগদীশবাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন, কি করব বল ভাই, ইচ্ছেই হল না, শত হোক, কি শত হোক, একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এই যে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, এই প্রশ্নটা কিন্তু বড় প্রশ্নতেও আসে, এই প্রশ্নটা কিন্তু এসএকিউতেও আসে, তিন নম্বরের প্রশ্নতেও আসে। কি অদ্ভুত কথা বললেন হরিদা, হরিদার এক কথার সঙ্গে তর্ক চলে না, আর বুঝতে অসুবিধা নেই, হরিদার জীবনে ভাতের হাড়ির মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো? চেঁচিয়ে হেসে ওঠেন হরিদার, যাবই তো, না গিয়ে উপায় কি, গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস? চেঁচিয়ে ওঠে ভবতোষ, সেটা তো বড় জোর আট আনা কিংবা দশ আনা। হরিদা বিড়ি মুখে লজ্জিতভাবে হাসেন, কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নয় এই বহুরূপী জীবন, এর বেশি কি আশা করতে পারে, এই যে খাঁটি মানুষ তো নয়, এই যে খাঁটি মানুষ তো নয়, এর মধ্যে দিয়ে কি বোঝা যাচ্ছে, তিনি অন্যান্য সাধারণ মানুষের মতো নন, যারা মানসিকতায় খাঁটি হলেও তাদের চরিত্রের মধ্যে দিয়ে সেই বিষয়টাকে সবসময় তারা প্রকাশ করতে পারে না। এই হল মোটামুটি হরিদার বিষয় আশায়। এবার আমরা আমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্ন নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই বলি, তোমরা জানো তবুও আমি বলে দিই, আমাদের চার ধরনের প্রশ্ন এই গদ্যগুলো থেকে আসে। এক নম্বর হচ্ছে কি, এক নম্বর হচ্ছে সঠিক বিকল্প নির্বাচন করো, অর্থাৎ আমরা যাকে এমসিকিউ বলতে পারি। আমরা দ্বিতীয় যে অংশটাকে দেখি সেটাকে এসএকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা আমাদের কুড়িটা শব্দের মধ্যে উত্তর দিতে হয়। এবং এখানে কিন্তু জেনে রাখা ভালো, কুড়িটা শব্দের মধ্যে উত্তর দিতে গেলে আমরা কখনো উৎস নিয়ে আলোচনা করব না, উৎস নিয়ে আলোচনা করব না। উৎস বলতে কি বোঝায়, লেখক বা কবির নাম, তার গল্পের মূল গ্রন্থ, এই জাতীয় জিনিসগুলো কিন্তু আমরা কখনো এ সমস্ত নিয়ে লিখব না, তাতে কি হবে, সাত আটটা শব্দ বেশি লেখা হয়ে যাবে, প্রকৃত উত্তরটা আমরা লিখতে পারব না। এরপরে যে বিষয়টা আছে তিন নম্বরের প্রশ্ন, সেই তিন নম্বরের যে প্রশ্ন ষাটটি শব্দের মধ্যে উত্তর দিতে হবে, সেইখানে কিন্তু আমাদের উৎস দিতেই হবে, কারণ সেই প্রশ্নের প্যাটার্নগুলো থাকে প্রসঙ্গ সহ উত্তর লেখো। এই যে প্রসঙ্গ সহ উত্তর, সেই প্রসঙ্গ সহ উত্তরেই কিন্তু জায়গাটা চলে আসে, তাতে তখন আমরা গদ্য বা পদ্যের লেখক বা কবি, গদ্য বা পদ্যের নাম, মূল গ্রন্থ, এগুলো আমরা ব্যবহার করব। এবং সবশেষে যেটা আসে ১৫০ শব্দের মধ্যে আমরা পাঁচ নম্বরের প্রশ্ন, এই পাঁচ নম্বরের প্রশ্ন আমরা ১৫০ শব্দের মধ্যে বলি। এবার আমি তোমাদের দু একটা তিন নম্বরের প্রশ্ন তোমরা টুকে নাও তিন নম্বরের প্রশ্নগুলো বলছি। জগদীশবাবু ছাড়া আর কাউকে তিনি পায়ের ধুলো নিতে দেননি। জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন, অথবা বাহ এ তো বেশ মজার ব্যাপার, মজার ব্যাপারটি কি? এখানে দুটো প্রশ্ন আছে, কিন্তু আমরা যদি উত্তর করতে চাই, উত্তর কিন্তু একই উত্তরেই দুটো প্রশ্ন আমরা লিখতে পারব। এবার দ্বিতীয় প্রশ্ন কি, এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন, সন্ন্যাসীর সংক্ষিপ্ত পরিচয়, তাহলে তিনি কোথা থেকে এসছেন, তিনি কি খান, তার তিনি কি ধরনের আচরণ করলেন, এবং সেখানে ওই যে সোনার বোলওয়ালা খড়ব, এটাও আমরা উল্লেখ করব। সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটা কি, কেন তা দুর্লভ, এক যোগ দুই, তাহলে দুর্লভ জিনিসটা কি? এখানে আমরা উত্তরটা কিভাবে করব, সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্প থেকে গৃহীত উদ্ধৃতাংশটিতে দুর্লভ জিনিসটি হল হিমালয় থেকে আগত সন্ন্যাসীর পায়ের ধুলো। তাহলে দেখো সংক্ষিপ্তভাবে একটা বাক্যের মধ্যেই আমরা কি করলাম, উৎস দিলাম, আমরা বিষয়বস্তুটা সম্বন্ধে জানিয়ে দিলাম, তাতে আমাদের অতিরিক্ত শব্দ খরচ করতে হল না। দ্বিতীয়ত কেন তা দুর্লভ, আমি উত্তরটা বলেই দিচ্ছি তোমাদের। দুর্লভ শব্দের অর্থ যা সহজে পাওয়া যায় না। এই সন্ন্যাসী কাউকে পায়ের ধুলো দেন না। জগদীশবাবু অনেক অনুরোধ করার পর একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন। তখন সন্ন্যাসী বাধ্য হয়ে পা বাড়িয়ে নতুন খড়মটি যখন পড়তে যাচ্ছেন, সেই সময় সুকৌশলে জগদীশবাবু তার পায়ের ধুলো সংগ্রহ করেছিলেন, তাই তার পায়ের ধুলোকে খুব দুর্লভ বলেছেন কথক। তাহলে দেখো কত সহজভাবে, এবার তোমাদের যখন আমি যখন এখন তোমরা ক্লাস টেনে আছো, নাইনের যখন খাতা দেখেছি, দেখুন কি হয়েছে, না বেশি বেশি শব্দ তোমরা ব্যবহার করেছো, তাই এখন থেকে আর কিছুদিন পরে মাধ্যমিক, এখন যদি তোমরা লেখাগুলোকে চালিয়ে যাও, অর্থাৎ প্র্যাকটিস করো, তাতে কি হবে, তোমাদের ঠিক ৬০ শব্দ কি ৬৫ শব্দের মধ্যে তোমরা এক একটা উত্তর শেষ করতে পারবে। তিন নম্বরের শেষ প্রশ্ন কি, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, কোন গল্প শুনে হরিদা কেন গম্ভীর হয়ে গিয়েছিলেন। এবার আমরা দুটো পাঁচ নম্বরের প্রশ্ন বলবো, গল্প শুনে খুব এই যে একই আসলো পাঁচ নম্বরের প্রশ্নের মধ্যে, সবার আগে যেটা আসে চরিত্র, চরিত্র আমরা হরিদার চরিত্র নিয়ে আলোচনা করতে পারি। বৌরবী গল্পে হরিদার শিল্পী সত্তা, দেখো চরিত্র একদিকে তার শিল্পী সত্তা, এই দুটো বিষয়ে যদি আমরা জেনে রাখি, শিল্পী সত্তা মানে তিনি কি কিভাবে তিনি কত রূপে বহুরূপী সেজেছেন। এবং শেষ একটা প্রশ্ন বলছি, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, গল্পটি কি ছিল, হরিদার গম্ভীর হয়ে যাওয়ার কারণ কি। অর্থাৎ আজ আমরা আমাদের এই স্বল্প পরিসরের মধ্যে আমরা সুবোধ ঘোষের বহুরূপী নিয়ে আলোচনা করলাম।
1: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি আজ এখানে শেষ হল। আজ শুনলেন দশম শ্রেণীর বাংলা বিষয়ে পাঠদান করলেন শিক্ষক আদিত্য ভট্টাচার্য, কোদালিয়া প্রসম্মবঙ্গ হাই স্কুল।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুরু হচ্ছে আপনাদের পছন্দের অনুষ্ঠান কথায় সুরে। কথায় সুরে এই অনুষ্ঠানে আপনারা জানেন যেমন থাকে গান, পাশাপাশি থাকে

চলা শুরু হয়েছিল। তথ্য এবং ইতিহাস ঘেঁটে জানা যাচ্ছে, ব্রিটিশ ভারতে রেডিও প্রথম এসেছিল 1923 সালে। ওই বছরই বোম্বে, মাদ্রাজ ও কলকাতায় বিভিন্ন বেসরকারি উদ্যোগে বেতার কেন্দ্র চালু হয়, কিন্তু বেশিরভাগই বন্ধ হয়ে যায় অল্পদিনের মধ্যেই। ইংল্যান্ডের মার্কিনী সংস্থা কলকাতার রেডিও নিয়ে কিছুদিন পরীক্ষা নিরীক্ষার পর তাদের একটা ট্রান্সমিটার ক্যালকাটা রেডিও ক্লাবকে ধার দেয় 1923 সালে। শুরু হয় সম্প্রচার। সে সময়ে অন্য বেতার কেন্দ্র বলতে আর ছিল রেডিও ক্লাব অফ বোম্বে। 1927 সালে দুটো বেতার কেন্দ্রই বন্ধ হয়ে গেলে ভারত সরকারের সাথে চুক্তি করে তৎকালীন বোম্বে একটি বেসরকারি সংস্থা ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি এবং বেতার সম্প্রচারের দায়িত্ব নেয় তারা। সরকারিভাবে কলকাতা বেতার কেন্দ্রের উদ্বোধন হয় 1927 সালের 26 অগাস্ট। ঠিকানা 1 নম্বর গার্স্টিন প্রেস। 1930 সালে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি দেউলিয়া হয়ে যায়। সে বছর থেকেই সরকারি উদ্যোগে বেতার সম্প্রচার শুরু হয়। ভারতীয় রাজ্য সম্প্রচার সেবা নামের একটি সম্প্রচার সংস্থা সৃষ্টি করে কলকাতা ও অন্যান্য বেতার কেন্দ্রের দায়িত্ব গ্রহণ করে ভারত সরকার। 1936 সালের আজকের দিনে অর্থাৎ 8ই জুন ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নতুন নামকরণ হয় অল ইন্ডিয়া রেডিও, সংক্ষেপে AIR। এই দিনটির গৌরবময় অধ্যায় শুরু হয়। সেই যে চলা শুরু হয়েছিল সেই কণ্ঠস্বর আজও বহমান। তাই আবারও শুভ জন্মদিন অল ইন্ডিয়া রেডিও, শুভ জন্মদিন 8ই জুন। শুরুতেই যে কথা বলবার ছিল সে কথা বলা হলো, আমরা এবার কথার পরে যাব সুরে অর্থাৎ গানে। শুরুতেই আশা ভোঁসলের গাওয়া একটি গান।

নেশামুক্ত ভারত অভিযান, এটি হলো ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয় দ্বারা পরিচালিত একটি দেশব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি, যেটি ভীষণ গুরুত্বপূর্ণ আজকের এই সময়ে দাঁড়িয়ে তরুণদের কথা ভেবে, আগামী দিনের কথা ভেবে এই কর্মসূচি আজকের দিনে ভীষণ প্রয়োজনীয়তা অনুভব করে। মাদকের কুফল সম্পর্কে তরুণ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন এই অভিযানের মূল লক্ষ্য। কথাই সুরে অনুষ্ঠানে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলব। আর শোনাব গান। এবারের গানটি গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

নেশামুক্ত ভারত অভিযান। এই অভিযানটি শুরু হয়েছিল 2020 সালের 15ই আগস্ট প্রাথমিকভাবে 272টি ঝুঁকিপূর্ণ জেলায়। আর 2023 সালের 15ই আগস্ট থেকে এটি ভারতের সমস্ত জেলায় প্রসারিত করা হয়েছে। দেশজুড়ে 10 কোটিরও বেশি মানুষ এখনও পর্যন্ত এই অভিযানে অংশ নিয়েছেন। এই কর্মসূচির বেশ কিছু উদ্দেশ্য রয়েছে, যেমন সচেতনতা বৃদ্ধি, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে প্রচার, নারী যুবক এবং কমিউনিটির নেতাদের মাদকের বিরুদ্ধে সচেতনতা করা। আমরা একে একে এই উদ্দেশ্যগুলি বলবো আর মাঝে মাঝে গান শোনাবো। এবারে মান্না দের গাওয়া একটি গান।

0: उपभोक्ताओं तक पहुंचने का सुलभ और सस्ता माध्यम है आकाशवाणी।
1: आकाशवाणी के विभिन्न केंद्रों से कीजिए अपने उत्पादों और सेवाओं का प्रचार विज्ञापनों के माध्यम से।
0: लोकल और राष्ट्रीय स्तर पर कीजिए अपने बिजनेस का विस्तार, क्योंकि आकाशवाणी में विज्ञापन बुकिंग हुई बहुत ही आसान।
1: अब घर, दफ्तर या दुकान पर बैठे बैठे आप कर सकते हैं विज्ञापनों की बुकिंग।
0: डायल कीजिए 8700014242।
1: नंबर एक बार फिर नोट करें 8700014242।
2: ওয়েবস পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। তেইশে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকেই সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া, আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন, স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন, একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন। ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন, পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।
3: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন কথায় সুরে অনুষ্ঠানে। কথায় সুরে অনুষ্ঠানে এবারে হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি গেয়েছেন খামোশি ছায়াছবি থেকে দ্বৈতকণ্ঠে কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি।

শ্রোতা বন্ধুরা, আপনারা কথাই সুরে অনুষ্ঠানে রয়েছেন। আপনাদেরই পছন্দের অনুষ্ঠানে নেশামুক্ত ভারত অভিযান নিয়ে কথা হচ্ছিল, এবং এই যে কর্মসূচি, এর বেশ কিছু উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যগুলো কিছুটা বলা হয়েছিল, বাকিটা যেমন মাদকাসক্তদের শনাক্ত করে স্বাস্থ্যকেন্দ্র ও কাউন্সেলিংয়ের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, এই বিষয়টির উপরেও কিন্তু নজর দেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো, যাকে বলে NCB, এর মাধ্যমে অবৈধ মাদকের সরবরাহ কমানো, সেদিকটাও কিন্তু নজর দেওয়া হচ্ছে। এই নেশামুক্ত ভারত অভিযান ভীষণভাবে উল্লেখযোগ্য। যেমন মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানো, আসলে এই যে সচেতনতা বাড়ানো, সেই দিকটাতেই কিন্তু ভীষণভাবে এই অভিযানের মাধ্যমে নজর দেওয়া হচ্ছে। এবারের গানটি গেয়েছেন দ্বৈতকণ্ঠে উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিক।

0: এই সময় যুব সমাজদের নিয়ে অনেকেই কিন্তু বলে থাকেন যে আজকে যুব সমাজ পথ হারাচ্ছে, কিন্তু এ কথার আড়ালে আরও একটি সত্যও কিন্তু চাপা পড়ে যায়। এই প্রজন্মের মধ্যেই কিন্তু রয়েছে অসাধারণ সম্ভাবনা, সৃজনশীলতা এবং পরিবর্তন আনার যে শক্তি সেটা কিন্তু তাদের মধ্যেই রয়েছে। আজকের তরুণ তরুণীরা এমন এক পৃথিবীতে বড় হচ্ছে যেখানে তথ্যের প্রচুর প্রবাহ এবং সেটা দ্রুত, প্রতিযোগিতায় তারা কিন্তু তীব্র, আর পরিবর্তন প্রায় প্রতিদিনের ঘটনা। এবং সেই যে যুবশক্তি, সেই যুবশক্তিকে আরও বেশি উৎসাহিত করা কিন্তু প্রয়োজন, ভীষণ ভীষণভাবে প্রয়োজন যুবদের জন্য। কেননা তারাই দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ। হিন্দি ছায়াছবির গান বন্ধুরা আপনারা কথায় সুরে অনুষ্ঠানে এখন শুনছেন। এবারের গানটি দ্বৈতকণ্ঠে গিয়েছেন সোনু নিগম এবং আলকা ইয়াগনিক, চলচ্চিত্রের নাম রেফিউজি।
1: ऊपर वाले ने अपनी मोहब्बत के सदके में हम सब के लिए ये धरती बनाई थी, पर मोहब्बत के दुश्मनों ने इस पर लकीरें खींच के सरहदें बना दी। मैं जानता हूं वो लोग तुम्हें इस पार नहीं आने देंगे, मगर ये पवन जो तुम्हारे यहां से होकर आई है तुम्हें छू कर आई होगी। मैं इसे सांस बनाकर अपने सीने में भर लूंगा।
2: ये नदियां जिस पर झुककर तुम पानी पिया करते हो, मैं इसके पानी से अपने प्यासे होंठों को भिगो लूंगी, समझूंगी तुम्हारे होंठों को छू लिया।

নতুন প্রজন্ম বা যুব সমাজ নিয়ে কথা হচ্ছিল। হ্যাঁ, অনেকে সমালোচনার চোখে দেখলেও এই প্রজন্মকে আস্থার চোখেও কিন্তু অনেকে দেখেন, এবং বেশিরভাগ মানুষই কিন্তু বলেন যে এই প্রজন্মের একটা বড় শক্তি সেটা হলো সাহস। তারা কিন্তু প্রশ্ন করতে জানে, বিশেষ করে যারা জ্ঞানটাকে, যারা পাঠের মধ্য দিয়ে নিজেদের অনেক বেশি উন্নত করে, বা অন্তর্জগতের যাকে আমরা বলি ধনী, সেই রিচনেস সেটাকে যারা করে তুলেছে ইতিমধ্যেই, তারা কিন্তু সাহসের সঙ্গে প্রশ্নটা করতে জানে। এই প্রশ্নটা কিন্তু করা দরকার আজকের সময়ে। পরের গানটি এবং শেষ গানটি আজকের কথাই সুরে অনুষ্ঠানে গেয়েছেন অভিজিৎ।

হ্যাঁ, যুবক বা তরুণ সেটা মানে কিন্তু শুধু বয়স নয়, এই যে তারুণ্য, এই যে যৌবন শক্তি, সেটা এক ধরনের মানসিক শক্তি। নতুনকে গ্রহণ করার সাহস এবং পুরনোকে ফেলে দেওয়া নয়, মূল্যায়ন করার যে প্রজ্ঞা, এবং সমস্তটা দিয়ে আগামী দিনের জন্যে আশার প্রদীপ জ্বালিয়ে রাখার নামই হলো তারুণ্য। কথায় সুরে আজ এখানেই শেষ হলো, আবারও আগামীকাল। নমস্কার, আকাশবাণী শিলিগুড়ি, এখন মহিলা মজলিশ।

নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মজলিশ। প্রথমেই শুনে নেব বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন।

নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই দুপুরে আমি জুলি আবার আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আপনার আমার সকলের প্রিয় নারীমন অনুষ্ঠান। আশা করি সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। আপনারা ফোনের মাধ্যমে আপনাদের জীবনের যে সমস্ত ঘটনা আমাদের জানিয়েছেন, আমরা অবশ্যই উপযুক্ত সময়ে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রতিদিনের মতো আজও অনুষ্ঠানের শুরুতে আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বার আপনাদের জানিয়ে রাখি। আমাদের ফোন নাম্বার হল 9800881525।

0: উপস্থাপন করছি। আসুন নাটকটি শুনে নেওয়া যাক।
1: আরে কাকুলি, তুমি কেন গো বৌদি, অবাক হচ্ছ কেন?
2: না না, অবাক হব কেন, এসো বসো। নিশা, এ নিশা, তোর পিসির জন্য চেয়ারটা নিয়ে আয় না মা।
3: হ্যাঁ যাচ্ছি মা।
1: হ্যাঁ রে নিশা, ভালো আছিস তো তুই?
3: এই তো আছি।
1: আছি বললেই হলো? কি অবস্থা হয়েছে রে তোর? হ্যাঁ রে, তোকে দেখে তো আমার অন্য কিছু মনে হচ্ছে। কি গো বৌদি, তাড়াহুড়ো করে তো মেয়েটার বিয়ে দিয়ে দিলে, খোঁজ নিয়ে দেখেছ সব কিছু কি ঠিক আছে ওখানে?
2: কি জানি বাপু, কিভাবে তার খোঁজ নেব? ও যদি কিছু না বলে আমি জানবো কেমন করে?
1: না গো বৌদি, তুমি যাই বলো না কেন, আমার তো কেমন যেন লাগছে। হ্যাঁ রে নিশা, ওখানে সবাই তোকে ভালোবাসে? আর জামাই, তোর খোঁজ খবর নেয় তো?
2: আরে নিশা, তুই কাঁদছিস কেন মা? এ নিশা, কি হলো তোর?
1: হ্যাঁ রে, কি হলো তোর? এই কথায় তোর চোখে জল এসে গেল? এই বৌদি, ভালো করে তলিয়ে দেখো, ঘটনাটা হয়তো অনেক দূর গড়িয়েছে।
2: নিশা, এখানে আয় তো। হ্যাঁ রে মা, তুই কিছু না বললে আমরা জানবো কেমন করে? এভাবে কাঁদতে থাকলে কি করে আমি বুঝবো?
4: তোমাদেরকে কিভাবে বোঝাবো বলো তো মা?
1: ওখানে যা ঘটেছে তাই বল না।
4: জানো মা, ওখানে কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে ভালোবাসে না মা।
2: আরে তুই এতদিন কেন বলিসনি?
1: হ্যাঁ রে নিশা, কেন তুই বলিসনি? হ্যাঁ রে, কেন আমাদেরকে না বলে তুই একা একা কষ্ট পাচ্ছিস?
4: কি করে বলবো পিসি, ওরা যে এত বড় চালবাজ তা বুঝতে অনেকটা দেরি হয়ে গেছে। আর বলতে চাইনি কেন জানো মা? তুমি কষ্ট পাবে বলে। তুমি তো জানো পিসি, মা কত কষ্ট করেছে আমাদের জন্য। জানো পিসি, আমরা অনেক বড় একটা ভুলের ফাঁদে পড়ে গেছি। আমার তো বাঁচার আর কোনো আশাই দেখতে পাচ্ছি না।
2: হ্যাঁ রে, এ কি কথা বলছিস তুই? কি বলছিস তুই নিশা, আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ রে, কেন তুই এত বড় কথা বলছিস? কি হয়েছে ওই বাড়িতে, তুই আমাকে খুলে বলতো। নিশা, তুই চুপ করে আছিস কেন, কথা বল, তুই সব বল, কি হয়েছে ওখানে আমি শুনতে চাই, বল মা, আর চুপ থাকিস না।
1: নিশা, আর তুই চুপ থাকিস না, সব খুলে বল।
4: তোমরা শুনতে চাও? তোমরা শুনবে ওই মুখোশধারী শয়তানদের কীর্তির কথা?
2: তুই আর টেনশন বাড়িয়ে দিস না মা, তুই বল, আর দেরি করিস না, খুলে বল সবকিছু।
4: তবে দেখো, এই দেখো আমার গায়ে মারের দাগ, দেখো দেখো কি করেছে।
1: আরে বৌদি, এ তো মারের দাগ।
2: ইস, এমন করে কেউ কাউকে মারে? ওরা মানুষ না জানো আর? হ্যাঁ রে নিশা, তুই কি এমন দোষ করেছিস যে তোকে ওরা এমন ভাবে মেরেছে?
4: প্রতিদিনের মতো সেদিনও আমি অপেক্ষা করছিলাম রাহুল কখন আসবে, এমন সময়
5: বৌমা, ও বৌমা, বৌমা।
3: হ্যাঁ যাচ্ছি মা, কিছু বলবেন মা?
5: হ্যাঁ গো, লাট সাহেবের মেয়ে, এটা তোমার কেমন স্বভাব শুনি বলি।

0: এসব কার কাছে শিখেছে শুনি? আরে, এইসব বাসনপত্র কে মাজবে? ওগুলো কি সারা রাত এভাবেই পড়ে থাকবে?
1: আমি এক্ষুনি মেজে দিচ্ছি মা।
0: তোমাকে কোনো কাজের কথা না বললে কিছুই হয় না দেখছি। তোমার কোনো কাণ্ডজ্ঞান নাই নাকি? বলি কচি খুকি তো নও যে সব কিছু তোমাকে শিখিয়ে দিতে হবে? তোমার মা তো অনেক বড় বড় কথা বলে, কিছু শেখায়নি তোমার মা? যত সব বদমাইশের দল, যেমন মা তেমন তার মেয়ে। ছি ছি ছি ছি ছি, কাজকর্মের যা ছিড়ি।
1: মা, আপনি আমাকে যা খুশি তাই বলুন, কিন্তু আমার মাকে অপমান করবেন না মা। আমার মাকেও অপমান করবেন না।
0: কেন, গায়ে লাগছে বুঝি? ও মা, এ কি চোখ থেকে যেন গঙ্গা বইছে, বড্ড গায়ে লাগছে না? এইসব চোখের জলে আমি গলবো না, বুঝলে? যাও, দাঁড়িয়ে আছো কেন, কাজগুলো করো। কখন হবে এসব কাজ? আজ রাহুল আসুক, ভালো করে মজা দেখাবে রাহুল তোমাকে।
1: আমি কি এমন বললাম যে এত কথা শুনতে হলো? আমি তো সব রকম ভাবে চেষ্টা করছি সবাইকে খুশি করার, কিন্তু জানি না আর কি করলে এরা সবাই খুশি হবে, আমাকে একটু ভালোবাসবে।
2: নিশা, নিশা, নিশা, ও নিশা! আরে মা, তুমি? নিশা কোথায়? আরে তুমি এত রাত পর্যন্ত জেগে আছো, কোথায় গেল নিশা?
0: আরে ওর কথা কেন বলছিস, একটা কথাও বলা যায় না আজকাল ওকে।
2: মা, তুমি কাঁদছ? দাঁড়াও, আমি আজ ভালো করে মজা দেখাচ্ছি। নিশা, নিশা!
1: হ্যাঁ, যাই।
2: এমন ভাব করছো যেন কিছু জানো না, তাই না? তুমি কি বলেছো মাকে? আরে চুপ আছো কেন বলো, কানে ঢুকছে না নাকি?
1: আমি মাকে কিছু বলিনি তো।
2: মিথ্যাবাদী কোথাকার, লজ্জা করে না তোমার মিথ্যা কথা বলতে? তুমি কি ভাবো যে আমার মা তোমার মায়ের মতো যে মিথ্যা কথা বলবে? মিথ্যাবাদী কোথাকার, যেমন মা আর তেমনি তার মেয়ে।
1: আমার মাকে নিয়ে এত কথা কেন? আমি যদি কোনো দোষ করেছি তবে আমাকে শাস্তি দাও।
2: ও তাই, মায়ের কষ্ট দেখতে পাও না তাই না? তাহলে তোমার মাকে বলো পনের টাকাগুলো মিটিয়ে দিতে।
1: মা এতগুলো টাকা কোথায় পাবে? তুমি তো জানো আমাদের বাড়ির অবস্থা।
2: আবার সেই কাহানি, সেই কাহানি শুরু করলে? আমি এত কথা শুনতে চাই না। এই যে কান খুলে শুনে রাখো, তিন দিনের মধ্যে পুরো টাকাটা শোধ না করলে দেখবে তোমার অবস্থা আমি কি করি।
0: তারপর?
3: আরে তুই কাঁদছিস কেন, এরপর কি হলো বল।
1: এই কথা নিয়ে মা আর ছেলে মিলে আমাকে মারতে লাগলো। এইভাবে ছোট ছোট কথায় ওরা আমার উপরে হাত তোলে।
3: ওরা আসলে কি চায়?
1: টাকা চায় মা, টাকা চায়।
3: আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে মা। ঠিক আছে, আমি এই বাড়িটা বিক্রি করে এই তিন দিনের মধ্যে ওদের সব টাকা শোধ করে দেব।
4: না না, তবে আরো মস্ত বড় ভুল হয়ে যাবে বৌদি। দেখো বৌদি, তোমরা প্রথমেই পনের টাকা দিয়ে বড় একটা ভুল করে ফেলেছো, কিন্তু আর দেখো ভুল করেও আর একটা টাকাও তুমি দিতে যেও না।
3: তাহলে কি এভাবে আমার মেয়েটা জ্বলে পুড়ে মরতে থাকবে আর আমি বসে বসে দেখব?
4: না বৌদি, আমি সে কথা বলছি না। আমি তোমাকে শুধু টাকা দিতে মানা করছি, কারণ এটা আমাদের দেশের আইন বিরুদ্ধে।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, পারিবারিক হিংসা এটা আমাদের সমাজে এক পরিচিত ঘটনা। বেশিরভাগ সময় মা বাবারা মেয়েদেরকে বোঝায় মুখ বুঝে সব কিছু মেনে নেওয়ার জন্য, আর এই মুখ বুঝে সহ্য করতে গিয়ে কত মেয়ের জীবন অকালে শেষ হয়ে গেছে। তাই সব সময় মুখ বুঝে নয়, কিছু সময় কিছু পদক্ষেপ নেওয়া দরকার। তাই সতর্ক হতে হবে এবং অন্যকেও সচেতন করতে হবে। আজ এই পর্যন্তই, আগামী দিনে আরও অনেক কথা হবে এই একই সময়ে। আমাদেরকে ফোন করতে ভুলবেন না যেন। আমাদের ফোন নাম্বার 9800881525। আবার বলি, 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার 8373837996, 8373837996। সমগ্র অনুষ্ঠানটি শুনলেন বিকাশ দর্শনের সৌজন্যে। আমি জুলি বিদায় নিই, নমস্কার।

0: এতক্ষণ আপনারা শুনলেন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারীমন। শ্রোতা বন্ধুরা, গত পর্বে অর্থাৎ 5ই জুন আমরা আলোচনা করেছিলাম পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে। কিন্তু গত পর্বের সীমিত সময়ে আমরা দিনটির গুরুত্ব সম্পর্কে পুরো আলোচনা করতে পারিনি। আজ এই পর্বে আলোচনার জন্য আবারও আমরা পেয়েছি আমাদের অতিথি বিএড কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর নীতা মিত্রকে। নমস্কার ম্যাডাম, মহিলা মজলিশের স্টুডিওতে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: গত পর্বে আমরা পরিবেশ দিবস পালনের প্রাসঙ্গিকতা, থিম, সমুদ্র, জল, আবহাওয়া কিভাবে পরিবেশকে নিয়ন্ত্রণ করে ইত্যাদি নানান বিষয়ে আলোচনা করেছি। এবারে আপনার কাছে জানতে চাইব ভূমি সংরক্ষণ কি এবং কিভাবে আমরা ভূমি সংরক্ষণ করব।
1: বেশ, ভূমি সংরক্ষণ যখনই আমরা আলোচনা করতে যাব তার আগে আমার মনে হয় একটু আলোচনা করে নেওয়া দরকার ভূমি ক্ষয়। কারণ প্রাকৃতিক পদ্ধতি দ্বারা, যেমন আবহবিকার হতে পারে, নদ নদী হতে পারে, এগুলোর পরিবহনের মাধ্যমে আমাদের কিন্তু পার্থিব বস্তু স্থানান্তরিত হয়, যেটাকে আমরা বলি ভূমি ক্ষয়। অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন হিমবাহ, বায়ুপ্রবাহ, নদী হতে পারে এবং আবহবিকার ও সমুদ্র স্রোতের প্রভাবে ব্যাপকভাবে স্থলভাগের ক্ষয়ক্ষতি হয়, যেটাকে আমরা বলে থাকি ভূমিক্ষয়। আর এই ভূমিক্ষয়কে রোধ করবার জন্য আমরা যে ব্যবস্থা গ্রহণ করি সেটাকে আমরা বলি ভূমি সংরক্ষণ।
0: ভূমিক্ষয়ের মধ্যে কিন্তু আমরা এটাও দেখি যে যথেচ্ছ পরিমাণে গাছ কাটা হয়।
1: হ্যাঁ,
0: গাছ যেটা মাটিকে ধারণ করে রাখে সেটাও কিন্তু কাটা হচ্ছে, তাই না?
1: অবশ্যই।
0: তাহলে সবকিছু মিলিয়ে ভূমিক্ষয়টা অনেকটাই হচ্ছে।
1: হ্যাঁ, ভূমিক্ষয়কে আমরা তিন ভাগে বলতে পারি। একটা বলি চাদরের মতো, যখন বৃষ্টি পড়ে দেখবেন চাদরের মতো সব একসাথে পাহাড় থেকে নেমে পড়ছে, যেটাকে শীট ইরোশন বলি অনেক সময়। আবার অনেক সময় হচ্ছে একটু আঁচড়ের মতো, যেটাকে বলা হয় রিল, একটা সরু সরু সূক্ষ্ম সূক্ষ্ম চ্যানেল তৈরি হয়।
0: আচ্ছা।
1: আর কখনো দেখবো এগুলো মিলে একটু ছোট্ট নদীর, একদম যেটাকে বলে নদীর উৎস ফিঙ্গার টিপ, সেই জায়গাটাকে আমরা বলি গালি ইরোশন। তো ভূমিক্ষয় আমাদের এই তিন রকমের হয়, আর এগুলো হচ্ছে প্রাকৃতিক শক্তি দ্বারা। আর এই প্রাকৃতিক শক্তিকে আমরা যখন সংরক্ষণ করতে যাব তখন আমরা সেটাকে বলি ভূমি সংরক্ষণ।
0: কাজে
1: ভূমি সংরক্ষণ যেটা বললেন তাতে প্রাকৃতিক ভূমিকে রক্ষা করা, আর যেটা উন্নত ভূমি সেটাকেও প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে আনা। এই উন্নত ভূমিটাকেই আপনি খুব সুন্দরভাবে বললেন, বৃক্ষচ্ছেদন বা নগরায়ন বা শিল্পায়নের জন্য আমরা সময় একটা বিশাল গাছ কাটা, বৃক্ষচ্ছেদন করি,
0: অনেকটা বিস্তৃত অঞ্চল জুড়ে বৃক্ষচ্ছেদন হয়, তাই তো?
1: অবশ্যই। আমরা দেখেছি যে ভূমিক্ষয় যেটা সেটা নানা রকমভাবে প্রতিরোধ করা হয়। অনেক সময় প্রাকৃতিক যে ভূমি তাকে রক্ষা করা, আর যেটা উন্নত ভূমি যেটা আপনার নগরায়নের ফলে আমরা বৃক্ষচ্ছেদন করছি বা শিল্পায়নের ফলে বৃক্ষচ্ছেদন করছি, সেটাকে যতটা সম্ভব ইকো ফ্রেন্ডলি করা বা প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা, সেটাকে আমরা ভূমি সংরক্ষণের মধ্যে ফেলছি। এবারে আমরা কিভাবে এই ভূমি সংরক্ষণ করব, অবশ্যই জানা উচিত যে প্রথমে বলি প্রচুর পরিমাণে গাছ লাগানো উচিত, যাতে আমাদের গাছের শিকড়টা মাটিকে আটকে রাখে। এমন গাছ লাগাতে হবে যেটা সেই অঞ্চলের সঙ্গে যুক্ত, অন্য জায়গা থেকে অন্য রকম গাছ নিয়ে আসলাম সেটা কিন্তু মাটির সঙ্গে সেই দৃঢ়ভাবে বন্ধনটা তৈরি হয় না।
0: যে অঞ্চলে যে গাছ হয়
1: ফোর্স, হ্যাঁ, সেটাকে ধরে রাখা, সেই ধরনের গাছকে এগিয়ে নিয়ে যাওয়া বা রোপণ করা, ভূমির ঢালে ধাপ চাষ করা, যেটাকে আমরা বলি কন্ট্যুর ফার্মিং। যদি এরকম একবারে ঢাল বয়ে যায় তাহলে সেখানে কিন্তু অনেক সময় দেখা যায় ধস নামার সম্ভাবনা থাকে। ফলে দেখবেন পাহাড়ে যেতে গেলে দার্জিলিং এর ওখানেও যদি আমরা যাই বিভিন্ন ধাপে ধাপে চাষ করা হয়, তো সেইভাবে যদি চাষ করা যায় তাহলে হচ্ছে মাটির বন্ধনটা মানে ঝরে পড়ে না। গাছ কাটাকে যথাসম্ভব আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, আর নিয়ম অনুযায়ী যদি কোনো কারণে বড় গাছ কাটতে হয় সেখানে কিন্তু তার বিকল্প হিসেবে চারা রোপণ করতে হবে। এছাড়া বাঁধ তৈরি করে নদ নদী বা সমুদ্রের ধারের ভূমিকে রক্ষা করা, সেগুলো করতে হবে। আমি এই প্রসঙ্গে একটা উদাহরণ দেব যেটা নেদারল্যান্ডে দেখা যায়। এই যে ভূমি আমাদের সমুদ্রের মধ্যে যখন স্থলভাগ জলভাগে গিয়ে মিলিত হয় মনে হয় যেন আমাদের স্থলভাগটা শেষ হয়ে গেছে, আসলে তা নয়, মহীসোপান কিন্তু নিচে আছে, আস্তে আস্তে গিয়ে সমুদ্রে পড়ে। সেই জায়গাটায় একটা ডাইক বা বাঁধ নির্মাণ করে নেদারল্যান্ডে দেখা গেছে ওরা সেই জলটাকে ফেলে দিয়ে কৃষিকার্য করছে। এইভাবে কিন্তু অনেক জমি পুনরুদ্ধার করেছে, যার জন্য বলা হয় ঈশ্বর বিশ্ব সৃষ্টি করেন আর ডাচ যারা নেদারল্যান্ডের অধিবাসী তারা নেদারল্যান্ডকে সৃষ্টি করেছে। এছাড়া আমরা কি করতে পারি, সমুদ্রের ধারে ম্যানগ্রোভ জাতীয় গাছ যেগুলো আটকে থাকে, মাটিকে আঁকড়ে রাখে, সেই ধরনের আমরা গাছ রোপণ করতে পারি, উন্নত ধরনের ধান চাষের বীজ বপন করতে পারি, যার ফলে ভূমিক্ষয় রোধ করা যায়। এই সংরক্ষণের ব্যবস্থাগুলো আমরা নিতে পারি।
0: সেই তাহলে ভূমি সংরক্ষণ অনেক রকম ভাবেই আমরা করতে পারি। এবারে আপনার কাছে জানতে চাইব যে উষ্ণায়ন বা গ্লোবাল উষ্ণায়নের কথা আমরা খুব শুনি, এই উষ্ণায়ন বা গ্লোবাল উষ্ণায়ন কেন হচ্ছে আর কিভাবে এটাকে কমানো যেতে পারে?
1: কোনো রকম প্রাকৃতিক কারণ ছাড়াই প্রধানত মানুষের অবিবেচনা প্রসূত কাজের ফলে বায়ুমণ্ডলে নিম্নস্তরে ক্রমবর্ধমান এবং যে অস্বাভাবিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, পরিবেশবিদগণ তাকে বিশ্ব উষ্ণায়ন নামে অভিহিত করেছেন। আর এই বিশ্ব উষ্ণায়নের জন্য গ্রিনহাউস গ্যাস মুখ্য ভূমিকা গ্রহণ করে। এই গ্যাসের প্রভাবে কিন্তু সারা পৃথিবী জুড়ে উষ্ণতা ক্রমাগত বেড়েই চলেছে, ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে।
0: এই গ্রিনহাউস গ্যাস কি সেটা যদি আমাদের শ্রোতা বন্ধুদের একটু বিশ্লেষণ করে বলেন।
1: গ্রিনহাউস এফেক্ট যেটা, সেটা কিন্তু আমাদের উপকারী, কিন্তু যে গ্রিনহাউস গ্যাস বলছি, সূর্য থেকে যে রশ্মিটা পৃথিবীর উপর আসে সেটা ক্ষুদ্র তরঙ্গরূপে আসে এবং সেটা যখন ফিরে যায় তাপ বিকিরণের মাধ্যমে সেটা দীর্ঘ তরঙ্গরূপে ফেরে। এই গ্যাসের মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ে, ক্লোরোফ্লুরোকার্বনের পরিমাণ বাড়ে, মিথেন গ্যাসের পরিমাণ বাড়ে, ফলে তখন কিন্তু বাতাসে তাপমাত্রা বৃদ্ধির হার অনেকটা পরিমাণে বেড়ে যায়। এটাকে কিন্তু আমরা বলি গ্রিনহাউস এফেক্ট।
0: আচ্ছা,
1: যেমন আমাদের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধির হার ম্যাক্সিমাম 1.5 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা ইতিমধ্যে এটা অতিক্রম করে গেছি, ফলে আমাদের জলবায়ু সম্পর্কে বিশেষভাবে সচেতন হতে হয়েছে বলেই আজকে আমাদের এই আন্তর্জাতিক থিম এই জলবায়ুর উপর
0: গুরুত্ব
1: দেওয়া হয়েছে। মানে জলবায়ু যে প্রকৃতি সেটার প্রতি আমরা যেন অনুপ্রাণিত হই। দুটো কথা আছে, একটা ডিটারমিনিজম, একটা পসিবিলিজম। আমি যেভাবে প্রকৃতিকে পেয়েছি সেভাবেই আমি ব্যবহার করব। কিন্তু মানুষ ভাবছে না, আমার তো জ্ঞান অনেক অসাধারণ, আমি এর উপর হস্তক্ষেপ করি, তখনই কিন্তু এই সমস্যাগুলো সমস্যা হিসেবে আমাদের সামনে আসছে।
0: হ্যাঁ, প্রকৃতিকে নিজের মতন করে ব্যবহার করার মানুষের একটা অদম্য ইচ্ছা এবং তারা সেই ইচ্ছে ব্যবহার করছে,
1: তার ফলশ্রুতি হিসেবে আমাদের এই
0: উষ্ণায়ন।
1: এবার আমাদের আসতে হবে বিশ্ব উষ্ণায়ন কেন হচ্ছে। অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ব্যবহার, যেমন তাপবিদ্যুৎ কেন্দ্রে সেখানে আমরা কয়লা ব্যবহার করছি, যানবাহনে আমরা পেট্রোল ডিজেলের ব্যবহার করছি, এছাড়া বিভিন্ন জলাভূমি, ধান ক্ষেত, জমা জল, পচনশীল জৈব যে আবর্জনা, এগুলো থেকে সৃষ্টি হচ্ছে মিথেন গ্যাস, যেটা বাতাসে অনেক পরিমাণে তাপমাত্রা বাড়িয়ে দেয়, পরিবেশ দূষণ করছে, বায়ুমণ্ডল দূষিত হচ্ছে। তাছাড়া কৃষি জমিতে আমরা নাইট্রোজেন সার ব্যবহার করছি এবং ক্রমশ শুকনো হয়ে যাওয়ার ফলে জমিতে দাবানল সৃষ্টি হওয়ার ফলে সেখানেও আমাদের নাইট্রাস অক্সাইড এগুলোর নির্গমন হচ্ছে। এছাড়া রেফ্রিজারেটর ইউজ বলুন, এয়ার কন্ডিশন, এসির ব্যবহার, রং শিল্প এবং বিভিন্ন ইলেকট্রনিক শিল্প থেকেও আমাদের কিন্তু ক্লোরোফ্লুরোকার্বন, যেটা গ্যাসে সরাসরি মিশে যাচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। তাছাড়া তো জ্বালানি কাঠের দহন এবং পচা জৈব আবর্জনা, এছাড়া জনবিস্ফোরণ, এটা তো অবশ্যই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের এই বিশ্ব উষ্ণায়নকে আরও বাড়িয়ে তুলছে। এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে।
0: একটি আশার কথা, আমাদের দেশে সাধারণ মানুষ বহু সময়ই পরিবেশ রক্ষায় সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন, সেই সব ঘটনাগুলো যদি একটু তুলে ধরেন আমাদের শ্রোতা বন্ধুদের খুব ভালো লাগবে।
1: খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। পরিবেশ সংরক্ষণে ভারতের সাধারণ মানুষের ভূমিকা কিন্তু খুবই উল্লেখযোগ্য। পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে সবচেয়ে আগে যে ক্ষতিগ্রস্ত হন প্রান্তিক গোষ্ঠীর বা আদিবাসী মানুষেরাই। এই সব মানুষেরা পরিবেশকে সংরক্ষণ করবার জন্য আজ পর্যন্ত যে পদক্ষেপ নিয়েছেন তার মধ্যে কয়েকটি আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা চিপকো আন্দোলনের কথা পড়েছি, যেটা উত্তরাখণ্ডের দেখা গেছিল বহুগুণার নেতৃত্বে। এখানকার আদিবাসীরা গাছকে আঁকড়ে ধরে রেখে তার বিরোধিতা করেছিলেন, যে গাছ কাটা যাবে না। এই একই
0: মানে তারা কিন্তু সেই সময় বুঝেছিলেন যে গাছটা আমাদের পরিবেশের প্রয়োজন
1: এবং স্থিতিশীল উন্নয়নের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের গাছ কিন্তু সংরক্ষণ করতে হবে। এই একই ধরনের আন্দোলন কিন্তু দক্ষিণ ভারতে হয়েছিল কর্ণাটকে, যেটার নাম অ্যাপিকো আন্দোলন। সেম এই আদিবাসীরাই কিন্তু এগিয়ে এসেছিলেন। এছাড়া নর্মদা বাঁচাও আন্দোলন, নর্মদা নদীতে বাঁধ দিলে যে বন্যা বা অন্যরকম পরিবেশের ক্ষতি হবে তার জন্য কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলনটা শুরু হয়েছিল। এই নর্মদা বাঁচাও আন্দোলনে আমাদের সঙ্গে খুব পরিচিত নাম মেধা পাঠেকার, উনি এগিয়ে এসেছিলেন,
0: তার নেতৃত্বে এই আন্দোলন
1: আন্দোলনটা হয়েছিল।
0: এবারে আপনার কাছে জানতে চাইব যে পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর সতেজ পৃথিবী উপহার দিতে গেলে আমাদের কি কি করণীয় এবং কি কি করণীয় নয়।
1: হ্যাঁ, পরিবেশ শিক্ষার সময় আমি কয়েকটা কথা বলেছিলাম, আমি আবার বলবো, আমাদের কিন্তু যারা বড়রা, আমাদের সন্তান হোক বা ছোট বাচ্চাদের সামনে আমাদের কিন্তু রোল মডেল হওয়া উচিত। আমরা মুখে বলছি আজ আন্তর্জাতিক পরিবেশ দিবস, আমরা প্লাস্টিক ব্যবহার করব না, আমরা বৃক্ষচ্ছেদন করব না, অথচ আমি যখন বাজারে যাচ্ছি আমার বাচ্চাটি দেখবে আমি প্লাস্টিক নিয়ে আসছি। ফলে কি হচ্ছে, আমাদের যেটা বিহেভিয়ার আর আমরা যেটা বলছি দুটোর মধ্যে কিন্তু আচরণের মধ্যে আর আমাদের ভাবনার মধ্যে একটা পার্থক্য থেকে যাচ্ছে। এই ধরনের অস্বস্তিমূলক পরিবেশ কিন্তু বাচ্চাদের বা ছোটদের খুব নাড়া দেয়। ফলে আমাদের কিন্তু একটা রোল মডেল হিসেবে কাজ করতে হবে এবং আমাদের শিক্ষার্থীদের এটা শেখাতে হবে যে পরিবেশ তোমার কিন্তু বন্ধু, পরিবেশ কিন্তু কোনো জড় পদার্থ নয়। কাজে তার সম্পর্কে তাদের ছোটবেলা থেকে উৎসাহ দেয়া, পরিবেশের অঙ্গ হিসাবে যে বাস্তুতন্ত্র বা জীব বৈচিত্র্য সেগুলো সম্পর্কেই জানতে হবে। কোথাকার বাস্তুতন্ত্র কীরকম, সমুদ্রতলের বাস্তুতন্ত্র একরকম, পাহাড়ের উপরের বাস্তুতন্ত্র একরকম, সেই বাস্তুতন্ত্রের সঙ্গে সরাসরি পরিচিত হওয়া, আর প্রাকৃতিক দুর্যোগগুলো কেন হচ্ছে তার কারণগুলো কী, কীভাবে আমাদের হাতে কিছু ক্ষমতা থাকলেও সেটাও যদি আমরা বিন্দুতে সিন্ধু তৈরি করতে পারি, আর পরিবেশ সংক্রান্ত যে সমস্ত আইনগুলো তৈরি হয়েছে সেই সম্পর্কে কিন্তু বাচ্চাদের একটুখানি সতর্ক সচেতন করা, একটু শিক্ষা দেয়া, যাতে ওরা ভবিষ্যতে স্থিতিশীল উন্নয়নের ধারণা পেতে পারে। আর যে সমস্ত প্রাণী ধরুন বিপর্যয়ের পথে রয়েছে, বিপন্ন সংকটের মধ্যে রয়েছে, তাদের জন্য কি ব্যবস্থা করা উচিত, তারা কোন কোন প্রাণী সেই সম্পর্কে একটু তাদের দৃষ্টান্ত দেয়া। এছাড়া ইকো ক্লাব যেটাকে বলি, পরিবেশের বন্ধু ক্লাব, সেগুলো করতে পারি। আর ঠিক এগুলোর বিপরীত হলো আমাদের কি করণীয় নয়, আমরা প্লাস্টিক ব্যবহার থেকে একটু দূরে সরে থাকব। যেমন আগের দিন আমরা কাপড়ের ব্যাগেই রেশন নিতে যেতাম, কোনটা আটা কোনটা ময়দা কোনটা চিনি, বিভিন্ন রকম আমরা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে পারি অবশ্যই। এবার পারমাণবিক বিস্ফোরণ, এই যে যুদ্ধ, তার ফলে যে কি ধ্বংস হচ্ছে, বায়ুমণ্ডল কিভাবে উষ্ণায়ন ঘটছে, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো বা তাদের সেখান থেকে সরিয়ে আনতে পারবো। কার্বন ডাইঅক্সাইড বা অহেতুক মিথেন গ্যাস, সিএফসি গ্যাস, এগুলো যে আমাদের বায়ু দূষণ ঘটাচ্ছে সেই সম্পর্কে তাদের ওয়াকিবহল করা, এবং অকারণে বৃক্ষচ্ছেদন করা যাবে না।
0: বেশ, কথায় কথায় আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যেতে যেতে বলি, আমরা পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশগত সমস্যাগুলোকে সবাই মিলে যদি মোকাবিলা করতে না পারি, প্রচার করতে না পারি, না ভাবতে পারি, তাহলে কিন্তু পরিবেশ বিপদের সম্মুখীন হবে। পরিবেশকে সুন্দরভাবে ব্যবহার করা ও সংরক্ষণ করাই হোক আমাদের আজ ও আগামীর লক্ষ্য। ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে এত সুন্দরভাবে আপনি বোঝালেন পরিবেশকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি।
1: ধন্যবাদ আকাশবাণী শিলিগুড়ি আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, আমি সত্যি আপ্লুত, আমি কিছু বলতে পেরেছি।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী, খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। দিল্লিতে আজ ন্যাশনাল হেলথ অথরিটি NHS এর সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হবে। নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার ফলতা তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খান। মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচারের একটি মামলায় পশ্চিমবঙ্গ সহ চারটি স্থানে তল্লাশি চালাচ্ছে ইডি। ইসরায়েল ও ইরান উভয়ই নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় উত্তেজনা বৃদ্ধি। ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণ এড়িয়ে চলার ও সেদেশ ত্যাগের পরামর্শ দিয়েছে। দাবায় ভারতের গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবু ওয়াদিম রোজেনস্টাইন ওয়েমেন চেস ট্যুরের এশিয়া ওসিয়ানিয়া পর্বের র্যাপিড বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। আজ দিল্লিতে কেন্দ্রের অধীনস্থ ন্যাশনাল হেলথ অথরিটি NHS এর সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারক পত্র মৌ স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। 2018 সালে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করলেও তৃণমূল কংগ্রেস সরকার সেটি এরাজ্যে চালু করতে দেয়নি। নির্বাচনী প্রচারে বিজেপি রাজ্যের মানুষকে এই প্রকল্পের সুবিধা দেওয়ার কথা জানিয়েছিল। ফলতা তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তাকে কলকাতায় আনা হচ্ছে বলে খবর। নির্বাচনের সময় অশান্তি ও হিংসা ছড়ানো, লুট, তোলাবাজি, বিএলওর ওপর প্রভাব খাটিয়ে মৃতদের নামে ভোটার তালিকায় তোলা, ভোটারদের ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পলাতক ছিল জাহাঙ্গীর। নেপাল সীমান্ত ধরে পালানোর চেষ্টা করছিল সে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে STF আধিকারিকরা সেখানে পৌঁছে তাকে পাকড়াও করে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছরের শাসনকালে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন রুখতে এবং শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচারের একটি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি পশ্চিমবঙ্গ সহ মিজোরাম, মায়ানমার সীমান্ত, ত্রিপুরা, বাংলাদেশ সীমান্ত জুড়ে চারটি স্থানে তল্লাশি চালাচ্ছে। NCB আগরতলা জোনাল ইউনিটের বাজেয়াপ্ত করা 49 কেজির বেশি মেথামফেটামিন এবং 40 গ্রাম হেরোইন উদ্ধারের ভিত্তিতে এই মামলা। তদন্তে মায়ানমার থেকে মেথামফেটামিন সংগ্রহকারী একটি সংগঠিত আন্তঃসীমান্ত সিন্ডিকেটের খোঁজ পাওয়া গেছে। এখনও পর্যন্ত 142 কোটি টাকারও বেশি অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। রাঁচির বাদগাই এলাকায় একটি জমি সংক্রান্ত অর্থ তজরূপের মামলা থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের অব্যাহতি আবেদন খারিজ করে দিয়েছে বিশেষ PMLA আদালত। আদালতের তরফে জানানো হয়েছে মামলাটি এগিয়ে না যাওয়ার মতো যথেষ্ট নথিপত্র রয়েছে, এই পর্যায়ে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া সম্ভব নয়। গত বছরের ডিসেম্বরে দায়ের করা ডিসচার্জ পিটিশনে হেমন্ত সোরেনের যুক্তি দিয়েছিলেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলি ভিত্তিহীন এবং বিচার করার মতো পর্যাপ্ত প্রমাণ নেই। তিনি দাবি করেন তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন CBSE জানিয়েছে 2026 সালের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা যাচাই এবং পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়াটি চলতি মাসের 2 থেকে 7 তারিখ পর্যন্ত সম্পূর্ণ সচল ছিল। এই সময়ের মধ্যে 1,60,000 বেশি পরীক্ষার্থী, 3,08,000 বেশি উত্তরপত্রের জন্য সফলভাবে আবেদন জমা দিয়েছে। সাইবার হুমকি ঠেকাতে পুরো আবেদন প্রক্রিয়া জুড়ে বিশেষ সাইবার নিরাপত্তা দলগুলির মাধ্যমে এই পোর্টালটি সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছিল। CBSE শিক্ষার্থী ও অভিভাবকদের সংশয় দূর করতে স্পষ্ট করে জানিয়েছে, পোস্ট রেজাল্ট সার্ভিসেস পোর্টালের প্রথম ধাপ অর্থাৎ উত্তরপত্রের ফটোকপির জন্য আবেদন প্রক্রিয়াটি যারা সফলভাবে সম্পন্ন করেননি কেবল তাদের ক্ষেত্রেই রোল নম্বর পাওয়া যায়নি বা রোল নম্বর নট ফাউন্ড লেখাটি দেখাচ্ছে। আকাশবাণীর আজ 90 বছর পূর্তি। 1936 সালের আজকের দিনেই ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও রাখা হয়। এই দিনটি দেশের সংস্কৃতি, তথ্য ও সম্প্রচারের ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত হিসেবে চিরস্মরণীয়। স্বাধীনতার পর অল ইন্ডিয়া রেডিও দ্রুত সম্প্রসারণ ঘটে এবং 1956 সালে AIR এর নাম রাখা হয় আকাশবাণী। বর্তমানে আকাশবাণী 591টি কেন্দ্রের মাধ্যমে ভারতের 98% মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং 23টি ভাষা ও 146টি উপভাষায় অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। আকাশবাণীর এক্সটার্নাল সার্ভিসেস ডিভিশন বা বৈদেশিক সেবা বিভাগ বিশ্বের 100টিরও বেশি দেশে ভারতের কণ্ঠস্বরকে বিশ্বমঞ্চে তুলে ধরছে এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে সংযোগ রক্ষা করে চলেছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এই উপলক্ষে আকাশবাণীকে শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় বলেন, সমগ্র দেশ আজ আকাশবাণীর সঙ্গে যুক্ত। আকাশবাণীর মাধ্যমে এক ভারত শ্রেষ্ঠ ভারতের চেতনা আরও শক্তিশালী হচ্ছে।
1: বহুত খুশি কে সাথ পুরে আকাশবাণী পরিবার কো বধাই দেতা হুঁ। 90 সাল আপনে পুরা কিয়া হ্যায়, 90 সাল পুরা হোনে পর মেরে শুভকামনায় হ্যায়। পুরা দেশ আকাশবাণী কে সাথ জুড়া হুয়া হ্যায়। আকাশবাণী কে মাধ্যম সে হামারা ভারত এক ভারত শ্রেষ্ঠ ভারত রহে, মেরা ইয়ে শুভকামনায়।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআই নিউজ কলকাতাতে। ইসরায়েল ও ইরান উভয়ই নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর ফলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা বেড়েছে এবং যুদ্ধবিরতি চুক্তি সংকটের মুখে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রগুলিতে নতুন করে হামলা শুরু করেছে। IRGC বায়ুসেনা বাহিনী জানিয়েছে, অপারেশন নাসের অভিযানে ইসরায়েলের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি নেভাতিম ও তেল নফের মূল এলাকাগুলিকে আক্রমণ করা হয়েছে। সম্প্রতি ইরানের তিনটি পৃথক র্যাডার সাইটে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই অভিযান চালানো হয়। এদিকে ইসরায়েল সামরিক বাহিনী দক্ষিণ পশ্চিম ইরানের একটি প্রধান শিল্প এলাকায় হামলার ঘটনা নিশ্চিত করেছে। এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এদেশের নাগরিকদের ইরান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় দূতাবাস বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সেদেশ ত্যাগ করারও পরামর্শ দিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ না নেওয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করে বলেছেন, প্রতিশোধ নেওয়া হলে তা শান্তি চুক্তি সম্পাদনের প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। চীনের প্রেসিডেন্ট সি জিনপিং দুই দিনের সরকারি সফরে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন। বিগত 7 বছরের মধ্যেই প্রথম জিনপিং পিয়ংইয়ং এ গেলেন। সম্প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা বাড়ার পর বেজিং ও তাদের দীর্ঘদিনের মিত্র প্রতিবেশী রাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে তৎপর। দুই দেশের এই শীর্ষ বৈঠকে মূলত অর্থনৈতিক সহযোগিতা, কোরীয় উপদ্বীপে নিরাপত্তা পরিস্থিতি এবং পিয়ংইয়ং, বেজিং ও মস্কোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ফিলিপিন্স উপকূলে তীব্র ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া সংস্থা প্রশান্ত মহাসাগরীয় উপকূলের ইবারাকি প্রিফেকচার থেকে শুরু করে ওকিনাওয়া পর্যন্ত সেদেশের বিস্তৃত উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার ফিলিপিন্সের সর্বোচ্চ 3 মিটার এবং মালয়েশিয়ায় 1 মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের পূর্বাভাস দিয়েছে। সংশ্লিষ্ট এলাকায় বাসিন্দাদের উপকূলবর্তী অঞ্চল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু হওয়ার পর থেকে এখনও অবধি শৌচাগার, রান্নার গ্যাস ও পানীয় জলের সংযোগ সহ দেশজুড়ে 4 কোটি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল। সমাজ মাধ্যমের বার্তায় তিনি জানান, এই প্রকল্প দেশজুড়ে আবাসন ক্ষেত্রে এক বড় পরিবর্তন এনেছে। এই প্রকল্প লক্ষ লক্ষ মানুষের মধ্যে সম্মান, নিরাপত্তা ও আশার এক বড় ক্ষেত্র তৈরি করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিগত 12 বছর দেশের কোটি কোটি বঞ্চিত দরিদ্র পরিবারের জীবনে মর্যাদা, নিরাপত্তা এবং আত্মবিশ্বাসের এক নতুন অধ্যায় রচনা করেছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী জনধন যোজনা, উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জলজীবন মিশন, আয়ুষ্মান ভারত এবং গরিব কল্যাণ অন্ন যোজনার মতো উদ্যোগগুলি প্রতিকূল পরিস্থিতিতে থাকা কোটি কোটি পরিবারকে শক্তি যুগিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। দাবায় ভারতের গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবু ওয়াদিম রোজেনস্টাইন উইমেন চেস ট্যুরের এশিয়া ওসিয়ানিয়া পর্বের র্যাপিড বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন। রিটস পর্বে বিজয়ী হয়েছেন রুশ গ্র্যান্ডমাস্টার ক্যাটারিনা লাগনো। এই খেতাবের দরুন উভয় ট্যুরের গ্র্যান্ড ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। দিল্লিতে আজ ন্যাশনাল হেলথ অথরিটি NHS সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারকপত্র মূল স্বাক্ষরিত হবে। নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার ফলতা তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খান। মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচারের একটি মামলায় পশ্চিমবঙ্গ সহ 4টি স্থানে তল্লাশি চালাচ্ছে ইডি। খবর এখনকার মতো এই পর্যন্তই। এই পরে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে রাজ্য। দিল্লিতে আজ কেন্দ্রের অধীনস্থ ন্যাশনাল হেলথ অথরিটি NHS এর সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা। 2018 সালে কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করলেও তৃণমূল কংগ্রেস সরকার সেটি এরাজ্যে চালু করতে দেয়নি বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের যে 6 কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাদের কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের আওতাভুক্ত করা হবে। এছাড়াও নতুন করে প্রকল্পটির জন্য আবেদন করা যাবে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রাজ্যসভার সদস্য পদ নয়, দলের প্রাথমিক সদস্য পদও ছাড়ছেন তিনি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছরের শাসনকালে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন রুখতে এবং শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। তিনি আরও বলেন, নির্বাচনে ফলাফলে বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন এবং নবনির্বাচিত সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করেছে। সেই প্রেক্ষাপটে জনমতের প্রতি সম্মান জানিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ এবং রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় একটি দলের যেভাবে চলা উচিত তৃণমূল কংগ্রেস সেই পথে চলেনি।
1: একের পর এক যে ধরনের দুর্নীতি, নারী নির্যাতনের ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে। যখন ক্ষমতায় আসলো, প্রথম বৈঠক হলো কোথায়, কালিম্পং এর ডেলো পাহাড়ে, সেখানে চিট ফান্ডের মালিকদের সঙ্গে বৈঠক হচ্ছে, তারপর চিত্র প্রদর্শনী হচ্ছে, সেই আঁকা ছবিগুলো বিক্রি হচ্ছে 10 লাখ 15 লাখ টাকায়, এবং এইটা কিনছেন কারা, চিট ফান্ডের মালিকেরা, বিভিন্ন শিল্পপতি। তো করাপশন তো শুরু তখন থেকে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বুঝতে পেরেছি যে এই দল মানুষ থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে।
0: বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, সুখেন্দু শেখর রায়ের বক্তব্যের সঙ্গে তাঁরা একমত।
2: বহু মানুষের ইচ্ছা যখন মিলে যায় তখন ইচ্ছার ঐক্য তৈরি হয়, এবং গণতন্ত্রের জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে যারা মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন তাদের বিরুদ্ধে ইচ্ছার ঐক্য খুব গুরুত্বপূর্ণ। আমি সুখেন্দু শেখর রায়, এটা তার ব্যক্তিগত মতামত, তিনি সিদ্ধান্ত নিয়েছেন, সুখেন্দুদা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর সঙ্গে আমরা একমত।
0: ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তাকে কলকাতায় আনা হচ্ছে বলে খবর। নির্বাচনের সময় অশান্তি ও হিংসা ছড়ানো, লুট, তোলাবাজি, বিএলওর ওপর প্রভাব খাটিয়ে মৃতদের নাম ভোটার তালিকায় তোলা, ভোটদাতাদের ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পলাতক ছিল জাহাঙ্গীর, নেপাল সীমান্ত ধরে পালানোর চেষ্টা করছিল সে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে STF আধিকারিকরা সেখানে পৌঁছে তাকে পাকড়াও করে। ফলতা বিধানসভা কেন্দ্রে গত 21 মে পুনর্নির্বাচনের 48 ঘন্টা আগে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর। পুনর্নির্বাচনের কথা মাথায় রেখে কলকাতা হাইকোর্ট জাহাঙ্গীরের বিরুদ্ধে দায়ের 5টি মামলায় তাকে অন্তর্বর্তী রক্ষা কবচ দিলেও 26 মে তা প্রত্যাহার করে নেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফলতার প্রভাবশালী নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে স্থানীয়রা জমি দখলেরও অভিযোগ তুলেছেন। এদিকে হুমকি, মারধর, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগে হুগলির সিঙ্গুরে তৃণমূল কংগ্রেস নেতা সুভাষ খামরুইকে পুলিশ গ্রেপ্তার করেছে। 2021-এর ভোট পরবর্তী হিংসা, 2024 সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপি কর্মী খুনসহ বিভিন্ন অভিযোগে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল আলিম আল্লারাজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের রক্ষা কবচ চেয়ে দ্রুত শুনানির আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া FIR খারিজ এবং কোনো কড়া পদক্ষেপ না নেওয়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন তার আইনজীবী। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, গ্রেপ্তারির আশঙ্কা থাকলে ক্রিমিনাল বেঞ্চে মামলা করা যেতে পারে, কিন্তু জরুরি ভিত্তিতে মামলার শুনানির অনুমতি দেওয়া সম্ভব নয়। পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার দ্রুত শুনানির প্রয়োজন নেই বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। বিচারপতি কৃষ্ণা রায়ের বেঞ্চে আজ দ্রুত শুনানির আবেদন জানানো হলে তিনি বলেন, আবেদনকারী ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন, সেক্ষেত্রে নিম্ন আদালতে জামিনের আবেদন জানানো যেতে পারে। মামলার শুনানি হবে জুলাই মাসে। গত 11 মে 10.5 ঘন্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে গ্রেপ্তার করে ইডি। সোনাপাপ্পু মামলায় ইডির তলবের একদিন আগেই আজ সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন শ্রেয়া পাণ্ডে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল হাজিরা দিতে বলা হয়েছিল। সোনাপাপ্পু মামলায় মোবাইল পরীক্ষা করে বিভিন্ন চ্যাটে শ্রেয়ার নাম উঠে আসায় তাকে ডেকে পাঠানো হয়। যাদবপুর স্টেশন এবং সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা দ্রুত শুনানি রাজ্যে জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন দোকান মালিকরা। বিচারপতি হিরণময় ভট্টাচার্যের এজলাসে আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময় পর্যন্ত নতুন একটি মেট্রো করিডরের জন্য প্রাথমিক ইঞ্জিনিয়ারিং ও ট্রাফিক সমীক্ষার অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। মেট্রো রেলে 2026-27 সালের সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এই প্রকল্প। সমীক্ষার জন্য 8 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন কিছু অংশ এবং সিকিমে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশের সম্ভাবনা। রাজ্যজুড়ে আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন লোকগীতি। গেয়েছেন ইপ্সিতা চৌধুরী সরকার।

এতক্ষণ শুনলেন লোকগীতি ঈপ্সিতা চৌধুরী সরকারের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি। একটু পরই প্রথমে মিড ডে নিউজ এবং তারপর দুপুরের সমাচার।

গান পড়ম পড়া এই অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন খেয়াল, শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। রাগ মুলতান। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন যুব অনুষ্ঠান।

0: স্বাগতম যুব বন্ধুরা, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। আমি অনন্যা, তোমাদের যুব বন্ধু, আজ রয়েছি তোমাদের সাথে। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, ভীষণ ভালো দিন কাটাচ্ছ। আজকের পর্ব মুডস অ্যান্ড মেলোডিজ, লুইস আর্মস্ট্রংয়ের গান নিয়ে এবং তার সম্পর্কে বিভিন্ন তথ্য জানাতে আজকের এই মুডস অ্যান্ড মেলোডিসের পর্ব। লুইস আর্মস্ট্রং, যিনি ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জ্যাজ সঙ্গীত শিল্পী, গায়ক এবং ট্রাম্পেট বাদক, তিনি জ্যাজ সঙ্গীতকে বিশ্বমঞ্চে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে অসামান্য ভূমিকা রেখেছেন।
1: I really can't stay. Mama, it's cold outside. I

লুইস আর্মস্ট্রং জন্মগ্রহণ করেন 1901 সালের আগস্ট মাসের 4 তারিখ যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে। তার শৈশব কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে। ছোটবেলায় নানা প্রতিকূলতার মধ্যেও সঙ্গীতের প্রতি তার গভীর আগ্রহ তৈরি হয়। একটি ছোটখাটো অপরাধের কারণে কিশোর বয়সে তিনি কালার্ড ওয়েভস হোম ফর বয়েজ নামের একটি সংশোধনাগারে যান। সেখানেই প্রথম তিনি ট্রাম্পেট বাজানো শেখেন এবং সঙ্গীত চর্চার সুযোগ পান। এখান থেকেই তার সঙ্গীত জীবনের প্রকৃত সূচনা। লুইস আর্মস্ট্রং শুধু একজন সঙ্গীতশিল্পীই নন, তিনি ছিলেন আনন্দময় এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের অধিকারী। বর্ণবৈষম্যের কঠিন সময়ে তিনি নিজের প্রতিভা এবং মানবিকতায় বিশ্ববাসীর মন জয় করেন। তাহলে শুনে নেই তার গান ব্লুবেরি হিল। গানটি প্রথম জনপ্রিয়তা পায় 1940 সালে। সেই সময় জিন ক্রুপা ও গ্লেন মিলারের মতো শিল্পীদের পরিবেশনায় এটি পরিচিতি লাভ করে। 1949 সালে লুইস আর্মস্ট্রং ব্লুবেরি হিল গানটি রেকর্ড করেন। তার স্বতন্ত্র কণ্ঠস্বর, ধীর লয় এবং আবেগঘন পরিবেশনার কারণে এই সংস্করণটি সবচেয়ে বিখ্যাত হয়ে ওঠে। অনেকের কাছে এই গানটি আজ লুইস আর্মস্ট্রংয়ের সমার্থক। ব্লুবেরি হিল গানটি একটি প্রেমের গান। এতে গায়ক তার প্রিয়জনের সঙ্গে সুখের মুহূর্ত এবং পরে বিচ্ছেদের বেদনা স্মরণ করে। তবে দেরি না করে শুনে নেই ব্লুবেরি হিল গানটি লুইস আর্মস্ট্রংয়ের।

ফিরে আসলাম ব্লুবেরি হিল শুনে। এরপর লুইস আর্মস্ট্রংয়ের আরও বিখ্যাত একটি গান রয়েছে, ড্রিম আ লিটল ড্রিম। অনেকেরই জানা হয়তো গানটি বা অনেকেরই শোনা, তবে এবার শুনে নেব সেই গানটি। গানটির সম্পর্কে আগে একটু তোমাদের ধারণা দিয়ে দেই। গানটি প্রথম জনপ্রিয়তা পায় 1931 সালে। শুরুতে ওয়েন কিং অর্কেস্ট্রা এবং অন্যান্য শিল্পীরা এটি পরিবেশন করেন। 1950 সালে লুইস আর্মস্ট্রং এবং এলা ফিটজেরাল্ড একসঙ্গে এই গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এলা ফিটজেরাল্ডের কোমল মিষ্টি কণ্ঠ, লুইস আর্মস্ট্রংয়ের গভীর ও স্বতন্ত্র কণ্ঠ, এই দুই বিপরীত কণ্ঠের মেলবন্ধন গানটিকে অনন্য করে তোলে। এটি একটি রোম্যান্টিক ও স্নিগ্ধ প্রেমের গান। গানটি প্রেম, স্নেহ ও আশ্বাসের প্রতীক। জ্যাজ সঙ্গীতের অন্যতম চিরসবুজ গান এটি। বহু শিল্পী এবং বহু ব্যান্ড বিভিন্ন সময়ে এই গানটি কভার করেছেন। গানটির সুরকার ফ্যাবিয়ান আন্দ্রে ও উইলবার্ড সোয়ান্ড, গানটির গীতিকার গাস কান। শুনে নেই তবে ড্রিম আ লিটল ড্রিম।

0: ফিরে এলাম লুইস আর্মস্ট্রংয়ের ড্রিম আ লিটিল ড্রিম গানটি শুনে। এরপর আজকের এই মুডস অ্যান্ড মেলোডিস পর্বে অবশ্যই, যেহেতু লুইস আর্মস্ট্রংয়ের গাওয়া আমরা গান শুনছি এবং তার সম্পর্কেই কথা বলছি, তার গাওয়া পরবর্তী গান এবার শুনে নেব, জিপার্স ক্রিপার্স। গানটির সুরকার হ্যারি ওয়ারেন এবং গানটির গীতিকার জনি মার্সার। গানটি প্রথম ব্যবহৃত হয় 1938 সালের হলিউড চলচ্চিত্র গোয়িং প্লেসেসে। এই ছবিতে লুইস আর্মস্ট্রং নিজেই গানটি পরিবেশন করেন, যার ফলে গানটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে। লুইস আর্মস্ট্রংয়ের প্রাণবন্ত কণ্ঠ এবং স্বতন্ত্র ভঙ্গি গানটিকে বিশেষ আকর্ষণীয় করে তোলে। তার হাস্যরসাত্মক উচ্চারণ এবং সুরের ওঠানামা গানটিকে একদিকে রোম্যান্টিক, অন্যদিকে মজাদার করে তুলেছে। জিপার্স ক্রিপার্স মূলত একটি প্রেমের গান, তবে এতে হালকা মজা এবং বিস্ময়ের প্রকাশও রয়েছে। গায়ক প্রিয় মানুষের সৌন্দর্য দেখে অবাক হন, ভালোবাসা ও মোহের অনুভূতি হাস্যরসের মাধ্যমে প্রকাশ পায় গানটিতে। জ্যাজ ও সুইং ধারার একটি ক্লাসিক গান এটি। চলচ্চিত্রের মাধ্যমে গান ও জ্যাজ সঙ্গীতের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করে। বহু বিখ্যাত শিল্পী পরবর্তীকালে গানটি কভার করেছেন। শুনে নেই তবে গানটি।
1: Now, I don't care what the weatherman says. When the weatherman says it's raining, you never hear me complaining. I'm certain the sun will shine. I don't care how the weatherman points. When the weatherman points to gloomy, it's

এবার তোমাদের যে গানটি শোনাবো সেই গানটির নাম হলো রকিন চেয়ার। গানটির সুরকার হোয়াগি কারমাইকেল, গানটির গীতিকার ইরভিং মিলস। গানটি প্রথম জনপ্রিয়তা পায় ১৯২৫ সালে, তবে এটি বিশেষভাবে খ্যাতি লাভ করে লুইস আর্মস্ট্রং ও তার ব্যান্ড হট ফাইভের পরিবেশনার মাধ্যমে। ১৯২৫ সালে লুইস আর্মস্ট্রং এই গানটি রেকর্ড করেন। এতে তার ট্রাম্পেট বাজনা ও কণ্ঠ উভয়ই ছিল অনবদ্য। গানটির শুরুতে ও মাঝখানে ট্রাম্পেট সোলো জ্যাজ সঙ্গীতে নতুন ধারা সৃষ্টি করে। রকিন চেয়ার একটি স্নিগ্ধ ও ভাবনাময় গান। এখানে রকিন চেয়ার বা দোলনা চেয়ার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি শান্তি, বিশ্রাম এবং জীবনের শেষ পর্যায়ের আরামকে নির্দেশ করে। জীবনের ক্লান্তি ও প্রশান্তির অনুভূতি এতে ফুটে ওঠে। জ্যাজ সঙ্গীতের প্রাথমিক যুগের একটি গুরুত্বপূর্ণ গান এটি। শুনে নেই তবে গানটি।

হাতে সময় আর বেশি নেই, আজকের মুডস অ্যান্ড মেলোডিজে লুইস আর্মস্ট্রংয়ের গান শুনতে শুনতে আমাদের ঘড়ির কাঁটা বলছে এবার অনুষ্ঠান শেষ করতে হবে। তবে আজকের শেষ গান, আজকের পর্বের শেষ গান রইল এবার তোমাদের জন্য, সেভ ইট প্রিটি মামা। গানটির সুরকার ক্লারেন্স উইলিয়ামস, গীতিকার ক্লারেন্স উইলিয়ামস ও স্পেন্সার উইলিয়ামস। 1926 সালে লুইস আর্মস্ট্রং তার বিখ্যাত ব্যান্ড হট ফাইভের সঙ্গে গানটি রেকর্ড করেন। এই রেকর্ডিংটি প্রাথমিক জ্যাজ যুগের অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হয়। গানটি একটি প্রাণবন্ত ও রসিক প্রেমের গান। গানটি দ্রুত ও চঞ্চল ছন্দের, নিউ অরলিন্স জ্যাজ ধারার একটি ক্লাসিক গান এটি। লুইস আর্মস্ট্রং এর প্রাথমিক সৃজনশীল প্রতিভার উজ্জ্বল নিদর্শন এই গানটি। শুনে নেই তবে গানটি।

আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার কথা হবে অন্য এক পর্বে। শুনতে থাকো আকাশবাণী শিলিগুড়ি যুব অনুষ্ঠান।

যে জাতি নারীদের সম্মান করে না সে জাতি কখনো বড় হতে পারে না, অতীতেও পারেনি, ভবিষ্যতেও পারবে না, বলেছেন স্বামী বিবেকানন্দ।

0: গ্রামেগঞ্জের সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জের আসর। আমাদের সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে মৎস্য চাষ এবং মৎস্য নির্ভর শিল্প আমাদের দেশের গ্রামীণ অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে এক বিশেষ ভূমিকা পালন করে আসছে এবং আমাদের উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন রকম মাছের যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তার গুরুত্ব কিন্তু কোনোভাবে এড়িয়ে যাওয়া যায় না। বিশেষ করে ছোট মাছ, চাড়া পোনা জাতীয় মাছ আমাদের উত্তরবঙ্গ ছাড়া অন্যত্র এত সহজলভ্য নয়। আজ আমরা আমাদের এই আসরে ডিম পোনা চাষ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের এই আলোচনার শিরোনাম আতুর পুকুরে ডিম পোনা চাষ, এবং আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিশেষজ্ঞ ডক্টর দেবদাস শেখর। নমস্কার দেবদাস বাবু।
1: নমস্কার,
0: আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত। প্রথমেই আপনার কাছে জানতে চাইব আতুর পুকুরটি কি এবং কেন এই নামকরণ?
1: সাধারণত ছোট, অগভীর এবং সিজনাল যে সমস্ত পুকুর রয়েছে, যেগুলো সাধারণত বছরে একবার শুকিয়ে যায় এবং যাদের আয়তন 10-20 কাঠা বা 1 বিঘা এবং হচ্ছে যাদের গভীরতা 1 মিটার বা 3 ফুট, এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন পুকুরগুলোকে আমরা আতুর পুকুর হিসেবে ধরে নিই। এখন স্বভাবতই মনে প্রশ্ন আসতে পারে যে এই পুকুরগুলোকে আতুর পুকুর কেন বলা হয়। দেখুন, আতুর কথাটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার খুব প্রচলিত কথা। অনেক দিন আগে যখন হচ্ছে হসপিটালের এত প্রচলন ছিল না, তখন কিন্তু আতুর ঘরে সদ্যজাত মানব সন্তানকে লালন পালন করে বড় করা হতো। ঠিক তেমনিভাবে এই সমস্ত পুকুরে সদ্যজাত যে সমস্ত মাছের পোনা, সেগুলোকে অতি যত্ন সহকারে লালন পালন করে এগুলোকে বড় করা হয় এবং এই জন্যই এই পুকুরের নাম হচ্ছে আতুর পুকুর।
0: আচ্ছা, এই যে ডিম পোনা, এই ডিম পোনা বলতে কী বোঝায়?
1: হ্যাচারিতে প্রণোদিত প্রজননের মাধ্যমে যে ডিম উৎপন্ন হয়, সেই ডিম ফুটে যে মাছের পোনা বেরোয়, সদ্যজাত যে মাছের পোনা বেরোয়, সেটিকে বলা হয় ডিম পোনা।
0: মানে একদম যে ছোট্ট ছোট্ট ডিম থেকে
1: একদম?
0: আচ্ছা, আর এই চাষ করতে কতদিন সময় লাগে?
1: প্রথমেই বলি যে এটি একটি স্বল্পকালীন চাষ, 15 দিনের চাষ। 15 দিনের মধ্যে আতুর পুকুরে ডিম পোনা থেকে ধানি পোনা তৈরি করা হয়।
0: আচ্ছা, এই ডিম পোনা চাষ করতে পুকুরটা কীভাবে তৈরি করা হয়?
1: এই আতুর পুকুর তৈরির কিন্তু একটা কতগুলো সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সুনির্দিষ্ট ধাপ রয়েছে। ধাপে ধাপে এই পুকুরগুলোকে তৈরি করা হয়। প্রথমে আতুর পুকুরকে আগে আগাছা যে সমস্ত রয়েছে সেই আগাছাগুলোকে পরিষ্কার করা হয়। তারপরে যেহেতু এগুলো সিজনাল পন্ড, সেই জন্য এগুলোকে গ্রীষ্মকালে পুরো এদের মাটি বা পুকুরের তলদেশ শুকিয়ে নেওয়া হয়। শুকিয়ে নেওয়ার পর সেখানে এক চাষ লাঙলের মাধ্যমে এক চাষ দিয়ে

0: আচ্ছা, আর এই যে ডিম পোনা চাষের ক্ষেত্রে কী ধরনের খাবার দেওয়া হয়, যে আপনি বললেন প্ল্যাঙ্কটন, এছাড়াও তো আপনারা নিশ্চয়ই অন্য খাবারও দিয়ে থাকেন, সেটা কী ধরনের এবং তার পরিমাণ কতখানি, সে বিষয়ে একটু আলো জানতে চাইব।
1: ডিম পোনা চাষের জন্য দু রকমের খাবার দেওয়া হয়। প্রথমত যেটা প্ল্যাঙ্কটন আগেই বললাম, যে জুব প্ল্যাঙ্কটন হচ্ছে খুব প্রিয় খাদ্য এবং এই এর পরিমাণের উপরই কিন্তু এই ডিম পোনা চাষের সাফল্য নির্ভর করে। এরপরে হচ্ছে গিয়ে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে বাইরে থেকে একটা পরিপূরক খাবার দেওয়া হয়। এখন পরিপূরক খাবারটি কী? না, পরিপূরক খাবারটি হচ্ছে সর্ষে খোলের গুঁড়ো এবং আমাদের চালের যে কুঁড়ো, সেই চালের কুঁড়োর সংমিশ্রণ, 1:1 সংমিশ্রণ মিক্সচারটাকেই আমরা কিন্তু মাছের পরিপূরক খাবার হিসেবে ব্যবহার করে থাকি। এখন এই খাবার যেটা দেওয়া হয় সেটা হচ্ছে দুটো ডোজে দেওয়া হয়, সকালে একবার, বিকেলে একবার। সাধারণত দেখা গেছে যে প্রথম 7 দিন যদি 1,00,000 ডিম পোনা যদি ছাড়া হয়, সেই 1,00,000 ডিম পোনার জন্য 560 গ্রাম করে প্রতিদিন খাবার দিতে হয়। এরপর 7 দিন পর এই ডোজকে প্রায় ডবল করে দেওয়া হয়, এ তখন প্রতি 1,00,000 ডিম পোনার জন্য 1,120 গ্রাম করে খাবার দেওয়া হয়।
0: আচ্ছা, মানে প্ল্যাঙ্কটনের সাথে আবার এই সমস্ত খাবারগুলো?
1: হ্যাঁ, প্ল্যাঙ্কটন তো প্রাকৃতিক খাবার আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল খাবার, এটাকে পরিপূরক খাবার বলা হয়। পরিপূরক খাবারটা যদিও বাড়িতেই তৈরি করে নেওয়া যেতে পারে, এর জন্য কোনো ব্র্যান্ডেড প্রোডাক্টের দরকার নেই তাদের, সেক্ষেত্রে অর্থনৈতিকগতভাবেও কিন্তু এটা চাষিভাইদের ক্ষেত্রে লাভের ব্যাপার হয়।
0: আর এই যে আঁতুর পুকুরে যে ডিম পোনা, এটা কত হারে মজুদ করা হয় এবং নিশ্চয়ই কোনো সাবধানতা তো অবলম্বন করতে হয়, কারণ একদম ছোট্ট ডিম, তো সেক্ষেত্রে আপনারা কী ধরনের সাবধানতা অবলম্বন করেন?
1: অবশ্যই, তো প্রতিটা পুকুরের ক্যারিং ক্যাপাসিটি একটা সুনির্দিষ্ট, তো সেই সুনির্দিষ্ট ক্যারিং ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে আমরা ডিম পোনাকে মজুদ করি। এখন ডিম পোনা প্রতি আঁতুর পুকুরে কী পরিমাণ প্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন তৈরি হয়েছে তার উপর নির্ভর করে 4 থেকে 7 লক্ষ ডিম পোনা প্রতি বিঘা পুকুরে রাখা যেতে পারে, এবং এর জন্য কিছু সাবধানতা, বেসিক কিছু সাবধানতা আমাদের অবলম্বন করা উচিত। সেগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে ডিম পোনাকে আমরা যখন ছাড়ব, তার আগে ডিম পোনা প্যাকেটগুলোকে আমরা পুকুরের জলে 5 মিনিট রেখে দেবো, যাতে করে ডিম পোনার জলের টেম্পারেচার এবং পুকুরের জলের টেম্পারেচারের মধ্যে একটা সমতা রক্ষা হয়। তারপরে ধীরে ধীরে ডিম পোনা প্যাকেটগুলোকে খুলে আস্তে আস্তে ডিম পোনাগুলোকে ছাড়া হবে, এবং এই ডিম পোনাটা সবসময় ভোরের দিকে, সকালের দিকে যখন টেম্পারেচার কম থাকে তখন ছাড়তে হবে, এবং অবশ্যই এটা দুপুরবেলা টেম্পারেচার যখন বেশি থাকে তখন এটা ছাড়া যাবে না। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি মুষলধারে বৃষ্টি হয় তখনও কিন্তু ডিম পোনা ছাড়া যাবে না।
0: আচ্ছা, মানে জলের টেম্পারেচারেরও একটা বিশেষ ভূমিকা রয়েছে?
1: অবশ্যই।
0: আচ্ছা, এই চাষের ক্ষেত্রে আপনারা কি জৈব এবং রাসায়নিক সার কি ব্যবহার করেন? এটা করা যায়?
1: সাধারণত আমরা এই চাষের পুকুর তৈরি করার জন্য আমরা অজৈব সারটাকে, মানে যেটাকে রাসায়নিক সার বলা হয়, সেটাকে পরতপক্ষে আমরা ব্যবহার করি না। আমরা জৈব সার হিসেবে গোবর সার এবং হচ্ছে গিয়ে কিছুটা সর্ষের খোল, এটাও আমরা ব্যবহার করতে পারি এবং তাতে দেখা গেছে রেজাল্ট খুব ভালো হয়।
0: এই যে ডিম পোনা, ডিম পোনা থেকে যে ধানি পোনা তৈরি হয়, আপনি বলছিলেন সময়টা যেন কত বললেন?
1: এটা মোটামুটি 15 দিন সময় লাগে।
0: আচ্ছা, এই যে 15 দিনে ধানি পোনা তৈরি হয়ে গেল, এবার এই ধানি পোনা পরিবহনের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়?
1: আচ্ছা, এখন পরিবহনের জন্য আগে যেটা করা হতো, টিনের হাঁড়িতে করে এই ডিম পোনাকে পরিবহন করা হতো, এখন কিন্তু প্লাস্টিক পলিথিন প্যাকেটে অক্সিজেন প্যাকিং করে এবং তাকে সেইগুলোকে কার্টুনের মধ্যে রেখে এটা অনেক দূর দূরান্ত পরিবহন করা যেতে পারে, এবং তাতে যেমন হচ্ছে একদিক থেকে ডিম পোনাগুলো ভালো থাকে, তার সাথে সাথে এদের মর্টালিটি রেটটাও কিন্তু অনেক কমে যায়।
0: আচ্ছা, এই যে আপনারা আঁতুর পুকুর তৈরি করেন, এখানে তো অনেক ধরনের জলজ পোকামাকড় তৈরি হয়, সেগুলো তো এই ডিম পোনার ক্ষেত্রে খুবই ক্ষতিকারক এবং খেয়েও ফেলে অনেক সময় ডিমগুলো, সেক্ষেত্রে আপনারা কী ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন?
1: এটা মৎস্যচাষী ভাইদের ক্ষেত্রে খুব একটা সাধারণ সমস্যা, কমন সমস্যা বলে আমরা মনে করি। তো এক্ষেত্রে যেটা হচ্ছে, প্রতিটা আঁতুর পুকুরেই কিন্তু আমরা কিছু পোকামাকড় পাই যেগুলো হচ্ছে গিয়ে ডিম পোনাকে খেয়ে ফেলতে পারে, যেমন হাঁস পোকা, তাঁত পোকা। তো এই পোকামাকড়গুলোকে যদি আমরা ঠিকমতোভাবে দূরীকরণ করতে না পারি তাহলে কিন্তু আমাদের এই ডিম পোনা চাষের সাফল্য লাভ করবে না। তো সেই ক্ষেত্রে যে সাবধানতাগুলো অবলম্বন করতে হয় বা যে পদ্ধতিগুলো মেনটেন করতে হয় সেগুলোর মধ্যে প্রথমে হচ্ছে রিপিটেড নেটিং। রিপিটেড নেটিংয়ের মাধ্যমে আমরা 50-60% যে সমস্ত ক্ষতিকর পোকামাকড়, এই হাঁস পোকা, তাঁত পোকা, এগুলোকে আমরা তুলে ফেলতে পারি। ঘন চটজাল দিয়ে এই নেটিংটা করা হয় এবং বাকি যে পোকাগুলো রয়ে গেল সেগুলোর জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে গিয়ে সোপ ওয়েল ইমালসান তৈরি করে পুকুরের জলের উপর একটা সোপ ওয়েল ইমালসানের

0: আস্তরণ দেওয়া হয়। এখন এটা কিভাবে তৈরি করা হয়, না এটাকে সাধারণতভাবে এক বিঘা পুকুরের জন্য 7.5 লিটার কেরোসিনের মধ্যে 2.5 কেজি ডিটারজেন্ট, এটা সস্তা ডিটারজেন্ট হতে পারে, কোনো দামি ডিটারজেন্টের দরকার নেই, সস্তা ডিটারজেন্টগুলো মিশিয়ে এই সোপ অয়েল ইমালশনটা তৈরি করা হয়। এবং ডিম্পনা ছাড়ার 24 ঘন্টা আগে এই সোপ অয়েল ইমালশনটাকে প্রয়োগ করা হয়। এবং সেক্ষেত্রে যেটা করা হয় যে যদি খুব বেশি হাওয়া থাকে বা মুষলধার বৃষ্টি হয় তখন কিন্তু এই প্রয়োগ করা চলে না। বৃষ্টি হয়ে যাবার পর হাওয়া কমলে এই তেল এবং জলে কেরোসিন তেলের আস্তরণটাকে তৈরি করা হয়।
1: আচ্ছা, তাহলে মানে ওই ছোট্ট ছোট্ট ডিম্পনাগুলোকে ঠিকভাবে সংরক্ষণ করার জন্য অনেক রকম সাবধানতা অবলম্বন করতে হয়,
0: তার মধ্যে এটি একটা অন্যতম পদ্ধতি।
1: আচ্ছা, জলবায়ুর যে পরিবর্তন, ধরুন ঠান্ডা বা গরমকাল, এই যে সময়গুলো, ডিম্পনা চাষের ক্ষেত্রে কি জলবায়ুর এই পরিবর্তন কোনো প্রভাব ফেলে?
0: অবশ্যই, যে কোনো চাষের ক্ষেত্রে জলবায়ুর পরিবর্তনের একটা ইম্প্যাক্ট রয়েছে। তো সেইরকমভাবে আমাদের এই ডিম্পনা চাষের ক্ষেত্রেও কিন্তু ইম্প্যাক্টটা ভালোই দেখা যায়। জলবায়ু পরিবর্তনের ফলে এখন যেটা দেখা যাচ্ছে, যেটা এবছর উত্তরবঙ্গের মধ্যে দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ খুব কম, এই অনাবৃষ্টি কিন্তু এবারের ডিম্পনা চাষের ক্ষেত্রে একটা বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। আরেকটা জিনিস হয় কি না, টেম্পারেচারটা অনেক বেশি হাই হয়ে যায়, এই উষ্ণায়নের ফলে টেম্পারেচার হাই হয়ে যাওয়ার জন্য জলের টেম্পারেচার অনেক বেড়ে যায়। এখন এই যে ডিম্পনা, এরা এতই ডেলিকেট যে সেই টেম্পারেচারটা তখন তারা সহ্য করতে পারে না। তো সেই জন্যই অবশ্যইভাবে এই জলবায়ুর পরিবর্তনের ফলে আমাদের কিন্তু ডিম্পনার চাষ এখন ক্ষতিগ্রস্ত হতে চলেছে।
1: আচ্ছা, অনলাইন প্ল্যাটফর্মে কি ধানিপোনা বিক্রি করা যায়?
0: এটা একটা খুব ইনোভেটিভ অ্যাপ্রোচ বলতে পারেন। এখনও পর্যন্ত কিন্তু এটা সেই ধরনের সাফল্য লাভ করেনি, কিন্তু অদূর ভবিষ্যতে অবশ্যই এটা সাফল্য লাভ করতে পারে, এ বিষয়ে আমি নিশ্চিন্ত আর কি।
1: হ্যাঁ, এটা একটা আধুনিক একটা প্রযুক্তির ক্ষেত্রে এখন সবই তো অনলাইন।
0: অবশ্যই অবশ্যই,
1: নিশ্চয়ই এটাও ভবিষ্যতে আমরা দেখতে পাবো,
0: এটা সাফল্য লাভ করবে
1: নিশ্চয়ই। আর ডিম্পোনা চাষ কতটা লাভজনক, মানে কেউ যদি ডিম্পোনা চাষ করতে চায় সে অর্থনৈতিকভাবে কতখানি সফল হতে পারে আপনি মনে করেন?
0: ডিম্পোনা চাষ খুবই লাভজনক একটা স্বল্পকালীন চাষ পদ্ধতি। যে সমস্ত মৎস্যচাষী ভাই অল্পদিনের মধ্যে টাকাকে রোল করাতে চান, অল্পদিনের মধ্যে টাকা ঘরে তুলতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিম্পোনা চাষটি হচ্ছে গিয়ে খুব একটা লাভজনক দিক। কারণ কি, 15 দিনের মধ্যে তিনি টাকাটাকে রোল করে নিজের ঘরে তুলে ফেলতে পারেন। তো সেদিক দিয়ে এই চাষ সত্যি খুবই লাভজনক। কারণ কি না, একই সিজনের মধ্যে তিনি হচ্ছে 2 থেকে 3টে ক্রপ আরামসে তুলতে পারেন। এবং এর ফলে দেখা গেছে যে যদি তিনি 2 থেকে 3টে ক্রপ তোলেন, তাহলে 1 বিঘা পুকুর থেকে তিনি 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত এক সিজনে লাভ করতে পারেন
1: এই ডিম্পোনা চাষ করে।
0: ডিম্পোনা চাষ করে
1: তার মানে এটি একটি বেশ লাভজনক একটা ব্যবসা হতে পারে এই চাষ করলে।
0: একদম।
1: আচ্ছা, কেউ যদি ডিম্পোনা চাষ শুরু করতে চায় এবং চাষের ক্ষেত্রে কোনো সমস্যা বা প্রতিকূলতার সম্মুখীন হয়, সেক্ষেত্রে যদি আপনাদের সহযোগিতা তারা চায়, মানে কিভাবে তারা যোগাযোগ করতে পারে বা কোথায় যোগাযোগ করতে পারে, সেক্ষেত্রে আপনারা কিভাবে তাদের সাহায্য করেন, এ বিষয়ে যদি একটু বুঝিয়ে বলেন।
0: চাষিভাইদের সমস্যার জন্য উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র দরজা সবসময়ের জন্য খোলা। আপনারা যখনই কোনো, শুধু ডিম্পোনা চাষের নয়, যে কোনো মাছ চাষের ক্ষেত্রে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে কিন্তু আপনারা মানে কোনো নিশ্চিন্তভাবে আপনারা আমার যে ফোন নাম্বার আমি বলে দিচ্ছি, সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন, 8942837517। এছাড়া আপনার সংশ্লিষ্ট নিকটবর্তী যে সমস্ত ব্লকের মৎস্য আধিকারিক আছেন তাদের সঙ্গেও আপনারা যোগাযোগ করতে পারেন।
1: আচ্ছা, শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন, এই চাষের ক্ষেত্রে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা 8942837517 এই নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারেন। তাহলে আপনাদের যে সমস্ত সমস্যা বা প্রতিকূলতা আসছে চাষের ক্ষেত্রে আপনারা যথেষ্ট পরিমাণে সাহায্য পেয়ে থাকবেন। আচ্ছা, ডিম্পোনা তো খুব সূক্ষ্ম একটি জিনিস, সেক্ষেত্রে কিভাবে আপনারা নেটিংয়ের ব্যবস্থা করেন সেটা যদি একটু বিস্তারিতভাবে আলোচনা করেন।
0: আঁতুর পুকুরে নেটিং একটা খুব গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। তার কারণ হচ্ছে যে প্রথম 5 দিন আমরা নেটিং করা হয় না, টোটালি নেটিং বন্ধ থাকে স্টকিংয়ের পর। এবার এই 5 দিন পর থেকে অল্টারনেট ডেতে আমরা নেটিং করি, যেমন হচ্ছে 7 নম্বর দিন, 9 নম্বর, 11তম এবং হচ্ছে 13তম দিন পর্যন্ত আমরা নেটিং করি। এই নেটিংটা করা হয় যে ফাঁকা চটজাল দিয়ে, যার ফলে হচ্ছে কি কোনো মশারি নেট দিয়ে এটা এই নেটিং কিন্তু করা হয় না। কারণ নেটিং না করলে আমরা বুঝতে পারবো এই মাছের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা সেই লেভেলের হয় না। সেই জন্য এইগুলোকে, এই ডিম পোনাগুলোকে কী করা হয়, নেটিংটা খুব চটজাল দিয়ে অল্টারনেট ডেতে এটা করা হয়।
1: আচ্ছা, আর আতুর পুকুরে জলের পিএইচ মাত্রা কেমন হওয়া উচিত?
0: সব ধরনের মাছ চাষের সাথে জলের পিএইচের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তো সেই রকম আতুর পুকুরে ডিম পোনা চাষের ক্ষেত্রেও কিন্তু পিএইচের একটা সম্ভব মানে গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এক্ষেত্রেও অন্যান্য মাছের পুকুরে যেমন হচ্ছে পিএইচ রাখতে হয়, যেটা আমরা বলি যে 7.5 থেকে 8.5, এই পিএইচটা আতুর পুকুরের জলের ক্ষেত্রেও মেনটেন করা হয়। এবং এটা এক্ষেত্রে আমাদের বিশেষ করে এই প্রসঙ্গে একটা বার্তা দেওয়া প্রয়োজন আছে। উত্তর দিনাজপুর তথা উত্তরবঙ্গের মাটি হচ্ছে অম্ল মাটি। সেই অম্ল মাটির ফলে কী হয় না, এখানকার পুকুরের জল অনেকটা কিছুটা আম্লিকধর্মী হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো এই জন্য পিরিয়ডিক্যালি যদি আমরা পুকুরে চুন প্রয়োগ করি তাহলে সেই অম্লভাবটা কেটে যায় এবং ঈষৎ ক্ষারকীয় অর্থাৎ পিএইচ 7.5 থেকে 8.5-এর মধ্যে রাখা যায়। এই জন্য নিয়মিত চুন প্রদান করা প্রতিটা মাছ চাষের, যে কোনো মাছ চাষ, শুধুমাত্র আতুর পুকুরে ডিম পোনার চাষ নয়, যে কোনো মাছ চাষের ক্ষেত্রে এই চুন, নিয়মিত চুন প্রয়োগটা খুব বাঞ্ছনীয়।
1: মানে চুন দেওয়াটা খুবই জরুরি, তাহলে অম্লভাবটা কেটে যায়।
0: অবশ্যই।
1: আচ্ছা, নদী বা খালে সংযোগ থাকা কি এই মাছ চাষের জন্য গুরুত্বপূর্ণ?
0: না, আতুর পুকুরে ডিম পোনা চাষের ক্ষেত্রে কিন্তু এই মানে তার সাথে নদীর কোনো কানেকশন বা খালে কোনো কানেকশনের প্রয়োজন সেই অর্থে মানে আপাত দৃষ্টিতে নেই। কিন্তু এর একটা দিক রয়েছে, যদি পার্শ্ববর্তী যদি আমাদের নদী বা খাল থাকে তাহলে কি হয় না, জলের লেভেলটা খুব ভালো থাকে। এবং সেই ক্ষেত্রে যেহেতু আমাদের এখানকার উত্তরবঙ্গের মাটির মধ্যে যেটা স্যান্ডি সয়েলে হওয়ার ফলে এখানে সিপেজ লস হয়, জল বালির মধ্যে দিয়ে চলে যায়, তো সেই ক্ষেত্রে জল ধরে রাখার ক্ষেত্রে এটা কিন্তু একটু উপকার হতে পারে।
1: আচ্ছা, মানে বেশি বালি জলে যদি থাকে সেটা খুব একটা ভালো হবে না?
0: না, সেক্ষেত্রে কি হচ্ছে, জলের যে
1: ধারণ ক্ষমতা,
0: ধারণ ক্ষমতা মাটির যে জল ধারণ ক্ষমতা, সেই জল ধারণ ক্ষমতাটা কমে যাচ্ছে।
1: ধানি পোনা বাজারজাত করবার জন্য কৃষক কি সাবধানতা অবলম্বন করবে?
0: ধানিপোনাকে বাজারজাত করার জন্য চাষি ভাইদের যে সাবধানতাটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে, যেদিন মাছ ধরবেন মানে ধানিপোনাগুলোকে যেদিন মানে হারভেস্টিং করা হবে, তো সেই হারভেস্টিং করে বাজারজাত করার আগের দিন অর্থাৎ যদি আমি 15তম দিনে যদি আমি বাজারজাত করি তাহলে সেক্ষেত্রে 14তম দিনে নো ফিডিং, কোনো রকম খাবার কিন্তু দেয়া যাবে না।
1: আচ্ছা,
0: এর ফলে কি হয় না, মাছের পেটের মধ্যে যদি ফিকাল ম্যাটার থেকে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মাছের মধ্যে মর্টালিটি দেখা দেয়। আর এক্ষেত্রে যদি আমি ফিডিংটা বন্ধ করি তাহলে ফিকাল ম্যাটার থাকার কোনো সম্ভাবনা থাকে না এবং সেই ক্ষেত্রে মাছের মর্টালিটির হার অনেক কমে যায়, সার্ভাইভেবিলিটি অনেক বেড়ে যায়।
1: ফিকাল ম্যাটার বলতে?
0: ফিকাল ম্যাটার বর্জ্য পদার্থ।
1: আচ্ছা, ডিম পোনা বা ধানি পোনা চাষের ক্ষেত্রে ভবিষ্যতে কি ধরনের আধুনিকীকরণ করা যেতে পারে?
0: উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আধুনিকীকরণটা করা যেতে পারে সেটা হচ্ছে, আমি আগেও বললাম আবার বলছি যে উত্তরবঙ্গের মাটি হচ্ছে স্যান্ডি সয়েলের ভাগ বেশি মানে কাদার ভাগ কম, যার ফলে এর ওয়াটার রিটেনশন ক্ষমতা কম থাকার জন্য আমরা এই ধানিপোনা চাষের ক্ষেত্রে যেটা সম্মুখীন হই যে জলের লেভেল, জলের গভীরতা কিন্তু ডে বাই ডে কমে যায়। তো সেই ক্ষেত্রে যদি আমরা ভবিষ্যতে এই পুকুরগুলোকে যদি আমরা পলিলাইনিং করতে পারি, পলিথিনের চাদর বিছিয়ে যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে কিন্তু জলটাকে আমরা দীর্ঘদিন ধরে রাখতে পারবো এই আশা রাখি।
1: সরকার থেকে কি কোনো রকম আর্থিক সাহায্য পাওয়া যায় এই চাষের ক্ষেত্রে?
0: আতুর পুকুরে ডিম পোনা চাষের ক্ষেত্রে সরকারি অনুদান অবশ্যই রয়েছে, কিন্তু উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে এই অনুদানের ব্যাপারে কোনো কিছু আমরা আর্থিক সহযোগিতা প্রদান করতে পারি না, কারণ এই আর্থিক সহযোগিতা প্রদান করার একমাত্র অধিকার রয়েছেন ব্লক মৎস্য আধিকারিকের উপর। আপনারা যদি ব্লক মৎস্য আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন, উনি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত স্কিম রয়েছেন সেই স্কিম থেকে উনি এই আর্থিক অনুদানের ব্যবস্থা করে দিতে পারেন।
1: মানে সরকারও এই চাষের ক্ষেত্রে সব রকম সহযোগিতা করে থাকেন?
0: তাহলে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে মৎস্য দপ্তর রয়েছে সেখান থেকে কিন্তু আমরা আর্থিক সহযোগিতা পেতে পারেন।
1: আচ্ছা আচ্ছা, আজ আমরা আমাদের অনুষ্ঠানে একজন মৎস্য চাষীকেও পেয়ে গেছি যিনি ডিম পোনা থেকে ধানি পোনা চাষ করছেন বেশ কয়েক বছর যাবৎ। তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি।
2: নমস্কার, আমি উত্তর দিনাজপুর জেলার চোপড়ার বাসিন্দা। আমি বিগত 4 বছর ধরে ডিম পোনার চাষ করছি। আমি হ্যাচারি থেকে ডিম পোনা নিয়ে আসি এবং ডিম পোনা থেকে ধানি পোনা তৈরি করি। আমার 4টি পুকুর রয়েছে এবং সেই ধানি পোনা 4টি পুকুরে রেখে বাকি যতটা বাড়তি থাকে সেটা আমাদের চোপড়া এলাকার যত মৎস্য চাষি আছে তারা আমার কাছ থেকে এসে কিনে নিয়ে যান। এবং এই ডিম পোনা থেকে ধানি পোনা তৈরি করতে খুব কম সময়ে অধিক পরিমাণ লাভবান হওয়া যায়।
1: আমরা যার সঙ্গে কথা বললাম, যিনি আমাদের রেকর্ড করে পাঠিয়েছেন ওনার অভিজ্ঞতায় মৎস্য চাষ সম্পর্কে, ওনার নাম এবং ওনার সম্পর্কে আপনি যদি একটু কিছু জানান আমাদের।
0: উনি হচ্ছেন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা পল্লাদ হালদার। এই ছেলেটি প্রথম থেকে হচ্ছে গিয়ে আগে মাছ ধরত এবং মাছের ব্যবসার মধ্যে যুক্ত ছিল, মাছ চাষের সঙ্গে যুক্ত ছিল না। ওরা উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে এইরকম মৎস্য প্রশিক্ষণের মাধ্যমে উৎসাহিত হয়, উৎসাহিত হয়ে নিজে লিজ নিয়ে পুকুর নেয় এবং সেই পুকুরে এরা মাছ চাষ শুরু করে। তার মধ্যে থেকে এখন বর্তমানে 2টো পুকুর নিয়ে শুরু করেছিল, এখন ওরা 6টা পুকুরের মালিক। এবং 6টা পুকুরের মালিক বলতে সমস্তটাই লিজের মধ্যে রয়েছে, তো কিন্তু সেই পুকুরের মধ্যে ওনারা ডিম পোনার চাষ শুরু করে। সেই ডিম পোনার চাষ শুরু করে এখন বর্তমানে নিজের পায়ে দাঁড়ায় এবং হচ্ছে নিজের পুকুরের মাছের বীজ সেটা তো ডিম পোনা চাষ করে সেখান থেকে নিচ্ছেই, তার সাথে সাথে একটা ভালো সংখ্যক ডিম পোনা কিন্তু বাইরে বাজারে বিক্রি করে চোপড়া এত অঞ্চলের মধ্যে যে বীজের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা মেটাতেও সাহায্য করছে।
1: আজ এই অনুষ্ঠানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি একজন মৎস্য চাষিকে, যিনি এই ডিম পোনা থেকে ধানি পোনা চাষ করছেন বেশ কয়েক বছর যাবত। আসুন তার সঙ্গে একটু কথা বলি, তার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে নিই। নমস্কার দাদা, আপনার নাম?
3: রাজেশ সিং।
1: আচ্ছা, আপনি কোথায় থাকেন, আপনার জায়গাটা বলুন।
3: আমার বাড়ি হচ্ছে পরনদিঘি থানা উত্তর দিনাজপুর জেলা মেন্দাবাড়ি গ্রাম।
1: আচ্ছা আচ্ছা, আপনি যে মাছ চাষ করেন, এই ডিম পোনা চাষ যে করেন, কত বছর ধরে করছেন আপনি?
3: আমি তো মোটামুটি বিগত 8 থেকে 10 বছর ধরে করছি।
1: আচ্ছা, আর কটা পুকুর আছে আপনার?
3: পুকুর আমার 2টো পুকুর আছে।
1: আচ্ছা, আপনার অভিজ্ঞতাটা যদি একটু বলেন, মানে কিভাবে আপনি তৈরি করেন সেই আতুর পুকুরটা যে তৈরি হয় সেটা কিভাবে করেন আপনি তৈরি?
3: আমি প্রথমত ডিম পোনার জন্য প্রথমত পুকুরে জল করি, সঞ্চয় করি।
1: আচ্ছা,
3: জল সঞ্চয় করার পরে তারপরে চুন দিই।
1: আচ্ছা আচ্ছা, চুন দিতে হয় জলে?
3: হ্যাঁ, চুন দেওয়ার পরে তার মোটামুটি 4-5 দিন পরে ওই খোল 50-60 কেজির মতো খোল দিই।
1: আচ্ছা,
3: তারপরে পুকুর 4-5 দিন ঘেটে নেওয়ার পর যখন পুকুরে আমার প্ল্যাঙ্কটন তৈরি হয়ে যায় তখন মোটামুটি 10-12 দিনের মাথায় ওই ডিম পোনাটা আনে ফেলি। সেই ডিম পোনাটা মানে তৈরি হতে মোটামুটি 40-45 দিনের মধ্যে ধানি পোনায় পরিণত হয়ে যায়।
1: আচ্ছা আচ্ছা, এই যে আপনি চাষটা করছেন এর বাজারে চাহিদা কেমন, ভালো?
3: হ্যাঁ, বাজারে চাহিদা ভালোই।
1: আচ্ছা, আপনি কি মানে এই ব্যবসাটা করে মানে আপনি কি লাভের মুখ দেখেছেন, মানে দেখতে পাচ্ছেন এত বছর ধরে যে আপনি করছেন, আপনার অভিজ্ঞতাটা আপনি যদি একটু বলেন যে লাভজনক ব্যবসা বলা যায় কি এই ব্যবসাকে?
3: হ্যাঁ, লাভ বলা যায় এই ব্যবসা থেকে। আমি ধানি পোনা করে নিজের পুকুরে এটা ই করে ছাড়ি, তারপর যেটা আমার পুকুরে বেঁচে যায় বাকি পোনাটা সেই মানে বাজারে মৎস্য চাষিদের কাছে বিক্রি করি,
1: অনেক ধন্যবাদ দাদা আপনাকে, আপনার এই অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করে নিলেন। আমরা আমাদের সঙ্গে আরো একজন মৎস্য চাষীকে পেয়ে গেছি, উনি ওনার অভিজ্ঞতা আমাদের কাছে পাঠিয়েছেন, আমরা ওনার কথাও শুনে নেব।
4: নমস্কার, আমি প্রতাপ কুমার দাস বলছিলাম, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ক্রমদিঘি ব্লক হরসুন্ডা গ্রামে আমার বাড়ি। এখানে আমি মাছ চাষ করি, আমার অভিজ্ঞতা 8 বছর প্রায়। তার মধ্যে সব থেকে বেশি আমার ধানে পোনা চাষটা যেটা হয় সেটা আমি বেশি ভালো করি, ভালো লাগে আমার। সেটা কারণ হচ্ছে কম সময়ের মধ্যে ভালো মুনাফা যেটা দিয়ে যায়, কম সময়ের যে ডিম চাষ, ডিম নিয়ে আসি, ডিম নিয়ে আসার পরে যে নিবিড় পদ্ধতিতে যে চাষগুলো হয়,

0: আমি আশেপাশের পুকুরওয়ালা যারা আছে তাদের মধ্যে বিক্রি করি, তো খুব ভালো সুন্দর এটা পাই আমি, প্রফিট কম সময়ের মধ্যে সব থেকে বেশি। আর বড় মাছ করি যেগুলো বেঁচে যা থেকে যায়, তার মধ্যে বড় পুকুরের মধ্যে দিয়ে থাকি। ছোট চাষের সব থেকে আমার খুব ভালো লাগে, কারণ খুব কম সময়ের মধ্যে এই চাষটায় সব থেকে বেশি পাই আমি লাভটা।
1: এই যে আমরা কথা বললাম প্রতাপ দাসের সঙ্গে, উনি কি আপনাদের এই কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকেই প্রশিক্ষণ নিয়ে মাছ চাষ শুরু করেছেন?
2: হ্যাঁ, এই প্রতাপ দাস হচ্ছে কৃষি বিজ্ঞান কেন্দ্রের থেকেই প্রশিক্ষণ নিয়েছেন মাছ চাষের ব্যাপারে, বিশেষ করে আঁতুর পুকুরে ডিম্পোনার চাষ। উনি যে এলাকার বাসিন্দা, এই এলাকার একটা ভৌগোলিক গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এই উনাদের যে জায়গাটা, জায়গাটা হচ্ছে কি মানে নিচু চাষের জমি। তো সেইখানে নিচু চাষের জমিতে এখন হচ্ছে ধান চাষ ভালো করে বন্যাতে না হওয়ার জন্য ওখানে বিস্তীর্ণ এলাকা এখন পুকুরে কনভার্ট হয়ে যাচ্ছে, এবং সেই পুকুরে কনভার্ট হওয়ার ফলে ওই এলাকার চাষি ভাইদের মধ্যে মাছ চাষের ব্যাপারে একটা উৎসাহ একটা জেগেছে। আগে ওনারা গতানুগতিকভাবে মাছ চাষ করতেন, এটা ওনাদেরই নিজস্ব উপলব্ধি যে গতানুগতিক চাষ করতে গিয়ে ওরা বিভিন্ন জায়গায় ওনারা ক্ষতির দিক সম্মুখীন হচ্ছিলেন। তো তারপরে ওনারা দলগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করেন এবং আমরা উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে ওনাদেরকে প্রশিক্ষিত করার ব্যবস্থা করি। উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে সেই প্রশিক্ষণ নিয়ে ওনারা আজকে বর্তমানে এই আধুনিক পদ্ধতিতে আঁতুর পুকুরে ডিম্পোনা চাষ করছেন।
1: আমরা আলোচনার একেবারে প্রায় শেষের দিকেই চলে এসেছি, সময়ও খুব বেশি নেই। আপনার কাছে খুব সংক্ষেপেই জানতে চাইব যে যে সমস্ত মৎস্য চাষিরা এই ডিম্পোনা চাষ করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কী বার্তা থাকবে?
2: যে সমস্ত মৎস্য চাষি ভাই মাছ চাষের সঙ্গে যুক্ত তাদেরকে আমি বলবো যে আপনারা এই আঁতুর পুকুরে ডিম্পোনা চাষের ক্ষেত্রে আপনারা এগিয়ে আসুন, কারণ এটা একটা খুব সহজ পদ্ধতি এবং স্বল্পকালীন চাষ পদ্ধতি, যার ফলে হচ্ছে অল্প দিনের মধ্যে আপনারা এখানে লাভের মুখ দেখতে পাবেন, কারণ আপনারা টাকাটা রোল করাতে পারবেন। কারণ আমরা যে দেখি যে মিশ্র মাছ চাষের ক্ষেত্রে আমাদের টাকাটা এক বছর পর্যন্ত লক হয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু আমরা 15 থেকে 20 দিনের মাথায় কিন্তু আমি টাকাটাকে তুলে নিতে পারি। তো সেই ক্ষেত্রে এই চাষ খুবই লাভজনক, তো এই জন্য আপনারা এগিয়ে আসুন। আপনাদের এই এগিয়ে আসার সাথে সাথে আরেকটা পারপাস সার্ভ করবে, সেটা হচ্ছে গিয়ে কি না আমাদের পশ্চিমবঙ্গ তথা হচ্ছে কি আমাদের জেলার যে মাছের বীজের সাপ্লাই চেনটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে, যার ফলে হচ্ছে গিয়ে অনেক যে সমস্ত ওয়াটার বডি আমাদের এখনও পর্যন্ত মাছ চাষের আওতায় আসেনি, সেই ওয়াটার বডিগুলোকে আমরা মাছ চাষের আওতায় নিয়ে আসতে পারবো। এবং এই ব্যাপারে আপনাদের একটা কথা বলি যে আপনারা নির্ভয়ে উপযুক্ত পরামর্শ নিয়ে এই চাষে নেমে পড়ুন, আপনারা সাফল্যের মুখ দেখবেনই দেখবেন।
1: আচ্ছা, মানে আর লুপ্ত তো হয়ে যাচ্ছে বহু উত্তরবঙ্গের এই ছোট মাছ, লুপ্ত হয়ে যাচ্ছে, এভাবে যদি সবাই এগিয়ে আসে নতুন করেও একরকমভাবে মাছগুলোকে আবার সংরক্ষণও করা যাবে।
2: অবশ্যই, কারণ এখন হচ্ছে কি মানে মাছ চাষের ক্ষেত্রে আমরা ডাইভার্সিফিকেশনের কথা বলে থাকি, তো সেই ডাইভার্সিফিকেশন হচ্ছে বিভিন্ন রকম এক ধরনের মাছ চাষ না করে বিভিন্ন ধরনের মাছ চাষ করা। তো সেই বিভিন্ন ধরনের মাছ চাষ যদি আমরা করি, তাহলে যে সমস্ত লুপ্তপ্রায় মাছগুলো যেগুলো লুপ্তপ্রায় হতে চলেছে সেগুলোকে আমরা কিন্তু আরও বেশি পরিমাণে চাষের আওতায় নিয়ে এসে সেগুলোকে আমরা তাদের সংখ্যাটাকে আমরা অনেক বৃদ্ধি করতে পারবো, যার ফলে হচ্ছে ভবিষ্যতে আমরা এই আমাদের বাঙালির পথে সেই মাছগুলো আবার আসার পথটাকে আমরা সুনিশ্চিত করব।
1: আচ্ছা শ্রোতা বন্ধুরা, আমাদের সময় একেবারেই শেষ। আশা করি যে সমস্ত মৎস্য চাষিরা ধানি পোনা চাষ করে অর্থনৈতিকভাবে উন্নতি সাধন করতে চাইছেন, তারা আজকের এই আলোচনা থেকে নিশ্চয়ই অনেক লাভবান হয়েছেন, এবং ডিম্পোনা থেকে ধানি পোনা চাষের যে পদ্ধতি তাতে তারা যদি কোনো রকম সাহায্য মনে করেন যে তাদের প্রয়োজন, তারা যোগাযোগ করতে পারেন। সেই ফোন নাম্বার আমি আরও একবার বলছি, 8942837517। তাহলে যে কোনো রকম প্রতিকূলতা বা সমস্যায় তারা এখান থেকে সাহায্য পেতে পারবেন। দেবদাসবাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এত তথ্য সমৃদ্ধ আলোচনা করবার জন্য। নমস্কার শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন মৎস্য চাষ সম্পর্কিত একটি আলোচনা, আঁতুর পুকুরে ডিম পোনা চাষ। আমাদের সঙ্গে আলোচনায় স্টুডিওতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিশেষজ্ঞ ডক্টর দেবদাস শেখর। গ্রামেগঞ্জের আসর আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। নমস্কার।

এখন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে জানানো হয়েছে যে পরবর্তী তিন দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জায়গাগুলির কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক ভাইদের জন্য জল হওয়ার এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার দু একটি জায়গায় প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং এবং কালিম্পং জেলার দু একটি জায়গায় প্রবল বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সমস্ত জেলার দু একটি জায়গায় ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর শুনলেন, আর এই সঙ্গে শেষ হলো আজকের গ্রামীগঞ্জে অনুষ্ঠানটি। উপস্থাপনায় সংঘমিত্রা ভট্টাচার্য। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন পরবর্তী অনুষ্ঠান জীবন ও জীবিকা।

0: নমস্কার, আমি পাপিয়া সরকার। আজ জীবন জীবিকা অনুষ্ঠানে শুনবেন এক ভিন্ন ধরনের জীবন জীবিকা, অর্থাৎ বেঁচে থাকতে গেলে বেঁচে থাকার সৎ ইচ্ছে এবং মনোবল থাকলে যে কোনো কর্মের দ্বারাই জীবন অতিবাহিত করা যায়। শুনে নেব তেমনই একজন মানুষের কথা। আজ আমার সাথে আছেন সমীর দাস।
1: নমস্কার।
0: সমীরবাবুর সাথে সারাক্ষণই সমীরবাবু হয়তো বলতে পারবো না, সমীর দাদা বলে সম্বোধন করব। শুরুতেই বলছি যে দাদা, আপনার বাড়ি কোথায়? মানে আপনার আদি বাড়ি কোথায়?
1: আদি বাড়ি আমার আসাম বিলাসীপাড়া। কাজের সূত্রে আমি শিলিগুড়ি ভারতনগরে থাকি।
0: মানে আপনার জন্মস্থান হচ্ছে আসাম।
1: আসাম বিলাসীপাড়া।
0: আপনার বাড়িতে কে কে ছিল আর কি?
1: আমার বাবা মা ভাই বোন সবাই ছিল। এখন বর্তমান আমরা স্বামী স্ত্রী দুইজন আর দুই ছেলে, মেয়ে বিয়ে হয়ে গেছে।
0: আচ্ছা, তো এখন আপনি বর্তমানে শিলিগুড়িতে থাকেন, তাই তো?
1: শিলিগুড়ি ভারতনগরে থাকি।
0: তো জেনে নি সমীর দা, সুদূর আসাম থেকে শিলিগুড়িতে আসা কেন?
1: কাজের সূত্রে আসা এখানে। বাবা মারা যাওয়ার পরে মাকে নিয়ে আমি শিলিগুড়িতে চলে আসি।
0: তো সমীর দা, আপনি কি কর্মের দ্বারা এই সংসার বা জীবন চালাচ্ছেন আপনি?
1: আমি গাড়ি চালাচ্ছি শিলিগুড়ি মাথাভাঙ্গা রোডে,
0: মানে আপনি কোন গাড়ি চালান?
1: গণদেবতা বাস নাম।
0: আচ্ছা, আপনি বাস চালান, তাই তো? বাস চালিয়ে জীবন অতিবাহিত।
1: হ্যাঁ,
0: আমি শুরুতেই বললাম যে যদি জীবনে বেঁচে থাকার ইচ্ছে থাকে এবং সৎ পথে বেঁচে থাকার ইচ্ছে থাকে, তাহলে কোনো কর্মই যেন ছোট না, তাই তো সমীর দা?
1: হ্যাঁ।
0: মানে আপনি এই যে বাস চালিয়ে সংসার চালাচ্ছেন বা জীবন অতিবাহিত করছেন, তা আপনার কোনো লজ্জা নেই, তাই তো?
1: না, আমার কোনো লজ্জা নেই। এর মধ্যে আবার একটু গান বাজনার দিকেও থাকি,
0: মানে আপনি বাস চালান, তার পাশাপাশি গান করতেও ভালোবাসেন।
1: পাশাপাশি গান বাজনাও
0: আচ্ছা,
1: করি।
0: এই যে রোজ দিন আপনি শিলিগুড়ি থেকে এই সুদূর মাথাভাঙ্গা চালান, মানে গাড়ি চালিয়ে আপনি যান, আপনার তাতে কোনো মানে শারীরিক কোনো অসুবিধা হয় না?
1: না, ওটা কোনো অসুবিধা হয় নাই।
0: শারীরিক অসুবিধা হলেও সেটাকে যেন জীবনেরই একটা অঙ্গ মনে করে নিয়েছেন, তাই তো?
1: হ্যাঁ, ওটা এটা তো অবশ্যই
0: বেঁচে থাকতে গেলে এটা তো করতেই হবে, তাই
1: বেঁচে
0: তো?
1: থাকতে গেলে এটা করতেই হবে।
0: অর্থাৎ সমীর দার কাছে সৎ পথে খাটনি করে রোজগার করাটাও যেন তুচ্ছ মনে হয়। যখন সমীর দা বাস চালান, বলছেন এই শিলিগুড়ি থেকে সুদূর মাথাভাঙ্গা পর্যন্ত বাস চালিয়ে সে জীবন অতিবাহিত করছে, তার কর্মজীবন চালাচ্ছে এবং সংসার জীবন চালাচ্ছে, তাতে সমীর দার এই যে কষ্ট হয় সেটাও সমীর দা মানে বলছেন যে তার কোনো কষ্ট হয় না, তার কোনো শারীরিক কোনো অসুবিধা হয় না। আচ্ছা, এই যে গরমের দিন আসে, এত গরম পড়ে, তার মধ্যেও যে আপনি মানুষে এসি চালিয়ে থাকছে, কেউ কেউ নতুন ফ্যান কিনছে, গরমে মানুষ হাসফাস করছে ঘরে থেকে, আপনার গরমে কোনো অসুবিধা হয় না বাস চালান যে?
1: না, আমাদের ওটা কোনো অসুবিধা না, আমাদের পেশা তো গাড়ি চালানো পেশা। ওটা আমাদের ওই গরম টরম আমার ওটা কিছু বুঝি না।
0: আপনাদের বাসে তো সামনেই মনে হয় ইঞ্জিন থাকে।
1: হ্যাঁ, আমাদের বাছাইডে ইঞ্জিন।
0: হ্যাঁ, তো এই ইঞ্জিনের গরমেও আপনার গরম লাগে না, তাই তো?
1: না, ওটা কিছু মনে করি না আমরা।
0: আচ্ছা সমীর দা, শুরু থেকেই কি আপনি বাস চালিয়ে আপনি জীবন

0: অতিবাহিত করেন নাকি না অন্য কোনো কাজের সাথেও যুক্ত ছিলেন?
1: না, শুরু থেকে না, আমাদের ছোটবেলা খুব কষ্টে দিন যেত। তখন আমরা চিন্তাধারা করলাম যে কি করে চলবে, বাবা নাই, বাবা মারা গেছে। তখন আমরা গ্যারেজে কাজ শুরু করি।
0: আপনি পড়াশোনা কতদূর করেছেন?
1: পড়াশোনা আর্থিক অবস্থায় করতে পারিনি, এই ক্লাস 3 অবধি পড়ছি।
0: আচ্ছা, আপনি গ্যারেজে কাজ করতেন?
1: হ্যাঁ, 8-10 বছর গ্যারেজে কাজ করার পরে ওইখান থেকে ড্রাইভিং শিখে গাড়ি চালানো শিখলাম। বাস চালানোর আগে আমি বছর পাঁচেক করছি কৃষিকাজ।
0: কি করতেন?
1: কৃষিকাজ বলতে জমিতে হাল দেওয়া, চাষ করা, ধান কাটা, পাট কাটা, ধান বোনা, এইগুলো কাজ টাজ করতাম। 5 বছরের মতো ওইটা করছি।
0: গরু টরু পালতেন?
1: হ্যাঁ, গরু ছাগল এগুলো তো ছিলই, 12-13টা গরু ছিল, 14-15টা ছাগল ভেড়া ছিল, এগুলো মাঠে মাঠে চড়াইতাম, আবার হাল দিতাম জমিতে, ধান হইতো, কালাই হইতো, পাট হইতো, এগুলো সব বর্ষার দিনে পাটটা আবার জলে ভিজাইতো, ওগুলো আবার ধুয়ে টুয়ে আনা হইতো।
0: মানে পাট জাগ দিতেন, তাই তো?
1: পাট জাগ দিতাম আর কি।
0: তো শুনে নিলাম বাস চালানোর আগে কৃষিকাজও করতেন, অর্থাৎ এখন যদি তিনি বাস না চালান তবে তিনি কৃষিকাজ করেও আবার পেট চালাতে পারবেন, তাই তো?
1: এখন তো জায়গা জমি নাই, ওগুলো কিছু নাই, জমি টমি কিছু নাই, তো এখন এই গাড়ির উপরই আমার নির্ভর। ছোট গাড়ি ধরলাম একটা, থানাতে গাড়ি চলে, ওই থানার গাড়ি চালালাম 5-7 বছর চালাতে চালাতে একদিন ডাকাত ধরতে গেলাম। ডাকাত ধরতে গিয়ে ড্রাইভারের দিকে নিশানা করে গুলি ছুড়লো।
0: মানে পুলিশের গাড়ি আপনি চালাতেন আর পুলিশরা হচ্ছে ডাকাত ধরতে গেছিল, তাই তো?
1: হ্যাঁ, পুলিশের গাড়ি আমি চালাইতাম, পুলিশের ডাকাত ধরতে গেছে আর কি। যাওয়ার পরে ওরা তো ড্রাইভারের দিকে নিশানা করে গুলি ছুড়লো। ছড়ার পরে আমি পরে আইসা অফিসার কে বললাম, স্যার আপনাদের গাড়ি আর চালাবো না। কেন? না, আমি যদি মারা যাই তাহলে আমার পরিবারকে কে দেখবে। পরে ওইখানে 8-10 বছর ওইখানে চালানোর পরে ওটাও বাদ দিয়ে চলে আসলাম।
0: মানে আপনার দিকে গুলি ছুড়েছিল,
1: হ্যাঁ,
0: আপনার কিছু হয়নি?
1: না আমার কিছু হয়নি,
0: গুলি পাশ কাটিয়ে বেরিয়ে গেছে, তাই তো?
1: পাশ কাটিয়ে বেরিয়ে গেছে।
0: সেই সময় তো নিশ্চয়ই অনেকটা ভয়ে ছিলেন, ভীত অবস্থায় ছিলেন যে পরিবারের কাছে আবার ফিরে আসতে পারবেন কিনা, তাই তো?
1: হ্যাঁ, ওটা তো অনেক ভয় ছিল, পরে ভয়ে তো আমি ওই কাজটাকে ছেড়ে দিলাম।
0: শুনলাম জীবনের আরো এক দিক সমীরদার কাছ থেকে। আচ্ছা, এখন বলছেন যে আপনার ছেলে মেয়ে আছে, দুজন ছেলে একজন মেয়ে, আপনার ছেলেরা মানে কতদূর পড়াশোনা করেছে, বা তারা কি কাজের উপযুক্ত, বা তারা কি কাজ করে?
1: না, বড় ছেলেও কাজ করে, ছোট ছেলে, বড় ছেলে বিএ পাস করছে, ছোট ছেলে মাধ্যমিক পাস, ওরা দুই ভাই কাজ কম করতেছে।
0: আর মেয়ে কতদূর পড়াশোনা করেছে?
1: মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করার পরে বিয়ে দেওয়া হয়েছে।
0: আপনি এদেরকে তো মানে এই বাস চালিয়ে পড়াশোনা করিয়েছেন, বিয়ে দিয়েছেন, তাই তো?
1: হ্যাঁ, বাচ্চালাই এগুলো করা হয়েছে।
0: শ্রোতা বন্ধুরা, শুধু বড় বড় চাকরি বা বড় বড় বিজনেস করে জীবন অতিবাহিত করা যায় না, এরকম কিছু কাজ বাস ড্রাইভার বা টোটো চালক বা রিক্সা চালক, তারাও এই সমস্ত কাজ করেই কিন্তু তাদের সংসার জীবন এবং তাদের জীবিকা এইগুলো করেই কিন্তু তারা অতিবাহিত করছে এবং তাদের ছেলে মেয়েকে পড়াশোনা শেখাচ্ছে এবং মেয়েদের বিয়ে দিচ্ছে, শুধুমাত্র এই কাজ করেই কিন্তু। আচ্ছা, আপনি বলেন আপনি গান করতে ভালোবাসেন, তাই তো?
1: হ্যাঁ, গান করতে ভালোবাসি।
0: তো এই ভালোবাসাটা কি ছোটবেলা থেকেই ছিল না বড় হওয়ার পরে ইচ্ছে হলো?
1: ছোটবেলাতে গানের ঝোঁক ছিল কিন্তু করতে পারি নাই, কাজও করতে হয়। এখন একটু মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা গান বাজনাও করি। গুরু ধরেছে, মাস্টার ধরেছি।
0: আচ্ছা, আপনি গুরুর কাছে তার মানে শেখেন, মানে তার আগে আপনি নিজে নিজেই হয়তো ইচ্ছে করলে একটু গুনগুন করতেন?
1: হ্যাঁ, নিজে নিজে ইচ্ছে করে গুনগুন করতাম,
0: হয়তো বাস চালাতে চালাতেও একটু গান করতে ইচ্ছে করলো, গান ধরে নিয়েই বাস চালাতেন, তাই তো?
1: হ্যাঁ, গাড়ি চালানো অবস্থায় গুনগুন করে গান করতাম, কিংবা বাড়িতে এসে হাত মুখ ধুচ্ছি তখন একটু গুনগুন করে গান করি। পরে দেখলাম যে না, গুরু না ধরলে হবে না, পরে গুরু ধরে মানে গান শিখতেছি আর কি।
0: আচ্ছা, আপনি গুরু ধরে এখন গান শেখেন, তো কি গান শেখেন? মানে অনেক রকমের তো গান হয়, যেমন রবীন্দ্রসঙ্গীত হয়, নজরুল গীতি হয়, ক্লাসিক্যাল হয়, তারপরে আরো বিভিন্ন রকমের গান হয়, আধুনিক গান হয়, তো আপনি কোন ধরনের গান শেখেন?
1: আমি ওনার কাছে বাউল গান শিখছি।
0: এই গানই কেন পছন্দ করলেন? আরো তো অনেক রকমের গান ছিল।
1: বাউল গানটাই আমার পছন্দ, দেহদত্ত গান আছে অনেক।
0: আচ্ছা, সমীরদা বললেন সমীরদা বাউল গান শেখেন এবং দেহদত্ত ভালো লাগে, তাই বাউল গান শেখেন।
1: ও মনের বাবলা গাছের কষ লেগেছে, গুরু বোধ হয়ে দাও জ্ঞান সা।

0: আচ্ছা সমীর দা, আপনি বললেন আপনি গাড়ি চালান, তো আপনাকে তো রোজ দিনই গাড়ি চালাতে যেতে হয় তাই না?
1: হ্যাঁ, রোজ দিনই আমাদের তো ছুটি নাই, আমরা পাবলিক কাজ, ছুটি হয় না তো আমাদের। বৃষ্টি শীত বর্ষা নাই, আমাদের গাড়িতে যাইতেই হয়, আমাদের কাজ করলে পয়সা না করলে নেই।
0: মানে একদিন কাজে না গেলে কি সেটা কি সংসার জীবনে খুব অসুবিধা হয়?
1: হ্যাঁ, কাজ না করলে বাজার ঘাট হয় না তো, আমরা বাজার করবো কি করে পয়সা না হইলে? কাজের উপরই তো আমাদের সংসার।
0: আচ্ছা, তাহলে এই যে আপনি গাড়ি চালাচ্ছেন, সংসার চালান, আপনি বলছেন আপনার গানও ভালো লাগে, তা গানের চর্চাটা করেন কখন?
1: কাজে থেকে আসার পরে রাত্রি 7টা 8টার দিকে মাস্টারমশাই ওখানে যাই, ওইখান থেকে আমরা গান বাজনা করি।
0: আচ্ছা, আপনি যে কাজে যান মানে বলছেন বাস চালাতে যান, তো সেই বাস চালাতে যান কখন বা পেরেনি কখন?
1: আমি সকাল 8টায় যাই, 7টার মধ্যে চলে আসি, ওইখান থেকে এসে আমার টাইম বের করে গুরুজির কাছে এসে গান শিখি।
0: আচ্ছা, এই যে সকালবেলা আপনি 8টায় যান আবার রাত্রি 7টায় ফেরেন বলছেন, তা এই মাঝখানে শিলিগুড়ি থেকে মাথাভাঙা কতবার যাওয়া আসা করেন?
1: মানে আপ ডাউন, একবারই যাই একবারই আসি,
0: মানে একবারই শিলিগুড়ি থেকে মাথাভাঙা যান
1: আবার আসি,
0: আবার
1: আবার ফিরে আসি।
0: তা আপনি যে গান চর্চা করেন, সঙ্গীত চর্চা করেন, আপনার ছেলে মেয়ে বা আপনার বউ তাতে অসন্তুষ্ট হয় না বা কোনো কিছু বলে না?
1: না, আমার বউ ছেলে মেয়ে সবাই বলে কি ব্যাপার আছে, গানে গেল না, গানে যাও, ওদের উৎসাহ আরো বেশি আমার থেকে।

0: মানে আপনার ছেলে মেয়েরও অনুপ্রেরণা আপনার এই গানের পেছনে, তাই তো?
1: হ্যাঁ, ওর ওদেরই আরো বেশি উৎসাহ আর কি।
0: আচ্ছা, আপনার সহধর্মিনী আছে যে,
1: সেও বলে তো কি ব্যাপার, গানে গেলে না, গানে যাও, আজকে ছুটি নাও, গানে যাও। আমি বললাম না, কাজ করে এসে যাব।
0: আচ্ছা, তো আমরা জেনে গেলাম যে এমনও মানুষ আছে যারা গানকে ভালোবেসে, এমনও সহধর্মিনী হয়তো পৃথিবীতে আছে যে হয়তো স্বামীকে বলে যে একদিন ছুটি নিন, নিয়ে হয়তো গান চর্চা করো।
1: সেও বলে তো,
0: আর সেও কি আপনার সাথে গুনগুন করে?
1: হ্যাঁ, তাকে আমি বলছি তুমিও তুমিও গান শেখো আমার সাথে সাথে। আমার গুরুজির এখানে দেখি 1 মাস আসা যাওয়া করলো।
0: তার মানে স্বামী স্ত্রী বাড়িতে দুইজনেরই গান চর্চা হয় অবসর সময়, তাই তো?
1: হ্যাঁ, অবশ্যই হয়তো।
0: আচ্ছা সমীপ দা, তো আমরা একটা চলতি কথা জানি, বা পথে চলতি কথা বললেও বলা যেতে পারে তাকে, যে বাস ড্রাইভাররা সম্ভবতই নেশায় আসক্ত হয়, তো আপনি কি মানে বাস চালিয়ে সেরকম কিছুই করেন নাকি না?
1: না, আমার কোনো নেশার দিকে ঝোঁক নাই, কোনো নেশাই নাই, খালি নেশা আমার গান বাজা নিয়ে, এটাই আমার নেশা।
0: আমরা জেনে নিলাম যে শুধুমাত্র বাজে নেশাই নয়, সঙ্গীত চর্চা বা সাংস্কৃতিক চর্চাও কিন্তু এক ধরনের নেশা।
1: হ্যাঁ, গানের নেশাই বড় নেশা আমার।
0: মানে সমীর দা খুব ক্লান্ত হয়ে গেলেও হয়তো গান করে, খুব আনন্দেও গান করে, হয়তো কষ্টেও গান করে, তাই তো?
1: আমি যে পরিশ্রম করি, কাজ করি, আমার গানের আসরে যখন আসি তখন আমার ওইটা কোনো মনেই হয় না যে আমি পরিশ্রম করে আসলাম। আমার গানটাই হলো পুরা নেশা।
0: গানের আসর শুনলাম কথার মাঝখানে, তাই তো সমীর দা? তার মানে আপনি স্টেজ প্রোগ্রামও করেন কি?
1: হ্যাঁ, গুরুজির সাথে আমি স্টেজ প্রোগ্রামও করি, আমার যেখানে নিয়ে যায় আমি যাই, ওখানে গিয়ে পারফর্ম করি।
0: যখন গানের অনুষ্ঠান আসে বা গানের প্রোগ্রাম আসে, তখন কি আপনি সেই দিন কি মানে বাস চালাতে যান, না সেদিন অফি রাখেন, ছুটি রাখেন?
1: না, যদি আমার 5টার দিকে হয় তাহলে ছুটি নেই, আর যদি 7টা 8টা হয় তাহলে আমি কাজে থেকে এসে আবার প্রোগ্রামে যাই, তাতে আমার অসুবিধা হয় না।
0: অর্থাৎ জানলাম আবারও যে এত একটা পরিশ্রমের কাজ বাস চালিয়ে এসেও সে কিন্তু আবার সঙ্গীত চর্চা, অর্থাৎ সঙ্গীতের প্রোগ্রাম বা সাংস্কৃতিক অনুষ্ঠানে সে কিন্তু আবার মনোনিবেশ করে। আমাদের মধ্যে এরকম অনেকেই আছে বা অনেকের সন্তানরাই আছে, তারা হয়তো এই সমস্ত ছোট কাজ করতে চায় না, বা তারা নেশায় আসক্ত থাকে, অন্যান্য রকমের নেশা করে এবং নিজেকে বাজে দিকে টেনে নিয়ে যায়। তবে সমীর দার কাছে আমরা এটা একটা অনুপ্রেরণা পেলাম যে বাস চালিয়ে এসেও যদি ভালোবাসা যায়, সঙ্গীতকে যদি ভালোবেসে ফেলা যায়, তবে বাস চালিয়ে এসেও কিন্তু সেই সঙ্গীত চর্চা নিয়ে বা সঙ্গীতের প্রতি নেশা নিয়ে, সঙ্গীতের নেশায় আসক্ত হয়ে কিন্তু সেই অনুষ্ঠানও করা যায়, তাই না সমীর দা?
1: হ্যাঁ, আমি যখন আসরে গান টান গাই তখন আমি ভগবানের কাছেও বলি আমার যেন এইভাবেই দিনটা যায়, আমার যবে কাজ থাকতো আমি আসরে আসলে আমি এইটাই নিয়ে আনন্দ নিয়ে থাকি আর কি।
0: আচ্ছা সমীর দা, আপনি এই যে গাড়ি চালিয়ে এত দূর যান, রাস্তাঘাটে যদি ধরেন যে এমন জায়গায় আপনার গাড়িটা খারাপ হলো, সেখানে কোনো গ্যারেজ নেই, কোনো জনমানুষ নেই, তা সেখানে আপনি কি করেন, বা এরকম কি কোনো পরিস্থিতি আপনার জীবনে এসেছে?
1: হ্যাঁ, আমি ধরেন গ্যারেজে কাজ শিখে ড্রাইভার হয়েছি, তো গাড়ির কিছুটা কাজ জানি, অনেক কাজ জানি। রাস্তাঘাটে যদি মানে আপনার রানিং কাজ থাকে ওগুলো আমি নিজেই করে টরে নিয়ে আসি, চলে আসি, আইসা আবার বিয়ের ভাড়া মারি।
0: মানে আপনার কি এরকম কোনো সময় হয়েছে যে গাড়ি রাস্তা চলতি অবস্থা গাড়ি খারাপ হয়েছে?
1: হ্যাঁ, রাস্তা চলতে অবস্থা গাড়ি তো খারাপ হয়ই, মাঝে সাঝে হয়, আমরা ওদের টুকটাক কাজ যেগুলো আছে ওগুলো মানে আমি জানি আর কি, আমি করাই নিয়ে চলে আসি। আবার ধরেন আইসে রাত্রে বিয়ের ভাড়া মারি, ভাড়া টাড়া মেরে এসে আবার ভোরবেলা ঢুকি, 5টা 6টা 5টার দিকে ঢুকি, ঢোকার পরে আবার বেলা 9টায় টিপ, আবার টিপে যাই, আবার আসি, আসে তারপরে আমি বাড়ি যাই।
0: মানে আপনি বলছেন যে আপনি সেই সকালে বেরোন, বিকেলে আসেন, আবার যদি বিয়ের ভাড়া পান, বিয়ের ভাড়া নিয়ে তারপরে আবার ভোরবেলা 5টায় যে আসেন, আপনার ঘুম পায় না?
1: না, ওই 1-1.5 ঘন্টা ঘুমাই নি আর কি, ঘুমায় আবার
0: মানে ওই 1 ঘন্টা ঘুমানোতেই আপনার হয়ে যায়, তাই তো?
1: 1-1.5 ঘন্টা ঘুমালে হয়ে যায়, আবার লাইন করে পরে আবার চলে আসি, এসে পরে বাড়ি চলে যাই।
0: আচ্ছা, তো আমরা এখানে আরো একটা দিক পেলাম যে আমরা অনেকেই আছি বা ডাক্তাররা বলেন যে 7-8 ঘন্টা ঘুমোতে হবে, ঘুম শরীরের পক্ষে প্রয়োজন, জীবন চালাতে গেলে বা পেটের দায়ে হলেও কিছু মানুষ এমনও আছে যারা হয়তো ঘুম খাওয়া নাওয়া এই সমস্ত ভুলে নিজের সংসার চালাতে এবং নিজের পরিবারের মানুষদেরকে খুশি রাখতে কঠোর পরিশ্রম করেন।
1: হ্যাঁ, ওইটা তো পড়ি। আবার ধরেন ইলেকশনের সময় যখন ভোট আসে তখন গাড়ি নেয় পুলিশে, তখন তো আমাদের এখানে 12 দিন 13 দিন রাত দিন গাড়ি চালাতে হয়, কোথায় কোথায় পাঠায় আমরা নিজেরাও জানি না।
0: মানে সারাদিন আপনি ঘুমোন না এবং সারা রাতও ঘুমোতে পারেন না, তাই তো?
1: না, ওটা তো আমাদের ওই থানার যে গাড়ি নেয় ওইখান থেকে ডিউটি অফিসার ডিউটি ভাগ করে পাঠায় দিল। দেওয়ার পরে যখন আমরা ইলেকশনে পৌঁছাই যাই, মানে ভোটের জন্য, সেই দিন রেস্ট পাই সারাদিন। তারপরে তো আবার ভোট শেষ, আবার 3-4 দিন ঘুম নাই।
0: তাহলে শ্রোতা বন্ধুরা, তোমরাও জানতে পারলে বা আপনারা অনেকেই জানতে পারলেন যে পরিশ্রমের কিন্তু কোনো শেষ নেই। এরকমও মানুষ পৃথিবীতে আছে যারা দিনরাত পরিশ্রম করে নিজের জীবনটা অতিবাহিত করছে। শুনে নিলাম জীবন জীবিকা অনুষ্ঠানে সমীর দাস তার জীবন কাহিনী এবং কিছু।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 kHz প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। এতক্ষণ শুনছিলেন জীবন ও জীবিকা। জীবন ও জীবিকা অনুষ্ঠান এখানেই শেষ হল। শুরু হচ্ছে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান, পরিবেশনায় ইন্দিরা শিল্পী গোষ্ঠী।

দেশাত্মবোধক গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হবে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রতিরক্ষা বাহিনীর সম্মাননা প্রদান অনুষ্ঠানের সম্প্রচার।

0: Soulful tunes being belted out by the Maha Regimental Center and our Honorable President bowing to the audience with a namaste and slowly, gracefully interacting with the audience and heading towards the grand entrance of the Ganatantra Mandap. Glory, honor, duty and discipline are words which define events like the Defense Investiture Ceremony 2026 Phase 1, which is coming towards a beautiful, soulful, solemn closure. And one is reminded of the Sanskrit shloka. At the moment, our other dignitaries, our Honorable Prime Minister, interacting with the members, audiences. And one is reminded of this beautiful Sanskrit shloka. Asato ma sadgamaya, tamaso ma jyotirgamaya, mrityur ma amritam.
1: अभी आप राष्ट्रपति भवन से भारत के माननीय राष्ट्रपति श्रीमती द्रौपदी मुर्मू की गरिमामय उपस्थिति में आयोजित रक्षा अलंकरण समारोह का सजीव प्रसारण सुन रहे थे। विवरण दे रहे थे एसवाई खान हिंदी में और ज्योति अहलावत अंग्रेजी में। ये आकाशवाणी दिल्ली का इंद्रप्रस्थ चैनल है। अब से कुछ ही देर में आप सुनेंगे संस्कृत में समाचार।
2: অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। এতক্ষণ শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রতিরক্ষা বাহিনীর সম্মাননা প্রদান অনুষ্ঠানের সম্প্রচার। শুরু হচ্ছে পদ্মশ্রী মহেন্দ্রনাথ রায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন অতনু চৌধুরী।
3: নমস্কার। আজ আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন মহেন্দ্রনাথ রায়, যিনি সদ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন এবং দিল্লি থেকে সেই পদ্মশ্রী অ্যাওয়ার্ড উনি গ্রহণ করেছেন রাষ্ট্রপতির হাত থেকে। আমাদের এই অঞ্চলে উনি আমাদের কাছে গর্ব। আমরা মহেন্দ্রনাথ রায়, যিনি মাটির মানুষ, সংগ্রামের ইতিহাস তার সারা জীবন জুড়ে, তিনি তার মধ্যে দাঁড়িয়ে আছেন একেবারে বটগাছের মতন। বহু ছাত্র তৈরি, ছাত্রদের সাথে সহমর্মী, এবং শুধু তাই নয়, সাধারণ মানুষ তাকে খুব শ্রদ্ধার চোখে দেখেন। আমরা তার জীবন আলেখ্য আস্তে আস্তে করে শুনে নেব। মহেনবাবু, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই।
4: নমস্কার। আমি একদম গ্রামের ছেলে। আমার গ্রামের নাম বক্সিগঞ্জ ভরারহাট, এবং তিস্তা নদীর যে বাঁধ আছে, যেটা বাঁধের পাশে, সেখানে আমার গ্রাম। এবার আমি একজন খুব সাধারণ কৃষকের ছেলে, এবং আমি বলি যে আমার যখন 3 বছর বয়স তখন আমার বাবা মারা যান। আমার মা, বিধবা মা, আমার এক ছোট বোন, মানে একদম ছোট ছিল তখন, এক দিদি আর মিডিল আমি, এই চারজনকে নিয়ে আমাদের সংসার। এবার আমাদের জমি জমা খুব সামান্য ছিল, মানে 5-7 বিঘা জমি ছিল আর কি। কিন্তু সেটা দেখবে কে? মানে আসলে মা তো ঘরের কাজেই করে, কৃষিকাজ তো করতে পারে না, ফলে এই জমিটুকু মানে দেখবে এটা কে? মানে একটু লেবার দিদি মা আমাদের চাষ করি, তাহলে আমরা খাবো কি? খুবই কঠিন অবস্থা। তখন আমার মায়ের ইচ্ছে ছিল যে তুমি কৃষিকাজ করো, পড়াশোনা না করে কৃষিকাজ দাও, মন দাও, তাতে কৃষিকাজ করে চলবে। এবার এটাও মা বললো যে আমি তখন প্রাইমারি স্কুলে, পাশে আমার একটা প্রাইমারি স্কুল, বক্সিগঞ্জ প্রাইমারি স্কুল, সেখানে জাস্ট নাম টাম লেখানো বা এইসব কিছু শেখানোর জন্য আমাকে অ্যাডমিশন নিতে হলো, নিলাম আমি। এবার মা তখন ভাবছিল যে এই ক্লাস ফোর পাস করে তুমি কৃষিকাজ করবে। কিন্তু আমি কেন যেন যে আমি খুব মানে পড়াশোনায় খুব মন আর কি, এত পড়তে ভালো লাগতো, কৃষিকাজ করতাম, জমি চাষ করতাম, মানে লেবার, তখন লেবার নিয়ে লেবারের সঙ্গে আমাকে কাজ করতে হতো, আর মা বাড়িতে কাজকর্মগুলো দেখাশোনা করতো। এবার পড়াশুনো খুব ভালো লাগতো, মানে এত আমি ভাবাই যায় না যে আমি একটু বলি যে আমাদের গরু ছিল, এই গরু মানে লাঙল, যে লাঙল চালাতে হতো, গরু ছিল, 3টার মতো গরু ছিল লাঙল দিয়ে জমি চাষ করার জন্যই। তা আমি বিকেলবেলায় গরুকে মানে ঘাস, মানে তখনকার দিনে ওই ঘাস খাওয়ানোর জন্য মানে আল পাট ক্ষেতের সাইডে আলে ওই গরুকে ঘাস খাওয়াতে হতো আর কি, ধরে ধরে দড়িতে বাঁধা থাকতো আর ঘাস খেত আর এখানে। এবার আমার কেন যেন আমি এখনও ভাবতেই পারি না, আমি ওখানে পড়াশোনা করছি, যেগুলো পড়েছিলাম সেগুলো আমি মানে মুখস্থ করছি আর কি, বইও হাতে মুখস্থ করছি। এবার অনেকেই আবার ওদিকে যখন যায় এদিক সেদিক তখন হঠাৎ করে লক্ষ্য করে যে তুমি আমাকে বলছো তুমি কি করছো, আমি এই এই একটু একটু কথা পড়াশোনা করছি, বলছি তুমি এইখানে পড়াশোনা। যাই হোক, এরকমভাবে আমার পড়াশোনা ভাবাই যায় না। যে আরেকটা ছিল যে মা বলছে ক্লাস ফোর অবধি খালি পড়বে, সিগনেচার জানবে, ব্যাস সাফিসিয়েন্ট।
3: আচ্ছা একটা কথা এই প্রসঙ্গে বলি, আপনি যখন পিতৃহারা হন আপনার বয়স তখন কত?
4: আমার 3 ইয়ার্স।
3: আর আপনার জন্ম কোন সালে?
4: 1961, 10th এপ্রিল।
3: আচ্ছা, এবারে সেই আলে আপনি গরুদের ঘাস খাওয়াচ্ছেন আর আপনি বই হাতে পড়াশোনা করছেন, লোকে বলছে যে বাপরে এত পড়াশোনা ইয়ে
4: কি দরকার,
3: হ্যাঁ কি দরকার। তা যাই হোক, সেখান থেকে আপনি প্রাইমারি স্কুল পাস করলেন, তারপর
4: এইবার একটা জিনিস যে প্রাইমারি স্কুলে এই যে এত পড়াশোনা মানে পরিশ্রম করে যে ফল পাওয়া যায় সেখানে, ওই আপনি হয়তো জানেন যে ক্লাস ফোরে বৃত্তি পরীক্ষা হতো একটা, হ্যাঁ সেখানে মানে ওই স্কুলে পরীক্ষাটা হতো না, শহরে গিয়ে মানে হলদিবাড়ি শহর বা মেকেলিগঞ্জ বা আমার ওখানে তো ছিল সেখানে কুচবিহারে গিয়ে পরীক্ষাটা দিতে হতো। তো সেটা সেই পরীক্ষাটা আমার মেকেলিগঞ্জে হলো। সে পরীক্ষাটা দিয়ে আসার পর পরীক্ষা খুব ভালো দিয়েছি, এবার 4-5 মাস পর সেই রেজাল্ট বেরোলো, সেই বৃত্তি পরীক্ষায় আমি ফার্স্ট ডিভিশনে পেলাম। সঙ্গে সঙ্গে বললো আপনি ন্যাশনাল স্কলারশিপ পেয়েছেন, জাতীয় স্কলারশিপ যেটা।
3: বাহ,
4: তো এইবার সেটা পাওয়াতে তো আনন্দের সীমা নেই। তখন মা যেটা ভাবছিল যে তুমি কৃষিকাজ করো, তো বলছে না আরেকটু পড়াশোনা করো, আরেকটু পড়ো।
3: মানে মায়ের মুডটাও চেঞ্জ,
4: হ্যাঁ চেঞ্জ হয়ে গেল, যেটা যে মানে সেখান থেকে টাকা পাওয়া যায়, তখন তখনকার দিনে বেশ টাকা দিত, আর ক্লাসে যে টিউশন ফিটা ফ্রি হতো আর কি, আর মান্থলি একটা টাকা দিত আর কি। তো তখন মা বলছে ঠিক তাহলে পড়ো আর একটু পড়ো। এবার আমি তখন ক্লাস ফাইভে গিয়ে আমার বাড়ি থেকে এই 3 কিলোমিটার দূরে একটা বিদ্যালয়, জুনিয়র হাই স্কুল, ওহাবুল উল্লুম জুনিয়র হাই স্কুল, সেখানে ভর্তি হলাম।
3: তারপর
4: সেখান থেকে আমার 3 কিলোমিটার মতো রেগুলার সকালে যেতাম আর কি, টাইম মতো গিয়ে সেইখানে পড়াশোনা করতাম। আর আরেকটা বলি, সকালে আমাকে কিন্তু খুব সকালে ভোরে ওই লাঙ্গল চাষ করার জন্য জমিতে যেতে হতো, সে আমি চাষ করতাম জমিতে, চাষ করার সকালে চাষ টাস কিছু করার পর আমাদের লেবার থাকতো মানে দিন লেবার, তা তাকে তখন দিয়ে আমি তখন বাড়িতে এসে খাওয়া দাওয়া করে স্নান টান করে আমি তখন স্কুলে যেতাম। যাই হোক, সেখানে তো স্কুলে গিয়ে পড়াশোনা, তখন আমি স্কলারশিপ যেহেতু পেয়েছি আরও পড়াশোনাটা খুবই মানে জোর দিলাম। আর তাছাড়া এবার একটা জিনিস, প্রতিবারই ফার্স্ট ক্লাসে, খুব ফার্স্ট আর কি, মানে আমি মানে আমি জানি না যে কেন আমি এরকম এখনও ভাবি, যাই হোক ফার্স্ট, প্রতিবারই ফার্স্ট ফার্স্ট। এইবার আমি বলি যখন আমি 7-এ উঠলাম আর কি, প্রতিবার ভাবি ওখানে 8 অবধি আছে। এইবার আরটা আপনাকে বলি যে আমি কিন্তু ওই যে গ্রামের জমি চাষ, আর মা তো একদম মানে খুবই ভালো মা, কিন্তু ইলিটারেট, পড়াশোনা জানতো না। যাই হোক, তা সেখানে মানে তখন আমি গ্রামের জমি চাষ করতে গেলে সেখানে হুকা বিড়ি, হ্যাঁ তামাক খাওয়া সেগুলো আমি খেতাম, এমন ভীষণ অভ্যাস হয়ে গেছিলো। পান সুপারি গ্রামে, আর রাজবংশী পরিবারে আবার সেখানে, সেটা তো আপনি জানেন যে সুপারি তো খাবেই, সেটা সেটাও খেতাম আমি, আমি ভাবতেও পারি না এগুলো খেয়ে না দাঁত টাঁত এগুলো এখনও আমার অনেকটা কালো কালো ঠোঁটগুলো রয়েছে কিন্তু। হ্যাঁ, তখন ক্লাস সেভেনে যখন পড়ি তখন আমি ভাবলাম যে কিরে বাবা, এই পড়াশোনা ভালো এত করছি, লোকে ভালো বলছে, আর এদিকে দাঁত মুখে ঠোঁটের যা অবস্থা, এটা তো খুব বাজে, এটা কেন খাচ্ছি কেন? মা কিছু বলেনি কিন্তু, মা কিন্তু বলে যে কিছু পড়াশোনা করে জমি চাষ করবে, ব্যাপারেই না। এইবার আমি সেদিন থেকে প্রমিস করলাম, প্রতিজ্ঞা করলাম যে আমি আর জীবনে কোনোদিন খাবো না, আমি এই যে স্মোকিং যা কিছু এগুলো কোনোদিনও খাবো না, সেদিন থেকেই।
3: অর্থাৎ আপনার ছোটবেলা থেকেই একটা অদম্য একটা ইয়ে ছিল না?
4: ছিল, হ্যাঁ খুব,
3: যে আপনার আমি যেটা কমিট করব সেটা করবই
4: একদম। এবং টিল নাও আমি যেখানে মানে কি বললো, দেশ বিদেশ তো যাই, সেখানে না ধরনের স্মোকিং তো আছেই ওদের, আর ড্রিঙ্কিং যে মদ, সেটা তো হামেশায় মানে কি বলবো, এত বড় বোতল দামি দামি বোতল দিয়ে রাখে, অনেকেই খায়, আমাকে বলে যে খাও বিনা পয়সা।
3: মানে আপনি সংযমী পুরুষ,
4: ভীষণ সংযমী।
3: এইবার আপনার ক্লাস এইট থেকে আমরা আবার সেই ছোটবেলায় ফিরে যাই, ক্লাস এইটে আপনি ওঠার পরে ওই স্কুল তো ছাড়তে হলো আপনাকে,
4: ছাড়তে হলো,
3: কোথায় গেলেন?
4: সেখানে হলদিবাড়ি হাই স্কুলে নাইনে ভর্তি হলো।
3: আচ্ছা, আর আপনি পড়াকালীন মাস্টারমশাইদের তো খুব স্নেহ পেতেন।
4: হ্যাঁ হ্যাঁ ঠিক,
3: হ্যাঁ, এবং যদি কোনো সমস্যা হতো মাস্টারমশাইদের জিজ্ঞাসা করতেন।
4: হ্যাঁ, জিজ্ঞাসা করতেন, মানে সব জানতো ওরা, কি ফ্যামিলি তার মা বা কি অবস্থা সেটা ওরা জানতো সবাই। আর রেজাল্টটা ভালো করাতে ওরা মানে যে স্কলারশিপটা ন্যাশনাল জাতীয় বৃত্তি পাওয়াতে ওরা খুবই আমাকে মানে আমাদেরকে নজর দিত। হ্যাঁ, এবং খুবই হয়তো বই টইও আমাকে, প্রাইভেট টিউশন তো পড়তে হতো না তখন দিনে, আর পড়তামও না, ওই বই টই বিভিন্ন ধরনের ওদের রেফারেন্স বইগুলো আমাকে দিয়ে দিত, আমাকে কিছু কিনতে হতো না আর কি।
3: তবে নাইন টেন আপনি পড়লেন
4: হলদিবাড়ি
3: হাই স্কুল, তারপর?
4: হ্যাঁ, তার এইবার একটু যদি মাঝখানে বলি, ক্লাস এইটে যখন পড়ি মানে মা তো মানে চাইছে যে কৃষিকাজ করা, সেখানে এইটে যখন পড়ি তখন ওই আমাদের বাড়ির পাশে 1 কিলোমিটার দূরে খড়গ পণ্ডিত বলে এক ফ্যামিলি, তার ভাই ছিল, তার ভাই মারা গিয়ে, তারাও জমিনদার আর কি, বড় বেশ ভাই মারা গেছে, এবং তাদের এক ওই তার ওয়াই বিধবা ওয়াই আর একটা মেয়ে আর কি, সে তখন ওই 5-6 পড়তো আর কি একটা স্কুলে। এইবার মা করেছে কি যে ওই বাড়ির মেয়েটার সঙ্গে দিয়ে আমার ছেলের বিয়ে হয়, তাহলে বিয়ে যদি হয় তাহলে ওদের প্রপার্টি পাবে, আমার প্রপার্টি তো আছেই যা আছে,
3: তাহলে বুদ্ধিমতী।
4: হ্যাঁ বুদ্ধিমতী, হ্যাঁ বুদ্ধিমতী। মা
3: বিয়ে করে ফেললেন
4: না, তারপর শুনলেন। এইবার মা একদম আমার এক দুই সঙ্গে মামাকে ওদের বাড়িতে যাতায়াত করেছে, করে টেরে বলছে যে ওরা রাজি, আমিও এ মানে আমার মাও রাজি। আমাকে একদিন বলছিল মামা আর আমার মা বাড়িতে যে এরকম তোমার এই ওই বাড়ির মেয়েটা এত ভালো মেয়ে, এত প্রপার্টি পাবে, তোমার কী দরকার আর কি। তখন আমি কিন্তু কেন যেন, আমি এখনও বলি আপনাকে যে কেন যেন আমার পড়াশোনার দিকে খুব মন, তখন মাকে বললাম মা আমি দেখো আমি বিয়ে এখন করব না, দরকার হলে বাড়ি থেকে বেরিয়ে যাব, হ্যাঁ আমি কিন্তু থাকবো না, কিন্তু বিয়ের কথা আমাকে বলবে না। তা মা তো কয়েকবার বললো, তখন মা ধরে দিলে ছেড়ে দিয়ে পালিয়ে চলে যায় কোথাও, মুশকিল হয়ে যাবে। তখন বলছে না না ঠিক আছে তোমাকে আর বিয়ে করতে হবে না। এইবার এটা আরেকটা হলবুলের স্কুলের কথা বলি, ওখানে সুধীর কুমার রায় একজন টিচার ছিল, ওরা বেশ বড় অবস্থা, এবং ওরা বলেছিল আপনার ছেলেকে আমি পড়াতে না পারেন, আমার বাড়িতে আসুক, আমার ছেলে মেয়েদের পড়াবে আর ও সব খাওয়া দাওয়া সব ফ্রি দিয়ে দেবো, এরকম বলেছিল।
3: বাহ,
4: তা মানে অনেক খুব সুযোগ, আমি এই পড়াশোনা ভালো হলে যে অনেক সুযোগ পাওয়া যায়। তখন মা বলছে না আমার

0: রে দেব না এটা সেটা, যাই হোক। তখন আমি এবার ওইখান থেকে এসে এইটে পাস করার পর 9-10 হলদেবাড়িতে পড়া, 11-12 পড়া, এবার 81 যেটা ক্লাস 12 পাস করার পরে আমি জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজে ভর্তি হই।
1: মানে আপনি যখন মাধ্যমিক পাশ করলেন তারপরে আপনি সায়েন্স নিলেন?
0: সায়েন্স নিলাম।
1: আচ্ছা, এবার যখন আনন্দচন্দ্র কলেজে এলেন তখন কেমিস্ট্রিটা কেন বেছে নিলেন?
0: কেমিস্ট্রিটা এবার আমি বলি যে আমার একটা জিনিস যে এই আমি বলি যে আমি তো মাটির সঙ্গে রিলেশনটা এত, ওদের জল আলো বাতাস বায়ু এইসব এত, জল বিশেষ করে আমি জলে, তখনই আমার একটা ভাবনা যে জলটা এটা কী জিনিস, এটা জলটা এটা তখন জানতাম যে জলের সংকেত H2O, হ্যাঁ এই জল ন্যাচারাল জিনিসটা, এটা এত ডিমান্ড, এটা অপর নাম জীবন, এটা কী করে তৈরি হয়, কীভাবে তৈরি হয়, তার অ্যাপ্লিকেশনটা কী, হ্যাঁ এই যে তাছাড়া গাছ টাছ নিয়ে এগুলো কেমিস্ট্রির সঙ্গে তো লিঙ্ক সবগুলো, তা আমি আমার এটা খুবই ভালো লাগতো। আরেকটা যে হলদিবাড়ি হাই স্কুলে যখন আমি 11-12 পড়ি তখন বাসুদেব বিশ্বাস একজন টিচার ছিলেন, কেমিস্ট্রি পড়াতেন, এত ভালো, এখনও উনি বেঁচে আছেন, যে ওখানে ওনার কাছেও কেমিস্ট্রি পড়তাম। এবার আমাকে বিভিন্নভাবে এমনভাবে পড়াতেন মানে খুব সুন্দর ভালো লাগতো, একদম মাথায় ঢুকে গেছে যে আমি কেমিস্ট্রি নিয়ে পড়তে চাই। আচ্ছা এইবার আমি বলি আরেকটা, যে হলদিবাড়ি তো স্কুলও যে আমি 9 থেকে আপ টু 12 অবধি প্রতিটা টিচারের সহযোগিতা, এবং বাসুদেব বসু, মৃণালকান্তি সরকার, তারপরে দিলীপ নারায়ণ বসু, অরুণ মিত্র, এর সবাই, আরও বহু টিচার, নিরঞ্জন দাস আমাকে মানে প্রচুরভাবে, উপেন্দ্রমোহন দে এত আমাকে হেল্প করতো, বলছে কোনো দরকার হলে বলবে। এবং ওই টিচারদের বাড়িতে মাঝে মাঝে পড়তে যেতাম, মানে পড়তে মানে কি হঠাৎ শিখতে যেতাম, বলছে যখন তখন তুমি আসবে, যখন তখন আসবে, আমাদের কোনো অসুবিধা নেই, তুমি জানবে শিখবে, কোনো তোমাকে পয়সা করে দিতে হবে না।
1: তারপরে রেজাল্ট ভালোই হলো,
0: রেজাল্ট ভালো একদম, প্রতিবারই আমি ফার্স্ট ক্লাসে। এবার আমি ওখান থেকে আনন্দচন্দ্র কলেজে, এসি কলেজে, সেখানে অ্যাপ্লাই করতে হয়, রসায়ন তার অনার্স, সেখানে চান্স পেয়ে গেলাম,
1: মানে প্রথম লিস্টেই,
0: প্রথম লিস্টেই না।
1: আচ্ছা, তারপর
0: অনার্স পেয়ে গেলাম, তারপরে তো ভর্তি হয়ে গেলাম, ক্লাস শুরু করলাম। প্রথম দিকে আমি একটা বাড়ি ভাড়া থাকতাম, কারণ এখান থেকে তো অসুবিধা হতো, তাই এবার তখন ভাড়া থাকতাম, তারপরে ভালো লাগছিল না, তখন হস্টেলে অ্যাডমিশন নিলাম, খরচটা খুবই কম, আমার বাড়ি থেকে মা ওই টাকাটা বিয়ার করতো, আর এদিক সেদিক হেল্প, লোক আমাকে বিভিন্নভাবে হেল্প করে,
1: হেল্প করেছে। হ্যাঁ,
0: এবার আমি বলি একটা জিনিস বলতেই হবে, হস্টেলে যখন থাকি টাকাটা, মান্থলি টাকাটা প্রথম দিকে দিতে হয়, মানে শেষের দিকে মাসে, ওই মাসে প্রথমে টাকাটা জমা দিতে হয়। তা এবার আমি একদম বিএসসি অনার্স যখন সেকেন্ড ইয়ারে, তখন ওই টাকাটা দিতে দেরি হয়ে গেছে একটু, আমি বলেছিলাম ম্যানেজারকে যে আমি টাকাটা এবার দেরি হবে, কিন্তু ম্যানেজার সেইভাবে মানে গায়ে নেয়নি। তখন কী করেছে সেটা, আমার মিলটা বন্ধ করে দিয়েছে, সেটা আমাকে বলেও নেই।
1: আচ্ছা,
0: তারপরে আমি যখন 10টার দিকে ডাইনিংয়ে গিয়ে খেয়ে আমি কলেজে যাব, গিয়ে দেখি আমাকে বলছে যে ওই প্রফেসর মহেন্দ্রনাথ রায় মিল আজকের থেকে বন্ধ। এবার দেখে তো মাথায় হাত, যখন খাবো কি,
1: পয়সাও নেই,
0: আর পয়সাও নেই। তখন আমি ভাবলাম যে কি করা যায়, মাকে ফোন করলাম যে মা এরকম তুমি পয়সা দাও নাই বলে আজকে খাওয়ার বন্ধ। তখন বললে তুমি তো বলেছিলে যে, আমি বলেছিলাম যে দু একদিন হয়তো ইয়ে করবে, ডিলেট করবে। তখন মাকে, মা বলছে যে না কিছু তো কী করবে, তাহলে তো বাড়ি চলে আসলো, তুমি সঙ্গে সঙ্গে ওই ব্যাগ নিয়ে আমি বাড়িতে চলে আসলাম, মানে চোখে একটু জল আসলো যে এই পয়সাগুলো যে কি দরকার, আর পয়সা না হলে যে কেউ কাউকে দেখে না তার প্রমাণ এটা হচ্ছে। এবার আমি বাড়িতে এসে মা বলছে টাকাও তো নেই, দেখলে একটা ছাগল বিক্রি করো তুমি, সেই ছাগলটা তারপরের দিনে হলদিবাড়িতে নিয়ে বিক্রি করলাম।
1: আপনি গেলেন?
0: আমি গেলাম।
1: আচ্ছা,
0: হ্যাঁ, ছাগল বিক্রি করার পরে সেই টাকা নিয়ে তা ওই দিনে বিকাল দিকে আবার এখানে
1: কলেজে
0: চলে আসলো। মানে এগুলো মনে আছে। তাহলে এত, তারপর তাও এত পড়াশোনা পড়াশোনা, মানে আর এই এত কষ্টের মানুষ হলে আমি বুঝতে পারি যে মানে সত্যিকারে যে আমি যে এত টাকা আমার খরচ হচ্ছে নাই, এবং এটাকে মূল্যায়ন করতে হবে, এটা ভালো রেজাল্ট করে দেখিয়ে দিতে হবে যে আমি যেন লোক যেভাবে আমাকে আমার হেল্প করছে না, হ্যাঁ সেটা দেখাতে হবে, আমি একটু বড় হয়ে দেখাতে চাই যে আমি পারি, হ্যাঁ আমি এখান থেকেও
1: মানে এই যে ছোটবেলায় যে আপনার স্টুডেন্ট লাইফে যে কষ্টটা, সেই কষ্টটাকে মাথায় রেখে আপনি তারপরে যখন আপনি অধ্যাপনা যখন শুরু করলেন, তখন এই যে ছাত্র দরদী মহেন্দ্রনাথ রায় হয়ে উঠলেন, আপনি কি সেই কারণেই যে ছাত্রদের একটুখানি ভালো করে একটু নারিশ করা দরকার?
0: একদম।
1: আপনি ফার্স্ট হচ্ছে গ্রাজুয়েশন করলেন আনন্দচন্দ্র, তারপরে চলে আসলেন,
0: হ্যাঁ, নর্মাল ইউনিভার্সিটিতে। '85 আমি চলে আসলাম, অ্যাডমিশন নিলাম। নেওয়ার পরে 85 এখানে আমি টিউশন করাতাম, হোস্টেলে থাকতেই হতো, আর প্রাইভেট টিউশন করি, আমার পয়সাটা হতো, আর খুব 300 টাকা দিলেই খাওয়া দাওয়া থাকা সব
1: বাড়ির থেকে, আর
0: বাড়িতে নিতাম না, ওই টাকা কোথেকেই দেবে?
1: কোন হোস্টেলে থাকতেন?
0: আর কি হোস্টেল,
1: রামকৃষ্ণ
0: হোস্টেলে।
1: তারপরে
0: এইবার ওই চলতো, এইবার আমি তারপরে ওখানে 87 অবধি ওখানে পড়লাম। করে এইবার তখনকার দিন আরেকটা জিনিস বলি, যে তখন ওই বিএডটা 10 মাস ছিল, তা তখন আমি ওই যখন জুলাই মাস পরীক্ষা, ফাইনাল পরীক্ষা হবে 87, তখন আমি ওই এপ্রিল মেতে অ্যাপ্লাই করতে হতো। বিএসসি রেজাল্ট তো পাশ করাতে ছিলই, বিএসসি অ্যাপ্লাই আমি এসি জলপাইগুড়ি ট্রেনিং কলেজে অ্যাপ্লাই করলাম ওই বিএসসি অনার্স রেজাল্ট দিয়েই। এবার এদিকে ওই মেতে আমি তখন দেখলাম আমাকে কলেজ থেকে জানালো, আপনি বিএডে চান্স পেয়ে গেছেন, এইবার আপনি এখানে পড়তে পারেন। তখন আমি অ্যাডমিশন নিলাম, সামান্য টাকা পয়সা খুব একটা লাগতো না অ্যাডমিশন নিয়ে। আমি তখন ওই ক্লাস ওখানে এক দেড় মাসের ছুটি থাকে, আমি ওই জুলাইয়ের মধ্যে এমএসসির পরীক্ষা কমপ্লিট করলাম। করার পর সঙ্গে সঙ্গে আমি ওই বিএ, তখন রেজাল্ট কিন্তু এক বছর লাগতো, প্রায় এক বছর, কারণ ওই তখন আলিপুরদুয়ার বন্যা টন্যা এটা পরীক্ষাটা পিএমআই ডিলেট হয়ে গেছিলো আর কি। যাই হোক, আমি তখন ওই এমএসসি দেওয়ার পরে আমি ওই ইউনিভার্সিটি থাকতাম, ওই হাজরা স্যারের সঙ্গে কথা বলতাম, উনি আমাদের গাইড ছিলেন আর কি, মানে খুবই ভালো, আমি প্রফেসর ডি কে হাজরা ওনার সঙ্গে কথা বলতাম। আর এদিকে ওই বিএডটা ইজিয়ার আর কি, বিএডটা কমপ্লিট হলো, রেজাল্টও বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে। আমি এবার 87-এর শেষে 88-এ প্রথম দিকে আমি তখন ওই বিএডটা কমপ্লিট হয়ে গেল, আমি ওই হাজরা স্যারের আন্ডারে রিসার্চে জয়েন করলাম।
1: আচ্ছা,
0: হ্যাঁ, জয়েন করলাম এবং স্যার খুবই ভালো, এবং মানে কাজ করতাম, ইয়ে করতাম, ইয়ে করতাম। তারপরে এইবার এদিকে মায়ের একটা চাপ ছিল যে চাকরি পেতে হবে, এটা এমএসসি বিএড তো হয়ে গেল, কিন্তু আমি চাকরি পেলে আমি স্কুলে যদিও পাই আমার অ্যাম্বিশনটা হাই থাকবে। এবার আমি তখন ওই 89-এর শেষে প্রায় ওরকম সময় শেষের দিকে আমি একটা স্কুলে চাকরি পেলাম, সে শিলিগুড়ির NGP রেলে কলোনি হাই স্কুলে।
1: আচ্ছা আচ্ছা,
0: ওখানে আমি জয়েন করলাম। করার পরে মা তো খুব খুশি, এইবার তুমি বিয়ে শাদী করো, চাকরি হলো, তোমার সবই হলো, পড়াশোনাও হলো, তাহলে একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আমি মাকে কিন্তু, আমি একটা জিনিস আমি এখনো লোকদের বলি, স্টুডেন্টদের, মারা অনেক বোঝে না, হ্যাঁ, চুপ করে থাকতে হয়, বোঝাতে হয়। আর আপনি জানেন যে ওই যে ইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উই আর 7, হ্যাঁ, যে মৃত্যু সম্বন্ধে জানে না তাকে মৃত্যু জিনিস বোঝালে কি লাভ হবে? আমি জানি যে মা যেখানে লেখাপড়া জানতো না, সে এই এত সিগনিফিকেন্ট মা বুঝবে না, তো ফলে অন্যভাবে ট্যাকেল করতে হবে, নাহলে ঝগড়াও লেগে যাবে। এইবার আমি আমি যখন মাকে বলতাম একটু মা দাঁড়াও, এইবার আরেকটা বলি বলি আপনি অবাক হয়ে যাবেন, যে ওই NGP স্কুল মানে গেট বাজারের পাশে স্কুলটা, আর ওই শিলিগুড়িতে আরেকটাই আরেকটা নামটা বলছে গার্লস স্কুল একটা, সেখানে এক দিদিমণি, বাংলা দিদিমণি, সেও সবেমাত্র জয়েন করেছিল। এবার তার বাড়ি জলপাইগুড়ি মেয়েটা, এবার মার মামা রয়েছে ওই মেয়েটার সঙ্গে বিয়ে হবে আমার, ভাবা যায়? আমি বলছি যে এইবার তো মেয়ে স্কুল টিচার, হাজব্যান্ড স্কুল টিচার, হ্যাঁ, তাহলে তো ওরকম চিন্তাই নেই, এই আনন্দে থাকবে। এইবার মা ওখানে জলপাইগুড়ি গিয়ে ওরা বলেছিল
1: কথাটা
0: বলে আসে, এটা সেটা এরকম হবে। তারপরে আমাকে বলছে যে এরকম আমার মহেন, তোমার তো বিয়ে এরকম ভালো মেয়ে, তা সেটা দেখতে ভালো, এটা সেটা, হ্যাঁ, তাহলে মা আমি আর একটু ওয়েট কর, ডক্টরেটটা হই, তারপরে আমি বিয়ে করি, এত সুযোগ সুবিধা না মা, একটু টাকা, কত টাকা লাগবে, টাকা দিচ্ছি। এমন আমি বলি, আমি মাকে কত ভালোবাসতাম, ওখানে যে টাকাটা পেতাম বেতনটা, সেই টাকাটা মাকে প্রায় সবটাই দিতাম, দিয়ে গ্রামে আমার বক্সিগঞ্জ গ্রামে মায়ের নামে জমি এগ্রিমেন্ট বন্ধক দিতাম, নিয়ে দিতাম, আর মায়ের নামে করে দিতাম। আর মা তখন খুব খুশি হতো যে আমার ছেলে জমি কিনে দিচ্ছে, যা আছে আরো, আর মা ভীষণ সম্মান পেত গ্রামে, হ্যাঁ, এইটা আমি জানি, ওইভাবে মাকে সন্তুষ্ট করতে। এখনকার ছেলেরা তো ঝগড়া করবে, উল্টাপাল্টা বলবে, আমি কিন্তু ওগুলো করি না, হ্যাঁ, যাই হোক, সেই মা খুশি, বিয়ে করলাম না। তারপর পিএইচডি করতে করতে প্রায় শেষের দিকে,
1: আপনার পিএইচডি বিষয় কি ছিল?
0: আমার সলিউশন থার্মোডাইনামিক্স। আমি আমি একটা জিনিস আপনাকে বলি, যেমন এই জল আছে না, জল, এই জল, এই জলের মধ্যে যদি আপনি সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ যেটা খাই আমরা, এটা দেই সঙ্গে ডিজলভ হয়ে যাবে, এক গুলে যাবে, শরবত তৈরি হবে। কিন্তু ওই লবণটা কেরোসিন তেলে দেন, গলবে না, ডিজলভ হবে না। কারণটা কি, কি কারণ? এই এই কারণটাকে বেস করে আমার গবেষণা।
1: আচ্ছা,
0: এবং প্রচুর গবেষণা আমি পরে আমি বলছি।
1: রিসার্চ পেপারটা কি ছিল তাহলে?
0: সলিউশন থার্মোডাইনামিক্স।
1: আচ্ছা, তারপর?
0: হ্যাঁ, এবার এবার যাই হোক, এবার ওইটা তখন ওই আমি তখন 91 আমি ওই পিএসসি কলেজ, পাবলিক সার্ভিস কমিশন, গভর্নমেন্ট কলেজগুলো এখনও যেটা নেয়, সেই ইন্টারভিউ দেওয়ার পর ওটা আমি চাকরিতে পেয়ে গেলাম। অ্যাপ্লাই করবো, ইন্টারভিউ হলো, এবং 91 জুলাই আমি ওই মালদা গভর্নমেন্ট কলেজে জয়েন করলাম।
1: আচ্ছা, তখন আপনার পিএইচডি হয়ে গেছে?
0: হ্যাঁ, পিএইচডি মানে শেষে দেখ, জমা টমা সব পড়ে গেছে আর কি, মানে জাস্ট খালি রিপোর্ট রেজাল্ট আসছে, রেজাল্ট অনেক দেরি হয়, এক দেড় বছর দু বছর লাগে রিপোর্ট। এইবার এইবার মা তখন কলেজে পেলে এইবার তো আর চিন্তা নেই, এইবার তো বিয়ে শাদিটা করো, কিন্তু মা একটু ওয়েট করো, হ্যাঁ একটু পিএইচডিটা হোক, এটা সেটা একটু হোক। তারপর এইভাবে ওয়েট করতে করতে মাকে আমি মালদাতে নিয়ে যেতাম, সেখানে আমি গভর্নমেন্ট কোয়ার্টারে থাকতাম, মাকে রাখতাম, মানে খাওয়া দাওয়া মার যে মানে কি বলবো আর কি, সেখানে থাকতে থাকতে তখন আমি মা মানে শরীরটা ভালো না, মানে 93 দিকে মা মার আমার এমন শুনে আমার বাড়িতে মানে ওই যে যার সঙ্গে বিয়ে হয়েছে আরও অনেক, মানে আমি বললে আমার যে ওই আমি যখন কলেজে ওখানে আমাদের চেম্বার থাকতো বসে থাকতাম, তো এইবার মেয়ের বাড়ি থেকে মেয়ে বাবা মা ভাই বোন এসে বলতো যে আচ্ছা প্রফেসর রায় কে বলুন তো, তা বলি কেন, বলছে আমি প্রফেসর, বলে বসলো কি কেন আসছেন, বলছে না আমরা আমাদের মেয়েকে বিয়ে দেবো তো ওনার সঙ্গে বিয়ের ব্যবস্থা করার জন্য এসছি। তাহলে ঠিক আছে পরে আমি জানাবো।
1: মানে বিয়ে আপনার পিছু ছাড়ে?
0: পিছু ছাড়ে, কেন আমি বিয়ে করবো বলে মা মার কাছ থেকে যেহেতু একটা গ্রিন সিগন্যাল আছে, হ্যাঁ এরকম আর ফিটেস্ট। যাই হোক, সেইভাবে করতে করতে আমার 93 যেখানে বলেছিল আমি কী ধরনের ছিলাম, যে 93 মা শরীরটা বেশ খারাপ হয়ে গেল, এইবার ওই যে এখানে কুচবিহার তুফানগঞ্জ থেকে ওই মেয়ের বাড়ি থেকে এসে আমার বাড়িতে একবার আমি যখন বাড়িতে গেছি সেখানে এসেছিল, এইবার ওরা বলছে যে মেয়ে খুব ভালো, সে তখনও ওই ম্যাথামেটিক্স MSc করে জাস্ট পাস করেছে সব, সেই মেয়েটা দিয়ে আমাকে মা বিয়ে দেবে এটা সেটা, ওরা খুব মার খুব পছন্দ হয়েছে, মাই প্রথমে দেখেছে তারপরে আমি পরেও দেখেছি আর কি, খুব ভালো ফ্যামিলি খুব ভালো। এইবার ওরা তখন বলছে যে বিয়েটা করে ফেলুন, আর মা শরীর ভালো না। এইবার আমি বলছি ঠিক আছে আমি বিয়েটা করব, কিন্তু এখন আরেকটু ওয়েট, আমি একটু অন্য একটু আরেকটু
1: অন্য প্ল্যান আছে,
0: আমি আমি রেস্টই করে দিচ্ছি, কিন্তু আমি এখন সোশ্যাল নিয়ে আসতে চাইছি না। মানে কত ধরনের আমি মার কথা, মানে মা বাইশে যদি মারা যায় তো দেখে যাবে যে ওই ওই মেয়েটা আমার। তারপর ওইভাবে হলো, তারপর 93 বিয়ে হলো, বিয়ের পর আমি 95 প্রথম দিকে আমি তখন এই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি জয়েন করলাম, আবার চলে আসলাম। আসার পরে তো এখানে সংসার, আমার ওয়াইফের সঙ্গে সংসার, আর পুরো গবেষণা, পুরো গবেষণা। মানে
1: পরবর্তীতে আপনি কী কী গবেষণা করলেন?
0: এইবার গবেষণা যেটা আমি বলি খুব ইন্টারেস্টিং, এবার আমি বলি যে সলিউশন থার্মোডাইনামিক্সের একটা কথাই বলি, যে আমরা এই যে বিভিন্ন রকম এখনকার দিনে ফুড প্রিজারভেটিভ, যে খাওয়ার মধ্যে একটা প্রিজারভেটিভ দিয়ে অনেক দূর রেখে
1: রাখা যায়,
0: যেমন একটা ডেড বডি যদি আমরা ফরমালিন দেই অনেকদিন থাকে, কিন্তু ফরমালিন যা ডেঞ্জারাস ভাবা যায় না, সেরকম অনেকগুলো যেমন সোডিয়াম বেঞ্জোয়েট, সোডিয়াম সেলিসাইলেট, এগুলো দিলে যে কোনো খাবারের মধ্যে দিলে অনেকদিন থাকে, কিন্তু ওগুলো ওই খাওয়ার মধ্যে থেকেই যায়, মানে কিছু না কিছু থেকেই যায়, ফলে যখন আমাদের বডিতে আসে তখন ওগুলো কিন্তু আমাদের নানা ধরনের রোগ, ক্যান্সার, এই ধরনের রোগের সৃষ্টি করে। এইটা আমার খুব আমি দেখি, আমি আমি কৃষকের ছেলে, হ্যাঁ তখন আমি ভাবলাম যে এটা কি করা যায়। তখন আমরা করলাম কি, ওই আয়নিক লিকিড আরও কিছু কম্পাউন্ড আছে তাদের দিলাম, তার প্রপার্টিগুলো কি, তাদের সঙ্গে ওগুলো মেশানো হলো, মিশিয়ে দেখা গেল ওই কম্পাউন্ডের যে যৌগটা আছে ওই বেঞ্জোয়েডস, ওগুলোর অ্যাক্টিভিটি অনেক বেড়ে গেল, হ্যাঁ অ্যাক্টিভ অনেক বেড়ে গেল, ফলে আমি ওই ধরুন আমাদের 100 ml লাগবে একটা ফুডকে, সে দেখা গেল 10 ml দিলেই তার
1: কাজটা হচ্ছে একই কাজ,
0: কিন্তু তাদের তার যে ডোজেসটা খুব কম হয়ে গেল, এই ডোজেস কমার তাহলে আমার ফুডটা প্রিজার্ভ হলো, সেইটুকু
1: ক্ষতিটাও
0: ক্ষতিটা হলো, সাইড এফেক্টটা কমে গেল।
1: এটা আপনার আফটার
0: এইটা প্রথমের দিকে রিসার্চ,
1: মানে পিএইচডির পরে?
0: হ্যাঁ, পিএইচডির পরে যখন আমি ইউনিভার্সিটিতে আসলাম। এবার আমি আরেকটা বলি, এবার ধরুন আমাদের কতগুলো আর মেডিসিন আছে, প্যারাসিটামল আমরা এটা খাই তো, এইটাও আমাদের কিন্তু সাইড এফেক্ট আছে। তো এই ধরনের মেডিসিন আমার ক্যান্সার বিভিন্ন রকম মেডিসিন অনেক ধরনের আমরা করি কি, ওটা আরও একটা খুব ইন্টারেস্টিং কাজ হয়েছে যে ওটা সেকেন্ড ফিল্ড আমার, একটা হচ্ছে সাইক্রোডেক্সিন মলিকুলস, মানে বোতলের মতো কম্পাউন্ডটা, হ্যাঁ মানে চোং ওর মধ্যে ওই কম্পাউন্ডটা ঢুকিয়ে দিতাম গবেষণা করে, করার পর একটা নিউ কমপ্লেক্স তৈরি হতো, নিউ কম্পাউন্ড, ওটা একটা ইনক্লুশন কমপ্লেক্স তৈরি হয়। সে আমি জানি এখন যে প্লাস্টিক কোটেড ওষুধগুলো খাই না, তারাই সেগুলোর মধ্যে পড়ে আর কি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা।
0: এইবার সেটা সেই যোগটা ইনক্লুশন কমপ্লেক্স, তার মানে দু ধরনের, একটা হচ্ছে মেডিসিন, একটা ধরুন প্যারাসিটামল, আরেকটা

0: হচ্ছে ওটা একটা সাইক্রোটিক আলাদা ধরনের মলিকুল, বা ডিফারেন্ট মলিকুল একটা নিউ মলিকুল তৈরি হলো। এবার দেখেন এইটা খেলে আমাদের যে সাইড এফেক্টটা
1: অনেক কম
0: কমে যাচ্ছে। এবং আরেকটা সাস্টেন রিলিজ কাকে বলে, আমি যখন এটা খেলাম এটা আমি 500 mg খেলাম কিন্তু বডিতে 200 mg দরকার। এবার এই আমাদের রোগটা বডিটা সেটা ওইখান থেকে 200 mg টেনে নেবে আর বাকি 300 mg আউট
1: হয়ে যাবে।
0: এবার একটু বলি থার্ড একটা হচ্ছে ন্যানো পার্টিকেলস। ন্যানো পার্টিকেল এইটু একটু বলে নিই, ন্যানো পার্টিকেলটা হচ্ছে একটা পার্টিকেল মানে একটা আমি যে বলছি একটা আয়রন, এই আয়রন একটা ছোট একটা পিস বড় বলের থেকে একটা একদম ছোট বলের যে অ্যাক্টিভিটি অনেক বেশি। এবং এই জন্য আমি এইগুলো আমরা করি না, যেমন আমাদের যে এই যে আমি পাবলিশ হয়ে যায় পেপার যে আমাদের যে স্মোকিং করলে যে একটা নিকোটিনটা বডিতে আসে এটা ক্যান্সার ক্রিয়েট করে, লাংস নষ্ট করে দেয়। এবং সেটাকেও আমরা ওইভাবে একটা ন্যানো পার্টিকেল তৈরি করে সেটা কী করে দূর করা সেই কাজটা করেছি আমি। হ্যাঁ, এবং সেটা আমি বলি, আমি একটা এক্সাম্পল এই ছোট পার্টিকেলের যে অ্যাক্টিভিটি বেশি এক্সাম্পল আমি বলি, যেমন এই যে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো
1: চোখে দেখা যায়
0: না, ছোট এদের অ্যাক্টিভিটি অনেক বেশি একটা আমরা সাপকে যখন মেরে ফেলতে পারবো হ্যাঁ কিন্তু একটা ওই ভাইরাসকে মারা যাবে
1: না,
0: অ্যাক্টিভিটি অনেক বেশি। এর অনেক কারণ আছে আমি এগুলো, তাই এগুলো প্রচুর কাজ, প্রচুর পেপার, প্রচুর ছেলে মেয়ে বার হয়েছে। আর আমি স্টুডেন্টদের বিভিন্নভাবে সহযোগিতা মিশতাম, একদম নিজেই মানে ভাই বোনের মতো মিশতাম। কিন্তু একটা জিনিস আমি একটু বলে রাখি, আমি একটা আমি কিন্তু ভীষণ ক্যারেক্টারফুল, যেমনি সিনসিয়ার তেমনি অনেস্ট তেমনি ক্যারেক্টারফুল। আমি আমার মাঝে মাঝে এখনও ওয়াইফকে বলি, এখন বা আগে বলতাম যে আমি বিভিন্ন গল্প হতে বলি, দেখো তুমি কিন্তু বলছো তো আমি কিন্তু চাইলে আমি 51টা বিয়ে করতে পারি, কিন্তু আমি ভীষণ ক্যারেক্টারফুল
1: মানে চরিত্র
0: একদম
1: মানে চরিত্রের ক্ষেত্রে আপনাকে কেউ দাগ দিতে পারবে
0: না। আমি সবাইকে আমি আমার জীবনে কি স্কোপ আসেনি
1: অনেক এসছে
0: হ্যাঁ, কিন্তু আমি না।
1: খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এবং আপনি শুধু পদ্মশ্রীতেই সীমাবদ্ধ থাকুন এটাও আমরা চাই না। শ্রোতাদের পক্ষ থেকে শুভকামনা রইল। বিশেষ অনুষ্ঠান পদ্মশ্রী অধ্যাপক ডক্টর মহেন্দ্রনাথ রায়ের সঙ্গে আলোচনা শুনলেন, আজ শুনলেন প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব পরের কোনো দিন। নমস্কার।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 kHz প্রচার তরঙ্গে। কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হবে নেপালি প্রাদেশিক সমাচার।

পরবর্তী গানটি আশা ভোসলে এবং আজিজ নাজাসাথি আওয়াজে কণ্ঠে। ছায়াছবির নাম ভোলা বা টাকা।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হবে প্রথমে নেপালি সংবাদ, তারপর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: মাত্রা কাজাগাম সহ বেশ কয়েকটি বিরোধী দলের পক্ষ থেকে এই বৈঠকে দূরত্ব বজায় রাখা হয়েছিল। বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে জানান, 25টি রাজনৈতিক দল আজ সেখানে উপস্থিত ছিল।
1: সবিনে 5 পয়েন্ট পে আজ সহমতি জতাই হে আর ইনকে লিয়ে ইন মুদ্দোঁ পর হাম ডটকে কাম করেঙ্গে লড়েঙ্গে আর আগে বড়েঙ্গে।
0: আগামী আগস্টে হায়দ্রাবাদে আইএনডিআই জোটের পরবর্তী বৈঠক বসবে। এদিকে ওই বৈঠকের বিষয়ে বিজেপির দাবি, আইএনডিআই জোট ইতিমধ্যে জনগণের মধ্যে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্রের জন্য নতুন চালু হওয়া অনস্ক্রিন মার্কিং পদ্ধতিকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদের জবাব তলব করেছে। আগামী 12 জুন মামলাটির পরবর্তী শুনানি। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়া চলতি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও দেশে অপরিশোধিত তেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থিতিশীল রয়েছে বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে আজ এক আন্তঃমন্ত্রক বৈঠকে মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রবীণ খানুজা জানান, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে। গতকাল দেশের শোধনাগার এবং গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলি থেকে রেকর্ড প্রায় 53,000 মেট্রিক টন জ্বালানি উৎপাদন হয়েছে, যা সংকটময় পরিস্থিতির আগের তুলনায় 60% বেশি।
2: Despite the ongoing situation in West Asia, supplies of crude oil, LPG and natural gas remain stable, and we have adequate stocks of petrol, diesel and LPG which are available in the country. The domestic LPG production has been maximized. In fact, yesterday on the World LPG Day, our domestic refineries and fractionators, they produce 53 TMT per day. This is 60% more than the pre-crisis levels.
0: এদিকে পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছে, উদ্ভূত পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অত্যন্ত চিন্তার। নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি অবিলম্বে উত্তেজনা প্রশমনের জন্য সব পক্ষকে আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্মেনিয়ার সংসদীয় নির্বাচনে সিভিল কন্ট্রাক্ট পার্টি জয়লাভের জন্য সেদেশের প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে আর্মেনিয়া শাসক দল সিভিল কন্ট্রাক্ট পার্টি সংসদীয় নির্বাচনে জয়লাভ করেছে। প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের দল 49.8% ভোট পেয়েছে। উল্লেখ্য, পাশিনিয়ান 2018 সাল থেকে সে দেশের ক্ষমতায় রয়েছেন। এই জয়কে তিনি ঐতিহাসিক বলে উল্লেখ করেন। ফিলিপিন্সের দক্ষিণে আজ সকালে 7.8 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 32 জন প্রাণ হারিয়েছেন, আহত 200 জনের বেশি। জেনারেল সান্তোস শহরের বেশ কয়েকটি আবাসন ভেঙে পড়ে, সুনামির জেরে ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী গ্রামও। প্রকৃত ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা খতিয়ে দেখার কাজ চলছে। লাটভিয়ার পূর্বাঞ্চলের রেজেকনে ও লুটজা এলাকায় ন্যাটোর যুদ্ধবিমান একটি ড্রোনকে গুলি করে নামিয়েছে। ন্যাটোর বাল্টিক এয়ার পুলিশিং মিশনের অধীনে কাজ করে একটি ফরাসি যুদ্ধবিমান ড্রোনটিকে আটক করে। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 5 উইকেটে 113 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির আগেই 152 রানে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। খেলার সংক্ষিপ্ত স্কোর, ভারত 8 উইকেটে 564 ডিক্লেয়ার, আফগানিস্তান 152 ও 112। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশের কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। দেশের মধ্যে 36তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা চালু হয়েছে। পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এবার জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ির পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি সম্পর্কে। 8:30 শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান, গজল অনুষ্ঠানটি শোনা যাবে 9:15 শিল্পী গুলাম আলী, 9:30 বিশেষ অনুষ্ঠান বিষয় পরিবেশগত সমস্যা ও সমাধান, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান রাত 10:10 শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়, মনির জানালা লাইভ ফোন ইন অনুষ্ঠান শোনা যাবে রাত 10:30। জানিয়ে দেওয়া হল আকাশবাণী শিলিগুড়ির 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।
4: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও,
5: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
4: পাল্টাও পাল্টাও স্বভাব পাল্টাও, এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যান কে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: আকাশবাণী শিলিগুড়ি
7: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর ডিআরএম ট্রান্সমিটারে,
6: সেই একই চেনা ঠিকানায়
7: 421.9 মিটার,
6: 711 কিলোহার্টজ।
7: শুধু কি বাড়িতেই?
6: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন ডিআরএম সম্প্রচার,
7: ঝকঝকে ডিজিটাল,
6: কাহিনী কথা সুরতাল।
7: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
6: কারণ ডিআরএম সম্প্রচার
7: শুনতে ভুলবেন না।
6: স্টে টিউনড।
8: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
9: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
8: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
9: 9749088189।
8: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
9: ফোন নম্বরটি আরো একবার 9749088189।
3: কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হবে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গ 36তম রাজ্য হিসেবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত হল। নতুন দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা এবং জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে আজ এই সংক্রান্ত একটি মৌ স্বাক্ষরিত হয়। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। তৃণমূল কংগ্রেস বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি মামলায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজও সিআইডি দপ্তরে হাজিরা দেননি, আগামীকাল তাকে হাজিরার নির্দেশ। নেপাল সীমান্ত থেকে ধৃত ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে ট্রানজিট রিমান্ডে পানি ট্যাঙ্কি হয়ে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। রাজ্য পুলিশে বড়সড় রদবদল। মেয়রের পদত্যাগের পর এবার কলকাতা পুরসভার বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। উত্তরবঙ্গে দিন দুয়েকের মধ্যেই বর্ষা প্রবেশ করছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ আজ 36তম রাজ্য হিসেবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা এবং জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এনআইএর মধ্যে এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। একটি প্রতিবেদন।
1: দীর্ঘ প্রতীক্ষার অবসান। কেন্দ্র বিরোধিতার কারণে এতদিন যে 11 কোটি পশ্চিমবঙ্গবাসী আয়ুষ্মান ভারতের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন, তাদের জন্য এবার খুলে গেল দেশের 36,000-এরও বেশি হাসপাতালের দরজা। কেন্দ্রের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আজ পশ্চিমবঙ্গে চালু হলো বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প আয়ুষ্মান ভারত। এতদিন রাজ্যের মানুষকে উন্নত চিকিৎসার জন্য হায়দ্রাবাদের এজিআই, চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয় কিংবা দেশের অন্যান্য বিশেষ কোনো হাসপাতালে যেতে হলে নিজের পকেটের টাকা খরচা করতে হতো। এবার সেই খরচ বহন করবে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প। শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের যে কোনো প্রান্তে নথিভুক্ত হাসপাতালে মিলবে নগদহীন চিকিৎসার সুবিধা। সবচেয়ে বড় সুবিধা পাবেন 70 বছরের ঊর্ধ্বের প্রবীণ নাগরিকেরা। প্রায় 40 লক্ষ প্রবীণের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করেছে কেন্দ্রের মোদী সরকার। পাশাপাশি রাজ্যের 2 লক্ষেরও বেশি আশাকর্মীকেও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই প্রকল্পের ফলে আর ভিন রাজ্যে থাকা বাঙালিদের চিকিৎসা নিয়ে অনিশ্চয়তায় থাকতে হবে না। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু বা দেশের অন্য যে কোনো প্রান্তে বসবাসকারী পশ্চিমবঙ্গের নাগরিকরাও এখন একই সুবিধা পাবেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রাজ্যসভার সদস্য পদ নয়, দলের প্রাথমিক সদস্য পদও ছাড়ছেন তিনি। এক বিবৃতিতে সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছরের শাসনকালে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন রুখতে এবং শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। শ্রী রায় আরও বলেন, নির্বাচনের ফলাফলে বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন এবং নবনির্বাচিত সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করেছে। সেই প্রেক্ষাপটে জনমতের প্রতি সম্মান জানিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ এবং রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, সুখেন্দু শেখর রায়ের বক্তব্যের সঙ্গে তারা একমত। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি মামলায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজও সিআইডির দপ্তরে হাজিরা না দেওয়ায় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তার বাড়িতে যান। সিআইডির 3 আধিকারিক অভিষেকের কালীঘাট রোডের বাড়িতে গিয়ে তাকে আগামীকাল হাজিরা দেওয়ার জন্য আবারও নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, আইএনডিআইএ জোটের বৈঠকে যোগ দিতে অভিষেক বর্তমানে দিল্লিতে, সে কারণে তিনি সিআইডির কাছে চিঠি লিখে হাজিরার জন্য ফের সময় চান। এর আগে সই জালকাণ্ডে সিআইডি নোটিশ দিয়ে অভিষেককে 1 জুন ভবানী ভবনে ডেকে পাঠায়। অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়ান তিনি, 15 দিন সময় চান, কিন্তু তাকে 7 দিনের মধ্যে অর্থাৎ আজ উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছিল। উল্লেখ্য, বিধানসভায় পাঠানো তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের চিঠিতে স্বাক্ষরের গরমিল নিয়ে দলের 2 বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতে বিধানসভার সচিবালয়ে এফআইআর দায়ের করা হয়। এরপরেই মামলার তদন্ত ভার যায় সিআইডির হাতে। এদিকে তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ এনডিএ জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছে। আজই ওই সাংসদদের সই করা চিঠি জমা পড়েছে। নতুন দিল্লিতে আজ বিকেলে আইএনডিআই এ জোটের বৈঠক বসে। বিভিন্ন বিরোধী দলের নেতা নেত্রীরা বৈঠকে যোগ দেন। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি প্রমুখ। যদিও আম আদমি পার্টি এবং দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম সহ কয়েকটি বিরোধী দলের পক্ষ থেকে বৈঠকে দূরত্ব বজায় রাখা হয়েছিল। উত্তর দমদম পুরসভার প্রধান বিধান বিশ্বাস সহ 21 জন কাউন্সিলর আজ পদত্যাগ করেছেন। পুরসভার কার্যনির্বাহী আধিকারিকের মাধ্যমে জেলা শাসকের কাছে তারা পদত্যাগপত্র পেশ করেন। এদিকে পূর্ব বর্ধমানে তৃণমূল কংগ্রেস পরিচালিত 16 ওয়ার্ড বিশিষ্ট মেমারি পুরসভাতেও 11 জন কাউন্সিলর আজ ইস্তফাপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান স্বপন বিষয়ী। এদের অধিকাংশই জানিয়েছেন ব্যক্তিগত কারণে এই পদত্যাগ। অন্যদিকে বীরভূমের সাঁইথিয়া পুরসভার 16 নম্বর তৃণমূল ১৬ জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের মধ্যে 14 জনই মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ফলে 4 বছর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গড়ে ওঠা এই পুরো বোর্ড ভেঙে গেল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। নেপাল সীমান্ত থেকে ধৃত ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে ট্রানজিট রিমান্ডে পানি ট্যাঙ্কি হয়ে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। আজ রাতেই তার পৌঁছানোর কথা। এরপর তাকে নিয়ে যাওয়া হবে এসটিএফ এর সদর দপ্তরে। উল্লেখ, রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ ফলতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গীর ওরফে পুষ্পাকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই নাম ভাঁড়িয়ে তিনি নেপালে গা ঢাকা দিয়েছিলেন। পরে এসটিএফের আধিকারিকরা সেখানে অভিযান চালিয়ে তাকে ধরে ফেলে। নির্বাচনের সময় অশান্তি ও হিংসা ছড়ানো, লুট, তোলাবাজি, বিএলওর ওপর প্রভাব খাটিয়ে মৃতদের নাম ভোটার তালিকায় তোলা, ভোটদাতাদের ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ফলতা বিধানসভা কেন্দ্রে গত 21 মে পুনর্নির্বাচনের 48 ঘণ্টা আগে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর। এদিকে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই ফলতার শ্রীরামপুর এলাকায় জনরোষ আছড়ে পড়ে। নয়াঞ্জলি ভরাট করে বেআইনিভাবে দলীয় কার্যালয় তৈরির অভিযোগ ছিল জাহাঙ্গীরের বিরুদ্ধে। উন্মত্ত জনতা সেই কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। বীর ছত্রভঙ্গ করতে করা হয় লাঠিচার্জ। খানপাড়ায় জাহাঙ্গীরের বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এলাকায় এখনও মোতায়েন রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। 2021 সালে বিধানসভায় ভোট পরবর্তী হিংসা, 2024 সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপি কর্মী খুনসহ বিভিন্ন অভিযোগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল আলিম আল রাজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আজ হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে ধৃত প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বেহালার শাহাপুর কলোনির ফ্ল্যাটে পুলিশ আজ বিস্তারিত তল্লাশি চালায়। তালাবন্ধ একটি ঘরে বায়োমেট্রিক ডিজিটাল লক নিয়ে শুরু হয়েছে জল্পনা। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের জড়িত থাকার বিষয়ে কোনো তথ্য সেখানে পাওয়া যায় কিনা তাও খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। উল্লেখ, গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় স্বরূপ বিশ্বাসকে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এদিকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের রক্ষা কবচ চেয়ে দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ এবং কোনো কড়া পদক্ষেপ না নেওয়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন তার আইনজীবী বিচারপতি সৌগত ভট্টাচার্য। জানান, গ্রেপ্তারির আশঙ্কা থাকলে ক্রিমিনাল বেঞ্চে মামলা করা যেতে পারে, কিন্তু জরুরি ভিত্তিতে মামলার শুনানির অনুমতি দেওয়া সম্ভব নয়। পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর গ্রেপ্তারকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার দ্রুত শুনানির প্রয়োজন নেই বলেও কলকাতা হাইকোর্ট জানিয়েছে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে আজ দ্রুত শুনানির আবেদন জানানো হলে তিনি বলেন, আবেদনকারী ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, সেক্ষেত্রে নিম্ন আদালতে জামিনের আবেদন জানানো যেতে পারে। রাজ্য পুলিশে আজ বড়সড় রদবদল। 179 জন আইপিএস এবং পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস পদমর্যাদার আধিকারিকের বদলি ও পদোন্নতির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। নবান্নে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়। মেয়রের পদত্যাগের পর এবার কলকাতা পুর বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। পুর নগরোন্নয়ন দপ্তরের আজকের জারি করা নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। উত্তরবঙ্গে দিন দুয়েকের মধ্যে বর্ষা প্রবেশ করছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণবঙ্গেও আজ এবং আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাবে। মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলে সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ 36তম রাজ্য হিসেবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত হল। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 8:10।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান। শুনবেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান অধিকারী স্বর্ণাভ খাটুয়ার সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সৌমিতা আড্ডো।
3: বন্ধুরা, শুভ সন্ধ্যা। আকাশবাণী শিলিগুড়ির বিশেষ নিবেদন সত্য প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। আর সেই উচ্চ মাধ্যমিকের ফল বেরোনোর সাথে সাথেই যারা সাফল্যের শিরোপায় পৌঁছে গিয়েছে তাদের সাফল্যের কথা নিয়ে আমি সৌমিতা আড্ডো আবারও একবার হাজির হয়েছি। আর আজ শুনব উচ্চ মাধ্যমিকে যে পঞ্চম স্থান অধিকার করেছে স্বর্ণাভ খাটুয়া, ও তমলুক হাই স্কুল থেকে পড়াশুনো করেছে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, সেই ঐতিহাসিক তমলুক শহরের তমলুক হাই স্কুল থেকে স্বর্ণাভ খাটুয়া পঞ্চম স্থান অধিকার করেছে উচ্চ মাধ্যমিকে। এবার কি উচ্চ মাধ্যমিকে অনেকেই পঞ্চম স্থান অধিকার করেছে, কিন্তু তার মধ্যে স্বর্ণাভ একজন। নমস্কার স্বর্ণাভ, কেমন আছো তুমি? অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তোমায়।
4: ভালোই আছি, ঠিকঠাক চলছে।
3: আচ্ছা, তুমি তো উচ্চ মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছো, তো সেই জায়গা থেকে তুমি কি আরো বেশি কিছু আশা করেছিলে? না এটাই তো তোমার প্রাপ্ত নম্বর এবং সকল বিষয়ের নম্বর গুলো একবার বলে দাও।
4: টোটাল মার্কস তো 492, বেঙ্গলিতেই আমার মানে ফিফথ সাবজেক্ট হয়েছে সেটা 92, ইংলিশে 99, ফিজিক্সে 99, কেমিস্ট্রিতে 97, ম্যাথসে 99 এন্ড স্ট্যাটিস্টিক্সে 98।
3: বেশ, তাহলে কি তুমি একটু ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো বিষয় নিয়ে এগিয়ে যেতে চাইছো?
4: হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস।
3: তো তুমি কি হতে চাইছো ভবিষ্যতে?
4: ইঞ্জিনিয়ার, অ্যাডভান্স দিয়েছি আইআইটিতে পড়তে চাই আপাতত।
3: আচ্ছা, কোন বিষয় নিয়ে?
4: ইন্টারেস্ট তো মেইনলি ইলেকট্রনিক্স এ রয়েছে, দেখা যাক কি বলতে
3: পারে। ইলেকট্রনিক্স নিয়ে এগিয়ে যেতে চাইছো, তো তুমি যে এই যে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হতে চাইছো, তো সেই জায়গা থেকে নিচ্ছো কি নিজের ইচ্ছে বা কোনো কাউকে দেখে বা কোনো ঘটনা থেকে তোমার এই আগ্রহ?
4: না না, আমার পুরো নিজেরই ইচ্ছে। কিছু কিছু ইনফরমেশন পেয়েছি এই স্ট্রিমটা রিলেটেড ছোট, তাই জন্য একটা ইন্টারেস্ট বিল্ড হয়েছে, তাই চাই।
3: আচ্ছা, তুমি ঠিক ইলেকট্রনিক্স এর কোন জায়গাটা নিয়ে এগোতে চাইছো, যে কোন জায়গাটা আরো উন্নততর করা যায়? কারণ তোমাদের মতন ছাত্ররাই তো ভবিষ্যতে এই প্রযুক্তিকে এগিয়ে নিতে চাইবে, নিয়ে যেতে পারবে। তোমার কি মনে হয়, তোমার তোমার কি ইচ্ছে?
4: সেমিকন্ডাক্টর রিলেটেড, চিপ রিলেটেড, ইন্ডিয়া অতটাও এখনো ওয়ার্ল্ড লেভেলে অ্যাডভান্স হতে পারেনি, সো আই থিঙ্ক সেইখান থেকে কন্ট্রিবিউশনটা করতে চাই।
3: আচ্ছা, তো তুমি কি ছোটবেলা থেকেই এই তমলুক হাই স্কুলে পড়াশোনা করছো?
4: না, আমি 10 পর্যন্ত অন্য স্কুলে পড়েছি, দেন আমার স্কুলটা সুইচ করলাম 11-এ।
3: আচ্ছা, 10 পর্যন্ত কোন স্কুলে পড়েছো?
4: তমলুক হ্যামিলটন হাই স্কুলে।
3: তমলুক হ্যামিলটন হাই স্কুলে, খুব ছোটবেলা থেকে?
4: নো, 5 থেকে।
3: 5 থেকে, তার আগে কোথায় পড়াশোনা করতে?
4: মন্টেসরি বলে একটা স্কুল ছিল।
3: আচ্ছা, তো সেইখানে কিছু কাটানো ঘটনা হ্যামিলটনে? হ্যামিলটন স্কুলটারও তো খুব মানে নাম আছে, তো সেই জায়গা থেকে, এবং খুবই পুরনো স্কুল, তো সেই জায়গা থেকে তোমার ওই সেই স্কুলগুলো ছোটবেলার কিছু কাটানো ঘটনা, তো সেই সময় তোমার হ্যামিলটনে কাটানো মানে শিক্ষক শিক্ষিকারা কিরকম তোমাকে সাহায্য করতেন, এখানে কিরকম সাহায্য পেয়েছে একটু যদি বলো।
4: ডেফিনেটলি ফাইভে আমি হ্যামিল্টনে যাওয়ার পর প্রথম ওইখানেই বুঝতে পারলাম যে আই এম রিয়েলি ট্যালেন্টেড। আমি ওখানে গিয়ে ফার্স্ট হলাম, তো ধীরে ধীরে কনফিডেন্সটা বিল্ড হলো। তো ওখানকার টিচারও অনেকটাই হেল্প করেছেন কনফিডেন্স বিল্ডিং এর ক্ষেত্রে বেসিক্যালি বলবো। আমি বুঝতে পারলাম যে আমার মতো সে ক্যাপাবিলিটি রয়েছে। দেন টেনে হলো না মাধ্যমিকের র্যাঙ্ক, বাট সেটা কিছু করার নেই, টিচাররা কিছু বলেননি, ওনারা মনে মনে স্টিল আমার জন্য গর্বিতই ছিলেন। দেন আমার স্কুলটা সুইচ করতে হলো, আমার স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ার ইচ্ছা ছিল, 11-12টা আর ওই স্কুলে ছিল না, সেই জন্য আমি স্কুল সুইচ করলাম। দেন তমলুক হাই স্কুলের সকল টিচাররা আমাকে অবভিয়াসলি মেন্টালি সাপোর্ট করেছেন। ডেফিনেটলি মাধ্যমিক একটা সেটব্যাক ছিল, বাট ওনারা সত্যি আমাকে মেন্টালি সাপোর্ট করলেন। দেন হেড স্যার তো রয়েছেন আলাদা করে, কি বলবো, উনি তো খুবই আমাকে সাপোর্ট করেছেন। দেন তারপরে পরে পড়াশোনা করে গেলাম, দেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দিলো।
3: বেশ, তাহলে তোমার শিক্ষক শিক্ষিকারা তোমাকে কেমন সাহায্য করেছেন?
4: না মানে একাডেমিক্যালি তো রয়েছে, মেন্টালি যেটা সাপোর্ট করাটা সেটাও করেছেন। এটা লং জার্নি, লাইক 2 বছর ধরে পড়াশোনা করতে হয়। শুধু 11 মানে শুধু 12 না, 11ও হয়েছে। আর যেহেতু আমি জেই নিয়ে মেনলি প্রিপারেশন করেছি, তো 2.5 বছরই বলা যেতে পারে টেকনিক্যালি। তো থ্রু আউট দ্য জার্নি সকলেই সাপোর্ট করেছে ডেফিনেটলি।
3: হ্যাঁ, তো তোমার যে যেই অ্যাডভান্স দিয়েছ এবং তোমার সেই সফলতায় মানে যে সেই লক্ষ্যে তুমি পৌঁছে যাবে এটাই আমাদের কাম্য। তো সেই জায়গা থেকে বাবা মা তোমাকে কতটা তুমি সহযোগিতা পেয়েছো, মানে পড়াশোনা যখন করতে সেই সময় বাবা তোমাকে কেমন সাহায্য করেছেন, মাই বা কেমন সাহায্য করে, রাত জেগে পড়াশোনা করতে না ভোরের থেকে?
4: না রাত জেগে না, ভোরও নয়, আমি ঠিকঠাক টাইমে শুয়ে পড়তাম
3: দিনের বেলাতে।
4: স্ট্যাটিস্টিক্স তো আমার ভারী সাবজেক্ট, তো
3: আচ্ছা
4: পুরো

0: হবে না, ওই বললাম ঠিকঠাক সময় ঘুমোতাম, দিয়ে উঠে পড়তাম, যা টাইম থাকতো মেনলি ফুটবল খেলা দেখতাম, হ্যাঁ ওটা বাদে যেটুকু টাইম থাকতো মেনলি পড়াতেই যেত।
1: আচ্ছা, ফুটবল তোমার পছন্দের, তো সেই জায়গা থেকে আমি বলি যে তাহলে তুমি কি কি রেফারেন্স বুক অ্যাপ্লাই করতে, মানে কি কি সহযোগী রেফারেন্স বুক তোমাকে সহযোগিতা করেছে?
0: রেফারেন্স বুক বলতে ওরকম কিছু ছিল না, আমি যেই অ্যাডভান্স এর জন্যই পড়ে গেছি সেই বইগুলো, সেন্ট গেজ, আরিহান, এইসব বই যেমন থাকে, ওরকম আলাদা করে রেফারেন্স বই বলতে কিছু নেই। আর এইচএস এর জন্য আলাদা ভাবে বলতে গেলে আই থিঙ্ক শেষে এক ছায়ার একটা বই কিনেছিলাম, সেটাই পড়ে চলে গেছি।
1: আচ্ছা আচ্ছা, এই যে আরেকটা প্রশ্ন, ব্যাপারে হচ্ছে তোমার ভবিষ্যতে যে ভাই বোনেরা পরীক্ষা দেবে, তো তাদের মনের মধ্যে এই অনুষ্ঠান শুনতে শুনতে একটা তো প্রশ্ন জাগছে যে এত কিছুর মধ্যে স্বর্ণাভ দাদাকে একটু বলে দেবে না আমাদের, যে আমরা ঠিক কিরকম করে প্রস্তুতি নিলে ঠিক স্বর্ণাভ দাদার মতোই আমরা সাফল্যের শিরোপায় পৌঁছে যাব, তুমি তাদের উদ্দেশ্যে কি বলবে? আরেকটা ব্যাপার, যে এই যে মোবাইল ফোন, মোবাইল ফোন অনেকেরই ধারণা যে অনেকটাই তাদেরকে, ছাত্র ছাত্রীদেরকে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু আবার মোবাইল ফোন এখন মুঠো ফোন, মুঠো ফোনটাই এখন আমাদের কিন্তু অনেক সহযোগিতার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তো এই মোবাইল ফোনের গুরুত্বটা এবং তার যে কুফল সেটা সম্পর্কে তোমার কি ধারণা?
0: সাজেশন বলতে গেলে ডেফিনেটলি বলবো ফোকাসটা যেন থাকে, আর ডিস্ট্রাকশন এটাতে এটাতে হবে অবভিয়াসলি, আর সাবজেক্টকে ভালোবাসতে হবে, সাবজেক্টের মধ্যে পড়তে হবে চ্যাপ্টার, সেগুলোকেও মানে ভালোবেসে পড়তে হবে, এরকম পড়তে হচ্ছে পড়ছি আই থিঙ্ক তখন পড়াশোনাটা ঠিক তাদের লাইন নয়, যদি পড়তে হচ্ছে জোর করে সে তখন পড়াশোনাটা তাদের লাইন নয়। আর ফোনের কথা বলতে গেলে এখন তো আমি তো অনলাইন এডুকেশনের উপর অনেকটাই ডিপেন্ডেন্ট ছিলাম, আমার অফলাইন কোচিং ছিল, বাট স্টিল কিছু কিছু চ্যাপ্টার আমার বুঝতে অসুবিধা হয়েছে, তো আমি সেই ইউটিউব হোক কি আমার কোনো প্ল্যাটফর্ম হোক সেখান থেকে আমি পড়েছি। আর ডিস্ট্রাকশন হ্যাঁ ইউটিউব মাঝে মধ্যে দেখতাম, বাট এমন কিছু নয়, আর ওরকম করে মানে আলাদা করা যাবে না, মানে মোবাইলের খারাপ ইউজও রয়েছে ভালো ইউজও রয়েছে, যার খারাপ ইউজ করা সে করবেই, হাজার চেষ্টা করলেও তাকে আটকানো যাবে না। সো ইটস কমপ্লিটলি অ্যাবাউট ইন্টেন্ট, কার কি কোন দিকে ঝোঁক রয়েছে, সে যদি খারাপ ইউজ করে সে করবেই, তাকে কোনোভাবে আটকানো যাবে না। আই থিঙ্ক যার পড়াশোনা করতে আছে করবে, আর না করলে সে হাজার চেষ্টাতেও করবে না।
1: সেটাই। আচ্ছা, তোমার কতজন গৃহশিক্ষক ছিল?
0: হ্যাঁ প্রত্যেকটা সাবজেক্টেরই একজন করেছিলেন, 6 জন টোটাল।
1: আচ্ছা, মানে বাড়িতেই পড়াতেন? আচ্ছা আচ্ছা, তো তোমার কোন সাবজেক্টটা সবচেয়ে পছন্দের আর কোনটা পছন্দের না?
0: পছন্দের ওরকম বলা যাবে না, আমার সবগুলোই পড়তাম, ফিজিক্সটাকে ডেফিনেটলি একটু বলা যেতে পারে, ম্যাথসও ভালো লাগতাম, কেমিস্ট্রিও ডেফিনেটলি বেশি টাইম দিয়েছি, ওরকম আলাদা করে বলা যাবে না। খারাপ বলতে না ওরকম খারাপ তো ভালো যাবে,
1: সব সাবজেক্টই ভালো লাগে, কোনোটাই পছন্দ অপছন্দ নেই। তবে তোমার
0: না ওরকম
1: স্ট্যাটিস্টিকের প্রতি বাবার দিক দিয়ে যেহেতু আছে, তো সেহেতু তুমি স্ট্যাটিস্টিক নিয়ে পড়বে বলেই কিন্তু তুমি বিদ্যালয় পরিবর্তন করলে, তো সেটার প্রতি মনে হয় আমার একটু, আমার মনে হচ্ছে যেটা, যে একটু মনে হয় তোমার আলাদা ভালোবাসা বা আগ্রহ আছে।
0: ইন্টারেস্ট তো ছিলই, মানে ছোটবেলা থেকে দেখে এসেছি, তো ডেফিনেটলি একটা ইন্টারেস্ট তো ছিলই, আলাদা ভাবে ওরকম বলা যাবে না, সবগুলোই পড়তাম।
1: যাই হোক, আর ফুটবল তোমার ভালো লাগে, অনেক পড়াশোনা করলাম আমরা, এবার ফুটবল তোমার ভালো লাগে, কোন প্লেয়ার পছন্দের, খুব প্রিয়?
0: রিসেন্টলি তো আমার থেকে 3 মাসেরই বড় মনে হয় লামিন ইয়ামাল, বার্সেলোনা পেদ্রি লামিন ইয়ামাল প্লেয়ার হয়ে নাই।
1: আচ্ছা, তুমি নিজে ফুটবল খেলো?
0: অতটা সুযোগ হয়নি খেলার, মাঝে মধ্যে একটা ফ্রেন্ড আছে তার সঙ্গে যাই মাঝে মধ্যে, বাট নট রেগুলারলি।
1: আচ্ছা, পড়াশোনার পাশাপাশি আর কি কি করতে ভালো লাগে আর কি কি করতে ভালো লাগে না?
0: লাগে না বলতে ওরকম বলা যাবে না ওরকম কিছু, বাট ভালো লাগে বলে ফুটবলই আমার ভালো লাগে, আমি আমি লিটারালি হিউজ ফুটবল ফ্যান, ফুটবলেই বেশি থাকতাম,
1: আচ্ছা,
0: ফুটবলটাই।
1: ফুটবলে, ফুটবলেই একেবারে মাতোয়ারা নাকি?
0: ইয়েস ইয়েস একদম।
1: হ্যাঁ, গোল মারতেই বেশি পছন্দ। তা গান, কবিতা, গান শোনা, কবিতা লেখা, আঁকা, এগুলো
0: না
1: গল্পের বই পড়া, এগুলোর কোনোটাই পছন্দের নয়?
0: গল্পের বই পড়া নয়, গল্প শুনতাম, গল্প অনেক শুনতাম,
1: কার কাছে?
0: না মানে ওই ফোনে সানডে সাসপেন্স আর একটা মানে মীর আশরাফের গল্প মিলেছে ওইখান থেকে।
1: আচ্ছা, তো সেই জায়গা থেকে তুমি বলো যে এই যে তুমি গল্প শুনতে, কি ধরনের গল্প শুনতে ভালো লাগে?
0: ডিটেকটিভ গল্প, ফেলুদার গল্প তো অনেক শুনেছি।
1: ফেলুদা, নিজে কখনো ফেলুদা হয়েছো?

0: হ্যাঁ,
1: তুমি তোমার ফেলুদা হওয়ার কোনো ঘটনা আছে?
0: না না না, কিছু ইচ্ছে নেই।
1: হয় না যে ছোটবেলায় কোনো কিছু বাড়িতে হারিয়ে গেছে, সেটা তুমি খুঁজে বের করে ফেলুদা হয়ে উঠেছে?
0: না না না,
1: আচ্ছা, তাহলে তুমি পড়াশোনার মধ্যে থাকতে বেশি পছন্দ করতে। তো ছোটবেলা থেকে এমন কি কোনো ঘটনা নেই, একটু একটু কি কোনো রকম দুষ্টুমি করতে না, বা কিছু যে যেটা হচ্ছে মনকে ভীষণ নাড়া দেয় বা মনে পড়ে যে ঘটনাটা?
0: হ্যাঁ, আমার মনে পড়ে না, শুনেছি সে ছোটবেলায় বদমাশি করতে গিয়ে জিভ কেটে ফেলেছিলাম,
1: কি
0: খুব
1: কি
0: কাণ্ড
1: কি
0: হয়েছিল।
1: কি কেটে ফেলেছিলে?
0: জিভ কেটে ফেলেছিলাম, খুবই খুবই ছোট তখন।
1: হ্যাঁ, জিভ?
0: হ্যাঁ হ্যাঁ, চেয়ারে ধাক্কা খেয়ে, অনেক ছোট, আমি বাবা মা থেকে শুনেছি, আমি নিজের মনে নেই কিছু।
1: তো তারপরে কি হলো?
0: ডাক্তারের কাছে নিয়ে গেল আজ, আমার তো কিছু মনে নেই।
1: ও, তোমার তো কিছুই মনে নেই। তো মায়ের হাতের কি পছন্দ, খাবার কি খেতে পছন্দ?
0: চিকেন মাটন যা ইচ্ছে।
1: মায়ের হাতে সবই পছন্দ, কিন্তু এমনি তোমার কোন খাবারটা পছন্দ আর কোনটা একদম খেতে ভালো লাগে না, যেটা মা জোর করে করে খাওয়ায়?
0: চিকেনই পছন্দ, আর যেটা পছন্দ না আমাকে খাওয়ানো যাবে না জোর করে, তো খাই না সেগুলো।
1: কোনটা পছন্দ না?
0: ভেজিটেবল বলবো না, শাক পাতা ভালো লাগে না।
1: শাক পাতাটা পছন্দ না, কিন্তু ওটাই মা খাওয়াতে চায় না মাঝে মাঝে। আর সবচেয়ে পছন্দের কি খাবার?
0: চিকেন চিকেন চিকেন রিলেটেড যেকোনো।
1: চিকেন? আচ্ছা আচ্ছা, আমি মায়ের কাছ থেকে জেনে নেবো, চিন্তা করো না। তো আমরা কি স্বর্ণাভর কাছ থেকে কিছুই শুনবো না? অনেক গল্প তুমি শুনেছো তো সেই জায়গা থেকে। আচ্ছা, তোমার দিদি আছে বলছিলে, তো তোমরা যখন প্রথম রেজাল্টটা শুনলে তখন তোমাদের অনুভূতিটা কিরকম ছিল? দিদির সঙ্গে কাটানো কিছু ঘটনা তুমি বলো, বা তোমরা যখন রেজাল্টটা প্রথম শুনলে তোমাদের সকলের অনুভূতিটা কেমন ছিল সেটা আগে বলো।
0: ফার্স্ট অফ অল, দিদি তো এখন ব্যাঙ্গালোরে আছে, আসছে ব্যাঙ্গালোরে, তো
1: আচ্ছা
0: কাছাকাছি তো কাছাকাছি ছিল না। এন্ড সেকেন্ডলি, আমার রেজাল্টের 3 দিন পরে যে অ্যাডভান্স ছিল, তো সেলিব্রেট করার মতো আমার কিছু করিনি, জাস্ট খবরটা পেলাম, জানালাম আর কি। বিশাল কিছু মানে টাইম স্টেশন তো
1: আর
0: ডেফিনেটলি করতে
1: তোমাদের
0: পারিনি।
1: তোমাদের অনুভূতিটা কি ছিল?
0: হ্যাঁ, মানে ডেফিনেটলি এক্সাইটেড তো ছিলাম, ভালোই লাগছিল, বাট খুব একটা ইমোশনালিও এ করতে পারছিলাম না, ডিস্টার্ব করতে পারছিলাম না নিজেকে, কারণ 3 দিন পরে যে অ্যাডভান্স, যার জন্য এত পড়া।
1: বারবার কেউ যেন বলে দিচ্ছে কানের মধ্যে, আবেগ প্রবণ নয়, পড়াশুনোটা করো, সামনে আবার একটা পরীক্ষা আছে, ওটা কিন্তু ঠিক করে দিতে হবে, তাই নয় কি?
0: না, বলে দেওয়ার দরকার হয়নি, আমার প্রথম থেকেই মাথায় ছিল যে সিরিয়াস থাকতে হবে, আমার মন ট্র্যাক মাইন্ড
1: মানে
0: এটা
1: তোমার
0: আসছে।
1: মননে বলছে, আমি সেটা বলছি আর কি।
0: ইয়া ইয়া ইয়া,
1: হ্যাঁ, তো সেটার জন্য তুমি ঠিকঠাক করতে পারোনি, কিন্তু পরীক্ষাটা হয়ে যাওয়ার পর নিশ্চয়ই একটা উৎসবের মেজাজ হয়েছে।
0: নট রিয়েলি, কারণ ডেফিনেটলি একটা এত বড় এক্সাম দিলাম, তার তো একটা টেনশন থাকে, তো ছিল। তারপরের দিনই তো আমাদেরকে চিফ মিনিস্টারের প্রোগ্রাম ছিল, সেখানে যেতে হয়েছিল, তো সেখানে গিয়ে তো ভালোই লাগছিল। ইয়া,
1: আচ্ছা বেশ, তো বন্ধু বান্ধবদের মধ্যে কিরকম তোমার? ও, তুমি তো বললে আবার তোমার বন্ধু বান্ধব কম ছিল, তো একজন দুজন ছিল, কাকে বেশি তোমার কাছে কে?
0: হ্যাঁ, মানে এই লোকালিটিতে, মানে আমি যেখানে থাকি সেখানে না, আমি যে কোচিং যেতাম কলকাতায়, কয়েকজন নন বেঙ্গলি ফ্রেন্ড ছিল, তাদের তারা তো আমার খুবই কাছের বন্ধু, বাট তারা আবার বোর্ডস রেজাল্টকে অতটা গুরুত্ব দেয় না, তো তাদের সঙ্গে এই সব নিয়ে কিছু শেয়ার হয়নি, প্লাস অ্যাডভান্সটা ছিল, সেটা নিয়ে মেনলি কথাবার্তা হচ্ছিল।
1: আচ্ছা আচ্ছা, বেশ বেশ, অনেক অনেক তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও। আবারও একবার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি স্বর্ণাভকে, এবং তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও এই কামনাই করেই আমি স্বর্ণাভর বাবার কাছে চলে যাচ্ছি, জেনে নেব স্বর্ণাভর সম্পর্কে আরো অনেক কথা। নমস্কার।
2: নমস্কার,
1: হ্যাঁ, আপনার নাম, আপনি কি করেন?
2: আমার নাম কমলেশ খাটুয়া, আমি স্কুল শিক্ষক।
1: আচ্ছা, নমস্কার কমলেশ বাবু, অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনাকে। স্বর্ণাভ এই যে সফলতার শীর্ষে পৌঁছে গিয়েছে, এর জন্য কি কি করেছে, বা আর 5টা বাচ্চার কি কি করা উচিত, এই সাফল্যের চাবিকাঠিটা কি? আর মানে স্বর্ণাভ বললো আপনি স্ট্যাটিস্টিকেরই মাস্টারমশাই বোধহয়, নাকি?
2: হ্যাঁ হ্যাঁ,
1: হ্যাঁ, তো আপনি কোন স্কুলের মাস্টারমশাই?
2: আমি তমলুক হাই স্কুলেরই শিক্ষক,
1: আচ্ছা আচ্ছা,
2: এবং মাধ্যমিক পাস করার পর আমাদের সারাউন্ডিং এর স্ট্যাটিস্টিক্স আমার স্কুলেই আছে, তো
1: আচ্ছা,
2: যেহেতু আইআইটি তে যাবে ভেবেছে, ইঞ্জিনিয়ারিং পড়বে, তো সেখানে বায়োলজি রাখার ব্যাপার নেই, হয় স্ট্যাটিস্টিক্স না হয় কম্পিউটার, তো যেহেতু আমি পাশের স্কুলেই আছি, আমি ওকে প্রপোজ করলাম যে আয় আমার স্কুলে, তো ও

0: কিষাণ কিন্তু নিজের থেকেই সবকিছু নেয়। ও সিদ্ধান্ত নিল যে ঠিক আছে বাবা তোমার স্কুলেই যাবো। তারপর আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় বললেন যে আনুন ছেলেকে, তো ওনার কাছ থেকেও তো অনেক সাপোর্ট পেয়েছি, দিয়ে আমার স্কুলে নিয়ে গেলাম।
1: বেশ, আপনি বলুন আপনার অনুভূতিটা আগে বলুন।
0: অনুভূতি, আমি যখন রেজাল্ট বেরোয় আমি স্কুলেই ছিলাম, স্কুলের ইলেভেন অ্যাডমিশন চলছিল।
1: আচ্ছা, মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকের
0: ক্লাস ইলেভেন এর
1: অ্যাডমিশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: ওই দায়িত্ব আমার ছিল। তারই মাঝে আমি কম্পিউটারেই শুনতে পেলাম, ওর সামনে ছিলাম না। অনুভূতি তো দারুণই হয়েছিল এবং ও মনে মনে ভেবেছিল যে একটা র্যাঙ্ক করবে। তো তারপর পঞ্চমে নামটা শুনে খুব আনন্দ হয়েছিল, গর্বিত হয়েছি, এটাই বলা যায়।
1: আপনি একটু যদি বলেন যে ভবিষ্যতে যারা পরীক্ষা দেবে, একজন শিক্ষক হিসেবে, একজন বাবা হিসেবে, যে সফল ছাত্রছাত্রী হওয়ার পেছনে মূল চাবিকাঠিটা কি বা মূল রহস্যটা কি?
0: আমি ছাত্রছাত্রীদের বলবো একটা টার্গেট ঠিক করতে, ভবিষ্যতে আমি কি নিয়ে পড়ব, কি করব। জেনারেলি প্রাথমিক ধারণা হয় হয় মেডিকেল না হয় ইঞ্জিনিয়ারিং, এর বাইরেও জেনারেল লাইন আছে। তো এই তিনটের মধ্যে ক্লাস 9 থেকে ভাবতে হবে, ক্লাস 10 গিয়ে কনফার্ম করে নিতে হবে যে আমি এই দিকে যাব। উচ্চ মাধ্যমিক কি পড়বো সেটা ক্লাস 10 থাকাকালীনই ভাবতে হবে, এবং একটা লক্ষ্য ঠিক করতে হবে, সেই লক্ষ্যটাকে সামনে রেখে যদি এগোয় সফল হবেই।
1: সফল হবে। আচ্ছা, স্বর্ণাভ ছোটবেলা থেকে কেমন ছিল?
0: স্বর্ণাভ ছোটবেলা থেকেই ওকে আমি একটা অভিভাবক হিসাবে বলি, একজন অভিভাবক হিসাবে আমার কলিগদের কাছ থেকে বা আমার অভিভাবকের কাছ থেকে যেটা জেনেছি, তারা এসেই বলে আমার ছেলে মেয়েদের বলতে হয় পড়তে বস, এই বিষয় পড়, এই সময়ে ঘুম থেকে ওঠ, এইরকম করে তাদেরকে কন্ট্রোল করতে হতো। কিন্তু এই ব্যাপারটা আমার ছেলের ক্ষেত্রে একদমই খাটে না। ও স্বাধীনভাবে নিজের মতো করে সিদ্ধান্ত নিয়েছে, এই কথাটা আমাকে কোনোদিনই বলতে হয়নি আর কি। যেটা আমাকে সাপোর্ট করতে হয়েছে, এই বই চাই ওই বই চাই বাবা কিনে দাও, এখন অনলাইন সিস্টেম, ও নিজেও বুক করেছে অনেক সময়, আমি পে করেছি। এই একজন অভিভাবক হিসাবে, বাবা হিসাবে এটা বলতে পারি।
1: আর মানে পড়াশোনার প্রতি ঝোঁকটা বেশি আর কি,
0: ঝোঁকটা বেশি ছিল।
1: আচ্ছা,
0: আর শিক্ষক হিসাবে বলতে গেলে ও স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথামেটিক্স দুটো বিষয় নিয়ে আমি ওর সঙ্গে বসেছি, তো প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে শুরুটা আমি করেছি। শুরুটা করার পর কিন্তু তারপর ও নিজের থেকে এগিয়ে গেছে এবং শেষ করেছে ও নিজেই।
1: আচ্ছা আচ্ছা, মানে বাড়িতেও আপনি পড়াতেন আর কি?
0: হ্যাঁ হ্যাঁ, আমার কাছেই পড়েছে। আর তারপর ওকে ও বলতে হয় না, শুরুটা জাস্ট করেছি, তারপর নিজের থেকে ও এগিয়ে গেছে। মানে এই প্রসঙ্গে একটা কথা মনে আসছে, আমার বাবা মানে ওর দাদু সংস্কৃতে এমএ করা একটি স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন।
1: হ্যাঁ, কোন স্কুলের?
0: ধুলিয়াড়া মহেন্দ্র ইনস্টিটিউশন, পূর্ব মেদিনীপুরের মধ্যেই।
1: আচ্ছা আচ্ছা,
0: এখন বয়স কিছু প্লাস, কি বলবো, সংস্কৃত হওয়ার জন্য, সংস্কৃতে এমএ হওয়ার জন্য উনি সেটাকে ব্রাহ্মণের আগে আগে বলে যেতেন। এই ব্যাপারটা আমার ছেলের ক্ষেত্রে দেখেছি, কোন একটা বিষয়ে আমি শুরু করলাম, শুরু করার পর আর বলতে হয় না, ও এ বই সে বই এধার ওধার থেকে নিজের থেকে এগিয়ে শেষ করে ফেলত।
1: মানে দাদুর
0: ছোঁয়া বলুন বা প্রতিভা বলুন,
1: হ্যাঁ হ্যাঁ,
0: নিজের থেকে যে এগিয়ে যাওয়ার ব্যাপারটা, এটা উল্লেখ করার জন্য এতগুলো কথা বললাম।
1: হ্যাঁ হ্যাঁ, তো ওনার অনুভূতিটা কিরকম ছিল? নাতি তো একদম দাদুকে ফলো করেছে, মানে দাদুকে ফলো করে চলেছে, মানে এরকমই একটা ব্যাপার আর কি। তো দাদুর অনুভূতিটা কিরকম ছিল আপনি একটু বলুন।
0: উত্তেজনায় মানে টকবক করছিলেন বলা যায়।
1: এটাই
0: প্রথম ফোনটা আমাকেই করলেন, এবং উনিও মাধ্যমিকেও আশা করেছিলেন, কারণ 5 থেকে 10 পর্যন্ত প্রতিটি ক্লাসে ফার্স্ট হয়েছে স্বর্ণাভ। সেই সেই রেজাল্টের উপর ভিত্তি করে মাধ্যমিকে খুব আশা করে ওর দাদু বসেছিলেন। তো হয়নি, ঠিক আছে, 12-এর ক্ষেত্রেও একই এরকম ভাবে আশা করেছিলেন। তারপর যখন রেজাল্টটা পায় খুবই উত্তেজনায়,
1: সেটা তো স্বাভাবিক। আর ঠাকুমার অনুভূতি কিরকম ছিল?
0: ঠাকুমাও একই, ওই কাছাকাছি বয়স, তো সবাই আনন্দিত, গর্বিত নাতির এই রেজাল্টের জন্য আর কি।
1: সেই তো বটেই। একটা তো আলাদা ব্যাপার থাকেই, মানে দাদু ঠাকুমার ব্যাপারটা একটা তো আলাদা না? তো
0: হ্যাঁ
1: সেই জায়গা থেকে তো স্বর্ণবাবু বললো যে ছোটবেলায় জিভ কেটে ফেলেছিল, আর
0: হ্যাঁ
1: ছোটবেলা থেকে কি কি দুষ্টুমি করেছে ও, তো পড়াশোনা তো খুব ভালো, গুড বাই, কোনো কিছু করতে হয়নি, কিন্তু একটু কি দুষ্টুমি করে কি?
0: দুষ্টুমি তো করতোই, ওই দুষ্টুমি
1: এই
0: প্রসঙ্গ বলতে গিয়ে ওটা বলল, ও
1: হ্যাঁ
0: তখন খুব ছোট
1: হ্যাঁ হ্যাঁ
0: আর আমরা ভাড়া বাড়িতে থাকতাম,
1: হুম হুম
0: তো সেখানে ও দিদি এবং পাশাপাশি আরো ওই ওই বয়সী ছেলে মেয়েরা ছিল,
1: হুম হুম
0: তো অতিষ্ঠ করে তুলত, এবং ওই একটি ঘটনায় চেয়ারে বসে টেবিলের মধ্যে থুতনি লাগিয়ে জিভটা কেটে ফেলে, এবং ওর মামা চাইল্ড স্পেশালিস্ট পেডিয়াট্রিক এমডি করা, তো সঙ্গে সঙ্গে ওর মামার সঙ্গে কন্ট্যাক্ট করে
1: কত
0: ছুটি
1: বয়স
0: নিয়েছে,
1: ওটা তখন?
0: তখন 1.5 থেকে 2-এর মধ্যে,
1: ও বাবা, তখন তো ও খুবই ছোট।
0: ছবি ছোট, সেই ঘটনাটা ওকে বলি যাতে করে একটু সতর্ক হয়,
1: একটু
0: কিন্তু
1: শান্ত
0: কোনোভাবে
1: থাকে।
0: শান্ত থাকে, কিন্তু ও ওটাকে এড়িয়েই ও দুষ্টুমি করে গেছে, এখনো পর্যন্ত কিছু না কিছু দুষ্টুমি পাওয়া যায়,
1: আচ্ছা,
0: মানে যেটা
1: কিরকম
0: মনে করে,
1: কিরকম?
0: মানে যেটা মনে করে জেদ ধরে যেটা থাকে সেটাই করবে।
1: ওটাই দুষ্টুমি? আচ্ছা আচ্ছা, তো ওর কি পছন্দ? ও তো শুধু ফুটবল বলছে পছন্দ, আর কিছু না, মানে আপনার চোখে ওর কি পছন্দ কি পছন্দ না?
0: না এটাই আমি দেখেছি, ও ওর মতো করে পড়তো, টাইমিংস কিছু নির্দিষ্ট ছিল না,
1: হুম
0: যে
1: হুম
0: এই সময় থেকে এই সময় এটা করতে হবে এরকম কিছু ছিল না, ও ওর মতো পড়তো, এবং কখন ঘুমতো তাও আমরা জানতাম না, কারণ আমরা ঘুমিয়ে পড়তাম, ও ওর মতো করে পড়ে একটা মেসেজ দিয়ে রাখতো হোয়াটসঅ্যাপে যে আগামীকাল এই সময় তুলে দেবে, এবং ও অ্যালার্ম দিয়ে রাখতো, এবং আমাদের নির্দেশই দেওয়া ছিল অ্যালার্ম মারলেই আমাকে ডাকবে বা বলবে, তার আগে কিন্তু ডাকবে না, সেই মতো করে ওকে তুলেছি, কখনো নির্দিষ্ট টাইম কিছু ছিল না।
1: আচ্ছা বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আবারও একবার অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর
0: ধন্যবাদ,
1: এবারে আমি একটু স্বর্ণাভর মায়ের সাথে কথা বলে নেব। নমস্কার,
0: ধন্যবাদ জানালাম, ওর মাকে দিচ্ছি।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: হ্যাঁ, আপনার নাম আর আপনি কি করেন?
0: আমার নাম জয়শ্রী খাটুয়া।
1: নমস্কার জয়শ্রী দেবী, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। স্বর্ণাভর এই যে সাফল্যের শিরোপায় পৌঁছে গিয়েছে, এর জন্য আপনার সহযোগিতা বলুন আর পরিশ্রম বলুন কম তো নয়, তো তার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবার বলুন, স্বর্ণাভর যখন এই যে পঞ্চম স্থান অধিকার করলো, আপনি এটা কি আশা করেছিলেন নাকি আরেকটু বেশি
0: না
1: আশা?
0: আমি জানি একটা র্যাঙ্ক করবে,
1: হুম হুম
0: কিন্তু ও যে মানে 10-এর মধ্যে থাকবে জানি,
1: হুম হুম
0: মানে পঞ্চম হওয়ার জন্য আমি খুব খুশি।
1: আচ্ছা, তো আপনি এবার বলুন, ও ছোটবেলা থেকে কেমন ছিল আর ও ঠিক কি কি করেছে বা কিরকম করে প্রস্তুতি নিয়েছে? আপনি তো ওকে খুব কাছ থেকে পেয়েছেন, তো সেই জায়গা থেকে একজন মা হিসেবে আর একজন সফল ছাত্রের মা হিসেবে আপনি বলুন যে কিরকম ওকে দেখেছেন, কিরকম করে ভবিষ্যৎ প্রজন্মের প্রস্তুতি নেওয়া উচিত, বা ও ঠিক কি কি করতো, কতক্ষণ পড়াশোনা করতো, কিরকম করে পড়াশোনা করতো, প্রস্তুতি নিত?
0: ও নিজের মতো করে পড়তো,
1: তা আপনাকে,
0: মানে
1: আপনাদের কি মাঝে মাঝে পাশে বসে থাকতে হতো না?
0: না না সে খুব কম,
1: আচ্ছা,
0: ও তার নিজের মতো করে পড়তো, ও নিজের মতো করে ঘুমাতো, শুধু ওই মোবাইলে মেসেজ দিত যে আমাকে এই 7টা 6টা এই সময় ডেকে দিবে, শুধু তখন ডেকে দিতে হতো, ও নিজের মতো করে পড়তো।
1: আচ্ছা, তো আর কি কি করতো ছোটবেলা থেকে? ও তো বলছে চিকেনটা ওর পছন্দের, আর কোনটা
0: হ্যাঁ হ্যাঁ
1: পছন্দের না, আপনি বলুন তো কোন কোন খাবারটা ও খেতে পছন্দ করে আর না খেতে পছন্দ করে না?
0: একটা খায় না একদম,
1: হ্যাঁ,
0: মানে ছোট মাছ খায় না, বড় মাছ গুলো খায়, ছোট মাছ খায় না।
1: ও আচ্ছা আচ্ছা, তো আমরাও একটু গোপন গোপন কথাগুলো শুনি যে কি কি দুষ্টুমি করতো।
0: খুব দুষ্ট ছিল ছোটবেলায়,
1: আচ্ছা,
0: হ্যাঁ খুব দুষ্ট ছিল, তারপরে যখন ও ওই হ্যামিল্টনে পড়তো 5 থেকে,
1: হুম হুম
0: ওখানে ও কিন্তু 5 থেকে 10 পর্যন্ত ফার্স্ট হয়েছিল,
1: হুম হুম মানে পড়াশোনার দিক দিয়ে গুড বয়, অ্যাকচুয়ালি যারা খুব গুড বয় হয় না, সেই গুড বয়রা একটু একটু দুষ্টুমি করে, তো সেই দুষ্টুমি গুলো মানে সেগুলো বুদ্ধিদীপ্ত দুষ্টুমি আর কি। তো সেরকম বুদ্ধিদীপ্ত দুষ্টুমি কিছু কিছু নমুনা একটু শুনি।
0: ওই মানে যখন খেলতে যেত নিচে, আমাদের পাড়ার কতগুলো বন্ধু ছিল,
1: হুম হুম
0: তাদের সঙ্গে ওই ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো, তখন খুব দুষ্টুমি করতো
1: আচ্ছা
0: বন্ধুগুলো সব ছিল নিচে, আমাদের নিচে সব খেলতো আর কি, ছোট জায়গায় ওরা খেলতো।
1: হ্যাঁ
0: তারপরে যখন ওই 9

0: একটু চাপ পড়ে গেল তখন খেলাটা কমে গেল, তখন পড়ার উপরেই ফোকাসটা করতো সবসময়।
1: আচ্ছা আচ্ছা,
0: ও একটা স্যার গিটার শিখাতে আসতো, ও 5 থেকে গিটার বাজাতো।
1: এই দেখেছো,
0: তারপরে
1: পুরো চেপে গেল। হ্যাঁ, তারপরে?
0: তারপরে ওই যখন 12-এ উঠলো তখন তো প্রচুর পড়ার চাপ পড়ে গেল,
1: হ্যাঁ
0: তখন ওর বাবা ও বললো মানে এখন আমি তাহলে গিটারটা বন্ধ থাক, তারপরে পরীক্ষার পর আমি গিটারটা নিয়ে বসবো। মানে ও কিন্তু 5 থেকে গিটার বাজাতো।
1: তাহলে আজকের একটু তো গিটার শোনানো উচিত ছিল, বলুন। আজকে আমি কিন্তু গিটার শুনবো, যাই
0: এক
1: হোক।
0: বছর গিটার বন্ধ হয়ে গেছে ম্যাডাম।
1: তাতে কি হয়েছে? আর তারপরে দিদি, দিদি তো ছিল, দিদি কত বড়?
0: দিদি ওর থেকে 6 বছরের বড়।
1: আচ্ছা, তো তাই জন্য একটু ভাই বেশি আদর পেত না? আমি দিদির কাছে
0: হ্যাঁ হ্যাঁ
1: শুনবো সে গল্প। তারপরে বলুন
0: হ্যাঁ
1: আর কি কি পছন্দ, ও আর কি কি করে আর কি কি করে না?
0: না ও করে বলতে পড়াটাই বেশি করে আর দুষ্টমি করে না, এখন বড় হয়ে গেছে তো, আর ওটা সবসময় পড়ার সময় বেশি পড়তো আর কি।
1: হ্যাঁ, তো
0: ওই শনি রবিবার করে কলকাতা চলে যেতাম, ফিরজিতে ক্লাস করাতে নিয়ে চলে যেতাম ওকে।
1: আচ্ছা, গিটার ছাড়া আর কি কি শিখতে মানে বাজাতে পারে ও?
0: না শুধু গিটারটাই বাজাতো আর কিছু বাজাতো না,
1: ফুটবলের পাশাপাশি ওর গিটারটাই পছন্দের নাকি?
0: গিটারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে পড়তে পড়তে একটু গিটারটা নিয়ে একটু টুং টুং করে বাজিয়ে নিল এইরকম আর কি।
1: এই তো টুং টুং করে বাজিয়ে নিল, যখন আজকেও টুং টুং করে
0: হ্যাঁ
1: বাজাতে পারবে। হ্যাঁ, আজকে কিন্তু আমরা গিটার শুনবো। আপনি কি বলবেন যে কেমন করে পড়াশোনা করা উচিত?
0: পড়া মন দিয়ে পড়াশোনা করলে একটা লক্ষ্যে পৌঁছাতে পারবে, একটু
1: অনেক
0: পড়াশোনা করতে হবে।
1: বেশ, অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে, আবারও একবার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা কথা
0: থ্যাংক
1: বলে
0: ইউ
1: নিলাম
0: ম্যাডাম।
1: স্বর্ণভোর মা জয়শ্রী দেবীর সঙ্গে। শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, আজ আমরা কথা বলে নিলাম তমলুক শহরের তমলুক হাই স্কুল থেকে পাঠরত ছাত্র স্বর্ণাভ খাটুয়ার সঙ্গে, যে উচ্চ মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে। আজ সে সাফল্যের শিরোপায় কেমন করে পৌঁছেছে, কি পদ্ধতি অবলম্বন করেছিল, কিরকম পড়াশুনো করেছিল, সব গল্পই তার কাছে আমরা শুনলাম। আবারও কোনোদিন আবারও কোনো সাফল্যের কথা নিয়ে আমি সৌমিতা আঢ্য হাজির হয়ে যাব। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির আকাশবাণী গার্জিয়ানের বিশেষ নিবেদন। উচ্চ মাধ্যমিকে সাফল্যের শিরোপায় যারা পৌঁছেছে তাদের সাফল্যের কথা। নমস্কার।
2: শুনছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থানাধিকারী স্বর্ণাভ খাটুয়ার সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন সৌমিতা আড্ড। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে আধুনিক গানের অনুষ্ঠান। আজকের শিল্পী রূপঙ্কর বাগচী।

শুনছিলেন আধুনিক গানের অনুষ্ঠান, শিল্পী ছিলেন রূপঙ্কর বাগচি। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হবে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে সমাচার সন্ধ্যা, তারপর নিউজ @9।

0: গজল অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান। বিষয়: পরিবেশগত সমস্যা ও সমাধান।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের এক বিশেষ পর্বে আজকে আমরা উপস্থিত হয়েছি এক বিশেষ অনুষ্ঠানে। বিশেষ অনুষ্ঠান অর্থাৎ বিশেষ একটি বিষয়, এবং তার সাথে জুড়ে যায় কিছু বিশিষ্ট ব্যক্তিত্বের নাম। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, বর্তমান পরিবেশগত পরিবর্তন, সমস্যা ও সমাধান। তার মানে বুঝতেই পাচ্ছেন, আমরা যেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি তা আমাদের বেঁচে থাকার জন্য এবং আমাদের জীবনের জন্য কতখানি গুরুত্বপূর্ণ বিষয়। এই যে প্রকৃতির অতৃপ্ত যাপন যন্ত্রণা এবং পরিবেশকে আবারও বাসযোগ্য করে তুলতে কিন্তু আমাদেরকেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বিকারগ্রস্ত উন্নয়নমূলক ভাবনার সেন দৃষ্টি থেকে রক্ষা করতে হবে এই পরিবেশকে আমাদেরই। কিন্তু কী কী পদ্ধতিতে, সেই নিয়ে আমাদেরকে জানাবেন আজকে স্টুডিওতে উপস্থিত কিছু গণ্যমান্য ব্যক্তি। আমরা আজকে স্টুডিওতে পেয়ে গিয়েছি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জৈব প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডাক্তার রণধীর চক্রবর্তী বাবুকে। স্বাগত আপনাকে। এর সাথে আমরা পেয়ে গিয়েছি শ্রী ঋতব্রত বিশ্বাসবাবুকে, যিনি উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী, তাকেও আমরা স্বাগত জানাব।
2: নমস্কার।
1: এবং সাথে অবশ্যই রয়েছেন শ্রী সুজিত রাহা মহাশয়, যিনি আইনজীবী, বিশিষ্ট পরিবেশবিদ এবং তার সাথে চলচ্চিত্র পরিচালকও বটে। এই যে একটি সুন্দর অনুষ্ঠান, একটি গভীর বিষয় নিয়ে, সেটি সম্পূর্ণ পরিচালনার এবং পরিকল্পনার যে দায়িত্ব নিয়েছেন তিনি হলেন বিশ্বজিৎ কুণ্ডু, এডুকেশনাল অফিসার উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র। বিশ্বজিৎবাবুকে আমরা অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান শুরু করব। আমি এই সমস্ত অনুষ্ঠানের পরিচালনা করবেন ঋতব্রতবাবু। ঋতব্রতবাবু উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী অর্থাৎ কোঅর্ডিনেটর।
2: নমস্কার। শ্রোতাবন্ধুদের স্বাগত জানাই আজকের এই বিশেষ আলোচনায়, বর্তমান পরিবেশগত পরিবর্তন, সমস্যা ও সমাধান। প্রথমেই এখানে কিছু কথা পরিষ্কার করে বলা দরকার যে পরিবেশগত পরিবর্তন আর কিন্তু ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটা আমরা এখনই অনুভব করছি। আমরা যে অঞ্চলে থাকি সেখানে বিগত কিছু মাসে আমরা এটা প্রত্যক্ষ করেছি, সেটা সিকিমের ভূমিক্ষয় বা ল্যান্ডস্লাইড হতে পারে, বা আমাদের উত্তরবঙ্গে যে অনাবৃষ্টি বা অতিবৃষ্টি বিভিন্ন সময়ে চলছে। গত এক দশক পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণ দশক ছিল, এবং বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীর তাপমাত্রা ইতিমধ্যেই প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেছে। তাহলে এর মানেটা কী? এর মানে হলো তাপপ্রবাহ বাড়ছে, বৃষ্টির ধরন বদলাচ্ছে, আর প্রাকৃতিক দুর্যোগ আরও ঘন ঘন হচ্ছে। ভারতের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা বিশ্বের বৃহত্তম কার্বন নির্গমনকারী দেশ হলেও, বৃহত্তম যখন আমি বলছি আমরা কিন্তু এক নম্বরে নেই, আমরা হয়তো সেকেন্ড বা থার্ড। মাথাপিছু নির্গমন কিন্তু আমাদের এখনও অনেকটাই কম। পশ্চিমবঙ্গের কথায় যদি আমরা আসি, এখানে পাহাড়, সমভূমি আর উপকূল সবই আছে, ফলে জলবায়ুর সামান্য পরিবর্তনেও বড় প্রভাব ফেলতে পারে। এবার আমাদের যে জায়গায় আমরা বসবাস করি, আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে তাকাই, এটা কিন্তু একটি অত্যন্ত সংবেদনশীল অঞ্চল, ইকোলজিক্যাল ফ্রেজাইল জোন আমরা বলতে পারি। এখানে বৃষ্টিপাত সাধারণত খুব বেশি হয়, কিন্তু এখন সেই বৃষ্টি অনিয়মিত হয়ে যাচ্ছে, কখনো অতিবৃষ্টি, কখনো বন্যা, কখনো আবার কিন্তু বৃষ্টিপাত খুব কম হওয়ায় কৃষিজাত কাজেও কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের এই অঞ্চলের কৃষকেরা। দার্জিলিং অঞ্চলে ল্যান্ডস্লাইড বাড়ছে, আর ডুয়ার্স এলাকায় কৃষি ও চা শিল্পে এর প্রভাব পড়ছে। কিন্তু আমাদের শুধু সমস্যা নিয়ে থাকলেই চলবে না, আমাদের আজকের এই আলোচনায় কিছু সমাধানের সূত্র বেরিয়ে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, এই সমাধানগুলি কী? প্রথমত, আমাদের জ্বালানির উৎস বদলাতে হবে। আমরা দেখছি ওয়েস্ট এশিয়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু এটা এখন আমাদের আশু কর্তব্য। দ্বিতীয়ত, আমরা যেটা করতে পারি, প্রকৃতিকে ফিরিয়ে আনতে হবে। তৃতীয়ত, জল ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা শিলিগুড়ির জন্য মানে ইন নেক্সট 2-3 ইয়ার্স এই দিকে যদি আমরা কোনো সঠিক পদক্ষেপ না নিই আমাদের কিন্তু সামনে খুব বড় সমস্যায় আমরা পড়তে চলেছি। চতুর্থত, কৃষিতে পরিবর্তন আনতে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সচেতনতা, যেই কারণে আকাশবাণী এই ধরনের অনুষ্ঠান আজ সম্প্রচার করছে। আমি খুবই আনন্দিত যে আমার সঙ্গে আজ দুজন বিশেষ কো-প্যানেলিস্ট আছেন। প্রথমজন আমার মাস্টারমশাই প্রফেসর রণধীর চক্রবর্তী এবং দ্বিতীয়জন শিলিগুড়ির খ্যাতনামা আইনজীবী, পরিবেশ প্রেমী ও ফিল্ম নির্মাতা শ্রী সুজিত রাহা মহাশয়। ওনাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করার আগে কিছু প্রেক্ষাপট দিয়েই আমি আলোচনায় যাব আমার কো-প্যানেলিস্টদের কাছে। আমি যেমন বললাম যে পৃথিবীর তাপমাত্রা প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে, চরম আবহাওয়ার ঘটনা, তাপপ্রবাহ, অতিবৃষ্টি, বন্যা সবই বাড়ছে। এই প্রেক্ষাপটে আমার সুজিতবাবুর কাছে প্রশ্ন থাকবে যে আপনার নিজ ক্ষেত্রে এই পরিবেশগত পরিবর্তনের সবচেয়ে বড় কারণটি আপনি কি মনে করেন, এটা যদি আমাদের শ্রোতা বন্ধুদের সামনে একটু সংক্ষেপে বলে।
3: পরিবেশগত পরিবর্তন অর্থাৎ পরিবেশের আজকের যে সংকটময় অবস্থা তার প্রেক্ষিতেই বলা হচ্ছে নিশ্চয়ই। সেক্ষেত্রে পরিবেশের যেই মূল উপাদানগুলো সেগুলো হচ্ছে নিয়ে প্রথমে আমরা একটু কথা বলে নিই। সেটা হচ্ছে জল, বায়ু এবং মাটি, মাটি অর্থাৎ ভূমি। তাহলে এই তিনটে উপাদান, তার সঙ্গে সঙ্গে আমাদের জীববৈচিত্র্য, প্রাণী এবং উদ্ভিদ সহ এবং অণুজীবী সহ, আমাদের জীবনশৈলী থেকে, আমাদের অভ্যাস থেকে, আমাদের কর্মকাণ্ড থেকে ক্ষতিকর প্রভাব না পড়ে, সেটাই হচ্ছে পরিবেশ সচেতনতার মূল কথা। এবং পরিবেশ সচেতনতার দিক থেকে দেখতে গেলে আমাদের শিক্ষা ব্যবস্থা জড়িত হয়ে পড়ে, আমাদের দৈনন্দিন জীবনশৈলী জড়িয়ে পড়ে এবং এরকম ধরনের অনেকগুলো ভাবনা। এক এক করে আসি, সেটা হচ্ছে আজকের দিনের যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলটায় যে জিনিসটা আমরা ভাবতে অভ্যস্ত যে উন্নত জীবনযাপন, অভিমুখটা অর্থাৎ আমাদের উন্নয়ন সংক্রান্ত যে ধারণাগুলো তার যে অভিমুখ, এগুলোর মধ্যে মূল গলতটা রয়েছে বলে আমার ধারণা। কারণ আজকের সভ্যতার উন্মেষের পর থেকে ধরে আমরা যেভাবে হাজার হাজার বছর কাটিয়েছি, ভারতীয় সভ্য বৈদিক সভ্যতাও তো 5000 বছরের কাছাকাছি, সেখানে কিন্তু মানুষ এই যে শিল্প বিপ্লব অর্থাৎ শিল্পায়নের আগে পর্যন্ত কিন্তু মানুষ যথেষ্ট ভালোভাবেই ছিল এবং তার দ্বারা বিশেষ কোনো প্রকৃতির ক্ষতি হতো। মানুষই এই গোটা প্রকৃতি পরিবেশে একমাত্র প্রাণী যে পরিবেশ প্রকৃতির ক্ষতি করে, অর্থাৎ মানুষকেই সেই দায়িত্ব নিতে হবে কীভাবে পরিবেশকে সঠিক রাখা যায়। তাই এই যে রেস্টোরেশনের যে এখন কনসেপ্টটা চলছে, কীভাবে তার পুনরুদ্ধার করা যায় পরিবেশকে, তার জন্য যে বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া দরকার, সেটা হচ্ছে আমাদের দেখতে হবে প্রথমে নিজেদের দিকে তাকিয়ে যে আমাদের কোন ধারণাগুলো, কোন অভিমুখগুলো জীবনযাত্রার এবং কোন অভ্যাসগুলো, এবং আমরা আড়ম্বরপূর্ণ জীবনকেই যে ভালো থাকার উপকরণ মনে করছি শিল্পদ্রব্য নির্ভর জীবনশৈলীর ক্ষেত্রে, সেটা কিন্তু নতুন করে ভাবার এসছে সময়। এই ব্যবস্থাটার আস্তে আস্তে সাপোর্ট দেওয়া বলতে আমি বুঝতেই পারছেন কী বলতে চাইছি, টেকনোলজি পড়ুন বা ইঞ্জিনিয়ারিং পড়ুন বা আদার্স কম্পিউটার সায়েন্স পড়ুন, সবই কিন্তু বৃহত্তর পুঁজিকে সমর্থন দেওয়ার জন্য। এই বৃহত্তর পুঁজিকে সমর্থন দেওয়ার থেকে অনেক বেশি জরুরি মানুষের অস্তিত্বকে কী করে আরও বেশি শুশ্রূষা দেওয়া যায়, সেই ধরনের শিক্ষা।
2: ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি দিক তুলে ধরলেন যে ডেভেলপমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি, যেটাকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টও আজকাল বলছি। এখান থেকেই আমি আমার নেক্সট প্যানেলিস্ট প্রফেসর চক্রবর্তী স্যার, আমার আপনার কাছে আমি জানতে চাইবো যে সুজিতবাবু যেটা বললেন, আপনি কি একমত নাকি আপনার দৃষ্টিভঙ্গিতে অন্য কোনো কারণকে আপনি বেশি গুরুত্ব দেবেন?
4: পরিবেশ আমাদের অস্তিত্বের ভিত্তি, যেটা উনি বললেন, একে রক্ষা করা মানে নিজেদের ভবিষ্যৎকে সুরক্ষিত করা, এটা অস্বীকার করাটাই সবচেয়ে বড় কারণ কেন পরিবেশগত পরিবর্তন হচ্ছে। আমি একটু অন্যভাবে বলবার চেষ্টা করব। মানুষের ওজন বনাম পৃথিবীর ভার, কিছুদিন আগেও পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ ছিল, তাদের সম্মিলিত ওজন প্রায় 30 কোটি টন। কিন্তু শুধু আমরা নই, আমাদের খামারের গরু, ছাগল, শুকর, মুরগি সব মিলে ওজন দাঁড়ায় 70 কোটি টন, অর্থাৎ মানুষের দ্বিগুণেরও বেশি। আর পৃথিবীর সমস্ত বাকি বড় বন্য প্রাণী, হাতি থেকে পেঙ্গুইন, হরিণ থেকে তিমি, তাদের মোট ওজন একসঙ্গে করলে দাঁড়ায় 10 কোটি টনেরও কম। এই তিনটে সংখ্যাই বলছে সভ্যতার গল্প। অর্থনৈতিক উন্নতি নয়, বরং এক গভীর জীবতাত্ত্বিক ভারসাম্যহীনতার গল্প। এখন এই বৈষয়িক তত্ত্বটাকে যদি আমি উত্তরবঙ্গের পার্সপেক্টিভে ফেলি, তাহলে 2000 যদি আমরা সেন্সাসটা ভাবি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কুচবিহার, এখানে মানুষ তখন যোগ সমেত এটা দাঁড়ায় 84 লক্ষ। তাহলে একটা মানুষের গড় ওজন যদি আমি 40 কেজি ধরি, তাহলে সেটা গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে 336,000 টন। এর সঙ্গে আমি বলেছি যে 2.5 গুণ বেশি আমাদের সঙ্গে যে পশুগুলোকে নিয়ে আমাদেরকে থাকতে হয় সেগুলো। এবার যদি আপনি ভাবেন যে একটা হাতির ওজন কত, 5 টন, এবং একটা যদি আমি গন্ডারের ওজন ভাবি সেটা 600 থেকে 3,500 কেজি। তাহলে আমি যদি এইটা এখন যদি উত্তরবঙ্গের পার্সপেক্টিভে যদি ভাবি, তাহলে এটা ভাবুন তো যে ওরা কতটা বায়োমাস নিয়ে আছে, হিউম্যান বায়োমাস। আর আমাদের এই যে ইকোলজিক্যাল করিডোরটা, এটা তো শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, সোজা আসাম এবং ইস্টার্ন হিমালয় পুরোটা নিচ্ছে, ভুটানকে নিচ্ছে। এই যে করিডোরটা, এটাকে আমরা বারবার বিচ্ছিন্ন করে ফেলেছি 3টে ইম্পর্টেন্ট জিনিস দিয়ে: রেল, সড়ক, সেটেলমেন্ট। এই যে 3টে ইম্পর্টেন্ট জিনিস, আর হচ্ছে মানুষের সেটেলমেন্টটা আমরা যেখানে সেখানে করে দিয়েছি। ফলে উনি যে বললেন যে জীব বৈচিত্র্য বলতে আমাদের ধারণারই নেই, কারণ জীব বৈচিত্র্য মানে শুধু জীবের সংখ্যাটা নয়, জীবরা যেখানে থাকে তার হ্যাবিটেটকে আমরা চুরমার করে দিচ্ছি।

0: ফ্র্যাগমেন্টেড, তাহলে জীব বৈচিত্র্যের সঙ্গে সঙ্গে আমাদের হ্যাবিটেট ডাইভার্সিটির কথাও ভাবতে হবে। তাহলে হ্যাবিটেট ডাইভার্সিটির সঙ্গে সঙ্গে থাকবে হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি। যত নতুন ধরনের এই সমস্ত প্রাণীরা থাকবে, নতুন নতুন জিনস নিয়ে থাকবে, এগুলোই আমাদেরকে আগামী দিনে শেখাবে। তাহলে এই যে ব্যালেন্সটা নষ্ট হয়ে গেল এবং আমরা তাদেরকে জায়গাই দিলাম না বাড়বার জন্যে, যেমন ধরুন যদি আমাদের এখানকার যদি গন্ডার দেখেন, আগে ছিল 229টা গন্ডার 2011 সালে, সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে 392। তাহলে সংখ্যা বিরাট 70% বেড়েছে, কিন্তু জায়গাটা তো এতটুকুই, তার খাবার কোথায়? তাহলে আমি যখন প্ল্যানিংটা করছি, আমি পরিবেশকে এদের কথা না ভেবেই করছি। সেই জন্যেই আমি এই কথাটায় আসছি যে নতুন চিন্তা, মানুষের ওজন বনাম পৃথিবীর ভার, এটাকে নতুন করে ভাবতে হবে, এটুকুই বলি এখন।
1: এটা খুব মানে অন্য প্রসঙ্গে আপনি আমাদের একটা দিক খুলে দিলেন, যেটা অনেকেরই আমাদের কাছে হয়তো জানা নয়, এবং যেদিকে আলোচনা যাচ্ছে আমাদের শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই খানিকটা হলেও চিন্তিত হয়ে পড়বে, যে যারা বিশেষ করে যাদের বয়স কম, যাদের এখনও অনেকটা সময় এই অঞ্চলে, এই দেশে বা এই পৃথিবীতে থাকতে হবে। তো স্যার, এই জন্য আপনার কাছেই খুব সহজভাবে, আপনি যেহেতু বায়োটেকনোলজি পড়ান এবং অনেক ধরনের গবেষণার সঙ্গে যুক্ত, তো সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কীভাবে এই যে সমস্যাগুলো উঠে আসছে খানিক কিছুটা যদি আপনি বলেন, যাতে আমাদের যারা শুনছে তারাও খানিকটা আশ্বস্ত হবে।
0: যখন এই সমস্ত উন্নয়নের পরিকল্পনাটা নিচ্ছি, সেটা মানুষকে কেন্দ্র করে যখনই নিচ্ছি তখনই গণ্ডগোলটা হচ্ছে। ধরুন এই রেল লাইনটাই যদি আমি পারতাম এভাবে না করে, যদি পুরো জঙ্গলের উপর দিয়ে যদি আমি নিয়ে যেতে পারতাম, খরচটা একটু বেশি হতো, গোটা জঙ্গলটা কন্ট্যাক্ট ঠিক থাকে। আমরা একটা দেখবেন স্লোগান দিই এখন, গাছ কাটবেন না, এটা অত্যন্ত ভুল স্লোগান। গাছ কাটতে হবে, গাছের ক্ষেত করুন, জঙ্গলটা কাটবেন না। ফরেস্টকে গ্রো করার জন্যে কয়েক হাজার বছর লেগেছে একটা ফরেস্ট তৈরি হতে, সেটা ভাঙবেন না, সেটাকে কাটবেন না, গাছ ক্ষেত করুন, গাছ কাটুন, এটাই তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাহলে আমাদের পরিকল্পনাগুলো এরকমভাবে রাখতে হবে। এনক্রোচমেন্ট এমনভাবে সেটেলমেন্ট করা হচ্ছে যে জঙ্গলের চারপাশটা, যে জায়গাটায় জঙ্গলটা বাড়তো সেটাকে আমি বন্ধ করে দিয়েছি। তাহলে এই যে গন্ডারের কথা বললাম, এই 392টা গন্ডার কোথায় খেয়ে বেড়াবে? সে তো আসবেই, মানুষের সঙ্গে সংঘাত বাড়বে, যত সংঘাত বাড়বে তখনই আমরা একটা জিনিস বলবো যে উন্নয়ন আগে না পরিবেশ আগে। তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজিটাকে আমাদের ব্যবহার করতে হবে দারুণভাবে। আমাদের বিল্ডিং যখন আমরা করছি, সেখানে শক্তি ব্যবহার কমাতে হবে, আলো এবং বাতাস চলাচলকে মাথায় রেখে নতুন আর্কিটেক্ট নিয়ে আসতে হবে। আমাদের শিলিগুড়িতে বা এই উত্তরবঙ্গে আপনি একটা এরকম দেখাতে পারবেন কোনো আর্কিটেকচার যেখানে এইগুলো সব আমরা ব্যবহার করেছি? করে এমন একটা বিল্ডিং তৈরি করছি যেখানে আমি সমস্ত এই ব্যয়বহুল শক্তিগুলোকে যদি কমিয়ে দিতে পারি, সেটা তো করিনি। তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমন একটা জায়গায় যাচ্ছে আগামী পৃথিবীতে, যে এই যে ব্রিজগুলো ভাঙবে, ক্র্যাক হবে, কিন্তু ক্র্যাক হওয়া ব্রিজ নিজে হিল করতে পারে কি? সেই টেকনোলজি এসে গেছে, এটা ব্যাকটেরিয়াই হিল করে দেবে। এমন ব্রিজ বানানো হবে যেই ক্র্যাক হবে আবার অটোমেটিক হিল হবে। এই টেকনোলজিকে আমাদের আস্তে আস্তে নিয়ে আসতে হবে।
1: ধন্যবাদ। তা আমরা যখন আমাদের মাঝখানে একজন লয়ারকেও পেয়েছি, স্যার যে কথাগুলো বলছেন সেটা লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে নিশ্চয়ই আমাদের দরকার, তো এখানেই আমরা একটু পলিসি এবং বাস্তব প্রয়োগের দিকে যদি তাকাই, তাহলে আমরা জানি আমাদের ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে বিভিন্ন এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টস আছে, কিন্তু ডেভেলপমেন্ট আর এনভায়রনমেন্ট প্রোটেকশন এই দুয়ের মধ্যে কি সত্যি সংঘাত অবশ্যম্ভাবী? কারণ যেরকম আমাদের পূর্ববর্তী বক্তা বললেন যে সাস্টেনেবিলিটি ভার্সেস ডেভেলপমেন্টের দিকেই আমরা যাচ্ছি, নাকি এখানে কোনো ব্যালেন্স সম্ভব? আমি এই বিষয়ে সুজিতবাবুকে কিছু তার মন্তব্য রাখার জন্য অনুরোধ করব।
2: পরিবেশগত আইনের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনালকে আলাদা করে দেখতে গেলে, ইন্টারন্যাশনালি যেগুলো হয় সেগুলো হচ্ছে প্রোটোকল। প্রোটোকল ওখান থেকে বলা হয় যে এই প্রোটোকলগুলো আমরা আগামী দিনে এম্পাসাইজ দেবো, অর্থাৎ গুরুত্বের সঙ্গে দেখে দেখবো, যে জন্য ওই প্রতি বছর দেখা যাবে 5ই জুনকে বিশ্ব পরিবেশ দিবসে একটা করে

0: থিম ইয়ার করে দেওয়া হয় এবং সেটার কার্যকারিতা থাকে 10 বছর এবং প্রতি বছরই। সেক্ষেত্রে এই মুহূর্তে মানে এই বছরটা যে চলছে সেই বছরের থিম ছিল প্লাস্টিক, প্লাস্টিক বর্জন, প্লাস্টিক কারিগরি বর্জন। বড় জোর 8-9% এদিকে ওদিকে মাটিতে চাপা পড়ে বা এখানে সেখানে গুঁজে থেকে যায়, বাকিটা সম্পূর্ণ সমুদ্রে যায় কিন্তু ভেসে, ছোটো নদী, বড় নদী, মোহনা, তারপর হয়ে আলটিমেটলি সাগরে যায়। এবং সেখান থেকে ভয়ঙ্কর ফিডব্যাক আসছে কিন্তু গোটা পৃথিবীতে ইকোলজিক্যাল ব্যালেন্সের জন্য সমস্ত স্বয়ং উদ্ভূত প্রাণীর কিন্তু একটা রোল আছে। সেই রোলটা কীভাবে তারা এফেক্টেড হচ্ছে, প্রথমত ধরুন অনেক ডিটেলসে গেলে পরে তিমি থেকে শুরু করে সবই এভাবে মারা যাচ্ছে, বিশেষ করে কচ্ছপ থেকে শুরু করে বিভিন্ন মাছ সবাই জানে সেগুলো। তার সঙ্গে যেটা সবচেয়ে ভয়ঙ্কর সেটা হচ্ছে এটা না, ওই সমুদ্রের কিছু কিছু মানে আবর্ত থাকে সমুদ্রের স্রোতের মধ্যে, সেই আবর্তে পড়ে পড়ে বড় বড় ক্লাস্টার তৈরি করছে, মানে প্যাচ হয়ে যাচ্ছে এটা। এই প্যাচগুলো যুক্ত হতে হতে বৃহত্তর হতে হতে 100 কিলোমিটার পর্যন্ত তার সাইজ হচ্ছে, এশিয়ান প্যাসিফিকেই তার প্রমাণ পাওয়া গেছে, যেহেতু এটার সঙ্গে বেশি দেশ কাছাকাছি এবং সারা পৃথিবীতে পৃথিবীময়। তাহলে এটা আবার একটা সূর্যকিরণ মানে আল্ট্রাভায়োলেটের সঙ্গে রিঅ্যাকশন করে এই ক্লাস্টারগুলো থেকে বেসফেনল বলে একটা মানে রাসায়নিক নির্গত হয়। সেটা পৃথিবীর সিংহভাগ অক্সিজেন যেখান থেকে উৎপত্তি সেই প্ল্যাঙ্কটনের জীবনচক্রকে হার্ম করছে। তাহলে অর্ধেকের বেশি কিন্তু প্ল্যাঙ্কটন থেকে আসে, উনি আরও ভালো জানবেন, এবং সেই প্ল্যাঙ্কটনের জীবনচক্রকে নষ্ট করছে এই প্লাস্টিক। তাহলে কতটা কঠিন সমস্যা এটা, তার তার প্রোটেকশনের ব্যবস্থা কী হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে সবদিকে তাকিয়ে তাকালেই বুঝতে পারছি। আমরা কী নিয়ে মেতে আছি, আমাদের রাষ্ট্র কী নিয়ে মেতে আছে, আমাদের বাকি সমস্ত ব্যবস্থা কী নিয়ে মেতে আছে সেটা আমরা জানি, সেগুলো আর উল্লেখ করে লাভ নেই। সেখানে এই যে অ্যাওয়ারনেসটা, এটা গোড়া থেকে শিক্ষার মধ্যে, আমি বারবার করে শিক্ষাটাকে জোর দিয়ে জন্যই যে এটা যদি সেইভাবে জনমানুষের মধ্যে প্রথম থেকে না ঢুকিয়ে দেওয়া যায় এই পরিবেশ চেতনার মূল দিকগুলো, তাহলে পরে কিন্তু সত্যিকারের প্রতিকার পাওয়া যাবে না। যে প্রশ্নটা তার সঙ্গে প্লাস্টিকটার উপরে আমি চলে গেলাম, ধ্বংসাত্মক, তাকে কোনো ডেভেলপমেন্টে সংজ্ঞায়িত করা যায় না, হিসেব তো তাই বলে, কারণ এটা একটা পজিটিভ শব্দ। তাই এই উন্নয়ন, বিকাশ, অগ্রগতি এগুলো কিন্তু আলটিমেট যেটা আমাদের আরও বেশি রক্ষা করবে, আরও সুন্দর জীবনের দিকে উত্তরণ ঘটাবে তাকেই আমরা সেই ধারণাটা আমাদের বিভিন্ন করি। কিন্তু আমরা দেখা যাচ্ছে যেই মানে গুলোকে আমরা ডেভেলপমেন্ট বলছি, অর্থাৎ কংক্রিটাইজেশন, অর্থাৎ মানে নগরায়ন থেকে শুরু করে যাবতীয় এই যত রকমের গাড়ি ঘোড়া আরও বেশি করে, আমি ঘটনাচক্রে কিছুদিন আগেই জাপানে গিয়েছিলাম, ওখানে শুনলাম নতুন গাড়ি কেনার জন্য রেজিস্ট্রেশনের জন্য আরেকটা গাড়ি মানে অ্যাপ্লাই করে রাখতে হয়, আরেকটা গাড়ি যেটুকু সংখ্যায় আছে সেই এলাকাতে গাড়ির সংখ্যা যেই যেই আরটিওর আন্ডারে পড়বে বা যা কিছু, সেখানে একটা গাড়ি অবস্থিত হবে, তারপরে আরেকটা গাড়ি নতুন করে কেনা যাবে। এবং পাবলিক ট্রান্সপোর্টকে এত বেশি গুরুত্ব দেওয়া আছে এখনটা। এবার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কিন্তু এই সচেতনতাগুলো আমরা মুখে বলছি, আমাদের দেশটা সত্যিকারেরই যেমন আমাদের আমাদের অনেক গরিমার বস্তু আছে, তেমন এই জিনিসগুলো ভীষণ ফ্রাস্ট্রেটিংই বলা যায়, কারণ এগুলো কিন্তু মানুষের চেতনার মধ্যে সেভাবে চারিত হচ্ছে না যে কোনো কারণেই হোক। তা সেগুলো আমাদের সেই ডেভেলপমেন্টের প্রশ্ন আসি, কনফ্লিক্ট অবশ্যম্ভাবী, কনফ্লিক্ট অবশ্যম্ভাবী এই জন্যই আমাদের ডেভেলপমেন্টের ধারণাটাই ভুল জায়গায় আছে। আসলে আমরা এটাকে ভাবতে পারছি না, এখন থেকে ভালো জীবনের জন্য যেতে গেলে যদি আড়ম্বরপূর্ণ জীবনটাকে আমাদের ত্যাগ করতে হয় সেটাও তো ডেভেলপমেন্ট, উত্তরণের জন্য যা কিছু হবে সেটা ডেভেলপমেন্ট, চেতনার ডেভেলপমেন্ট। এই যে জাগতিক ডেভেলপমেন্টের থেকে চেতনার ডেভেলপমেন্টটা
1: রিয়েলিস্টিক ডেভেলপমেন্টের থেকেও বৌদ্ধিক ডেভেলপমেন্ট আগে হলে পরে এই কনফ্লিক্টটা হবে না।
2: আর একটা জিনিস যেটা আমার ওনার কথা শুনতে শুনতে ভাবছিলাম যে সচেতনতা এমনি আসবে না, ভয় ঢোকাতে হবে।
1: এই যে ভয় ঢোকানোর কাজটা
2: ভয় ঢোকানোর কাজটা করতে হবে। কেন এই যে প্লাস্টিকের দূষণের সবচাইতে বড় জিনিস হচ্ছে প্লাস্টিককে আমি ভেঙে দিতে পারি, ভাঙতে ভাঙতে কোথায় যাবে, ভাঙতে ভাঙতে ওটা মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিক হচ্ছে, সেগুলো আপনার শরীরের ব্লাডে ঢুকছে, অর্গ্যান ধ্বংস করছে,
0: মাতৃদুগ্ধ যাচ্ছে
2: এবং সব সর্বত্র। এবং এই মাইক্রোপ্লাস্টিক্সের যে ডেঞ্জারটা, এটা যদি আমার মাধ্যমে না আসে আমি ব্যবহার থেকে নিজেকে মানে বিরত করতে পারবো। সুতরাং ভয় ইজ ভেরি ইম্পর্টেন্ট বেসড অন সাইন্টিফিক এভিডেন্স, এটা খুব ইম্পর্টেন্ট,
0: তার সঙ্গে আইন এবং তার প্রণয়ন এবং তার কঠোর প্রয়োগ।
2: ঠিক,
1: অনেকগুলো দিকই উঠে আসলো, তবে স্যারের কাছে আমি খুব সংক্ষেপে জানতে চাইবো যে এত বড় দেশ, আমি যদি দেশের কথাটাই ধরি, পৃথিবীর কথাটা এখন নাই বা ভাবলাম, তাদের তো খাওয়াতে হবে, তাহলে এগ্রিকালচারে এর প্রভাব এবং বায়োটেকনোলজি অনেকটাই হেল্প করছে, কিন্তু সেখানেও আমরা জিএম বা এই ধরনের ক্রপস নিয়ে বহু ধরনের আন্দোলন এর রক্ষা করছে, এই জায়গাটায় যদি আপনি একটু আলোকপাত করেন।
2: হ্যাঁ, অ্যাকচুয়ালি যখনই আমাদের পরিবেশ এলোমেলো হয়ে উঠছে তখনই বিজ্ঞানের একটা ধারা, একটা প্রগতির ধারা চেষ্টা করছে যে কী করে আমরা কমব্যাট করব। তাপ বাড়বে, সুতরাং তাপ প্রতিরোধী ফসল আমাকে ফলাতে হবে। তো প্রচুর এই ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, যখনই তাপ বাড়বে সেটা একটা তাপপ্রবাহ যখন চলছে একটা খরাপূর্ণ অঞ্চলে, আমাকে ড্রট রেজিস্ট্যান্ট প্লান্টস নিয়ে আসতে হবে। আবার অতিরিক্ত বন্যার সময় যখন 15 দিন জলের তলায় চলে যাচ্ছে ফসল, সেটাকে স্ট্যান্ড করতে পারে কি না এরকম ফসলের দিকেও যাচ্ছে। এবার এত ক্লাইমেটিক চেঞ্জের জন্যে পোকামাকড় নানানভাবে আসছে, তাহলে সেটাকে কাউন্টার করার জন্যও আমাদের কিছু এই ধরনের ফসল উৎপাদনকারী প্লান্টস আমরা নিয়ে আসছি, মানে বিজ্ঞান নিয়ে আসছে। তখন এটাকে যদি আমরা, এই যে তিনটে ব্যাপার আমি বললাম, একটা হচ্ছে তাপ, জল, পোকামাকড়, ঠিক তেমন আর একটা ইম্পর্টেন্ট জিনিস আসবেই, সেটা হচ্ছে লবণাক্ততা। আমাদের এত বড় উপকূল অঞ্চল সুন্দরবনই ধরুন, প্রতি বছর প্লাবন হচ্ছে এবং সমস্ত ক্ষেতগুলো নষ্ট হচ্ছে। তাহলে আমি যদি ওরকম একটা রাইস ভ্যারাইটি আনতে পারি যেটা কিনা সল্টকে টলারেট করতে পারে, তাহলে আমি এই ফসলকে আমি রক্ষা করতে পারব। যে এগ্রিকালচারাল উনি বলছেন যে পরিবেশগত যে সমস্ত জিনিসগুলো আসবে সেটা ডাইরেক্ট এফেক্ট পড়বে এগ্রিকালচারে। কোন জায়গায়? জলের অভাব হতে পারে, আধিক্য হতে পারে। যদি খরা হয় তাহলে আমি ড্রট টলারেন্ট ফসল নিয়ে আসব, যদি ওভার ফ্লাডিং হয় তাহলে আমরা নিয়ে আসব এমন একটা ফসল যেটা কিনা জলের তলায় 15 দিন থাকতে পারে, মরবে না। ঠিক তেমনি আমরা লবণাক্ত জায়গায় যেগুলো আমাদের উপকূল অঞ্চলগুলোতে বারবার সমুদ্রের জল ঢুকে যায় এবং লবণাক্ত হয়, তাহলে সল্ট টলারেন্ট ভ্যারাইটিও আমরা নিয়ে আসতে পারব এবং হচ্ছেও। এরকম সমস্ত ভ্যারাইটি আমি বলে যেতে পারবো যে এই এই এই ভ্যারাইটিগুলো আমাদের অলরেডি এগুলো এগ্রিকালচারে আসছে। তাহলে পোকামাকড় রোধ করার জন্যও কিছু রেজিস্ট্যান্ট, মানে পোকা রেজিস্ট্যান্ট আমার ক্রপস এসে গেছে, সেগুলোকে দিয়ে আমাদেরকে এগুলোকে রক্ষা করতে হবে।
1: তাহলে আমাদের যারা শুনছেন, বিশেষত যারা এখনও স্কুলের গণ্ডি পেরোনি তোমরা, তোমরা কিন্তু এইসব বিষয়ে আগামী দিনে গবেষণা বা রিসার্চ করার সুযোগ আমাদের এই উত্তরবঙ্গেই পেতে পারো। আমরা একদম শেষে চলে এসেছি। মোটামুটি আলোচনায় যা উঠে আসলো, আমাদের, আমরা সবাই একটা জায়গায় হয়তো একমত যে আমাদের এই অপ্রতুল ভোগবাদী জীবনধারাই হয়তো মূলত আজকে আমাদের এই জায়গায় এসে দাঁড় করিয়েছে যে আমরা লোককে আকাশবাণীর মাধ্যমে খানিকটা হলেও ভয় ধরাতে চাইছি। এবং আমি এখানে সুজিতবাবুর কাছে জানতে চাইব যে সাধারণ মানুষ যারা বিজ্ঞান, যাদের মধ্যে ধরুন এনভায়রনমেন্টাল লিটারেসি এখনও নেই, কিন্তু তারাও কি করতে পারে এই অপ্রতুল ভোগধারা, যে ভোগবাদী জীবনধারা যে আমরা এখন ফলো করছি,
0: সেটাই
1: সেই ব্যাপারে যদি আপনি খুব সংক্ষেপে বলেন।
0: সেটাই তো লার্জার মানে পার্ট সারা পৃথিবীতে। কারণ হচ্ছে, আমি খুব একটা ছোট্ট উদাহরণ দিই। আমি সেদিন কিছুদিন আগে আমার জন্মদিন ছিল, আমি আউট অফ কিউরিওসিটি আমি দেখছিলাম যে তখন আমার জন্মবার সময় পৃথিবীতে লোক সংখ্যা কত ছিল। তো দেখলাম মোটামুটি 300 কোটির আশপাশ দিয়ে, এবং সেটা আজকে আমার জীবদ্দশাতে আমি হয়তো আরও কয়েক বছর বাঁচব তো ঠিকই, সেখানে সেই সময় দেখছি প্রায় 3 গুণ, 2.5-3 গুণ তো বটেই, কারণ 850 কোটি এখন অ্যাপ্রোচিং। তাহলে পরে এই যে 300টা 900 হলে পরে 300 পুরোপুরি 3 গুণ হতো। তো যাই হোক, এই সংখ্যাটা বাড়ছে। এতগুলো মানুষের দৈনিক শিল্পদ্রব্য মানে নির্ভর জীবনশৈলীর শিল্পদ্রব্যের চাহিদা, এই শিল্পদ্রব্য একটাও তো আকাশ থেকে পড়ে না, এই ইনগ্রেডিয়েন্টগুলো সব মাটি খুঁড়ে মাটির তলা থেকে আনতে হয়। পৃথিবীর আয়তন যত বড়ই হোক, এইটা তো একটা সময়ে এই সমস্ত জিনিসগুলোকে যে উপর সার্ফেসে নিয়ে আসা হচ্ছে এবং তা দিয়ে 2-3টে কেমিক্যালকে মানে আকরিককে এক জায়গায় করে নিয়ে তার মধ্যে একটু কেমিক্যাল দিয়ে অন্য জায়গায় মানে আমাদের ফসিল ফুয়েল বার্ন্ট যে হিট, সেই হিটটাকে কার্যকরী করে তাকে কিছু একটা শেপ দেওয়া হচ্ছে বা তৈরি করা হচ্ছে, এবং তার জন্য যে এমিশনটা হচ্ছে বায়ুমণ্ডলে সেটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা গ্যাস বায়ুমণ্ডলের ক্ষেত্রে। তার প্রাকৃতিকগত প্রকৃতিগতভাবে তার যা ছিল তার থেকে নতুন গ্যাস, এবং এর থেকেই এগুলোকে বেশিরভাগই এগুলো সব মানে গ্রিন হাউস গ্যাস কম বেশি তার মানে প্রতিক্রিয়া। সে সমস্ত মিলিয়ে আমাদের এই পৃথিবীটা যেদিকে এগোচ্ছে, যদি এই মুহূর্তে লাগাম টানা না যায় তাহলে অনেক বেশি ত্বরান্বিত হবে, হয়তো ধ্বংসকে কেউ মানে মানে রুখতে পারবে না, বা হওয়ার থাকলে প্রাকৃতিক নিয়মেও নানা রকমের কাজ বিষয়গুলো হয়। এর অন্যান্য ধরুন লোকাল যদি আমি মনে করি, যেটা বলা হচ্ছে যে এই রাসায়নিক সার ব্যবহার না করে মানে স্থানীয় জিনিসগুলো দিয়ে তার ব্যবহার করে, গোবর সার থেকে শুরু করে মানে অন্যান্য যে সমস্ত লাইফ স্টকগুলো আছে তাদের পুরুষ থেকে শুরু করে এবং মানে পাতা টাতা থেকে শুরু করে এইগুলো সার হিসেবে ব্যবহার করা। এবং
3: শুনছিলেন বিশেষ অনুষ্ঠান পরিবেশগত সমস্যা ও সমাধান। অনুষ্ঠানটি এই পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হবে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: বঞ্চিত করেছিল। রাজ্যের বিকাশে ডাবল ইঞ্জিন সরকার কাজ করছে, সেই লক্ষ্যেই আজকের এই চুক্তি। 1,43,00,000 পরিবার এর ফলে উপকৃত হবেন।
1: NHM কি আন্দার ইস সাল পশ্চিম বঙ্গাল সরকার কো পুরা মদদ করনে কে লিয়ে ভারত সরকার আগে আয়া আর ইতনা কম দিন কি আন্দার 527 crore উনোনে পশ্চিম বঙ্গাল সরকার কো ট্রান্সফার ভি কর দিয়া। এই ডাবল ইঞ্জিন কা সরকার কেসে চলতা হয়, কেসে কাম করতা হয়, ইসকা এক বড়া উদাহরণ হয়।
0: প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযানের সফল 10 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী JP Nadda আগামীকাল দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের সূচনা করবেন। দেশের সমস্ত গর্ভবতী মহিলাকে বিনামূল্যে নিশ্চিত, উন্নত এবং সুসংহত প্রসব পূর্ববর্তী সেবা পৌঁছে দিতে 2016 সালের 9ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেছিলেন। আগামীকালের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 75 টাকার একটি বিশেষ স্মারক মুদ্রা এবং 5 টাকার ডাকটিকিট প্রকাশ করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি ভারতকে উদ্ভাবনা, সম্ভাবনা ও আত্মবিশ্বাসে ভরপুর এক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের সুযোগ করে দিয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রী বৈষ্ণব বলেন, এই সময়কাল নাগরিক কেন্দ্রিক প্রশাসন ও স্বচ্ছ ভবিষ্যৎ নির্ধারণের প্রতীক হয়ে উঠেছে। তিনি আরও বলেন, গত 12 বছরে ভারত বিভিন্ন রূপান্তরের সাক্ষী থেকেছে, যার মূলে রয়েছে দরিদ্র ও অবহেলিতদের কল্যাণ।
2: If you look at the journey of last 12 years, the change in people's lives which has happened at the grassroots level, that is really visible. Look at the way toilets brought dignity to women. Look at the way financial inclusion happened. More than 54 crore accounts opened in under the Jan Dhan Yojana. All those people today have access to investment opportunities, access to loans, access to saving instruments. That thing has entirely changed.
0: কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে সমস্ত শ্রোতা, সম্প্রচারক এবং আকাশবাণীর কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সিন্ধিয়া বলেন, 9 দশক ধরে আকাশবাণী জাতির কণ্ঠস্বর হিসেবে, বিভিন্ন তথ্য হিসেবে, শিক্ষা, সংস্কৃতি ও জাতীয়তাবাদের বার্তা সকলের সামনে তুলে ধরেছে। এমনকি পরিবর্তিত পরিস্থিতিতেও আকাশবাণীর দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা শ্রোতাদের কাছে অটুট রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রাজ্যসভার সদস্য পদ নয়, দলের প্রাথমিক সদস্য পদও ছাড়ছেন তিনি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছরের শাসনকালে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছে। তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন রুখতে এবং শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ NDA জোটের সঙ্গে আলাদা ব্লক হিসেবে যোগ দিতে চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে। আজই ওই সাংসদদের স্বাক্ষরিত চিঠি জমা পড়ে। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে তৃণমূলের কয়েকজন বিক্ষুব্ধ সাংসদের সঙ্গে দেখা করেন বলে জানা গেছে। অন্যদিকে নতুন দিল্লিতে আজই ইন্ডি জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের নেতা নেত্রীরা বৈঠকে যোগ দেন। ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ওমর আবদুল্লাহ, NCP SP নেত্রী সুপ্রিয়া সুলে প্রমুখ। তবে DMK সহ আম আদমি পার্টি সহ বেশ কয়েকটি বিরোধী দলের পক্ষ থেকে এই বৈঠকে দূরত্ব বজায় রাখা হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন CPA ইন্ডিয়া রিজিওনের 3 দিনের Zone 2 সম্মেলনের উদ্বোধন করেছেন। হরিয়ানা বিধানসভায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিংশ, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি, রাজ্য বিধানসভার অধ্যক্ষ হরবিন্দর কল্যাণ সহ অন্যান্যরা। দেশের 100টি শিল্প পার্কের উন্নয়নের লক্ষ্যে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ভাব্য পোর্টালের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে এই সংক্রান্ত এক অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, মাল্টিমোডাল যোগাযোগ, বিশ্বাসযোগ্য ব্যবহারিক ব্যবস্থাপনা, ডিজিটাল প্রশাসনিক কার্যকারিতা, শ্রমিক অনুকূল পরিবেশ এবং সুসংহত উন্নয়ন সহ একাধিক নিবিড় শিল্প পরিকাঠামো গড়ে তোলাই এই পোর্টালের অন্যতম লক্ষ্য। এই উদ্যোগ দেশের উৎপাদন পরিমণ্ডলকে আরও শক্তিশালী করবে বলে তিনি উল্লেখ করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সংশোধিত EU নিয়ন্ত্রক রূপরেখার অধীনে ভারত ইউরোপীয় ইউনিয়নে জলজ পণ্য রপ্তানির বৃহৎ বাজার তৈরি করতে সমর্থ হয়েছে। এছাড়াও বেড়েছে মধু ও ডিমের রপ্তানির বাজার। ইউরোপীয় ইউনিয়ন তাদের অনুমোদিত দেশের তালিকায় ভারতকে অন্তর্ভুক্ত করার পরে এই অগ্রগতি। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, এই অন্তর্ভুক্তির ফলে ভারতীয় রপ্তানিকারকরা নির্বিঘ্নে ইউরোপীয় বাজারে ব্যবসা করতে পারছেন। উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে মৎস্যক্ষেত্রে। ইউরোপীয় ইউনিয়নে বর্তমানে মৎস্য ও মৎস্যজাত

0: শান্তি চুক্তির চূড়ান্ত পর্বের আলোচনা চলছে। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। 2 নম্বর স্টিল মেল্টিং শপের সিসিটিভি বিভাগে গলিত ধাতু বহনকারী বালতি একটি মই থেকে পড়ে গেলে দুর্ঘটনা ঘটে। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে দুর্ঘটনার প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা এবং আহতদের জন্য 50,000 টাকা এককালীন অনুদান দেওয়া হবে বলেও প্রধানমন্ত্রী জানান। ভারত একমাত্র টেস্টে আফগানিস্তানকে 1 ইনিংস ও 300 রানে হারিয়ে দিয়েছে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 5 উইকেটে 113 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির আগে 152 রানে আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ও রাজ্য ও কেন্দ্রশাসিত পুলিশ কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। পশ্চিমবঙ্গ 36তম রাজ্য হিসেবে কেন্দ্রের আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনায় যুক্ত হল। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। খবর শেষ হল, পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হলো। শিল্পী ছিলেন চিন্ময় চট্টোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা।

0: নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের রাতের এই আড্ডায় আজকের বিষয়টা কিন্তু একদম অন্যরকম, যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে এটা বলতেই পারি। বিষয়টা হলো ভুল করা এবং সেই ভুল থেকে শিক্ষা নেওয়া। এই নিয়ে আপনারাও কিন্তু জুড়ে যেতে পারেন আমাদের সঙ্গে, কারণ লাইভ ফোন ইন অনুষ্ঠানে রয়েছি আমি সুপ্রভা আর অপেক্ষায় রয়েছি আপনাদের মতামত শোনার জন্য। তাহলে ফোন নম্বরটা আরেকবার বলে দিচ্ছি, 9434076705। আরেকবার বলছি, 9434076705। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। এমন একজনও মানুষের নাম কি বলতে পারবেন যিনি জীবনে কখনো কোনো ভুল করেননি? পারার কথা নয়, কারণ ভুল করা মানুষের স্বভাব বলা যেতে পারে, বা বলা যেতে পারে ভুল করতে করতেই কিন্তু আমরা শিখি। আমরা হাঁটতে শিখতে গিয়ে পড়ে গিয়েছি, কথা বলতে গিয়ে কত ভুল উচ্চারণ করেছি, পড়াশুনো করতে গিয়ে ভুল উত্তর লিখেছি, কিন্তু তবুও তো আমরা থেমে যাইনি, তাই না? আসলে ভুল মানেই ব্যর্থতা নয়, ভুল মানে নতুন কিছু শেখার সুযোগ। বলতে বলতে একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, কথা বলে নেব তার সঙ্গে।
1: হ্যালো, হ্যালো,
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ দিদি ভাই, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল। দিদি ভাই
0: স্বাগত আপনাকে, কেমন আছেন?
1: খুব ভালো আছি দিদি ভাই, আপনারা কিরকম আছেন?
0: একদম ঠিক আছি, আর ভালো থাকতে হবে আর কি।
1: হ্যাঁ দিদি ভাই, দেখুন আজকে বিষয় দিয়েছেন ভুল। মানুষ, একটা গান আছে, ভুল সবই ভুল।
0: একদম তাই, একদম তাই। আচ্ছা, এই যে ভুল, ভুল নিয়ে আপনার কি ধারণা? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন বলুন।
1: হ্যাঁ বলছি যে যদি ভুল না করেন তাহলে আপনি শুধরাবেন কি করে? ভুলটা মানুষের মাত্রই, কিছু না কিছু জায়গায় ভুল হয় দিদি ভাই, এই ভুলটা কিন্তু আমাকে এই শুধরাতে হবে তো, এবং সেই ভুলটা যদি আমি শুধরাতে পারি তবেই কিন্তু আমি মানুষ, মানহুষ, মানুষের হুশটা ফিরে আসবে। তো সেই ভুলটা যদি যতক্ষণ না আমার মধ্যে মানে চেতনা জাগবে যে আমি এটা ভুল করলাম, কিংবে আপনাকে এমন একটা কথা, কটু কথা বললাম, সেটা কিন্তু সেই ভুলের মাধ্যমেই কিন্তু সেটাকে শুধরাতে হবে যে না দিদি ভাই, আমি কিন্তু ভুল করে কথাটা বলে ফেলেছি, আপনি আমাকে ওটা ক্ষমা করে দিয়েন, তাহলেই কিন্তু মানুষের পর্যায়ে আমি পড়ব, নাহলে কিন্তু অমানুষ হয়ে যাব। তো সেই ভুলটা কিন্তু স্বীকার করতে হবে। আজকে দেখুন, আমরা দিদি ভাইকে নিয়ে, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে চলছি, সেখানে ভুল প্রতি মুহূর্তে সংসারে থাকতে থাকতে কিছু না কিছু ভুল ত্রুটি হয়। তো সেই ভুল ত্রুটিটা যদি আমরা নিজেরাই যদি ইয়ে করে নিই, সংশোধন করে নিই, সেই সংশোধনের মধ্যেই কিন্তু সব কিছু লুকিয়ে আছে, আপনার চরিত্র গঠন, আপনার একাত্মবোধ, আপনার সহনশীলতা, আপনার বিবেক বুদ্ধি সব কিন্তু। তো সেই জায়গাটা কিন্তু আমরা যদি পারি করে নেব, হ্যাঁ, নাহলে আপনার কাছে ভুল স্বীকার করে নেব, তাতে কিন্তু আমি ছোট হলাম না, আমার বিবেক বুদ্ধিটা আরো বাড়লো, এবং আপনার কাছে কিছু শেখারও সেই জায়গায় আছে এবং শিখতে হবে।
0: একদম তাই, একদম তাই। আসলে কিন্তু ভুল মানেই ব্যর্থতা নয়, ভুল তো হতেই পারে, কিন্তু সেই ভুলটা বুঝে, ভুল স্বীকার করে আর ভুলের থেকে নতুন কিছু শেখা, এটার সুযোগটা কিন্তু নিতে হবে।
1: হ্যাঁ, কিন্তু দিদি ভাই দেখুন, কালিদাসের মতন এক ডালে বসে আর ওই ডালটাই চটাবো সেইটা।
0: হ্যালো, যোগাযোগ হয়তো বিচ্ছিন্ন হয়ে গেল, কিন্তু আমাদের এই বন্ধু প্রবীর কুমার মণ্ডলবাবু যেটা বলছিলেন যে ভুল কিন্তু ভুলই হয়, আবার ভুল আর বোকামোর মধ্যে পার্থক্য রয়েছে, ভুল করা যেতেই পারে এবং সেই ভুল থেকে শিক্ষা নেওয়াটাই আসল, কারণ যদি বারবার একই ভুল হতে থাকে তাহলে সেটাকে কিন্তু আর ভুল বলা যায় না। আচ্ছা বন্ধুরা, আপনাদের ছোটবেলার সেই সাইকেল শেখার কথা মনে আছে? কতবার পড়ে গেছি, হাঁটুতে চোট লেগেছে, তবুও আবার উঠে দাঁড়িয়েছি, তাই তো? যদি প্রথমবার পড়ে গিয়ে বলতাম আর সাইকেল চালাবো না, তাহলে হয়তো আজও সাইকেল চালানো শেখা হতো না। জীবনও ঠিক তেমনই, এখানে ভুল হবে, ধাক্কা লাগবে, কখনো ভুল মানুষকে বিশ্বাস করে ফেলবো, আবার কখনো ভুল সিদ্ধান্ত নেব, কিন্তু সেই ভুলগুলোই আমাদের পরিণত করবে। এই নিয়ে অনেক কথা হবে, একটা গান শুনে নি, তারপর আবার ফিরছি কথায়।

অনেক সময় আমরা ভুল করলেই নিজেকে খুব দোষ দিতে শুরু করি। মনে হয় আমার দ্বারাই কেন এমন হলো, আমি কেন, আমি এই ভুলটা করে ফেললাম। অথচ সত্যি বলতে কি, পৃথিবীর বড় বড় আবিষ্কার, বড় বড় সাফল্যের পেছনেও কিন্তু লুকিয়ে আছে অসংখ্য ভুল। ভাবুন তো, যদি ভুল না হতো তাহলে অভিজ্ঞতা আসতো কোথা থেকে? একটা মজার কথা আছে, ভুল করা মানবিক,

কিন্তু একই ভুল বারবার করা অভ্যাস। ভুল একবার হলে সেটা শিক্ষা, কিন্তু একই ভুল বারবার হলে সেটা থেকে বলা যেতে পারে সেটা শিক্ষা না নেওয়ার ফল। আমরা অনেক সময় ভুলকে লজ্জার বিষয় মনে করি, অথচ ভুলকে স্বীকার করার সাহসও কিন্তু একটা বড় গুণ। হ্যাঁ, আমি ভুল করেছি, এই কথাটা এত সহজে বলা যায় না যতটা মনে হচ্ছে। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অন্যের সাফল্য দেখি, কিন্তু তার পেছনে ব্যর্থতা, তার পেছনে কত ভুল ছিল, কত উত্থান পতন ছিল, সেই গল্পটা কিন্তু জানি না। একজন সফল শিল্পী, খেলোয়াড়, গায়ক বা বিজ্ঞানীর জীবনে কত ভুল, কত প্রত্যাখ্যান, কত ব্যর্থতা ছিল তা অনেকেই জানেন না। তাই নিজের জীবনের ভুলগুলো নিয়ে হতাশ হওয়ার কিচ্ছু নেই। মনে করুন এটা জীবনের অংশ, আর ভুল হয়েছে মানেই সেটা শুধরে নেওয়া সম্ভব। আমরা রয়েছি লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আমাদের যোগাযোগের নম্বর আরেকবার বলছি, 9434076705। পরবর্তী গানে চলে যাই আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরবর্তী গানটি

কখনো ভুল করে অন্য কাউকে মেসেজ পাঠিয়ে দিয়েছেন, আবার কাউকে দেখে অন্য কারো নাম ধরে ডেকে ফেলেছেন। সেই মুহূর্তে খুব অস্বস্তি লাগলেও কয়েকদিন পরে সেই ঘটনাগুলোই হাসির গল্প হয়ে যায়। জীবনের সব ভুল কিন্তু কান্নার নয়, কিছু ভুল আমাদের হাসতেও শেখায়। আসলে ভুল আমাদের শেখায় ধৈর্য রাখতে, সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবতে, মানুষ চিনতে, নিজের সীমাবদ্ধতা বুঝতে, এবং সবচেয়ে বড় কথা, আবার নতুন করে শুরু করতে। অনেক সময় দেখা যায় জীবনের সবচেয়ে বড় শিক্ষা বই থেকে নয়, একটা ভুল সিদ্ধান্ত থেকেই আসে। ভুল ভুল নিয়ে কত যে গল্প রয়েছে কি আর বলবো। এক ছাত্র পরীক্ষায় খুব খারাপ ফল করলো, সে ভেবেছিল সব শেষ, কিন্তু সেই ব্যর্থতাই তাকে বুঝিয়েছিল কোথায় তার দুর্বলতা। পরের বছর সে আবারও মনোযোগ দিয়ে পড়াশুনো করলো এবং ভালো ফল করলো। যদি সে প্রথম ব্যর্থতাকে, প্রথম ভুলকে শেষ বলে ধরে নিত, তাহলে হয়তো সেই সাফল্য আর আসতো না। ভুল বললাম কি কি মনে করছেন আপনারা? আচ্ছা, এরকম কোনো হাসির গল্প রয়েছে? খুব জানতে ইচ্ছে করছে জানেন তো, কারণ আজকে তো কথাই বলছি ভুল নিয়ে। চলুন পরের গানটা শুনে নিই, তারপর ফিরছি কথায়, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে পরবর্তী গানটি।

কথা হচ্ছে ভুল নিয়ে। মানুষের সঙ্গে সম্পর্কেও ভুল হয়, কখনো রাগের মাথায় কটু কথা বলে ফেলি, কখনো কারো অনুভূতি বুঝতে পারি না। কিন্তু সেই ভুলগুলো যদি আমাদের আরও সংবেদনশীল, আরও মানবিক করে তোলে, তাহলে সেই ভুলও এক ধরনের শিক্ষক। প্রকৃতির দিকে তাকালেই দেখবেন কোনো কিছু একদিনে নিখুঁত হয় না। বীজ মাটির নিচে বহুদিন অদৃশ্য থাকে, তারপর ধীরে ধীরে গাছ হয়। তেমনি আমাদের ভুলগুলোও কখনো কখনো ভবিষ্যতের শিক্ষার বীজ হয়ে থাকে।

0: বলতে বলতে একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, কথা বলে নি।
1: You are speaking with
0: নমস্কার,
1: has
0: কে
1: put
0: বলছেন?
1: your call on. The person you are speaking with has...
0: হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হয়তো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না কোনো কারণে, বন্ধু আমরা অপেক্ষায় রয়েছি। আজকে কিন্তু আমরা কথা বলছি ভুল নিয়ে। ভুল আমরা সবাই জীবনে করে থাকি, কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়াটাই কিন্তু আসল। ভুল থেকে শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো নিজেকে ক্ষমা করতে শেখা। অনেকেই পুরনো ভুলের বোঝা নিয়ে বছরের পর বছর বেঁচে আছেন, ভাবছেন, অথচ অতীত কিন্তু বদলানো যায় না। যা করা যায় তা হল সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও ভালো মানুষ হয়ে ওঠা। আজ একটু ভাবুন তো, জীবনের কোন ভুলটা আপনাকে সবচেয়ে বেশি শিক্ষা দিয়েছে? কোন ব্যর্থতার কারণে আপনি আরও শক্তিশালী হয়েছেন? কোন ভুলের জন্য আজ আপনি কৃতজ্ঞ? হয়তো উত্তরগুলো খুবই ব্যক্তিগত, কিন্তু সেই উত্তরগুলোর মধ্যেই লুকিয়ে আছে আপনার বেড়ে ওঠা। বন্ধুরা, পরবর্তী গানে চলে যাই। পরবর্তী গানটি কিশোর কুমারের কণ্ঠে।

0: শেষ মুহূর্তে একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, যে বন্ধু হয়তো কথা বলার চেষ্টা করছিলেন, একটু কথা বলে নেব। নমস্কার।
1: নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি।
0: স্বাগত আপনাকে।
1: হ্যাঁ, শুভ রাত্রি।
0: একদম তাই, একেবারে শেষ মুহূর্তে ফোন করেছেন আপনি। আজকে আমরা কথা বলছি ভুল নিয়ে, কি বলবেন?
1: ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? আর কিছু না কিছু কাজের চাপে মানুষের অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যায়।
0: একদম তাই,
1: ভগবানেরও ভুল হয়, কারণ প্রতিটি মানুষেরই হাত পা দু হাত দু পায়ে পাঁচটি করে আঙ্গুল থাকে, আর কোন কোন মানুষের দেখি ছয় আঙ্গুল থাকে। তাহলে এটা ভগবানের ভুল।
0: একদম একদম, ভালো যুক্তি।
1: হ্যাঁ, ভগবান যদি ভুল করে থাকেন তাহলে আমাদেরও তো কোনো কাজের চাপে ভুল হতেই পারে। সেই ভুলটা শুধরিয়ে নিতে হবে, সেটাই আমাদের কাম্য।
0: একদম ঠিক। আর এই শুধরে নিতে গিয়েই কিন্তু আমরা অনেক কিছু শিখে ফেলি।
1: হ্যাঁ, নতুন কিছু শেখায় যে আমাদের আর যেন ভুল না হয়।
0: একদম তাই, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আরেকবার নামটা জেনে নেব জলপাইগুড়ি থেকে।
1: সোমা গাঙ্গুলি।
0: খুব ভালো লাগলো, ভালো থাকবেন।
1: ধন্যবাদ দিদি, নমস্কার।
0: নমস্কার, ভালো থাকবেন। যেটা আমাদের বন্ধু বললেন, ভুল করা অপরাধ নয়, ভুল থেকে কিছু না শেখাই কিন্তু আসল ক্ষতি। জীবনের খাতায় ভুলের দাগ থাকতেই পারে, কিন্তু সেই দাগগুলোই অনেক সময় আমাদের সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতার গল্প হয়ে ওঠে। তাই ভুলকে ভয় নয়, সম্মান করুন, কারণ ভুলই অনেক সময় আমাদের সেরা শিক্ষক হয়ে ওঠে। গান শুনুন, ভালো থাকুন, ভুল করুন, ভুল থেকে শিক্ষা নিন, এটাই তো জীবনের মূল উদ্দেশ্য হতে পারে। তাই যে মানুষ ভুল করে না, সে হয়তো নতুন কিছু করার চেষ্টাও করে না, এটাও কিন্তু আপনি বলতেই পারেন। তাই জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে শিখুন, নিজের ভুলগুলোকে শুধরে নিন, শিক্ষা নিন সেখান থেকে, এবং কিছু কিছু ভুল যেগুলো করলে ভালো লাগে বা পরবর্তীতে হাসি পায়, সেই ভুলগুলো হলে ক্ষতি কী? এই বলেই শেষ করছি আজকের মনের জানালা অনুষ্ঠান। ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হবে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি ও পরে ইংরেজি সংবাদ।

0: India's previous record test victory by an innings and 272 runs. It also displayed India's dominant bowling performance that saw them take 15 Afghanistan wickets on the third day. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এবার আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। সিকিমেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এবার জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ির 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের আগামীকালকের কিছু অনুষ্ঠান সূচি সম্পর্কে। অমৃতবাণী শুনবেন সকাল 6:05, কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস অনুষ্ঠানটি শোনা যাবে সকাল 6:25, আরোগ্য অনুষ্ঠানটি সকাল 6:30, ভাওয়াইয়া অভিজিৎ রায়ের কণ্ঠে শোনা যাবে সকাল 6:35। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে মোহন সিংয়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত সকাল 6:45, প্রত্যুষা অনুষ্ঠানটি সকাল 7:00। নজরুল গীতির অনুষ্ঠানে ফিরোজা বেগমের কণ্ঠে নজরুল গীতি শোনা যাবে সকাল 7:45। হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান শোনা যাবে সকাল 8:30। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী উস্তাদ বড়ে গুলাম আলী খানের কণ্ঠে শোনা যাবে সকাল 9:30। মজদুর মণ্ডলী অনুষ্ঠানটি সকাল 10:20। বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT শোনা যাবে সকাল 10:30। কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানটি বেলা 11:00। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি বেলা 11:30, বিষয় নবম শ্রেণীর ইংরেজি। কথায় সুরে শোনা যাবে বেলা 12:00। বেলা 1:00 শোনা যাবে মহিলা মজলিশ অনুষ্ঠান। জানিয়ে দেওয়া হলো আকাশবাণী শিলিগুড়ির 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গের আগামীকালকে কিছু অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছিল মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। ঘড়িতে সময় 11:13। এখানেই শেষ হচ্ছে আজকের অধিবেশন। শুভরাত্রি, জয় হিন্দ।